Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Bangladesh Betar Khulna. Shakal 7ta beje 59 minute on the studio khurite. Aaj Mongolbar 9 Ashar 1433 Bangabdo. Shati Moharram 1448 Hijri. 23 June 2026 Khristabdo. Pritimoy shubhechha priyo shrota apnader shobar jonno. Shuru hocche amader ajker প্রথম অধিবেশন অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়ামে 537.63 মিটারে 558 কিলোহার্টজ, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্টজ এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। অনুষ্ঠান ঘোষণায় রয়েছে চন্দ্রা দেবনাথ এবং লুবনা হাসনা ফারুক মিষ্টি। প্রকৌশল তত্ত্বাবধানে আছেন মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, প্রকৌশল দায়িত্বে আছেন মোহাম্মদ সাইফুজ্জামান। প্রিয়শ্রোতা, অধিবেশনের শুরুতেই সকাল 8টার ইংরেজিতে সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে এবং এর পরপরই রয়েছে স্থানীয় সংবাদ বাংলায়।

0: Assalamu alaikum. 8 a.m. This is Bangladesh Betar broadcasting on the morning of Tuesday, the 9th of Ashar, the 7th of Muharram and June the 23rd. The news read by Dewan Sabrina Sharmin. First, the headlines. Prime Minister Tariq Rahman is now in China after official visit to Malaysia. Tariq Rahman holds one-to-one meeting with Malaysian Prime Minister Anwar Ibrahim, urges to open Malaysian labour market soon. Army deployed in 6 districts to prevent activities of banned Awami League, informs Home Minister. Government is implementing wide-ranging initiatives to modernize information and broadcasting sector, says Information and Broadcasting Minister Injatiya Shongshod. A fire at a building in Indian city of Lucknow kills at least 15 people. And in FIFA World Cup, Argentina beat Austria by 2-0 as Messi scores twice while France secures 3-0 win over Iraq. Now the details. Prime Minister Tariq Rahman arrived at Dilian last night from Kuala Lumpur, concluding his official visit to Malaysia. Additional Press Secretary of the Prime Minister, Atiku Rahman Ruman, said a special Biman Bangladesh Airlines flight carrying the Prime Minister and his spouse, Dr. Zubaydah Rahman, landed at Dalian Joshi Soji International Airport at 11:05 p.m. local time. Vice Governor of Liaoning Province and Bangladesh's Ambassador to China welcomed Bangladesh Premier and his spouse at the airport. From the airport, the Prime Minister in a ceremonial motorcade was taken to Hotel Shangri-La, where he will be staying for 2 days. Atiku Rahman Ruman said, Tariq Rahman will attend the annual meeting of the World Economic Forum in Dalian. After that, the Prime Minister will go to the Chinese capital, Beijing. Earlier, the flight carrying the Prime Minister and members of the delegation departed Kuala Lumpur International Airport at about 5 p.m. local time. Prime Minister's additional press secretary said Malaysian Religious Affairs Minister Zulfikli Hassan and his wife saw the Prime Minister off at Kuala Lumpur International Airport. Earlier, Prime Minister Tariq Rahman spent a busy day participating in various activities, including one-to-one meeting with Malaysian Prime Minister Anwar Ibrahim and called on Malaysian King Sultan Ibrahim Ibn Al-Muhram Sultan Iskandar. Prime Minister Tariq Rahman held a meeting with Malaysian Prime Minister Anwar Ibrahim at the latest office, Perdana Putra Building in Putrajaya. In the meeting, Tariq Rahman urged the Malaysian government to open the labour market as soon as possible to recruit more Bangladeshi workers. He also called for necessary steps to legalise irregular workers and the possible repatriation of detained Bangladeshis. The meeting agreed to advance the discussions on the Bangladesh-Malaysia Free Trade Agreement, FTA, including holding joint commission meetings and increasing engagement through bilateral consultation process. Later, a delegation-level meeting was held. Prime Minister Tariq Rahman led the delegation of Bangladesh, while Malaysian Prime Minister Anwar Ibrahim led the delegation at his country. The meeting sought Malaysia's cooperation in building a global initiative to shape public opinion on the repatriation of displaced Rohingyas stranded in Bangladesh to Myanmar. It may be mentioned that after the meeting, a memorandum of understanding on cultural was signed in the press presence of Prime Minister of both the countries. In addition, a document on cooperation in research and capacity building on counter-terrorism and a bilateral document on investment were exchanged. The foreign ministers of both the countries exchanged the documents. At a joint press conference after the meeting, Prime Minister Tariq Rahman presented various issues of the meeting to press. Home Minister Salahuddin Ahmed has said the army has been deployed under In Aid to Civil Power Act in 6 districts of the country based on intelligence information to prevent possible untoward activities by the banned Awami League. He said this while talking to journalists at the Secretariat in the capital yesterday. Home Minister said the government is closely monitoring the situation and will take all necessary measures to deal with it. This is Bangladesh Betar giving you the news. Power, Energy and Mineral Resources Minister Iqbal Hasan Mahmood has said the government has undertaken a series of initiatives to further improve the ensure uninterrupted electricity services available across the country. He informed this to the Jatiyo Shongshod yesterday in response to a question from opposition bench lawmaker Mohammad Mukhtar Ali from Joshur 6 constituency. Earlier, the House resumed its seating with Speaker Major Retired Hafizuddin Ahmed Bir Bikram in the chair. Meanwhile, participating in the question and answer session scheduled for him, Information and Broadcasting Minister Johiruddin Shopon said, the government has undertaken a series of initiatives to transform the country's information and broadcasting sector into a modern, technology-driven and internationally competitive industry. Commerce Minister Khondokar Abdul Muqtadir has said government is working to create a more business-friendly environment by reducing licensing complexities and bureaucratic hurdles, with the goal of cutting the time required to start a business from nearly a year to just 14 days. He said this while speaking at an event titled Aligning the Investment, Trade and Decent Work Agenda for Resilient and Inclusive Supply Chains at a hotel in the capital yesterday. Commerce Minister said a committee has already been formed to identify procedural bottlenecks, eliminating overlaps and reduce delays in business registration and licensing process. At least 15 people have been killed after a massive fire broke out at a building housing a coaching center in Lucknow, Aliganj area. Several people were trapped as the blaze spread rapidly, with some students seen jumping from the first floor in desperate attempts to escape. The blaze broke out yesterday in a three-story commercial building in the northern Indian city. The building also houses a pet shop and other stores. U.S. Vice President J.D. Vance's negotiators made a lot of good progress and a very good foundation has been set for a successful final deal with Iran. President Donald Trump says Iran will agree to have weapons inspections. Iran's top negotiators have returned to the country, but a team of technical experts remain in Switzerland to continue negotiations to reach a final settlement. Iran Speaker Mohammad Begar Ghalibaf says an agreement has been reached with the U.S. to release $12 billion in frozen Iranian assets. The U.S. Treasury Department has waived sanctions on the sale of Iranian crude oil, petrochemicals and petroleum products until August 21. A ceasefire has largely held in Lebanon, even as fear of renewed hostilities kept displaced people from returning home. Football in Argentina, France and Norway have won their respective FIFA World Cup matches. Argentina beat Australia by 2 goals to nil at Texas in the USA last night. Lionel Messi became the leading scorer in World Cup history, scoring twice in the match and sending the champions into the last 32. France defeated Iraq by 3-0 in Philadelphia, USA, while Norway beat Senegal by 3-2 in New Jersey, USA this morning. Meanwhile, Jordan will take on Algeria at 9 a.m. in California in the USA, while Portugal will face Uzbekistan at 11 p.m. in Houston in the USA. Finally, weather and forecast valid till 1 this afternoon says there are chances of rain or thundershowers with temporary south-easterly gusty or squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Rongpur, Dinajpur, Bogura, Tangal, Mamensingh, Dhaka, Puritpur, Khulna, Borishal, Potuakhali, Kumila, Noakhali, Chattogram, Cox's Bazar and Sylhet. River ports in these areas are to hoist cautionary signal number 1. Turn the news, the main points again. Prime Minister Tariq Rahman is now in China after official visit to Malaysia. Tariq Rahman holds one-to-one meeting with Malaysian Prime Minister Anwar Ibrahim, urges to open Malaysian labour market soon. Army deployed in 6 districts to prevent activities of banned Awami League, informs Home Minister. Government is implementing wide-ranging initiatives to modernise information and broadcasting sector, says Information and Broadcasting Minister in Jatiyo Shongshod. A fire at a building in Indian city of Lucknow kills at least 15 people. And in FIFA World Cup, Argentina beat Austria by 2-0 as Messi scores twice, while France secure 3-0 win over Iraq. That is the end of the news. Our next bulletin will be at 9 this morning in Bangla.
1: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি আব্দুস সবুর। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি জাফর আহমেদ বলেছেন, আমরা যেখান থেকে কাজ করছি রাষ্ট্র ও জনগণের পক্ষে কাজ করছি। সবাই যদি এই বিষয়টি মাথায় রেখে দায়িত্ব পালন করি, তাহলে বিচার প্রার্থীরা অনুভব করবেন রাষ্ট্র তাদের কথা ভাবে এবং তাদের পাশে রয়েছে। তিনি গতকাল মেহেরপুর জেলা জজকোর্ট প্রাঙ্গণে বিচার প্রার্থীদের বিশ্রাম ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে নির্মিত ন্যায়কুঞ্জের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। বিচারপতি জাফর আহমেদ বিচার বিভাগীয় সংশ্লিষ্টদের জনগণের প্রতি মানবিক আচরণ নিশ্চিত করার আহ্বান জানান। জেলা ও দায়রা জজ মোহাম্মদ গোলাম কবিরের সভাপতিত্বে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইমদাদুল হক, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আলী মাসুদ শেখ, পারিবারিক আপিল আদালতের বিচারক মোহাম্মদ কেরামত আলী, শিশুর প্রতি সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ তাজুল ইসলাম, জেলা প্রশাসক শিল্পী রানী রায়, জেলা আইনজীবী সমিতির সভাপতি আসাদুল আজম খোকন, সাধারণ সম্পাদক আবু সালেম মোহাম্মদ নাসিম সহ বিচার বিভাগ, প্রশাসন ও আইনজীবী সমিতির সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বিচার প্রার্থীদের সুবিধার্থে 5,00,000 টাকা ব্যয়ে ন্যায়কুঞ্জ নির্মাণ করা হয়েছে। সাতক্ষীরা দেবাটা উপজেলার সাকরা কোমরপুর বেলি ব্রিজের সংস্কার কাজ গতকাল উদ্বোধন করা হয়। সংসদ সদস্য মোহাম্মদ আব্দুর রউফ প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর গ্রামীণ অবকাঠামো উন্নয়ন তহবিল থেকে 45,99,000 টাকা ব্যয়ে এ সংস্কার কাজ বাস্তবায়ন করা হচ্ছে। সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, খাল খননের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন এবং কৃষি উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমান সারা দেশে প্রকল্প গ্রহণ করেছেন। এ প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যে সারা দেশে খাল পুনঃখনন শুরু হয়েছে। এর মাধ্যমে সারা দেশে কৃষি উৎপাদন বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে। তিনি গতকাল সাতক্ষীরা তালা উপজেলার সিরাসুনি পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সিরাসুনি জামতলা থেকে ভবানীপুর পর্যন্ত খাল সংস্কার ও পুনঃখনন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। হাবিবুল ইসলাম হাবিব বলেন, জলবায়ু পরিবর্তন এবং পল্লী ভরাটের কারণে তালা উপজেলা সহ সাতক্ষীরা জেলাব্যাপী জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। ক্ষতিগ্রস্তদের মধ্যে তালা উপজেলা অন্যতম। তেঁতুলিয়া ইউনিয়নের প্রায় সকল গ্রাম প্রতি বছর ভয়াবহ জলাবদ্ধতার শিকার হচ্ছে। এ কারণে অগ্রাধিকার ভিত্তিতে তালা উপজেলার খালগুলো খনন করা হবে। জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জেলা জামাত ইসলামের নায়েবে আমির, তালা উপজেলা বিএনপি সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক, বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের উপপরিচালক পরিকল্পনা ও উন্নয়ন মোহাম্মদ নূর ইয়ামিনের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের দল গতকাল সাতক্ষীরার আশাশুনি উপজেলার কোলাঘোলায় ত্রিমোহনায় প্রস্তাবিত সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাই ও তথ্য উপাত্ত সংগ্রহ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা জামাতে ইসলামের আমির, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সহ জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। জেলা উন্নয়ন সমন্বয় কমিটির এক সভা গতকাল যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় জেলার সার্বিক উন্নয়ন, ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলা, শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ উন্নয়ন এবং হাসপাতালের পরিচ্ছন্নতা রক্ষা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আশেখ হাসানের সভাপতিত্বে জেলা পরিষদের প্রশাসক দিলাওয়ার হোসেন খোকন, পৌরসভার প্রশাসনিক রফিক কর্মকর্তা রফিকুল ইসলাম, 250 সজ্জা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার হুসাইন সাফায়াত, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাম্মি সুলতানা, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম শাহীন ও প্রেস ক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন এ সময় উপস্থিত ছিলেন। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং জনতা ব্যাংক পিএলসির মধ্যে গতকাল একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সমঝোতা স্মারকে কুয়েটের পক্ষে রেজিস্ট্রার প্রকৌশলী মোহাম্মদ আনিসুর রহমান ভূঁইয়া এবং জনতা ব্যাংক পিএলসির পক্ষে মহাব্যবস্থাপক আবুল কালাম আজাদ স্বাক্ষর করেন। এতে বিশ্ববিদ্যালয়ের লেনদেন ব্যবস্থা আরও আধুনিক, দক্ষ ও সহজ হবে। কুয়েটের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ মাসুদ, বিভিন্ন অনুষদের ডিন এবং বিভাগীয় প্রধান সহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ পিআইবির উদ্যোগে যশোর প্রেস ক্লাবের গোলাম মাজেদ অডিটোরিয়ামে তিন দিনব্যাপী মাল্টিমিডিয়া এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা গতকাল শেষ হয়েছে। ন্যাশনাল এডিটর কাউন্সিলের সদস্য শান্তনু ইসলাম সুমিত প্রধান অতিথি হিসেবে কর্মশালায় অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন। পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ এতে ভার্চুয়ালি যুক্ত ছিলেন। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও পিআইবির প্রশিক্ষক সহ জেলা ও উপজেলার 70 জন গণমাধ্যম কর্মী কর্মশালায় অংশগ্রহণ করেন। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা গতকাল সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের বড়খামার ঈদগাহ মাঠ সংলগ্ন চেলার বিলে অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতায় খুলনা জেলার কয়রার ভোরের পাখি প্রথম, গোপালগঞ্জের কানাই দ্বিতীয়, নড়াইল এক্সপ্রেস তৃতীয়, সাতক্ষীরার তালার বেলি চতুর্থ এবং খুলনা শিরোমণির তাহসিন রানী পঞ্চম স্থান অধিকার করে। জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। হাজার হাজার দর্শক এর ঘোড়দৌড় প্রতিযোগিতা উপভোগ করেন। খেলার খবর ফুটবল। মাগুরা শালিখা উপজেলার শতখালী মাধ্যমিক বিদ্যালয় মাঠে আটদলীয় ফুটবল টুর্নামেন্টের গতকালের খেলায় হলুদবাড়িয়া একাদশ টাইব্রেকারে 3-1 গোলে সরসনা একাদশকে পরাজিত করেছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12:10 বাংলায়।
2: বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, এখন শুনবেন দেশের গান। প্রথম গানটি শুনবেন সাইফুল ইসলামের কণ্ঠে। গানের কথা লিখেছেন রফিকুর রশীদ।

বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিসসমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে। অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে। এবার গানটি শুনবেন শাম্মী আক্তারের কণ্ঠে। গানের কথা লিখেছেন আবিদ আনোয়ার।

0: এতক্ষণ দেশের গান শুনলেন।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। প্রিয় শ্রোতা, এই মুহূর্তে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালীতে। শুরুতে গিয়েছেন সালাউদ্দিন খান, গানে কথা লিখেছেন অচিন্ত্য কুমার ভৌমিক, সুর করেছেন প্রদীপ রাহা।

অনুষ্ঠানে এবারে গিয়েছেন সালমা পারভিন মুন্নির কথায় সাহারা ইরানি পিয়া, সুর করেছেন শেখ আলী আহমেদ।

অনুষ্ঠানে এবারে গাজী সালাউদ্দিন বাপ্পী গিয়েছেন, তৌহিদ হাসান ফারুকী সুরী গানটির কথামালা সাজিয়েছেন কাসিদুজ্জামান সেলিম।

0: সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আপনাদের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আসরে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত, আর এই বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে। এতে করে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে সমুদ্র উপকূলবর্তী যে অঞ্চল রয়েছে সেগুলো। এই সংকট থেকে উত্তরণের উপায় হিসেবে পৃথিবীর বিভিন্ন দেশ কাজ করছে বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে। আমাদের সরকার এই বৃক্ষরোপণ কর্মসূচিকে গুরুত্ব আরোপ করেছেন, তারাও এই কর্মসূচি হাতে নিয়েছেন, প্রস্তুতি এবং সেই কাজ শুরু হয়েছে। এই কর্মসূচি ইতোমধ্যে তারা শুরু করেছেন, কর্মসূচিটি শুরু হয়ে এখন সেটা বাস্তবায়নের পথে রয়েছে। আজকে আমরা জানব বৃক্ষরোপণের গুরুত্ব এবং বর্তমান কর্মপরিকল্পনা নিয়ে। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন আফরোজা বেগম, গবেষণা কর্মকর্তা, বন অধিদপ্তর, আগারগাঁও, ঢাকা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আসরে।
1: ধন্যবাদ আপনাকেও।
0: আপনার কাছে একটু জানতে চাই, বর্তমান প্রেক্ষাপটে বৃক্ষরোপণ কর্মসূচির প্রয়োজনীয়তা কেন এত বেশি জরুরি?
1: আপনারা জানেন বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ এবং বন উজাড়ের কারণে বিশ্বের অনেক দেশ পরিবেশগত ঝুঁকির মুখে রয়েছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। ঘূর্ণিঝড়, বন্যা, ভূমিধস, তাপমাত্রা বৃদ্ধি এবং জীববৈচিত্র্যের ক্ষয়, এসব সমস্যার অন্যতম সমাধান হল ব্যাপক বৃক্ষরোপণ এবং বনভূমির বৃদ্ধি। এই প্রেক্ষাপটে বর্তমান সরকার দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান সৃষ্টির একটি বৃহৎ কর্মসূচি গ্রহণ করেছে। এই কর্মসূচির মাধ্যমে দেশের বনভূমি বৃদ্ধি, পরিবেশগত ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং জনগণের অর্থনৈতিক উন্নয়ন সবকিছুই সমন্বিতভাবে অর্জনের চেষ্টা করা হচ্ছে।
0: সত্যি বেশ প্রশংসিত একটি কর্মসূচি বর্তমান সরকার হাতে নিয়েছে, যেটা আমাদের দেশের বনভূমি এবং বৃক্ষরোপণের যে গুরুত্ব সেটাকে আরো বেশি আমাদের সামনে নিয়ে আসছে। আমরা একটু জানতে চাই যে কোটি চারা, অর্থাৎ এই যে 25 কোটি চারার কথা আমরা বলছিলাম, এই 25 কোটি চারা রোপণ কর্মসূচির প্রধান উদ্দেশ্য কি?
1: এই কর্মসূচির প্রধান উদ্দেশ্য হল দেশের পরিবেশগত ভারসাম্য পুনরুদ্ধার করা এবং বনভূমির পরিমাণ বৃদ্ধি করা। এছাড়া এই কর্মসূচির মাধ্যমে কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জনের পরিকল্পনা রয়েছে, যেমন উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমানো, পার্বত্য অঞ্চলের অবক্ষয়িত বন পুনরুদ্ধার করা, পানির উৎস সংরক্ষণ করা এবং নগর এলাকায় সবুজায়ন বৃদ্ধি করা। অন্যদিকে এই কর্মসূচি অর্থনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ। কাঠ, বাঁশ ও অন্যান্য বনজ সম্পদের উৎপাদন বৃদ্ধি করা, গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি করা এবং বেসরকারি নার্সারি উদ্যোক্তাদের সম্পৃক্ত করা, সব মিলিয়ে এই কর্মসূচি শুধু পরিবেশ রক্ষার জন্য নয় বরং দেশের অর্থনীতি ও সামাজিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
0: এই যে আপনি বলছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, একটু জানতে চাই যে কর্মসূচি ইতিমধ্যে শুরু হয়েছে, বাস্তবায়ন শুরু হয়েছে, এটা কিভাবে বাস্তবায়ন করা হবে?
1: সারা দেশে আগামী 5 বছরে সরকারি বনাঞ্চলে, উপকূলীয় চর অঞ্চলে, সড়ক, মহাসড়ক, বাঁধ, নদী ও খালপর সহ অন্যান্য প্রান্তিক ভূমিতে, প্রতিষ্ঠান ও বসত বাড়িতে, কৃষি বনায়ন এবং নগর বনায়ন কার্যক্রমে 25 কোটি বৃক্ষরোপণ করা হবে। এর মধ্যে উপকূলীয় বনায়ন সবচেয়ে বড় অংশ, যেখানে প্রায় 40% চারা উপকূলের নতুন জেগে ওঠা চর এবং অবক্ষয়িত উপকূলীয় বনাঞ্চলে রোপণ করা হবে। এর মাধ্যমে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ক্ষতি কমানো এবং ভূমিক্ষয় রোধ করা সম্ভব হবে। দ্বিতীয়ত গুরুত্বপূর্ণ খাত হল বন পুনরুদ্ধার। পার্বত্য চট্টগ্রাম, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের অবক্ষয়িত বনভূমিতে গাছ লাগিয়ে প্রাকৃতিক বন পুনরুদ্ধার করা হবে। এতে মাটির উর্বরতা বাড়বে, পানির উৎস সংরক্ষিত হবে এবং জীববৈচিত্র্য বৃদ্ধি পাবে। এছাড়া নগর বনায়ন, উৎপাদনমুখী বনায়ন, কমিউনিটি ভিত্তিক প্রান্তিক ভূমিতে বনায়ন এবং প্রতিষ্ঠান ও বসতবাড়ি ভিত্তিক বনায়ন, এই খাতগুলোতেও ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা হবে। এর ফলে দেশের প্রায় সব অঞ্চলে বৃক্ষরোপণ কার্যক্রম বিস্তৃত হবে।
0: অনেক ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনি আমাদেরকে জানাচ্ছিলেন। একটু জানতে চাইব এই কর্মসূচিতে আধুনিক প্রযুক্তির কোনো ভূমিকা থাকবে কি?
1: অবশ্যই, বর্তমান যুগে প্রযুক্তির ব্যবহার ছাড়া বড় কোনো প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করা কঠিন, তাই এই কর্মসূচিতেও আধুনিক প্রযুক্তির ব্যবহার বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নগর বনায়নের ক্ষেত্রে একটি বিশেষ মোবাইল অ্যাপ, মাই ট্রি অ্যাপ ব্যবহার করা হবে। এতে গাছের সঠিক তথ্য সংরক্ষণ ও পর্যবেক্ষণ সহজ হবে। এছাড়াও বনায়ন পর্যবেক্ষণের জন্য ড্রোন প্রযুক্তি, লাইডার প্রযুক্তি, স্যাটেলাইট ইমেজ এবং জিআইএস প্রযুক্তি ব্যবহার করে কোথায় গাছ লাগানো হয়েছে, কতটা বৃদ্ধি পেয়েছে এবং কোথায় সমস্যা রয়েছে, এসব তথ্য সহজেই পর্যবেক্ষণ করা সম্ভব হবে।
0: তথ্য প্রযুক্তির উন্নতির ফলে আমরা খুব সহজেই এগুলোকে ট্রেস করতে পারবো। এবার একটু জানতে চাই আপনার কাছে যে এই কর্ম পরিকল্পনা যেটা রয়েছে বা যে কর্মসূচি রয়েছে, আর এই 25 কোটি বৃক্ষরোপণের যে কর্মসূচি, এটা বাস্তবায়নের ক্ষেত্রে সাধারণ মানুষ কিভাবে ভূমিকা

0: উদ্যোগে এত বড় কর্মসূচি সফল করা সম্ভব নয়। এজন্য সমাজের সকল শ্রেণীর মানুষের অংশগ্রহণ প্রয়োজন। এই পরিকল্পনার আওতায় সামাজিক বনায়ন কর্মসূচি চালু থাকবে, যেখানে স্থানীয় জনগণ অংশীদারিত্বের ভিত্তিতে বনায়নে অংশ নিবে এবং সুফল ভাগাভাগি করে নিবে। এছাড়া এক শিক্ষার্থী একটি গাছ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের বৃক্ষরোপণে সম্পৃক্ত করা হবে। এর ফলে ছোটবেলা থেকেই পরিবেশ সম্পর্কে সচেতনতা তৈরি হবে এবং বৃক্ষরোপণ একটি সামাজিক আন্দোলনে পরিণত হবে। বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের খালি জায়গা, ফলদ, ঔষধি এবং বনজ গাছ লাগানোরও পরিকল্পনা রয়েছে। এতে পরিবেশের পাশাপাশি মানুষের পুষ্টি ও অর্থনৈতিক সুবিধাও বাড়বে। 25 কোটি বৃক্ষরোপণের এই কর্মসূচি বাংলাদেশের জন্য একটি সম্ভাবনাময় সবুজ উদ্যোগ। সঠিক পরিকল্পনা, আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ এবং টেকসই বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
1: একেবারেই তাই, আমরা আপনার সাথে গলা মিলিয়ে বলতে চাই, আসুন আমরা প্রত্যেকে মিলে এই 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান কর্মসূচির যে বৃহৎ পরিকল্পনা, এটা বাস্তবায়নে সকলে মিলে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাই, এই কর্মসূচি বাস্তবায়ন করি এবং পৃথিবীর বুকে সবুজ সুন্দর একটি পৃথিবী, সুস্থ পৃথিবী আমাদের পরবর্তী প্রজন্মকে উপহার দিয়ে যাই। সকলের জন্য নিরন্তর শুভকামনা। আপনাকে অনেক ধন্যবাদ বাংলাদেশ বেতারে সময় দেওয়ার জন্য।
0: আপনাকেও ধন্যবাদ।
2: প্রিয় শ্রোতা, শুনছিলেন বর্ণালীতে স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গান, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। ফিরছি আবারও গানে। এবার এখানে শিল্পী শ্রাবন্তী মল্লিক, সুর করেছেন অপূর্ব রায়, কথা সাজিয়েছেন ইমরুল কায়েস।

প্রিয় শ্রোতা, বর্ণালী অনুষ্ঠানে শুনলেন এতক্ষণ স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গান। শিল্পীরা ছিলেন যথাক্রমে সালাউদ্দিন খান, সাহারা ইরানি পিয়া, গাজী সালাউদ্দিন বাপ্পি এবং শ্রাবন্তী মল্লিক। অনুষ্ঠানটি আজকের মতো এখানে শেষ হল। বন্ধুরা, ঘড়ির কাঁটা কিন্তু প্রায় 9টা ছুঁয়ে করছে। আমরা অনেকেই এখন ভীষণ ব্যস্ত, কর্মজীবনে পা রাখবার জন্য ঘর থেকে বের হচ্ছি একটু তড়িঘড়ি করে। আপনাদেরকে বলছি, এত তড়িঘড়ি না করে একটু আগে ভাগে অফিসে বা আপনার কর্মজীবনে পা রাখা উচিত ছিল। যদি এমনটি হয়েই থাকে যে আজ দেরি হয়ে গিয়েছে, তো হোক না, আপনি শান্ত ধীর স্থিরভাবে ঘর থেকে বের হবেন। বের হবার আগে লক্ষ্য করুন যে আপনার প্রয়োজনীয় যে জিনিসপত্র, কাগজপত্র, তারপর অফিসের চাবি, এক বোতল বিশুদ্ধ পানি, ছাতা বা বর্ষাতি, এগুলো সাথে নিয়েছেন তো? যদি না নিয়ে থাকেন, অবশ্যই এগুলো লক্ষ্য করুন এবং সাথে নিয়ে নিন, যেন অফিসে গিয়ে কোনো বিড়ম্বনা পড়তে না হয়। আপনি যদি নিজস্ব পরিবহন চালান, সেক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স, গার্ডের লাইসেন্স সব কিন্তু নিতে হবে। গাড়ির যন্ত্রাংশগুলো ঠিক আছে কিনা এগুলো আগেভাগেই দেখে নেওয়া উচিত। আর যদি না থেকে থাকে, তাহলে সে পরিবহনটি বাদ দিয়ে আপনি না হয় গণপরিবহনে চলাচল করুন। তারপরও নিরাপদে থাকুন এবং আস্তে ধীরে অফিসে যাওয়ার জন্য প্রস্তুতি নিন। আর হ্যাঁ, ঘর থেকে বের হওয়ার আগে সবচেয়ে যে জিনিসটি প্রয়োজন, সেটি হচ্ছে আপনি বৈদ্যুতিক সুইচগুলো অফ করেছেন তো? গ্যাসের চুলা আর এসব অফ করে নিরাপদে নিশ্চিন্তে ঘর থেকে বের হন এবং প্রিয়জনের কাছে আবারও ফিরে আসুন আপনার কর্মজীবন শেষ করে। বাংলাদেশ বেতার খুলনা, প্রিয় শ্রোতা, এখন সকাল 9টা বাংলাদেশ সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। সকাল 9টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি রীতা চৌধুরী। মালয়েশিয়া সফর শেষে 5 দিন ব্যাপী সরকারি সফরের দ্বিতীয় ধাপে প্রধানমন্ত্রী তারেক রহমান এখন চীনে রয়েছেন। প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট স্থানীয় সময় গত রাত 11:05 দালিয়ান শুঝুইজি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বলে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান। লিয়াওনিং প্রদেশের ভাইস গভর্নর এবং চীনের নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত বিমানবন্দরে প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণীকে স্বাগত জানান। বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীকে মোটর শোভাযাত্রা সহকারে হোটেল সাংগ্রিলাতে নিয়ে যাওয়া হয়। এখানে তিনি 2 দিন অবস্থান করবেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত সচিব প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, দালিয়ানে বিশ্ব আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর তিনি চীনের রাজধানী বেইজিং যাবেন। এর আগে গতকাল মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম রাজা সুলতান ইব্রাহিম ইবনে আলমারহুম সুলতান ইস্কান্দারের সঙ্গে সাক্ষাৎ সহ বিভিন্ন কার্যক্রমে ব্যস্ত সময় পার করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি গতকাল স্থানীয় সময় সকাল 9:30 পুত্রজয়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে পেরদানা পুত্রা ভবনে সেদেশের প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তারেক রহমান বাংলাদেশী কর্মীদের জন্য দ্রুত মালয়েশিয়া শ্রমবাজার উন্মুক্ত করতে দেশটির প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি একই সঙ্গে অনিয়মিত শ্রমিকদের বৈধকরণ এবং আটক বাংলাদেশীদের সম্ভাব্য প্রত্যাবাসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানান। এছাড়া বৈঠকে যৌথ কমিশন বৈঠক, দুদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে দ্বিপক্ষীয় পরামর্শ প্রক্রিয়া এবং বিদ্যমান কাঠামোর মাধ্যমে সম্পৃক্ততা বাড়ানোর সহ বাংলাদেশ মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তি এফটিএ সংক্রান্ত আলোচনাকে এগিয়ে নেওয়ার বিষয়ে ঐক্যমত হয়। পরে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের নেতৃত্বে প্রতিনিধি পর্যায়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, বৈঠকের পর দুই দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সংস্কৃতি বিষয়ক একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এছাড়া সন্ত্রাসবাদ দমন বিষয়ে গবেষণা ও সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা সংক্রান্ত একটি দলিল এবং বিনিয়োগ সংক্রান্ত একটি দ্বিপক্ষীয় দলিল বিনিময় করা হয়। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী দলিল দুটি বিনিময় করেন। বৈঠক পরবর্তী এক যৌথ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন বিষয়সমূহ সাংবাদিকদের সামনে তুলে ধরেন। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিম ইবনে আলমারহুম সুলতান ইস্কান্দারের সঙ্গেও সাক্ষাৎ করেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য অপতৎপরতা রুখতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দেশের 6 জেলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। তিনি গতকাল সচিবালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকা, চট্টগ্রাম ও গাজীপুর মহানগর, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ ও ফরিদপুর জেলায় 22 জুন থেকে 30 জুন পর্যন্ত মাঠ পর্যায়ে বেসামরিক প্রশাসনকে সহায়তায় সেনাবাহিনী কাজ করবে। এছাড়া সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বাণিজ্যমন্ত্রী খন্দকার আবুল মুক্তাদির বলেছেন, ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে লাইসেন্সিং প্রক্রিয়ায় জটিলতা ও আমলাতান্ত্রিক বাধা কমাতে কাজ করছে সরকার। তিনি গতকাল রাজধানীতে সহনশীল ও অন্তর্ভুক্তিমূলক সরবরাহ শৃঙ্খলের জন্য বিনিয়োগ, বাণিজ্য এবং শোভন কাজের এজেন্ডা সমন্বয় বিষয়ের ডিব্রিফিং সেশনে কথা বলেন। মন্ত্রী বলেন, একটি ব্যবসা শুরু করতে যেখানে আগে প্রায় 1 বছর সময় লাগত, সেখানে এখন মাত্র 14 দিনের মধ্যে ব্যবসা শুরুর সুযোগ তৈরির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। খেলা খবর, বিশ্বকাপ ফুটবল। যুক্তরাষ্ট্রে ক্যালিফোর্নিয়া ফিফা বিশ্বকাপে এখন জর্ডান আলজেরিয়া মোকাবেলা করছে। এর আগে নিউজার্সিতে নরওয়ে 3-2 গোলে ব্যবধানে সেনেগালকে পরাজিত করে। এদিকে গতরাতে যুক্তরাষ্ট্রের টেক্সাসে লিওনেল মেসির জোড়া গোলে অস্ট্রিয়ার বিপক্ষে 2-0 গোলে জয়লাভ করে আর্জেন্টিনা। এই জোড়া গোলের সুবাদে মেসি বিশ্বকাপের সর্বোচ্চ 18টি গোলের রেকর্ড গড়েছেন। পরে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় শুরু হওয়া বৃষ্টি বিঘ্নিত অপর একটি ম্যাচে ফ্রান্স 3-0 গোলের ব্যবধানে ইরাককে পরাজিত করে। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টায়।
1: সকাল 9:05 আমাদের স্টুডিওর ঘড়িতে বাংলাদেশ বেতার খুলনা।

0: প্রিয়শ্রোতা, আমরা আজকে এত সুন্দর একটা আবহাওয়ায় আপনাদের সাথে কথা বলছি, যেখানে কখনো কখনো আকাশের পাশাপাশি মনের আকাশেও মেঘ জমে, মনের আকাশেও ভালোবাসার সূর্যোদয় হয়। আসলে ভালোবাসা বা প্রেম শুধু একটি কথার মধ্যে সীমাবদ্ধ থাকে তা কিন্তু নয়। ভালোবাসা সময়ের কাছে থেমে থাকে না বা সময়ের কাছে হারও মানে না। ভালোবাসি শুধু এই কথাটা বললেই যে মানুষের সাথে ভালোবাসা হয়ে যায় কিংবা প্রেম হয়ে যায় তা কিন্তু নয়। যেটা প্রতিদিন ভালোবাসাকে বহন করি সেটাই প্রেম। আর প্রেম শুধু একটা ভালোবাসার নাম দিয়েই যে আমরা সীমাবদ্ধ রাখবো তা কিন্তু নয়। যাকে ভালোবাসবো তার সুখ দুঃখ হাসি কান্না স্বপ্ন সব কিছুই নিজের মতো করে ভালোবেসে সেগুলোকে এগিয়ে নিয়ে যাব এবং ধারণ করব, বিশ্বাস করব। প্রত্যেকের ভালোবাসায় আসুক বিশ্বাস, সে প্রত্যাশায় আমন্ত্রণ জানাচ্ছি রূপালীতে।
1: একদমই তাই শ্রোতা বন্ধুরা, আজকেও কিন্তু প্রতিদিনের মতো সব কয়টা আয়োজন নিয়েই আপনাদের সাথে রয়েছি আমি চন্দ্রা দেবনাথ
0: এবং লুবনা হাজরা ফারুক মিষ্টি। এছাড়াও আছেন অধিবেশন তত্ত্বাবধানে নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে আছেন মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ, প্রকৌশল দায়িত্বে আছেন মোহাম্মদ সাইফুজ্জামান। আজ অবশ্য যে কথা বলছিলাম শুরুতেই যে মনটা ভালোবাসার সীমাবদ্ধতা কিন্তু অনেক সময় অনেক কিছু থেকে যায়, যে শুধুমাত্র আপনাদের চিঠি পেলেই যে শুধু ভালোবাসি তা কিন্তু নয়, কিংবা ফোনে কথা বলার পরে যে ভালোবাসা বেড়ে যাবে সেটিও নয়। আপনাদেরকে আমরা বিশ্বাস করি এবং আপনাদেরকে লালন করি, তো সেই জন্য চিঠি আসলে ভালো লাগে, না আসলে মনটা একটু খারাপ লাগে, তারপর অনুষ্ঠানটা চালিয়েই যায়, তাই না?
1: একদমই তাই, ভালোবাসা কিন্তু কমে না, কারণ এই ভালোবাসাই কিন্তু অপেক্ষা, আর আমরাও অপেক্ষায় থাকি চিঠির। তাহলে চিঠির মাধ্যমটা একটু জানিয়ে দাও।
0: চিঠির মাধ্যম যারা লেখেননি, লিখবেন লিখবেন ভাবছে, তাদেরকে বিনীত অনুরোধ করছি আপনারা লিখতে পারেন আমাদেরকে। রূপালী প্রয়োজন আঞ্চলিক পরিচালক, বাংলাদেশ বেতার খুলনা, খুলনা 9000 এই ঠিকানাতে, আর ফোন করতে পারেন যে নাম্বার
1: 01974121970, সেই চিরচেনা নাম্বার যদি কোনো নতুন বন্ধু যুক্ত হতে চান, আমরা কিন্তু অপেক্ষায় থাকি।
0: অবশ্যই তাই, তো আর কথা নাই, ভালোবাসাই বুকে জয়েছে বইছে যমুনা, সেই যমুনাতেই আমরা প্রেমের তাজমহল গড়ে তুলতে চাই।
1: হঠাৎ করে এই কথাটা কেন আসলো?
0: শুরুতেই দেখলাম প্রেমের তাজমহল ছবির একটি গান আছে,
1: সকালটা শুরু হবে এমন সুন্দর একটা গান দিয়ে। গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন আহমেদ, খুলনা সদরের বন্ধু। গানটি নেওয়া হয়েছে প্রেমের তাজমহল থেকে, গানে কণ্ঠ দিয়েছেন কনক চাপা ও মনির খান। চলুন শুনে আসি এই সুন্দর গান।

0: বন্ধুরা, প্রেমের তাজমহল গড়বার পর আমরা কিছুক্ষণের মধ্যে আপনাদের সাথে ফোন ইন পর্বে যুক্ত হয়ে জেনে নেব যে কেমন লাগছে মনটা এই সকালে সুন্দর গানটা শুনে। তো যাই হোক, চমৎকারী গানটি শোনার পরে আমরা আবারও ফিরছি গানের কাছে। এবারে শোনাবো পরদেশি বাবুর গান।
1: হ্যাঁ, তাই শোনানো যায় না, ওরে ও পরদেশি। গেয়েছেন সাবিনা ইয়াসমিন, আর গানটি নেওয়া হয়েছে আসামি বাণীচিত্র থেকে। গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন মকরন্দ মণ্ডল, রায়ের মহল, খুলনার বন্ধু।

0: প্রিয়শ্রোতা শুনছিলেন রূপালীতে আপনাদের পছন্দ করা বিভিন্ন ছায়াছবির গান, সেই সাথে শুনছিলেন ফ্যামিলি কার্ড বিষয়ক তথ্য। তো যাই হোক, এই মুহূর্তে তথ্য বিনোদন দুটি অফ থাক, এবারে সরাসরি কথা হবে আপনাদের সাথে ফোনের পর্বে। নিশ্চয় প্রস্তুত আছে 0197412179 নম্বরটিতে কথা বলবার জন্য। প্রথম বন্ধু কে আছেন? দুঃখিত বন্ধু, সংযুক্তি আমরা পেতে না পেতে বিচ্ছিন্ন হয়ে গেল, কে এবারে আছেন?
1: হ্যালো, আমরা সকলে ভালো আছি বন্ধু, কে বলছেন কোথা থেকে? জি বলুন, আপনার অনুরোধ কি বলুন?
0: নরম গরম, এই বৃষ্টি ভেজে রাতে চলে যেও না। আচ্ছা
1: ঠিক আছে, চেষ্টা করব আপনার পছন্দের গানটি শোনানোর জন্য, সাথেই থাকবেন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, আমরা সকলে ভালো আছি, কার সাথে কথা বলছি?
0: বুলবুল ভাই।
1: জি জি বলুন।
0: চিঠি কেন আসে? আচ্ছা ঠিক আছে, চিঠি তো আমরাও আপনাদের মতোই প্রত্যাশা করি, চিঠি কেন আসে না, ফোন কেন করে না, ফোন তো করছেন কিন্তু চিঠি কেন আসে না?
1: একদমই তাই, আমরাও চাই চিঠি আসুক, যেন এই প্রশ্নের উত্তর আমরা পেয়ে যাই।
0: হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, বলুন। পাংশা রাজবাড়ি থেকে, তাই তো? ভয়ঙ্কর নারী, কোন গানটি? সত্যি সত্যি যদি এমনটা হয় তাহলে তো একটু সমস্যারই ব্যাপার, ভয় লাগতেই পারে, আমারও কিন্তু রাতে ভয় লাগে ঘুম আসে না।
1: আচ্ছা দেখে নেব কে রয়েছেন অপর প্রান্তে। হ্যালো,
0: জি আফজাল ভাই বলুন।
1: আদাব,
0: তা তো জানি না, মানুষ তো খেলনার নয়। সত্যি অনেক সুন্দর একটি গান শুনতে চাওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ, নিশ্চয় আমাদের সাথে থাকবেন, তাহলেই শুনতে পারবেন পছন্দের গান। শুভ সকাল পলাশ কুমার সরকার, বলুন কি গান শুনতে চান পলাশদা? ভাত দিব বলুন, কোন গানটি? কত গো সাধলাম, তাই তো? আচ্ছা কত গো কাঁদলাম, আচ্ছা ঠিক আছে,
1: কত গো সাধলাম আইলানা।
0: আচ্ছা আমরা কিন্তু আসি সকাল 9:05 মানে আপনাদের সাথে কথা না বলতে পারলে সত্যি ভীষণ মনটা খারাপ লাগে, তাই না?
1: একদমই তাই, আর সেজন্য চলে এসেছি আবারও, দেখবো কে রয়েছেন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, ভেড়ামারা কুষ্টিয়া থেকে, হ্যাঁ বলুন।
0: অবশ্যই তাই,
1: হ্যাঁ মেয়েরা মানুষ এই ছায়াছবি থেকে কোন গানটি শুনতে চাইছেন?
0: মেয়েরাও মানুষ,
1: যে কোনো একটি গান। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে,
0: পুরুষরাও মানুষ তো,
1: হ্যাঁ এটাও কিন্তু ভাবনার বিষয় না,
0: মেয়েরাও মানুষ, আসলে সবাই আমরা মানুষ। কে রয়েছেন পরবর্তী বন্ধু? হ্যালো, আসসালামু আলাইকুম, বোঝা যায়নি, আর একবার বলুন। হ্যাঁ মোহাম্মদ মিন্টু মিয়া, কোথা থেকে? হ্যাঁ মিন্টু মিয়া বুঝতে পেরেছি, কোথা থেকে? কোটচাঁদপুর, ফরিদগঞ্জ, কোথা থেকে?
1: চাঁদপুর।
0: আচ্ছা আচ্ছা ঠিক আছে, এবার বলুন আপনি কি গান শুনতে চান? ভালোবাসার, বলুন কোন গানটি, ভালোবাসার ঘর কোনটি? তুমি ছাড়া কাটে না কাটে না,
1: যে কোনো একটি গান। আচ্ছা আমরা ভালোবাসার ঘর ছায়াছবি থেকে আমরা যে কোনো একটি গান আপনাকে শোনানোর চেষ্টা করব, আশা করছি বন্ধু সাথেই থাকবেন আপনার পছন্দের গান শোনার জন্য। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম,
2: থেকে রুবেল বলছি।
1: হ্যাঁ রুবেল ভাই বলুন।
0: খুব স্নিগ্ধ ভাবে কথা বলেন, জি বলুন।
1: হ্যাঁ
2: আমাকে শোনাবেন দুই জীবন,
0: দুই জীবন
2: থেকে গান।
1: হ্যাঁ
2: লালালা এবং এন্ড্রু কিশোরের কণ্ঠে।
1: হুম
2: গানের শিরোনাম আমি
0: একদিন তোমায় না দেখিলে, তোমার মুখে কথা না শুনলে
1: আমাদেরও কিন্তু না, বন্ধুদের সাথে কথা না বললে আমাদেরও কিন্তু এরকমই। একদমই তাই। চলুন দেখে নেব কে রয়েছেন ফোনের উপর। নমস্কার, কার সাথে কথা বলছি?
0: খুবই উত্তেজিত।
1: হ্যাঁ হ্যাঁ দাদা বলুন।
0: আচ্ছা কোন ছবি এটা? নরম গরম। আচ্ছা
1: ঠিক আছে,
0: দুজন বন্ধু একই ছবি গান শুনতে চেয়েছেন। তো বৃষ্টি ভেজা রাত হোক আর দিন হোক, যখনই বের হবে না কেন ছাতা নিয়ে বেরোতে কিন্তু ভুল করবেন না। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, বলুন। পূর্ব জাম্বল, সবাই ভালো আছি, বলুন। আচ্ছা স্বপ্নের ভালোবাসা তুমি আমার আশা, আমরা সব শেষ ফোনটি নিয়ে ফিরে যাবো গানের
1: উপরে। একদমই তাই। কে রয়েছেন, কার সাথে কথা বলছি? হ্যালো, জি জি বলুন।
0: তুই আর কথা নয়, আমরা ফিরছি এবার গানের কাছে। কোন গানটি শোনাবে এবার?
1: এবার স্বামী স্ত্রী বাণীচিত্র থেকে সৈয়দ আব্দুল হাদি ও সাবিনা ইয়াসমিনের কণ্ঠে কি গান শোনাবো, গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন সুফল রায়ের মোহর খুলনার বন্ধু।

শুরু থেকে শেষ পর্যন্ত শুধু তুমি তুমি আর তুমি। ভালোবাসার মানুষগুলোকে আমরা এভাবে ভালোবাসি, তবে হ্যাঁ, শুধু ভালোবাসলেই হবে না, ভালোবাসার মানুষগুলোকে যত্ন করতে হবে, লালন করতে হবে, বিশ্বাস করতে হবে, তাহলেই সে ভালোবাসা হবে অটুট। তো চলুন আবারও গান শুনি। এবারে নিখিল কুমার বিশ্বাস, আপনি উত্তর বিল পাবলা খুলনা থেকে আমাদেরকে ফোন করেছিলেন অন্যায় অবিচার গান শোনানোর জন্য। চলুন আপনার পছন্দের গানটি এই মুহূর্তে শুনে আসি কিশোর কুমারের কণ্ঠে।

0: কেমন তুমি
1: ওই গেল ভাঙলো মাথা।

0: প্রিয় শ্রোতা, কৃষি আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষির ভূমিকা অপরিসীম। কৃষকদের চাহিদা এবং সুবিধার কথা বিবেচনা করে বাংলাদেশ সরকার কৃষকদের জন্য কৃষক কার্ড প্রদানের উদ্যোগ নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, কৃষক কার্ড বাংলাদেশের কৃষকদের জন্য সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে যেন সরকারি সুবিধা পায় এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পায়, এটি কৃষকদের আর্থিক সহায়তা পাওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে সরকারি কৃষি সহায়তা, ভর্তুকি ও ব্যাংক ঋণ পেতে পারেন। শ্রোতা বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের আজকের বিষয়। আমাদের আজকের বিষয় কৃষক কার্ড, আর এ বিষয়ে বলার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কৃষিবিদ জনাব মোহাম্মদ মশিহুর রহমান, পরিচালক কৃষি তথ্য সার্ভিস। স্বাগত আমাদের আজকের আয়োজনে আপনাকে।
1: আপনাকে ধন্যবাদ।
0: আর প্রথমেই যে বিষয়টি আপনার কাছে জানতে চাইব সেটি হচ্ছে কৃষক কার্ড আসলে কি, আর এই সুবিধা সম্পর্কেও জানতে চাই।
1: কৃষক কার্ড এমন একটি কার্ড যেটা ডিজিটাল ডাটাবেস সম্বলিত স্মার্ট কার্ড, যার মাধ্যমে আসলে আমাদের দেশের কৃষকদের শনাক্ত করা সম্ভব হবে যে কে প্রকৃত কৃষক এবং কে প্রকৃত কৃষক নয়। আর সরকারি সকল সব ধরনের সুযোগ সুবিধা, কৃষি সহায়তা সরাসরি এই কার্ডের মাধ্যমে কৃষকদের নিকট পৌঁছে যাবে। এই সুবিধাগুলি অনেক, এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কৃষকরা সরাসরি সরকারি ভর্তুকি, সার ও বীজ সহায়তা এবং ঋণ সহজে পেতে পারবেন। এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ব অনেকটা কমে যাবে এবং কৃষকরা প্রকৃতপক্ষে অনেক উপকৃত হবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, জানলাম আপনার কাছ থেকে কৃষক কার্ড সম্পর্কে। এবার একটু জানবো প্রাথমিকভাবে বাংলাদেশের কয়টি উপজেলায় এই কার্ড চালু হচ্ছে।
1: আসলে সরকার এখন প্রি পাইলটিং পর্যায়ে আছে। এই প্রি পাইলটিং পর্যায়ে প্রাথমিকভাবে বাংলাদেশের 10টি উপজেলায় এই কৃষক কার্ড কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এই উপজেলাগুলো হচ্ছে রংপুর বিভাগের পঞ্চগড় জেলার পঞ্চগড় সদর উপজেলার কমলাপুর ব্লক, রাজশাহী বিভাগের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার উথুলি ব্লক, খুলনা বিভাগের ঝিনাইদহ জেলার শৈলকূপ উপজেলার কৃপালপুর ব্লক, বরিশাল বিভাগের পিরোজপুর জেলার নেসারাবাদ উপজেলার রাজাবাড়ি ব্লক, চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার রাজারছড়া ব্লক, চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার কুমিল্লা সদর উপজেলার অরণ্যপুর ব্লক, ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গাইবান্ধা ব্লক, ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর উপজেলার সুরুজ ব্লক, সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার জুরু উপজেলার গোয়ালবাড়ি ব্লক এবং ঢাকা বিভাগের রাজবাড়ি জেলার গোয়ালন্দ উপজেলার তেনাপচা ব্লক। এই 10টি ব্লকে আসলে ইতিমধ্যে প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে।
0: আচ্ছা, এবারে একটু জানতে চাইবো আপনার কাছে এই কার্ডের প্রাথমিক তথ্য সংগ্রহ কি শুরু হয়েছে এবং কবে নাগাদ এই কৃষক কার্ড বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন হবে।
1: আসলে মাননীয় প্রধানমন্ত্রী যখন কৃষক কার্ড বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন তার কিছুদিন পরেই আমাদের এই প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে। আমি যে 10টি উপজেলার নাম বললাম, সেই 10টি উপজেলার 10টি ব্লকে ইতিমধ্যে কৃষকদের তথ্য সংগ্রহের কাজ চলছে।
0: কৃষক কার্ড পেতে হলে একজন কৃষকের কি কি কাগজপত্র লাগবে এবং কোথায় বা কোন অফিসে যেতে হবে?
1: কৃষক কার্ড পেতে হলে যে সমস্ত ডকুমেন্টগুলি একজন কৃষকের থাকতে হবে তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে তার নাগরিকত্ব শনাক্ত করার জন্য তার এনআইডি বা আমাদের জাতীয় পরিচয় পত্র লাগবে, এবং সে যে কৃষি কাজ করে তার জমি আছে নিশ্চয়ই, সেই জমির পর্চা বা খতিয়ানের কাগজ লাগবে, এবং অবশ্যই কৃষকের একটি মোবাইল নাম্বার থাকতে হবে, যে মোবাইল নাম্বারের বিপরীতে তার যে প্রণোদনা সুযোগ সুবিধা যেটা প্রদান করা হবে। আর একজন কৃষক যদি আসলে কৃষক কার্ড পেতে চায় তাহলে তাকে তার নিকটস্থ যে উপজেলা কৃষি অফিস আছে অথবা উপসহকারী কৃষি কর্মকর্তা আছে সেখানে যোগাযোগ করলে সে বিস্তারিত এই বিষয়ে জানতে পারবে।
0: আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে কোন শ্রেণীর কৃষকরা এই কার্যক্রমের আওতায় আসবে?
1: আসলে জমির পরিমাণের উপর ভিত্তি করে আমরা কৃষকদেরকে 5টি ক্যাটাগরিতে ভাগ করে থাকি। এই 5টি ক্যাটাগরি হচ্ছে ভূমিহীন, প্রান্তিক, ছোট, মাঝারি এবং বড় কৃষক। প্রাথমিকভাবে আমাদের এই কৃষক কার্ড কর্মসূচির আওতায় ভূমিহীন, প্রান্তিক এবং ছোট কৃষকদের নিয়ে আসা হবে।
0: এই ক্ষেত্রে কি বর্গা চাষীরা এই সুবিধা পাবে?
1: হ্যাঁ অবশ্যই, বর্গা চাষীরাও যেহেতু আসলে কৃষিকাজের সাথে জড়িত তারাও এই সুযোগের আওতায় আসবে।
0: এই কার্ডের মাধ্যমে কি সরাসরি টাকা পাওয়া যাবে এবং এই কার্ডের সারা জীবন কার্যকারিতা থাকবে কিনা সে বিষয়ে একটু জানবো।
1: হ্যাঁ, অনেক ক্ষেত্রে সরকারি নগদ প্রণোদনা সরাসরি কৃষকের কার্ড সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট অথবা মোবাইল ব্যাংকের মাধ্যমে চলে যাবে। আসলে এই নিয়ে এখনো কাজ চলছে, হয়তো কৃষক তার সেই স্মার্ট কার্ডটি নিয়ে ডিলারের সারের ডিলারের দোকানে যাবে, সেখানে পস মেশিন থাকতে পারে এবং সেই কার্ডের মাধ্যমে সে এটা জিনিস কিনতে পারে। আর কার্ডটা তার সারা জীবনে কার্যকর থাকবে, তবে তার ডাটা হালনাগাদ করার জন্য মাঝে মাঝে তাকে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করতে হবে।
0: আপনি স্মার্ট কার্ডের কথা বললেন, তাই জানতে চাইবো এখন আপনার কাছে স্মার্ট কার্ড বা কৃষক কার্ড কি একই নাকি আলাদা?
1: না, স্মার্ট কার্ড বলতে আমরা সাধারণত আমাদের যে এনআইডি বা ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড আমাদের জাতীয় পরিচয়পত্র সেটাকে আমরা বুঝি। আর কৃষক কার্ডটা একটা নতুন ব্যবস্থা যেটা আমরা প্রচলন করতে যাচ্ছি এবং এটা কৃষকের জন্যই আসলে একান্তভাবে তৈরি করা একটা বিশেষ কার্ড।
0: সারা দেশে এই কর্মসূচি বাস্তবায়ন করতে কত সময় লাগতে পারে?
1: সরকারি পরিকল্পনা আছে পর্যায়ক্রমে বাংলাদেশের সকল কৃষককে এই কর্মসূচির আওতায় নিয়ে আসবে। এখন থেকে আগামী চার বছরের মধ্যে ধাপে ধাপে পর্যায়ক্রমে প্রত্যেকটি জেলার প্রত্যেকটি উপজেলার সকল কৃষককে এই কৃষক কার্ডের আওতায় নিয়ে আসার পরিকল্পনা সরকারের আছে।
0: মূল উদ্দেশ্য আপনার কাছে জানতে চাইব।
1: আসলে কৃষক কার্ডের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের কৃষকরা এখনো অনেক ক্ষেত্রে অবহেলিত, আমাদের সামাজিক সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত, তাদের আর্থিক সুবিধা কিছুটা নিশ্চিত করা গেলে আর কৃষক ভালো থাকলে আসলে দেশ ভালো থাকবে। কৃষককে ভালো রাখার উদ্দেশ্যে আসলে এই কৃষক কার্ডের প্রচলন।
0: কোনো কল সেন্টার আছে কি যেখানে পরামর্শ পাওয়া যাবে এই বিষয়ে?
1: হ্যাঁ, কৃষি তথ্য সার্ভিসের একটি কল সেন্টার আছে যেটাকে আমরা কৃষি কল সেন্টার বলি। এই কল সেন্টারের নাম্বার হচ্ছে 16123। এই কল সেন্টারে যদি কোনো কৃষক কৃষক কার্ড বিষয়ে যদি জানতে চায় তারা এই ব্যাপারে তথ্য জানতে পারবে কল করে। এখানে কল করার সময় হচ্ছে আমাদের রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে।
0: আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে, সেটি হচ্ছে এই কার্ড থাকলে ঋণের সুদ কি কম লাগবে কোনোভাবে?
1: চমৎকার একটি প্রশ্ন। আমরা সবাই জানি কৃষককে কৃষিকাজ করতে গেলে অনেক ক্ষেত্রে ঋণ গ্রহণ করতে হয় এবং স্বল্প সুদে ঋণ পেলে কৃষক অনেক উপকৃত হয়। এই কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষক শনাক্ত করা গেলে সে কৃষক স্বল্প সুদে অথবা বিনা সুদে ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।
0: এবারে আরেকটু জানতে চাইবো আপনার কাছে, সেটি হচ্ছে ধরুন কোন কৃষকের কার্ড হারিয়ে গেল, সেই ক্ষেত্রে কি করবে?
1: কার্ড হারিয়ে যেতেই পারে, কারণ আমাদের জাতীয় পরিচয়পত্র অনেক সময় হারিয়ে যায় এবং এটা আমরা নতুন করে আবেদন করে পাই। ঠিক একইভাবে কৃষকের যদি কৃষক কার্ড হারিয়ে যায় তাহলে সে স্থানীয় নিকটস্থ উপজেলা কৃষি অফিস অথবা উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করবে, সেই অফিস তাকে পুনরায় একটি কার্ড তৈরি করার ব্যবস্থা করে দেবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম কৃষক কার্ড সম্পর্কে আপনার কাছ থেকে। নিশ্চয়ই আমাদের যে কৃষক ভাই বোন বা শ্রোতা বন্ধুরা আছেন এ বিষয়ে উপকৃত হবেন।
1: ধন্যবাদ আপনাকে।
2: সুপ্রিয় শ্রোতা, আপনারা রয়েছেন রূপালীর আয়োজনে, শুনছেন ছায়াছবির গান। এবারে শোনাব স্বজন ছায়াছবি থেকে গান কুমার শানু ও অলকা ইয়াগনিকের কণ্ঠে। গানটি শুনতে চেয়ে আফজাল ডেউতলা খুলনার বন্ধু আপনি অনুরোধ করেছিলেন, চলুন শুনে আসি আপনার পছন্দের গানটি।

আমাদের গানের তালিকাতে এখনো দুজন বন্ধুর অনুরোধে গান রয়েছে। নুরুল, আপনি আশাশুনি সাতক্ষীরা থেকে অনুরোধ করেছিলেন মধুমালা মদন কুমার ছবির গান শোনানোর জন্য, আর রেজাউল আলম ঝন্টু, আপনি হরিণাকুণ্ড ঝিনাইদহ থেকে অনুরোধ করেছিলেন পৃথিবী আমারে চায় না এই ছবির গান শোনানোর জন্য। চলুন যে কোনো একটি গান শুনে আসি এই মুহূর্তে।

সুপ্রিয় শ্রোতা, এই গানটির সাথে শেষ হলো আমাদের আজকের রূপালীর আয়োজন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশায় শুভ সকাল।

প্রিয় শ্রোতা, এতক্ষণ আপনাদের সাথে ছিলাম চন্দা দেবনাথ এবং লুবনা হাসনা ফারুক মিষ্টি, আর এই ছিল আমাদের আজকের প্রথম অধিবেশনের সবায়োজন। আপনাদের সাথে আরও ছিলেন অধিবেশন তত্ত্বাবধানে নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, প্রকৌশল দায়িত্বে ছিলেন মোহাম্মদ সাইফুজ্জামান। ঠিক বেলা 11:59 মিডিয়াম 537.63 মিটারে, 558 কিলোহার্জে, এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে আপনাদের সাথে কথা হবে দ্বিতীয় অধিবেশনে। নিশ্চয় ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সেই প্রত্যাশায় শুভ সকাল।

চন্দা দেবনাথ এবং লুবনা হাসনা ফারুক মিষ্টি। আর এই ছিল আমাদের আজকের প্রথম অধিবেশনের সবায়োজন। আপনাদের সাথে আরও ছিলেন অধিবেশন তত্ত্বাবধানে নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, প্রকৌশল দায়িত্বে ছিলেন মোহাম্মদ সাইফুজ্জামান। ঠিক বেলা 11:59 মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, 558 কিলোহার্জে, FM ব্যান্ড 88.8 মেগাহার্জে আপনাদের সাথে কথা হবে দ্বিতীয় অধিবেশনে। নিশ্চয় ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সেই প্রত্যাশায় শুভ সকাল।

30.63 মিটারে 558 কিলোহার্জে, এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে আপনাদের সাথে কথা হবে দ্বিতীয় অধিবেশনে। নিশ্চয় ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সেই প্রত্যাশায় শুভ সকাল।

Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Bangladesh Betar Khulna. বেলা 11:59 আমাদের স্টুডিওর ঘড়িতে শুরু হলো আমাদের আজকের দ্বিতীয় অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়ামে 537.63 মিটারে 558 কিলোহার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। এই মুহূর্তে অনুষ্ঠান ঘোষণায় রয়েছে চন্দ্রা দেবনাথ এবং লুবনা হাসনা ফারুক মিষ্টি। অধিবেশন তত্ত্বাবধানে আছেন নুরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, প্রকৌশল দায়িত্বে আছেন মোহাম্মদ সাইফুজ্জামান। প্রিয় শ্রোতা, অধিবেশনের শুরুতেই বাংলায় সংবাদ এবং আবহাওয়া বার্তা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। দুপুর ১২টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি সাজিয়া ওয়াসিম। মালয়েশিয়া সফর শেষে পাঁচ দিনব্যাপী সরকারি সফরের দ্বিতীয় ধাপে প্রধানমন্ত্রী তারেক রহমান এখন চীনে অবস্থান করছেন। প্রধানমন্ত্রী ও তার সহধর্মিনী ডক্টর জুবাইদা রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট স্থানীয় সময় গতরাতে দালিয়ান ঝুঝুইশি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বলে গণমাধ্যমকে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। লিয়াওনিং প্রদেশের ভাইস গভর্নর এবং চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নাজমুল ইসলাম বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণীকে স্বাগত জানান। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লালগালিচা সম্বর্ধনা দেওয়া হয়। বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীকে মোটর শোভাযাত্রা সহকারে হোটেল শাংরিলাতে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি দুদিন অবস্থান করবেন। দালিয়ানে তারেক রহমান বিশ্ব অর্থনৈতিক ফোরাম আয়োজিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম কর্তৃক আয়োজিত নিউ চ্যাম্পিয়ন্স এর ১৭তম বার্ষিক সভায় অংশগ্রহণ করবেন। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সভাপতি ও প্রধান নির্বাহী কর্মকর্তা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তাঁর হোটেল কক্ষে সাক্ষাৎ করবেন। প্রধানমন্ত্রী দালিয়ানে ব্যস্ত সময় পার করার পর বিভিন্ন সরকারি অনুষ্ঠানে যোগ দিতে চীনের রাজধানী বেইজিং যাবেন। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া সফরে গতকাল পুত্রজায়ায় সেদেশের প্রধানমন্ত্রীর কার্যালয় পেরদানা পুত্রা ভবনে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। বৈঠকে তিনি বাংলাদেশী কর্মীদের জন্য দ্রুত মালয়েশিয়া শ্রমবাজার উন্মুক্ত, নিয়মিত শ্রমিকদের বৈধকরণ এবং আটক বাংলাদেশিদের প্রত্যাবাসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য দেশটির প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান। এ সময় যৌথ কমিশন বৈঠক, দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে দ্বিপক্ষীয় পরামর্শ প্রক্রিয়া এবং বিদ্যমান কাঠামোর মাধ্যমে সম্পৃক্ততা বাড়ানো সহ বাংলাদেশ মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তি এফটিএ সংক্রান্ত আলোচনাকে এগিয়ে নেওয়ার বিষয়ে ঐকমত হয়। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ও দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের রাষ্ট্রীয় মালিকানাধীন কার্গো জাহাজ এমভি বাংলার জয়যাত্রা সফলভাবে হরমুজ প্রণালী অতিক্রম করেছে। বাংলাদেশ শিপিং কর্পোরেশন জানিয়েছে, বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও জাহাজটির কর্মকর্তা কর্মচারীদের সাহসিকতা, দক্ষ নৌপরিচালনা এবং সরকারের সর্বোচ্চ পর্যায়ের সার্বক্ষণিক তদারকির ফলে এই সাফল্য অর্জিত হয়েছে। জাহাজটি বর্তমানে নিরাপদ বাংকারিং ও প্রয়োজনীয় ক্লিয়ারেন্স প্রক্রিয়া সম্পন্ন করতে সংযুক্ত আরব আমিরাতের ফুজায়রা বন্দরের দিকে অগ্রসর হচ্ছে। জাহাজে কর্মরত ৩১ জন ক্রু এর সকলেই বাংলাদেশি এবং তারা সুস্থ ও নিরাপদ আছে। সিঙ্গাপুর ভিত্তিক একটি খ্যাতনামা চার্টারের অধীনে এমভি বাংলার জয়যাত্রা গত ২৬ জানুয়ারি মধ্যপ্রাচ্যের জলসীমায় প্রবেশ করেছিল। প্রাথমিকভাবে জাহাজটি কাতারের মেসায়েদ বন্দর থেকে ৩৯,০০০ টন স্টিল কয়েল নিয়ে সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে পৌঁছায়। সেখানে অবস্থানকালে গত ২৮ ফেব্রুয়ারি ওই অঞ্চলে তীব্র সামরিক সংঘাত ও যুদ্ধ শুরু হয়। যুদ্ধ পরিস্থিতির কারণে হরমুজ প্রণালী অতিক্রমের বিষয়টি অনিশ্চিত হয়ে পড়ে। ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের লখনৌ শহরের আলীগঞ্জ এলাকায় একটি ভবনে অগ্নিকাণ্ডে অন্তত ১৫ জনের প্রাণহানি ঘটেছে। ভবনটিতে একটি কোচিং সেন্টার ছিল। গতকাল ভারতের উত্তরাঞ্চলীয় নগরী লখনৌ এর তিনতলা বিশিষ্ট এই বাণিজ্যিক ভবনটিতে আগুন লাগে এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে। খেলার খবর বিশ্বকাপ ফুটবল। ফিফা বিশ্বকাপ ফুটবলে আজ রাতে পর্তুগাল উজবেকিস্তানের এবং ইংল্যান্ড ঘানার মোকাবেলা করবে। এদিকে যুক্তরাষ্ট্র ক্যালিফোর্নিয়ায় ফিফা বিশ্বকাপে আলজেরিয়া ২-১ গোলে জর্ডানকে পরাজিত করেছে। এর আগে নিউজার্সিতে নরওয়ে ৩-২ গোলের ব্যবধানে সেনেগালকে পরাজিত করে। এদিকে গতরাতে যুক্তরাষ্ট্রের টেক্সাসে লিওনেল মেসির জোড়া গোলে অস্ট্রিয়ার বিপক্ষে ২-০ গোলে জয়লাভ করে আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় ফ্রান্স ৩-০ গোলের ব্যবধানে ইরাককে পরাজিত করে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা ১টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। এসব এলাকার নৌবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকা ও ঢাকার আশেপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে, আকাশ হালকা বৃষ্টি হতে পারে, বজ্র সহ বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
2: এতক্ষণ ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান রিলে করে শোনানো হল। বাংলাদেশ বেতার খুলনা জানিয়ে দিচ্ছি চলতি অধিবেশনের অনুষ্ঠান পরিচিতি। বিজ্ঞাপন তরঙ্গ বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান শুনতে পাবেন বেলা 1:05। এসো আরবি শিখি ব্যবহারিক আরবি শিক্ষার অনুষ্ঠান শুনতে পাবেন বিকেল 3:30। চাষাবাদ কৃষি বিষয়ক আঞ্চলিক অনুষ্ঠান শুনবেন বিকেল 4:05। জানিয়ে দিচ্ছি সঙ্গীত অনুষ্ঠানের সময়সূচি। আধুনিক গান শুনতে পাবেন জামিউর রহমান লেমনের কণ্ঠে দুপুর 12:30। ছায়াছবির গান শুনবেন বিকেল 3:05। নজরুল সঙ্গীত নাসিমা ফেরদৌসের কণ্ঠে শুনতে পাবেন দুপুর 12:20। মণিমালা বিশ্বাসের কণ্ঠে লোকগীতি শুনবেন দুপুর 12:40। লালনগীতির অনুষ্ঠান অচিন পাখি শুনতে পাবেন সন্ধ্যে 6:10। বাউলিয়ানা চারণ কবিদের গান নিয়ে অনুষ্ঠান শুনবেন বেলা 2:30। এছাড়া FM 88.8 MHz NSK জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত 9:00। শুনলেন চলতি অধিবেশনের অনুষ্ঠান পরিচিতি।

0: বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, কিছুক্ষণের মধ্যে শুনতে পাবেন স্থানীয় খবর বাংলায়। আসসালামু আলাইকুম, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি রুবাইয়া রাহতেন। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, জলবায়ু পরিবর্তনজনিত কারণেই প্রতিনিয়তই আমাদের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সাথে লড়াই করতে হচ্ছে। দুর্যোগ থেকে এ অঞ্চলকে রক্ষা করতে হলে বৃক্ষরোপণের বিকল্প কিছু নেই। তিনি গতকাল খুলনা মহানগরীর আহসানুল্লাহ কলেজ মাঠে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। কেসিসির প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী সবুজ শহর সবুজ দেশ গড়ার নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনার আলোকে খুলনা সিটি কর্পোরেশন মহানগরীতে 50,000 বৃক্ষরোপণের কর্মসূচি শুরু করেছে। সড়কের উভয় পাশ সহ মিড আইল্যান্ড, সরকারি অফিস, ধর্মীয় প্রতিষ্ঠান সহ যেখানে অব্যবহৃত জমি আছে সেখানে বৃক্ষরোপণ করা হবে। নজরুল ইসলাম মঞ্জু বলেন, ময়ূর নদীর উভয় পাড়ে তালগাছ লাগানোর পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। খুলনা শহরের পাশাপাশি প্রত্যন্ত অঞ্চল ও সুবজয়ন করতে এবং বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলন রূপ দিতে সকল প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনকে অংশগ্রহণ করতে হবে। কলেজ পরিচালনার পর্ষদের সভাপতি ও কেসিসির প্রধান প্রকৌশলী মুশিউজ্জামান খানের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক ইরুফা সুলতানা, জেলা শিক্ষা কর্মকর্তা, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও কলেজের অধ্যক্ষ সহ শিক্ষক শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। পরে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নগরীর শেরে বাংলা রোডস্থ সমাজসেবা কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত 4 জনকে ভ্যানগাড়ি ও 1 জনকে ব্যবসায়ী পণ্য প্রদান করেন। জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক কানিজ মোস্তফার সভাপতিতে প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক এম এম আরিফ পাশা বলেছেন, কৃষি দেশের প্রধান চালিকা শক্তি। দেশের 45% মানুষ সরাসরি কৃষির উপর নির্ভরশীল। বর্তমানে বাজারমুখী বিশ্ব ব্যবস্থার সাথে তাল মেলাতে আমাদের সনাতন কৃষি ব্যবস্থাকে পরিবর্তন করতে হবে। আমাদের আমদানি কমাতে হবে এবং কোয়ালিটি ফুড উৎপাদন করে বিদেশে রপ্তানি করতে হবে। তিনি গতকাল খুলনা সিএসএস আভা সেন্টারে আঞ্চলিক বিপণন কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। খুলনা কৃষি বিপণন কার্যালয়ের উপপরিচালক মোসাম্মদ শাহনাজ বেগমের সভাপতিত্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মিজ সিফাত মেহনাজ ও পার্টনারের এজেন্সি প্রোগ্রাম ডিরেক্টর ড মোহাম্মদ আবদুল্লাহ আল ফারুক বিশেষ অতিথি ছিলেন। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন পার্টনারের সিনিয়র মনিটরিং অফিসার তৌহিদ মোহাম্মদ রাশেদ খান ও খুলনা কৃষি বিপণন কার্যালয়ের সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা সুমন হোসাইন। কৃষি বিপণন কার্যালয়ে আয়োজিত এ কর্মশালায় সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা, কৃষি উদ্যোক্তা, ম্যাপস সদস্য ও আড়তদাররা অংশগ্রহণ করেন। ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ ব্যবহার আইন বাস্তবায়নে বিভাগীয় টাস্ক ফোর্স কমিটির সভা গতকাল খুলনা বিভাগীয় কমিশনার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় ই সিগারেট আমদানি বন্ধ করা, সামাজিক যোগাযোগ মাধ্যমে ধূমপান বিরোধী প্রচার চলমান রাখা, নিউমার্কেট, বিএল কলেজ সহ বিভিন্ন পাবলিক প্লেসকে ধূমপানমুক্ত রাখা এবং ধূমপান ও তামাকজাত দ্রব্য বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করার উপর গুরুত্বারোপ করা হয়। বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ হারুনের সভাপতিত্বে অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু সাইদ মোহাম্মদ মঞ্জুর আলম, খুলনা বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের পরিচালক ডক্টর শেখ মোহাম্মদ মোশাররফ হোসেন ও রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল ইসলাম সহ সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও তামাক বিরোধী জোটের প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক মিজ হুরে জান্নাত গতকাল খুলনা জেলা কারাগার 2 পরিদর্শন করেন। এ সময় তিনি কারাবন্দীদের দৈনন্দিন জীবনযাত্রার মান, খাবারের গুণগত মান ও সরবরাহ পরিস্থিতি, কারা কারখানার কার্যক্রম এবং বন্দীদের সামগ্রিক সুযোগ সুবিধা সম্পর্কে বিস্তারিত খোঁজ খবর নেন এবং কারাগারের পরিবেশ ও বন্দীদের অধিকার সুরক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। জেলা সুপার সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসানের নেতৃত্বে গতকাল নগরীর উত্তর ও দক্ষিণ বিভাগের বিভিন্ন থানা এলাকায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মাদকের কুফল, আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ ও জনগণের করণীয় এবং চুরি ও ছিনতাই রোধে করণীয়, বাল্যবিবাহ ও ইফটিজিং প্রতিরোধ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সমাধানের দিক নির্দেশনা প্রদান করা হয়। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। খুলনার পাইকগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে গতকাল বেতগ্রাম তালা পাইকগাছা কয়রা সড়ক উন্নীতকরণ প্রকল্পের আওতায় ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত 27 জন জমির মালিকের মধ্যে ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী প্রধান অতিথি হিসেবে এ চেক বিতরণ করেন। উপজেলা সহকারী কমিশনার ভূমি, সোনালী ব্যাংকের ব্যবস্থাপক ও সংশ্লিষ্ট কর্মকর্তা সহ উপকারভোগীরা এ সময় উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সন্ধ্যে 6:05 ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, এখন শুনবেন একটি দেশের গান। শিল্পী সাবিনা ইয়াসমিন। গানের কথামালা সাজিয়েছেন মোহাম্মদ রফিকুজ্জামান।

0: সাবিনা ইয়াসমিনের কণ্ঠে দেশের গানটি শুনলেন।
1: বাংলাদেশ বেতার খুলনা অনুষ্ঠান শুনতে পাচ্ছেন মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, 558 কিলোহার্জ, এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জ এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। বাংলাদেশ বেতার খুলনা প্রিয় শ্রোতা, আমাদের আয়োজন মালে এবারে রয়েছে দুখানি নজরুলসঙ্গীত শিল্পী নাসিমা ফেরদৌসী।

0: দুখানি নজরুল সঙ্গীত শুনলেন নাসিমা ফেরদৌসির কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার খুলনা, সুপ্রিয় শ্রোতা, এজেন্ডালিতে এখন রয়েছে আধুনিক গান। শুনবেন জামিউর রহমান লেমনের কণ্ঠে, গানের কথা লিখেছেন হুমায়ুন কাবেরী।

0: জামিউর রহমান লেমনের কণ্ঠে পরপর দুখানে আধুনিক গান শুনলেন।
1: বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, এবারে রয়েছে আমাদের আয়োজন মালায় লোকগান, শিল্পী মণিমালা বিশ।

দুখানি লোকগান শুনলেন মণিমালা বিশ্বাসের কণ্ঠে, বাংলাদেশ বেতার খুলনা। এখন আল্লাহ পাকিস্তানে হামদ পরিবেশিত হচ্ছে।

আল্লাহ পাকি শুনি হাম শুনলেন। হে ইমানদারগণ, তোমরা ইনসাফের উপর কায়েম থাকো এবং আল্লাহ তাআলার জন্য সত্য সাক্ষ্য প্রদান করো, যদিও তাতে তোমাদের অথবা তোমাদের পিতা মাতা ও আত্মীয় স্বজনের ক্ষতি হয়। আল্লাহ তাআলা খাস বান্দা তারা যারা জমিনের উপর বিনয়ের সঙ্গে চলে। আল কোরআন বাংলাদেশ বেতার খুলনা, এখন প্রচারিত হচ্ছে পবিত্র জোহরের নামাজের আজান এবং দোয়া।

0: ثم رد هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وبعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

ধরাশায়ী করতে পারে। বরং শক্তিশালী ওই ব্যক্তি যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। কোনো ব্যক্তির জন্য এটার অনুমতি নেই যে কাউকে তার জায়গা থেকে উঠিয়ে নিজে ওই জায়গায় বসবে। যে ব্যক্তি দুনিয়াতে কোনো বিপদগ্রস্ত মানুষের বিপদ দূর করে দেয়, আল্লাহ তাআলা তার আখিরাতের বিপদ দূর করে দিবেন। আল হাদিস, বাংলাদেশ বেতার, খুলনা। এখন বেলা 1টার ইংরেজিতে সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। শক্তিশালী সে ব্যক্তি নয় যে অন্য

0: আকাশে মেঘের আনাগোনা, কিন্তু বৃষ্টির দেখা পাবার। আষাঢ়ের শুরুতে এখনো গ্রীষ্মের তপ্ততা বিরাজমান। সৃষ্টিকর্তা যেন আমাদের জন্য উপকারী ও কল্যাণকর বৃষ্টি দান করেন। উষ্ণ এই দুপুরে কেউ কর্মব্যস্ত বা কেউ অবসরে, মনটা কিছুটা প্রশান্তির জন্য চেনা সুর চেনা গান শুনতে কার না ভালো লাগে। শুনবো আমরা গান আপনাদের অনুরোধে। বাণিজ্যিক কার্যক্রম অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ খুলনা বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে প্রচারিত, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি এই অনুষ্ঠানে। এই মুহূর্তে সাথে আছে আমি হেরা ইয়াকুতি,
1: আমি সোহেলি পারভিন রোমা।
0: হ্যাঁ, আর অনুষ্ঠান সহযোগিতা আরও রয়েছেন অধিবেশন তত্ত্বাবধানে সামি আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে মোহাম্মদ আবদুল্লাল মামুন, প্রকৌশল সহযোগিতা রয়েছেন মোহাম্মদ সাইফুজ্জামান। তো চলে যাব অনুরোধের গান শুনতে। প্রথম অনুরোধকারী কি আছেন আর কোন গান?
1: প্রথমেই সাইদুল ইসলাম বাহার আমতলার মোড় খুলনার বন্ধু অনুরোধ রেখেছেন প্রাণের চেয়ে প্রিয় ছায়াছবি থেকে নেওয়া ইন্দ্রকিশোরের কণ্ঠে এই জনপ্রিয় গানটি শোনার জন্য। তাহলে চলুন সবাই আমরা একসাথে শুনে আসি প্রথম গানটি।

0: রুমা, চোখের দেখাই কিন্তু ভালো লাগে, তাই না? তারপরে ভালোবাসা,
1: একদম ঠিক,
0: তারপরে প্রেম। হ্যাঁ, এবারও সেই চোখ নিয়ে একটা গান শুনবো। যথারীতি শিল্পী এন্ড্রু কিশোর, ছায়াছবি পাগলের প্রেম, এবং শুনতে অনুরোধ করেছেন কে বলতো?
1: রুবেল খারেশপুর কোলাপথ।
0: হ্যাঁ,
1: আশা করছি বন্ধু ঠিক এই মুহূর্তে আমাদের সাথেই আছেন। শুনুন শুনুন।

0: প্রিয় শ্রোতা, কৃষি আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষির ভূমিকা অপরিসীম। কৃষকদের চাহিদা এবং সুবিধার কথা বিবেচনা করে বাংলাদেশ সরকার কৃষকদের জন্য কৃষক কার্ড প্রদানের উদ্যোগ নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, কৃষক কার্ড বাংলাদেশের কৃষকদের জন্য সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে যেন সরকারি সুবিধা পায় এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পায়, এটি কৃষকদের আর্থিক সহায়তা পাওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে সরকারি কৃষি সহায়তা, ভর্তুকি ও ব্যাংক ঋণ পেতে পারেন। শ্রোতা বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের আজকের বিষয়। আমাদের আজকের বিষয় কৃষক কার্ড, আর এ বিষয়ে বলার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কৃষিবিদ জনাব মোহাম্মদ মশিহুর রহমান, পরিচালক কৃষি তথ্য সার্ভিস। স্বাগত আমাদের আজকের আয়োজনে আপনাকে।
1: আপনাকে ধন্যবাদ।
0: আর প্রথমেই যে বিষয়টি আপনার কাছে জানতে চাইব সেটি হচ্ছে কৃষক কার্ড আসলে কি, আর এই সুবিধা সম্পর্কেও জানতে চাই।
1: কৃষক কার্ড এমন একটি কার্ড যেটা ডিজিটাল ডাটাবেস সম্বলিত স্মার্ট কার্ড, যার মাধ্যমে আসলে আমাদের দেশে কৃষকদের শনাক্ত করা সম্ভব হবে যে কে প্রকৃত কৃষক এবং কে প্রকৃত কৃষক নয়। আর সরকারি সকল সব ধরনের সুযোগ সুবিধা, কৃষি সহায়তা সরাসরি এই কার্ডের মাধ্যমে কৃষকদের নিকট পৌঁছে যাবে। এই সুবিধাগুলি অনেক, এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কৃষকরা সরাসরি সরকারি ভর্তুকি, সার ও বীজ সহায়তা এবং ঋণ সহজে পেতে পারবেন। এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য অনেকটা কমে যাবে এবং কৃষকরা প্রকৃতপক্ষে অনেক উপকৃত হবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, জানলাম আপনার কাছ থেকে কৃষক কার্ড সম্পর্কে। এবার একটু জানব প্রাথমিকভাবে বাংলাদেশের কয়টি উপজেলায় এই কার্ড চালু হচ্ছে।
1: আসলে সরকার এখন প্রি পাইলটিং পর্যায়ে আছে। এই প্রি পাইলটিং পর্যায়ে প্রাথমিকভাবে বাংলাদেশের 10টি উপজেলায় এই কৃষক কার্ড কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এই উপজেলাগুলি হচ্ছে রংপুর বিভাগের পঞ্চগড় জেলার পঞ্চগড় সদর উপজেলার কমলাপুর ব্লক, রাজশাহী বিভাগের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার উথুলি ব্লক, খুলনা বিভাগের ঝিনাইদহ জেলার শৈলকূপ উপজেলার কৃপালপুর ব্লক, বরিশাল বিভাগের পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার রাজাবাড়ি ব্লক, চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার রাজারছড়া ব্লক, চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার কুমিল্লা সদর উপজেলার অরণ্যপুর ব্লক, ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গাইবান্ধা ব্লক, ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর উপজেলার সুরুজ ব্লক, সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার জুরু উপজেলার গোয়ালবাড়ি ব্লক এবং ঢাকা বিভাগের রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার তেনাপচা ব্লক। এই 10টি ব্লকে আসলে ইতিমধ্যে প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে।
0: আচ্ছা, এবারে একটু জানতে চাইবো আপনার কাছে এই কার্ডের প্রাথমিক তথ্য সংগ্রহ কি শুরু হয়েছে এবং কবে নাগাদ এই কৃষক কার্ড বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন হবে।
1: আসলে মাননীয় প্রধানমন্ত্রী যখন কৃষক কার্ড বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন, তার কিছুদিন পরেই আমাদের এই প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে। আমি যে 10টি উপজেলার নাম বললাম, সেই 10টি উপজেলার 10টি ব্লকে ইতিমধ্যে কৃষকদের তথ্য সংগ্রহের কাজ চলছে।
0: কৃষক কার্ড পেতে হলে একজন কৃষকের কি কি কাগজপত্র লাগবে এবং কোথায় বা কোন অফিসে যেতে হবে?
1: কৃষক কার্ড পেতে হলে যে সমস্ত ডকুমেন্টগুলি একজন কৃষকের থাকতে হবে, তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে তার নাগরিকত্ব শনাক্ত করার জন্য তার এনআইডি বা আমাদের জাতীয় পরিচয় পত্র লাগবে, এবং সে যে কৃষি কাজ করে তার জমি আছে নিশ্চয়ই, সেই জমির পর্চা বা খতিয়ানের কাগজ লাগবে, এবং অবশ্যই কৃষকের একটি মোবাইল নাম্বার থাকতে হবে, যে মোবাইল নাম্বারের বিপরীতে তার যে প্রণোদনা সুযোগ সুবিধা যেটা প্রদান করা হবে। আর একজন কৃষক যদি আসলে কৃষক কার্ড পেতে চায়, তাহলে তাকে তার নিকটস্থ যে উপজেলা কৃষি অফিস আছে অথবা উপসহকারী কৃষি কর্মকর্তা আছে সেখানে যোগাযোগ করলে সে বিস্তারিত এই বিষয়ে জানতে পারবে।
0: আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে কোন শ্রেণীর কৃষকরা এই কার্যক্রমের আওতায় আসবে?
1: আসলে জমির পরিমাণের উপর ভিত্তি করে আমরা কৃষকদেরকে 5টি ক্যাটাগরিতে ভাগ করে থাকি। এই 5টি ক্যাটাগরি হচ্ছে ভূমিহীন, প্রান্তিক, ছোট, মাঝারি এবং বড় কৃষক। প্রাথমিকভাবে আমাদের এই কৃষক কার্ড কর্মসূচির আওতায় ভূমিহীন, প্রান্তিক এবং ছোট কৃষকদের নিয়ে আসা হবে।
0: এই ক্ষেত্রে কি বর্গা চাষীরা এই সুবিধা পাবে?
1: হ্যাঁ, অবশ্যই বর্গা চাষীরাও যেহেতু আসলে কৃষিকাজের সাথে জড়িত, তারাও এই সুযোগের আওতায় আসবে।
0: এই কার্ডের মাধ্যমে কি সরাসরি টাকা পাওয়া যাবে এবং এই কার্ডের সারা জীবন কার্যকারিতা থাকবে কিনা সে বিষয়ে একটু জানবো।
1: হ্যাঁ, অনেক ক্ষেত্রে সরকারি নগদ প্রণোদনা সরাসরি কৃষকের কার্ড সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট অথবা মোবাইল ব্যাংকের মাধ্যমে চলে যাবে। আসলে এই নিয়ে এখনো কাজ চলছে। হয়তো কৃষক তার সেই স্মার্ট কার্ডটি নিয়ে ডিলারের সারের ডিলারের দোকানে যাবে, সেখানে পস মেশিন থাকতে পারে এবং সেই কার্ডের মাধ্যমে সে এটা জিনিস কিনতে পারে। আর কার্ডটা তার সারা জীবনে কার্যকর থাকবে, তবে তার ডাটা হালনাগাদ করার জন্য মাঝে মাঝে তাকে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করতে হবে।
0: আপনি স্মার্ট কার্ডের কথা বললেন, তাই জানতে চাইবো এখন আপনার কাছে স্মার্ট কার্ড বা কৃষক কার্ড কি একই নাকি আলাদা?
1: না, স্মার্ট কার্ড বলতে আমরা সাধারণত আমাদের যে এনআইডি বা ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড আমাদের জাতীয় পরিচয়পত্র সেটাকে আমরা বুঝি। আর কৃষক কার্ডটা একটা নতুন ব্যবস্থা যেটা আমরা প্রচলন করতে যাচ্ছি এবং এটা কৃষকের জন্যই আসলে একান্তভাবে তৈরি করা একটা বিশেষ কার্ড।
0: সারা দেশে এই কর্মসূচি বাস্তবায়ন করতে কত সময় লাগতে পারে?
1: সরকারি পরিকল্পনা আছে পর্যায়ক্রমে বাংলাদেশের সকল কৃষককে এই কর্মসূচির আওতায় নিয়ে আসবে। এখন থেকে আগামী চার বছরের মধ্যে ধাপে ধাপে পর্যায়ক্রমে প্রত্যেকটি জেলার প্রত্যেকটি উপজেলার সকল কৃষককে এই কৃষক কার্ডের আওতায় নিয়ে আসার পরিকল্পনা সরকারের আছে।
0: মূল উদ্দেশ্য আপনার কাছে জানতে চাইব।
1: আসলে কৃষক কার্ডের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের কৃষকরা এখনো অনেক ক্ষেত্রে অবহেলিত, আমাদের সামাজিক সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত, তাদের আর্থিক সুবিধা কিছুটা নিশ্চিত করা গেলে আর কৃষক ভালো থাকলে আসলে দেশ ভালো থাকবে। কৃষককে ভালো রাখার উদ্দেশ্যে আসলে এই কৃষক কার্ডের প্রচলন।
0: কোন কল সেন্টার আছে কি যেখানে পরামর্শ পাওয়া যাবে এই বিষয়ে?
1: হ্যাঁ, কৃষি তথ্য সার্ভিসের একটি কল সেন্টার আছে যেটাকে আমরা কৃষি কল সেন্টার বলি। এই কল সেন্টারের নাম্বার হচ্ছে 16123। এই কল সেন্টারে যদি কোনো কৃষক কৃষক কার্ড বিষয়ে যদি জানতে চায় তারা এই ব্যাপারে তথ্য জানতে পারবে কল করে। এখানে কল করার সময় হচ্ছে আমাদের রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে।
0: আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে, সেটি হচ্ছে এই কার্ড থাকলে ঋণের সুদ কি কম লাগবে কোনোভাবে?
1: চমৎকার একটি প্রশ্ন। আমরা সবাই জানি কৃষককে কৃষিকাজ করতে গেলে অনেক ক্ষেত্রে ঋণ গ্রহণ করতে হয় এবং স্বল্প সুদে ঋণ পেলে কৃষক অনেক উপকৃত হয়। এই কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষক শনাক্ত করা গেলে সেই কৃষক স্বল্প সুদে অথবা বিনা সুদে ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।
0: এবারে আরেকটু জানতে চাইবো আপনার কাছে, সেটি হচ্ছে ধরুন কোনো কৃষকের কার্ড হারিয়ে গেল, সেই ক্ষেত্রে কি করবে?
1: কার্ড হারিয়ে যেতেই পারে, কারণ আমাদের জাতীয় পরিচয়পত্র অনেক সময় হারিয়ে যায় এবং এটা আমরা নতুন করে আবেদন করে পাই। ঠিক একইভাবে কৃষকের যদি কৃষক কার্ড হারিয়ে যায় তাহলে সে স্থানীয় নিকটস্থ উপজেলা কৃষি অফিস অথবা উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করবে, সেই অফিস তাকে পুনরায় একটি কার্ড তৈরি করার ব্যবস্থা করে দেবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম কৃষক কার্ড সম্পর্কে আপনার কাছ থেকে। নিশ্চয়ই আমাদের যে কৃষক ভাই বোন বা শ্রোতা বন্ধুরা আছেন এ বিষয়ে উপকৃত হবেন।
1: ধন্যবাদ আপনাকে।
2: প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা কিন্তু শুরুতেই বলেছিলাম গানের ফাঁকে ফাঁকে আপনাদের সাথে ফোন ইন আয়োজনে যুক্ত হব। আপনারা কিন্তু আমাদেরকে ফোন করতে পারেন 0197412170 এই নাম্বারে। আর অবশ্যই চেষ্টা করবেন রেডিও সেটের ভলিউমটা কমিয়ে দিয়ে একটু কথা বলার জন্য, এবং খুব সংক্ষেপে আপনার নাম কোথা থেকে বলছেন বলেই গানের অনুরোধ জানাবেন।
3: হ্যাঁ, আসলে কিন্তু চলে এসেছে শ্রোতাদের অনুরোধ। হ্যাঁ, হ্যালো, শুভ দুপুর, কে বলছেন?
2: এই গানটা তো আমরা আজই শোনাবো, অন্য কোন গানের অনুরোধ কি আছে?
4: আচ্ছা
2: ঠিক আছে, একদিকে পৃথিবী একদিকে তুমি যদি থাকো। ঠিক আছে, আমরা চেষ্টা করবো। আজ কিন্তু অনেক শ্রোতা বন্ধুর গানই আমাদের তালিকায় রয়েছেন এবং খুব চমৎকার চমৎকার কিছু গান। আশা করছি পুরো আয়োজন জুড়ে আপনাদেরকে বাসি পাবো।
4: ওয়ালাইকুম
2: আসসালাম।
4: আপা মনি ভালো আছেন?
2: হুম, ভালো আছি।
4: আমি বুলবুল আহমেদ কাজীপাড়া ঘামারা থেকে বলছি আপু।
2: জি,
4: ছবির নাম আশিক পিয়া।
2: হুম,
4: আশিক পিয়া ছবিতে কুমার শানু ও অনুরাধা পারুয়ারের কণ্ঠে
2: আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। হ্যাঁ বলুন। হ্যাঁ, চৌগাছার বন্ধু। হ্যাঁ বন্ধু, ঠিক আছে, আপনি ভালো থাকবেন। হ্যাঁ, এবার তুমি।
5: আসসালামু আলাইকুম।
4: ওয়ালাইকুম আসসালাম।
2: জি,
4: আমি তুহিন বলছি।
2: হুম,
4: গোলাপনগর বাজার কুষ্টিয়া থেকে।
2: জি,
4: হ্যাঁ, ছবির নাম ভিলেন। এই ভিলেন ছবি থেকে যে কোনো একটি গান শোনালে আমি খুশি হব আপু।
3: হ্যাঁ বন্ধু, আপনি সাথে আছেন জেনে এটা আমরাও খুশি হচ্ছি এবং আপনাকে শোনাবো অবশ্যই গানটি।
2: নিশ্চয়ই আমরা শোনাবো, সাথেই থাকুন। আবার নিচ্ছি ফোন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
4: আপুরা ভালো আছেন?
2: আমরা সবাই ভালো আছি বন্ধু, আপনি ভালো আছেন?
4: আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু কথা বলছি, আমার জাফর পালোয়ান, সভাপতি কাকচিড়া বাজার, জেলা বরগুনা।
2: জি বলুন।
3: সাধের ময়না চলে গেলে আসলে সবারই কাছে খুব খারাপ লাগে। হ্যালো, হ্যাঁ জি, কাকচিড়ার বন্ধু। আসসালামু আলাইকুম। জি,
5: আব্দুর রহমান, পাংশা রাজবাড়ি।
3: জি বলুন। আমরা চেষ্টা করব খুব তাড়াতাড়ি শুনিয়ে দেওয়ার জন্য। আবারও নিব ফোন। হ্যালো,
5: ওয়ালাইকুম
3: আসসালাম, কে আছেন বলুন? হ্যালো, কে বলছেন? শুভ দুপুর, বলুন। হ্যাঁ, লাভলি, অনেকদিন পর পেলাম। হ্যাঁ, অনেক পরিচিত একটি গান। তো এই ফোনটির সাথেই আপাতত বিদায় নিচ্ছি, ফোনে নাজর থেকে আবারও কথা হবে। চলুন আবার আপনাদেরকে গান শোনাই, বহু কথা কও। এই শিরোনামের গানটি শুনবেন ইন্দ্র কিশোর ও সাবিনা ইয়াসমিনের কণ্ঠে। গানটি নেওয়া হয়েছে শিমুল পারুল ছায়া ছবি থেকে। আর গানটি অনুরোধ করেছেন?
2: হ্যাঁ, অনুরোধ করেছেন। আসলে ওবো কথা কও কেমনে হই মুহাই, এরকম হয়তো
3: এরকম একটা গান।
2: নিত্যানন্দ রায়ের মোর খুলার বন্ধু।
3: আচ্ছা,
2: তো আশা করি আপনি সাথে আছেন এবং শুনুন গানটি।

এবারও ভালোবাসার গান, এবং গানটির জন্য অনুরোধ করেছেন কিছুক্ষণ আগে আমার সাথে ফোনে কথা বলেছেন সুফল বিশ্বাস, তার অনুরোধে রায়মল খুলনার বন্ধু। তিনি শুনতে চেয়েছিলেন মাস্টার সামুরাই চাচবে থেকে গান, শিল্পী এন্ড্রু কিশোর অরুণায়লা। চলুন শুনে আসি।

0: এবারের অনুরোধকারী কাশিম সর্দার, ডুমুরিয়ার বন্ধু। আচ্ছা, কোন গানটি শুনতে চাইছেন তিনি?
1: লাভ ইন থাইল্যান্ড, এইচ হাসপি থেকে নেওয়া, এন্ড্রু কিশোর ও কনক চক্রবর্তী।

0: বুকের ভিতর আগুন, হ্যাঁ ছায়াছবির নাম। আর এই ছায়াছবি থেকে শুনতে চেয়েছেন গান, কে বলতো?
1: জুয়েল রানা, বড়াইগ্রাম নাটোরের মতো। আর গানটিতে কণ্ঠ দিয়েছেন হাসান চৌধুরী। খুব কাছাকাছি তুমি আর আমি,
0: হ্যাঁ গানটা কিন্তু আসলে সুন্দর।
1: আচ্ছা চলুন তাহলে শুনে আসি এই গানটি।

0: বর্তমান সরকার আগামী 5 বছরে দেশজুড়ে 20,000 কিলোমিটার নদীনালা খনন ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি গ্রহণ করেছে। একই সঙ্গে 53টি জেলায় মন্ত্রী, উপদেষ্টা, জাতীয় সংসদের চিফ হুইপ এবং সংসদ সদস্যরা সংশ্লিষ্ট জেলায় এ কর্মসূচির উদ্বোধন করবেন। এই কর্মসূচি কৃষি ও সেচ কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে, কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা হবে এবং গ্রামীণ জনগণের কর্মসংস্থানও সৃষ্টি করবে এই কর্মসূচি। একই সঙ্গে ভূপরিস্থ পানির পরিমাণ বৃদ্ধি পেয়ে ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা হ্রাস পাবে। বাংলাদেশ নদী আর খালের দেশ, কিন্তু একসময় এই খালগুলোর অনেকটাই ছিল ভরাট এবং মৃতপ্রায়। ফলে বর্ষায় জলাবদ্ধতা আর শুষ্ক মৌসুমে পানির অভাব দুই সমস্যায় ছিল গ্রাম বাংলার চিরচেনা বাস্তবতা। এই পরিস্থিতি বদলে দিতে 1977 সালে এগিয়ে আসেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
1: যেসব নদীতে সারা বছর পানি থাকে সেই সব নদীর থেকে খাল কাটতে হবে। প্রত্যেকটি খাল কয়েক মাইল লম্বা হবে। এ খাল কাটতে হবে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে, উলসী স্টাইলে, এবং যারা খুবই গরিব মানুষ সে কাজে অংশগ্রহণ করবে তাদেরকে দেওয়া হবে কাজের বিনিময়ে খাদ্য এবং ক্যাশ টাকা, এবং এর পরিমাণ হবে কাজের শতকরায় 10-15 ভাগ। এবং যেখানে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে স্থানীয় জনগণ নদীর থেকে খাল কেটে নিয়ে যাবে, সেইখানে নদীর থেকে খালে পানি উঠাবার জন্য যতগুলি পাম্পের প্রয়োজন হবে সরকারের তরফ থেকে সেগুলি বিনামূল্যে দেওয়া হবে। এবং এ কাজের দায়িত্ব আমি নিজে নিয়েছি। আমি নিজে খাল কাটতে যাব, খালে দেখাবে আপনাদের সাথে, মাটির কাজে দেখাবে, এখানে আর দেখা হবে না।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচির লক্ষ্য ছিল মৃত খাল পুনরুদ্ধার করা, সেচ ব্যবস্থা উন্নত করা এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করা। এটি শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, বরং ছিল গ্রাম ভিত্তিক অংশগ্রহণের এক বৃহৎ আন্দোলন।
1: গ্রামের মানুষকে অনুপ্রাণিত করতে হবে। তারা জানে যে খাল কাটলেই পানি আসলেই 3 মাসের মধ্যে ফসল পেয়ে যাবে এবং প্রতি বছর ক্রমাগত ভাবে পেতে থাকবে। আর আপনাদের যে আয়, সে আয় খাদ্য ডবল হচ্ছে বলে কেবলমাত্র ডবল হবে না, বরঞ্চ আপনাদের আয় কয়েক গুণ বেড়ে যাবে, ডবলের চেয়েও বেশি হবে। সব কিছু আমাদের কাছে রয়েছে, আল্লাহ তাআলা এতর বড় জমি দিয়েছে, আমাদের এত পানি রয়েছে। এই খালগুলিতে যেগুলি আপনারা কাটবেন সেখানে মাছের চাষ করতে পারবেন।
0: পানি সম্পদ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বিএডিসি সমন্বয়ে এই কর্মসূচি বাস্তবায়িত হবে। একই সাথে খালের পাড় রক্ষা, বাঁধ নির্মাণ ও বৃক্ষরোপণ কর্মসূচিও নেওয়া হবে। উপরন্তু খালের পানি বৈজ্ঞানিকভাবে ব্যবহার করা হবে, আর এতেই সবুজে ভরে উঠবে 56,000 বর্গমাইলের বাংলাদেশ।
2: খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, খাল নদী পুনর্খনন করতে হবে, নতুন খাল কাটতে হবে, পানি পাম্প টিউবওয়েল এগুলি জায়গায় জায়গায় ব্যবস্থা করে সেচের ব্যবস্থা করতে হবে, সারা বছর ধরে চাষ আবাদ করতে হবে, খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে। এই পরিকল্পনা আমরা দেশব্যাপী নিচ্ছি।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিশ্বাস করতেন দেশের উন্নয়নের মূল শক্তি হচ্ছে গ্রামের মানুষ, তাই তিনি জনগণকে সঙ্গে নিয়ে শুরু করেন খাল খননের উৎসব।
2: আপনারা নিজ হাতে কোদাল হাতে নিয়ে খাল নদী সংস্কার করবেন কিনা, পুনর্খনন করবেন কিনা, নিজের গ্রাম নিজের হাতে করবেন কিনা, বিপ্লব করবেন কিনা, আপনাদের অবস্থার উন্নতি সাধন করবেন কিনা, দেশকে নিজ হাতে করবেন কিনা, যারা করতে চান তারা দাঁড়িয়ে যাবেন ভাই বোনেরা।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচি ছিল আত্মনির্ভরতার বার্তা। এই কর্মসূচির মধ্য দিয়ে জিয়াউর রহমান তুলে ধরেছিলেন নিজেদের শক্তিতে উন্নয়নের পথ তৈরি করা সম্ভব। পুনরুজ্জীবিত খালগুলো নতুন করে প্রাণ ফেরায় গ্রাম বাংলায়। কৃষি, যোগাযোগ, পরিবেশ সব ক্ষেত্রেই আসে ইতিবাচক পরিবর্তন। আজও সেই উদ্যোগ স্মরণ করিয়ে দেয় জনগণের অংশগ্রহণেই উন্নয়নের সবচেয়ে বড় শক্তি।
1: নদী ক্ষতি করে, কিন্তু নদীর ভালো দিকও রয়েছে। গত খরা মৌসুমে আমি আপনার

0: বছর খরা মৌসুমে আপনাদের ক্ষতি হয়, প্রতি বছর বন্যার জন্য আপনাদের ক্ষতি হয়। কিন্তু যদি এই নদীর পানি আমরা খাল কেটে নিয়ে যাই ভিতরে মাইল কে মাইল, পাঁচ মাইল, দশ মাইল, পনেরো মাইল, সেই নদী যে নদী আপনাদের ক্ষতি করে, সেই নদীর পানি দিয়ে সেচের ব্যবস্থা করে আপনাদের সারা এলাকাকে সারা বছর ধরে চাষাবাদ করতে পারেন। খরা মৌসুম আসলেও কোনো ক্ষতি হবে না, আর বন্যা আসলেও বন্যার পরে আবার আপনারা ফসল করতে পারবেন। আপনাদের আয় কয়েক গুণ বৃদ্ধি পাবে, আপনাদের এখানে এত ফসল হবে যে নিজেরা খেয়ে বাইরে পাঠাতে পারবেন।
1: 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ বিনির্মাণে মনোনিবেশ করেন। সম্প্রতি তিনি রাজধানীতে এক অনুষ্ঠানে বলেন, ভোটের কালে মোজবার আগেই সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে। বাংলাদেশের উন্নয়ন ইতিহাসে খাল কাটা কর্মসূচি এক অনন্য অধ্যায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই উদ্যোগ গ্রাম বাংলার উন্নয়নে রেখে গেছে স্থায়ী ছাপ। 49 বছরের পথ চলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ও সুদৃঢ় পরিকল্পনায় প্রাণ ফিরে পাবে খাল খনন কর্মসূচি, আর সমৃদ্ধ হবে সবুজ বাংলাদেশের এক অনন্য পথ চলা।
2: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার বাবা, আজকে উনার একটি কাজের কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই আমি। সেই কাজটি হচ্ছে খাল খনন। শহীদ জিয়া দেশে অনেকগুলো খাল খনন করেছিলেন এবং খাল খনন করার ফলে দেশের বন্যা যেমন প্রতিরোধ করা গিয়েছিল, একইভাবে এই খাল খননের ফলে গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় যাদের পানির সমস্যা ছিল সেই মানুষগুলো পানি ব্যবহারের সুযোগ পেয়েছিল। এই খাল খনন করার ফলে কি হয়েছিল, খালের দুই পাড়ে সুন্দর সুন্দর করে ফলের গাছ লাগানো গিয়েছিল। এই খাল খনন করার ফল কৃষকরা যারা পানি পেতেন না তাদের ফসলের জন্য সেই কৃষক ভাইয়েরা পানির সেচের সুবিধা পেয়েছেন। বছর খানেক আগে আপনাদের নিশ্চয়ই প্রত্যেকের মনে আছে, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী এই অঞ্চল জুড়ে হঠাৎ করে সীমান্তের ওপার থেকে পানি ছেড়ে দিল। হঠাৎ করে বানের পানি এসে সব ভাসিয়ে ফেলল, হাজারো লক্ষ মানুষের ঘর ভিটে সব ডুবে গেল, মাঠের ফসল সব নষ্ট হয়ে গেল। সেজন্যই আমরা পরিকল্পনা নিয়েছি এই সকল কিছু চিন্তা করে, যাতে বন্যাকে নিয়ন্ত্রণ করা যায়, যাতে অতি পানি অতিবৃষ্টির সময় যে পানি আসবে সেই পানিটিকে যাতে আমরা আমাদের প্রয়োজন মতন ব্যবহার করতে পারি, সেই পানি যাতে সমুদ্রে গিয়ে নষ্ট না হয়ে যায়, সেজন্যই আমরা খাল খনন করতে চাই প্রিয় দেশবাসী। এবং আমাদের পরিকল্পনা আছে ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমরা 20,000 কিলোমিটার খাল খনন করতে চাই।

0: প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গে। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 598 কিলো হার্সে, এবং FM ব্যান্ড 88.8 মেগাহার্জে। এছাড়াও বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে, যে অ্যাপের কারণেই শুধুমাত্র বাংলাদেশের বন্ধুরাই নয়, আরও যারা রয়েছেন দূর দূরান্তে, তারাও কিন্তু আমাদেরকে এই মোবাইল অ্যাপের মাধ্যমে শুনতে পাচ্ছেন, তাই না? আমাদের অনেক শ্রোতা বন্ধুই কিন্তু রয়েছেন যারা কিন্তু দূর থেকেও আমাদেরকে
1: কাছে নিয়ে এসেছে আমরা।
0: একদম ঠিক, তাই এই অ্যাপের মাধ্যমে। তবে একটা কথা কি, এখন কিন্তু একটু গরম আবার একটু ঠান্ডা পড়েছে, এই সময়টাতে কিন্তু আমাদের পরিবারের প্রতি একটু বেশি যত্নশীল হতে হবে। যেমন আমাদের যারা ছোট শিশু রয়েছে বা গর্ভবতী যদি কোনো মহিলা থেকে থাকি, এবং যারা বৃদ্ধ রয়েছেন যাদের শ্বাসকষ্টের সমস্যা আছে, ঠান্ডাজনিত সমস্যা আছে, তাদের প্রতি কিন্তু আমাদের যত্নশীল হতে হবে। সেক্ষেত্রে আমরা কিন্তু গরম পানির সাথে একটু আদা দিয়ে খেতে পারি, তাই না? এটা কিন্তু আমাদের জন্য, শরীরের জন্য খুব ভালো কার্যকরী একটা সমাধান হবে। এছাড়াও একটি কথা মনে করিয়ে দিতে চাই, এখন যেহেতু মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে, বাড়ির আঙিনাতে যদি এমন কোনো বস্তু থেকে থাকে, যেমন নারকেলের খোসা অথবা হচ্ছে চিপসের প্যাকেট, এমন কোনো বস্তু যেখানে পানি জমে থাকতে পারে, তিন দিনের বেশি পানি জমে থাকলে কিন্তু সেখানে মশার উপদ্রব তৈরি হবে, সেক্ষেত্রে কিন্তু ডেঙ্গুর প্রবণতা আরও বেড়ে যাবে। তো আমাদেরকে সচেতন হতে হবে, আঙিনা পরিষ্কার রাখতে হবে, এবং এই তিন দিনের বেশি পানি আমরা জমা করব না, এটাই হচ্ছে কথা। তো প্রিয় শ্রোতা বন্ধুরা, সময় হলো ঠিক এই মুহূর্তে বেলা দুটো বাংলায় সংবাদ শোনার। বাণিজ্যিক কার্যক্রম

0: আসসালামু আলাইকুম। দুপুর দুটো বাংলাদেশ বেতার, খবর পড়ছি মাহফুজা আক্তার সুমি। মালয়েশিয়া সফর শেষে পাঁচ দিনব্যাপী সরকারি সফরের দ্বিতীয় ধাপে প্রধানমন্ত্রী তারেক রহমান এখন চীনে অবস্থান করছেন। প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট স্থানীয় সময় গতরাতে দালিয়ান ঝুসুইজি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বলে গণমাধ্যমকে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। লিয়াওনিং প্রদেশের ভাইস গভর্নর এবং চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নাজমুল ইসলাম বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণীকে স্বাগত জানান। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীকে মোটর শোভাযাত্রা সহকারে হোটেল শাংগ্রিলাতে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি দুই দিন অবস্থান করবেন। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সভাপতি ও প্রধান নির্বাহী কর্মকর্তা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তার হোটেল কক্ষে সাক্ষাৎ করবেন। প্রধানমন্ত্রী দালিয়ানে ব্যস্ত সময় পার করার পর বিভিন্ন সরকারি অনুষ্ঠানে যোগ দিতে চীনের রাজধানী বেইজিংয়ে যাবেন। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া সফরে গতকাল পুত্রজয়ায় সেদেশের প্রধানমন্ত্রীর কার্যালয় পেরদানা পুত্রা ভবনে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। বৈঠকে তিনি বাংলাদেশী কর্মীদের জন্য দ্রুত মালয়েশিয়া শ্রমবাজার উন্মুক্ত, নিয়মিত শ্রমিকদের বৈধকরণ এবং আটক বাংলাদেশীদের প্রত্যাবাসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য দেশটির প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান। এ সময় যৌথ কমিশন বৈঠক, দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে দ্বিপক্ষীয় পরামর্শ প্রক্রিয়া এবং বিদ্যমান কাঠামো মধ্যে সম্পৃক্ততা বাড়ানো সহ বাংলাদেশ মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তি TFTA সংক্রান্ত আলোচনাকে এগিয়ে নেওয়ার বিষয়ে ঐকমত্য হয়। পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা পুরোপুরি বন্ধ করতে কড়া নজরদারি ও কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড আ ন ম এহসানুল হক মিলন। আজ চট্টগ্রাম কলেজ অডিটোরিয়ামে এক মতবিনিময় সভায় তিনি একথা জানান। শিক্ষামন্ত্রী বলেন, বিগত বছরগুলোতে প্রশ্ন ফাঁস দেশের শিক্ষা ব্যবস্থার জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। এই চক্রকে ভাঙতে এবং পরীক্ষার শতভাগ স্বচ্ছতা বজায় রাখতে শিক্ষা মন্ত্রণালয় ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একযোগে কাজ করছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি এবং দীর্ঘ অচল অবস্থা কাটিয়ে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের রাষ্ট্রীয় মালিকানাধীন কার্গো জাহাজ MV বাংলার জয়যাত্রা সফলভাবে হরমুজ প্রণালী অতিক্রম করেছে। বাংলাদেশ শিপিং কর্পোরেশন জানায়, বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও জাহাজটির কর্মকর্তা কর্মচারীদের সাহসিকতা, দক্ষ নৌপরিচালনা এবং সরকারের সর্বোচ্চ পর্যায়ে সার্বক্ষণিক তদারকির ফলে এই সাফল্য অর্জিত হয়েছে। জাহাজটি বর্তমানে নিরাপদ বাংকারিং এবং প্রয়োজনীয় ক্লিয়ারেন্স প্রক্রিয়া সম্পন্ন করতে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দরের দিকে অগ্রসর হচ্ছে। জাহাজে কর্মরত 31 জন বাংলাদেশী এবং তারা সুস্থ ও নিরাপদ আছেন। সিঙ্গাপুর ভিত্তিক একটি খ্যাতনামা চার্টারের অধীনে MV বাংলার জয়যাত্রা গত 26 জানুয়ারি মধ্যপ্রাচ্যের জলসীমায় প্রবেশ করেছিল। প্রাথমিকভাবে জাহাজটি কাতারের মেসাইদ বন্দরে 39,000 টন স্টিল কয়েল নিয়ে সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে পৌঁছায়। সেখানে অবস্থানকালে গত 28 ফেব্রুয়ারি ওই অঞ্চলে তীব্র সামরিক সংঘাত ও যুদ্ধ শুরু হয়। যুদ্ধ পরিস্থিতির কারণে হরমুজ প্রণালী অতিক্রমের বিষয়টি অনিশ্চিত হয়ে পড়ে। ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের লখনৌ শহরে আলীগঞ্জ এলাকায় একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত 15 জনের প্রাণহানি ঘটেছে। ভবনটিতে একটি কোচিং সেন্টার ছিল। গতকাল ভারতের উত্তরাঞ্চলীয় নগরী লখনৌ এর তিনতলা বিশিষ্ট এই বাণিজ্যিক ভবনটিতে আগুন লাগে এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে। ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন যে হরমুজ প্রণালী পরিচালনা করবে তেহরান। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ বন্ধে আলোচনার পর তিনি একথা বলেন। এর আগে সুইজারল্যান্ডে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনায় হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল অব্যাহত রাখা এবং লেবাননে যুদ্ধ বন্ধে একটি যোগাযোগ প্রক্রিয়া শুরুর বিষয়ে দুপক্ষ সম্মত হয়। খেলার খবর বিশ্বকাপ ফুটবল। ফিফা বিশ্বকাপ ফুটবলে আজ রাতে পর্তুগাল উজবেকিস্তানের এবং ইংল্যান্ড ঘানার মোকাবেলা করবে। এদিকে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ফিফা বিশ্বকাপে আলজেরিয়া 2-1 গোলে জর্ডানকে, নিউজার্সিতে নরওয়ে 3-2 গোলের ব্যবধানে সেনেগালকে, টেক্সাসে লিওনেল মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে, 2-0 গোলে আর্জেন্টিনা এবং যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় ফ্রান্স 3-0 গোলের ব্যবধানে ইরাককে পরাজিত করে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দর সমূহকে এক নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলে আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা ৩টায়।
1: ঢাকা রিলের বাংলা খবরের পর আমরা ফিরে এলাম আমাদের নিজস্ব আয়োজনে। আপনারা শুনছেন আপনাদের অনুরোধের গান বাণিজ্যিক কার্যক্রম অনুষ্ঠানে। এবারে গানটি যেন অনুরোধ করেছেন খোকন চন্দ্র, বাংশা রাজবাড়ির বন্ধু। তিনি শুনতে চেয়েছেন বেদের মেয়ে জ্যোৎস্না ছায়াছবি থেকে গান শিল্পী মুজিব পারদর্শী।

0: হ্যাঁ বন্ধুরা, এই গানটি শুনতে চাইছিলেন এমডি জুয়েল, মোহাম্মদপুর মাগুরার বন্ধু, ছায়াছবি বলনা কবুল, শিল্পী এস আই টুটুল ও মিমি নাজদিন। হ্যাঁ বন্ধুরা, এবারে সময় হলো আপনার সাথে আবার নতুন গানের অনুরোধ শোনার, কথা বলবো আপনার সাথে। কে আছেন দেখি? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন বলুন? হ্যাঁ হ্যাঁ আফজাল ভাই বলুন। হ্যাঁ আফজাল ভাই, কেমন আছেন বলুন? জি জি অবশ্যই, এখানে তুলছি। হ্যাঁ আপনিও ভালো থাকুন, এই কামনা করছি।
1: হ্যালো হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা? আবু বক্কর
0: মন্ডল।
1: মন্ডল কোথা থেকে বলছেন?
0: শালিখা মাগুরা।
1: আচ্ছা, কোন গাটি শুনতে চান? মোল্লাবাড়ির বউ, ছায়াছবি থেকে নাম।
0: হ্যাঁ কোন গানটি?
2: মোল্লাবাড়ির বউ।
0: হ্যাঁ গানের নামটা বলুন এবার, ছায়াছবির নাম বললেন। হ্যাঁ খড়কুটোই, হ্যাঁ বুঝেছি বন্ধু, সাথেই থাকবেন।
1: বন্ধু আপনার অনুরোধটি আমরা তালিকাবদ্ধ করেছি, আশা করছি পরবর্তী দিন আপনাকে নিশ্চয়ই শোনাবো আপনার পছন্দের গানটি।
0: অবশ্যই। হ্যালো কে বলছেন? শুভ দুপুর, কে বলছেন? প্রবীর কুমার। হ্যাঁ বলুন। জি
2: আমাকে গান শোনাবেন, ছায়াছবি মনে পড়ে তোমাকে।
0: মনে পড়ে তোমাকে? হ্যাঁ
2: শিল্পী রুনা লায়লা।
0: হ্যাঁ
2: গানের কথা কাটে না কাটে না একাকি, এই শিরোনাম।
0: হ্যাঁ বন্ধু সাথেই থাকবেন, অনেক ধন্যবাদ।
1: হ্যাঁ আসসালামু আলাইকুম।
2: হ্যালো,
1: জি শুনতে পাচ্ছি বন্ধু?
2: হ্যালো
0: আপনারা? হ্যাঁ শুনতে পাচ্ছি, হ্যাঁ ভালো আছি বলুন। জি
1: ট্যাঙ্গাখালী বাজার, জি অনেকদিন পরে কথা হলো। জি
0: হ্যাঁ আসলে গানটি মানে মজা, যেহেতু টেলিস আমাদের গান। হ্যাঁ বন্ধু বুঝতে পারছি, সাথেই থাকবেন।
1: আরো একটি ফোন নিয়ে আমরা আবারও গান
0: চলে চলে। হ্যাঁ হ্যালো কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম,
3: আমি ফয়লা রামপাল ফয়লা থেকে বলছি, মুসা মোল্লা।
0: হ্যাঁ মুসা মোল্লা বলুন।
3: আমি আমাকে তোর ছবির গান শোনাবে, ছবি নন্দীর কণ্ঠে আস্তে আস্তে শুনতে হবে, দুটো বাঁচতে পারবেন না।
0: হ্যাঁ আসলে বন্ধু আস্তে আস্তে বাঁচতে চাই আমরা।
1: বন্ধুরা এই ফোনটির সাথে আজকের মতন ফোনের আয়োজন থেকে বিদায় নিচ্ছি, যাদের সাথে কথা বলতে পারলাম না একদমই মন খারাপ করবেন না, কারণ আগামী দিনও ঠিক বেলা 1:05 থাকছে বাণিজ্যিক কার্যক্রমে অনুষ্ঠান বিজ্ঞাপন তর্ক। চলুন তাহলে আবারও গান শোনাই। আর এবারে গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন মোহাম্মদ আহাদ শেখ, বলমারি ফরিদপুরের বন্ধু। আর আপনি শুনতে চেয়েছেন ইতিহাস ছায়াছবি থেকে নেওয়া কুমার বিশ্বজিতের কণ্ঠে এবারের গানটি।

এবার শিল্পী পলাশ, ছায়াছবি খোদার পরে মা। শুনতে চেয়ে অনুরোধ করেছেন ইসলাম উদ্দিন, শাহবাজপুর শৈলকুপা, জিনাদার বন্দর।

প্রিয় শ্রোতা বন্ধুরা, আরো একটি গান আপনাদেরকে শোনাতে চাই। এবার গানটি নেওয়া হয়েছে ঘায়েল ছায়া ছবি থেকে, কণ্ঠ দিয়েছেন কনক চাপা ও আগুন, আর শুনতে চেয়ে অনুরোধ করেছেন মকরন্দ, রায়ের মহল, খুলনার বন্ধু।

0: মেঘ রোদ আর বৃষ্টির অপেক্ষায় থাকতে থাকতে আমাদের সময় ফুরিয়ে এলো। আজ যাদের অনুরোধ ছিল মকরন্দ রায়মল খুলনার বন্ধু, হ্যাঁ আপনার গানটা শোনানো হলো। এরপর ছিলেন মোহাম্মদ ইব্রাহিম হাওলাদার বলগঞ্জ বাগেরহাট, নওশের বসুন্দিয়া যশোর, মোহাম্মদ সামাদ শেখ বোয়ালমারিক ফরিদপুরের বন্ধু। বন্ধু আসলে সময় বিধি দিয়ে অনুযায়ী চলতে হয়। সবাই ভালো থাকবেন এবং আগামীকালের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আমরা বিদায় নিচ্ছি।
1: শুভ দুপুর।
2: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়ামে 537.63 মিটারে অর্থাৎ 558 কিলোহার্টজে এবং FM ব্যান্ড 88.8 মেগাহার্টজে, এছাড়াও বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি বাউল গানের অনুষ্ঠান বাউলিয়ানায়। প্রথম গানটি শিল্পী পলাশ কুমার ঠালে, গানটির গীতিকার কুটি মজদুর।

0: কৃষ্ণচন্দ্র মণ্ডলের কণ্ঠে এই গানটির সাথে শেষ হল বাউল গান অনুষ্ঠান বাউলিয়ানা।
1: বাংলাদেশ বেতার খুলনা, কিছুক্ষণের মধ্যেই বেলা তিনটার বাংলা সংবাদ বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

আসসালামু আলাইকুম। বেলা তিনটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি শাহিদা জাহান। মালয়েশিয়া সফর শেষে পাঁচ দিনব্যাপী সরকারি সফরের দ্বিতীয় ধাপে প্রধানমন্ত্রী তারেক রহমান এখন চীনে অবস্থান করছেন। প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট স্থানীয় সময় গতরাতে দালিয়ান জুসুইজি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বলে গণমাধ্যমকে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান।

0: হন। লিয়াওনিং প্রদেশের ভাইস গভর্নর এবং চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নাজবুল ইসলাম বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণীকে স্বাগত জানান। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল কালিচা সংবর্ধনা দেওয়া হয়। বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীকে মোটর শোভাযাত্রা সহকারে হোটেল শাংগ্রিলাতে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি দুই দিন অবস্থান করবেন। দালিয়ানে তারেক রহমান বিশ্ব অর্থনৈতিক ফোরাম আয়োজিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম কর্তৃক আয়োজিত নিউ চ্যাম্পিয়ন্সের 17তম বার্ষিক সভায় অংশগ্রহণ করবেন। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সভাপতি ও প্রধান নির্বাহী কর্মকর্তা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তার হোটেল কক্ষে সাক্ষাৎ করবেন। প্রধানমন্ত্রী দালিয়ানে ব্যস্ত সময় পার করার পর বিভিন্ন সরকারি অনুষ্ঠানে যোগ দিতে চীনের রাজধানী বেইজিং যাবেন। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া সফরে গতকাল পুত্রজায়ায় সে দেশের প্রধানমন্ত্রীর কার্যালয় পেরতানা পুত্রা ভবনে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। বৈঠকে তিনি বাংলাদেশী কর্মীদের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত, নিয়মিত শ্রমিকদের বৈধকরণ এবং আটক বাংলাদেশীদের প্রত্যাবাসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য দেশটির প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান। এ সময় যৌথ কমিশন বৈঠক, দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে দ্বিপক্ষীয় পরামর্শ প্রক্রিয়া এবং বিদ্যমান কাঠামোর মাধ্যমে সম্পৃক্ততা বাড়ানো সহ বাংলাদেশ মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তি এফটিএ সংক্রান্ত আলোচনাকে এগিয়ে নেওয়ার বিষয়ে ঐকমত্য হয়। পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা পুরোপুরি বন্ধ করতে কড়া নজরদারি ও কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন। আজ চট্টগ্রাম কলেজ অডিটোরিয়ামে এক মতবিনিময় সভায় তিনি একথা জানান। শিক্ষামন্ত্রী বলেন, বিগত বছরগুলোতে প্রশ্নপত্র ফাঁস দেশের শিক্ষা ব্যবস্থার জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। এই চক্রকে ভাঙতে এবং পরীক্ষার শতভাগ স্বচ্ছতা বজায় রাখতে শিক্ষা মন্ত্রণালয় ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একযোগে কাজ করছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ও দীর্ঘ অচল অবস্থা কাটিয়ে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের রাষ্ট্রীয় মালিকানাধীন কার্গো জাহাজ এমবি বাংলার জয়যাত্রা সফলভাবে হরমুজ প্রণালী অতিক্রম করেছে। বাংলাদেশ শিপিং কর্পোরেশন জানায়, বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও জাহাজটির কর্মকর্তা কর্মচারীদের সাহসিকতা, দক্ষ নৌপরিচালনা এবং সরকারের সর্বোচ্চ পর্যায়ের সার্বক্ষণিক তদারকির ফলে এই সাফল্য অর্জিত হয়েছে। জাহাজটি বর্তমানে নিরাপদ বাংকারিং ও প্রয়োজনীয় ক্লিয়ারেন্স প্রক্রিয়া সম্পন্ন করতে সংযুক্ত আরব আমিরাতের ফুজায়রা বন্দরের দিকে অগ্রসর হচ্ছে। জাহাজে কর্মরত 31 জন ক্রুয়ের সকলেই বাংলাদেশী এবং তারা সুস্থ ও নিরাপদ আছেন। সিঙ্গাপুর ভিত্তিক একটি খ্যাতনামা চার্টারারের অধীনে এমভি বাংলার জয়যাত্রা গত 26 জানুয়ারি মধ্যপ্রাচ্যের জলসীমায় প্রবেশ করেছিল। প্রাথমিকভাবে জাহাজটি কাতারের মেসাইদ বন্দর থেকে 39,000 টন স্টিল কয়েল নিয়ে সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে পৌঁছায়। সেখানে অবস্থানকালে গত 28 ফেব্রুয়ারি ওই অঞ্চলে তীব্র সামরিক সংঘাত ও যুদ্ধ শুরু হয়। যুদ্ধ পরিস্থিতির কারণে হরমুজ প্রণালী অতিক্রমের বিষয়টি অনিশ্চিত হয়ে পড়ে। ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন যে হরমুজ প্রণালী পরিচালনা করবে তেহরান। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ বন্ধে আলোচনার পর তিনি একথা বলেন। এর আগে সুইজারল্যান্ডে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনায় হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল অব্যাহত রাখা এবং লেবাননে যুদ্ধ বন্ধে একটি যোগাযোগ প্রক্রিয়া শুরুর বিষয়ে দুপক্ষ সম্মত হয়। ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের লখনউ শহরের আলীগঞ্জ এলাকায় একটি ভবনে অগ্নিকাণ্ডে অন্তত 15 জনের প্রাণহানি ঘটেছে। ভবনটিতে একটি কোচিং সেন্টার ছিল। গতকাল ভারতের উত্তরাঞ্চলীয় নগরী লখনউয়ের 3তলা বিশিষ্ট এই বাণিজ্যিক ভবনটিতে আগুন লাগে এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে। খেলার খবর, বিশ্বকাপ ফুটবল। ফিফা বিশ্বকাপ ফুটবলে আজ রাতে পর্তুগাল উজবেকিস্তানের এবং ইংল্যান্ড ঘানার মোকাবেলা করবে। এদিকে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ফিফা বিশ্বকাপে আলজেরিয়া 2-1 গোলে জর্ডানকে, নিউ জার্সিতে নরওয়ে 3-2 গোলের ব্যবধানে সেনেগালকে, টেক্সাসে লিওনেল মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে 2-0 গোলে আর্জেন্টিনা এবং যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় ফ্রান্স 3-0 গোলের ব্যবধানে ইরাককে পরাজিত করে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 4টায়।
1: এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান রিলে করে শোনানো হল বাংলাদেশ বেতার খুলনা। আমন্ত্রণ জানাচ্ছি ছায়াছবির গান শোনার।
2: হ্যাঁ, প্রথম গানটি নেওয়া হয়েছে আমার অন্তরে তুমি ছায়াছবি থেকে, শিল্পী কনক চাপা।

এই ছায়াছবি গানটি শুনলেন। এবারের গানটি নেওয়া হয়েছে অন্তরে অন্তরে ছায়াছবি থেকে। গানটিতে কণ্ঠ দিয়েছেন শিল্পী রুনা লায়লা।

আপনারা শুনছেন ছায়াছবির গান। এবারে গানটি নেওয়া হয়েছে বাংলার কমান্ডোজ। ছায়াছবি থেকে গান শুনবেন শিল্পী খালিদ হাসান মীরের কণ্ঠে।

0: খালিদা স্যার মিলন কণ্ঠে ছায়াছবির এই গানটির সাথে শেষ হলো আমাদের ছায়াছবির গানের এই আয়োজন।
1: বাংলাদেশ বেতার খুলনা, শুরু হচ্ছে ব্যবহারিক আরবি শিক্ষার অনুষ্ঠান এসো আরবি শিখে। পরিচালনা করছেন মাওলানা রবিউল ইসলাম রাফে।
2: আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এসো আরবি শিখে অনুষ্ঠানের সম্মানিত শ্রোতা বন্ধুদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমরা আমাদের আজকের পাঠ শুরু করতে যাচ্ছি। শ্রোতা বন্ধুরা, আমরা প্রথমে কয়েকটি আরবি শব্দ এটা আমরা আলোচনা করব এবং সেই শব্দ দিয়ে বেশ কিছু বাক্য আমরা গঠন করবো
3: ইনশাআল্লাহ।
2: যেমন কয়েকটি ফলের নামই যদি বলি, আঙ্গুর ফল আরবি কি? একটি আঙ্গুর
4: আইনাবন,
3: আইনাবন,
2: আইনাবন, আর একটি আঙ্গুর আইনাবাতুন,
3: আইনাবাতুন,
2: একটি আনার
3: রুম্মানুন,
2: রুম্মানাতুন,
3: রুম্মানাতুন,
2: হ্যাঁ রুম্মানাতুন অথবা রুম্মান মানে আনার, আনার মানে কি ডালিম,
3: ডালিম।
2: একটি আপেল
4: হলুয়াতুন, হলুয়ন
2: না তুফাহাতুন,
3: তুফাহাতুন,
2: তুফাহাতুন,
4: তুফাহাতুন একটি আপেল,
3: একটি আপেল।
2: একটি তরমুজ বিত্তিখাতুন,
3: বিত্তিখাতুন,
2: বিত্তিখাতুন,
3: একটি তরমুজ,
2: একটি তরমুজ। হ্যাঁ, আরো দুটো শব্দ বলি, যেমন হলুয়ন অর্থ কি?
3: মিষ্টি,
2: হলুয়ন, হলুয়াতুন,
3: জি
2: হলুয়ন,
3: হলুয়াতুন,
2: হলুয়াতুন। টক
3: হামিজুন, হামিজাতুন,
2: হামিদুন, হামিদাতুন, টক। এবার আমরা কয়েকটি শব্দ বলি, যেমন ইহা একটি কলম, হা দা কলামুন, এবং উহা একটি রুলার,
4: অতিলকা মিস্তরাতুন,
2: হ্যাঁ এস্কেল রুলার, হ্যাঁ অতিলকা মিস্তরাতুন,
3: অতিলকা মিস্তরাতুন,
2: হা দা কলামুন জাইয়িদুন, ইহা একটি ভালো কলম,
3: অতিলকা মিস্তরাতুন জাইয়িদাতুন,
2: অতিলকা মিস্তরাতুন জাইয়িদাতুন, ইহা একটি ভালো এস্কেল, কলমটি ভালো এবং স্কেলটি ভালো। আল কলামু জাইয়িদুন ওয়াল মিস্তারাতু
3: জাইয়িদাতুন,
2: জাইয়িদাতুন, জি কলমটি ভালো এবং রুলারটি বা স্কেলটি ভালো,
3: ভালো।
2: এই কলমটি ভালো,
4: হাযাল কলামু জাইয়িদুন,
3: জাইয়িদুন,
2: হাযাল কলামু জাইয়িদুন,
3: জাইয়িদুন,
2: এবং ওই রুলারটি বা স্কেলটি ভালো,
4: ওয়াতিলকাল মিস্তারাতু জাইয়িদাতুন,
3: ওয়াতিলকাল মিস্তারাতু জাইয়িদাতুন,
2: ওয়াতিলকাল মিস্তারাতু জাইয়িদাতুন, এবং ওই রুলারটি ভালো,
3: ভালো।
2: হাযা কুফলুন ওয়া যালিকা মিফতাহুন, অর্থ কি?
3: ইহা একটি তালা, ওয়া যালিকা মিফতাহুন,
4: ওহা
3: একটি চাবি,
2: চাবি,
4: জি।
2: ইহা একটি বড় তালা এবং ওহা একটি ছোট চাবি,
4: যালিকা মিফতাহুন সাগিরুন,
2: ওয়া যালিকা মিফতাহুন
3: সাগিরুন, জি।
2: তালাটি বড় এবং চাবিটি ছোট, এই তালাটি
4: বড়,
2: এবং ওই চাবিটি ছোট, হ্যাঁ সুন্দর। ইহা বাক্সের বা সিন্ধুকের তালা, আমরা কথা বলি তাহলে, হ্যাঁ দিহি সাব্বুরাতুন, ইহা একটি ব্ল্যাক বোর্ড, আস-সাব্বুরাতু
3: সাগীরাতুন,
2: সাগীরাতুন, ব্ল্যাক বোর্ডটি ছোট,
3: ছোট, জি।
2: আস-সাব্বুরাতু নাযিফাতুন ওয়া জামিলাতুন, পরিচ্ছন্ন ও জামিলাতুন
4: সুন্দর।
2: ব্ল্যাকবোর্ডটি শিক্ষকের সামনে, ব্ল্যাকবোর্ডটি শিক্ষকের সামনে,
3: আস-সাবুরাতু
2: আমামাল মুআল্লিমি, শিক্ষকের সামনে একটি পরিচ্ছন্ন ব্ল্যাকবোর্ড আছে,
4: আমামাল মুআল্লিমি সাব্বুরাতুন নাযিফাতুন,
2: আমামাল মুআল্লিমি সাব্বুরাতুন
3: নাযিফাতুন,
2: নাযিফাতুন। বর্জ্য সে তরমুজ নিয়ে কথা বলি আমরা, তরমুজ আরবি কি পড়ছিলাম?
3: বিত্তিখাতুন,
2: বিত্তিখাতুন, হাযিহি বিত্তিখাতুন,
3: তরমুজটি বড়
2: এবং সুমিষ্ট, বড় এবং সুমিষ্ট বা মিষ্টি। আচ্ছা, ঘড়ির দিকে ইঙ্গিত করে যদি আমরা বলি, বলবো প্রশ্ন করবো মা হাজিহি, মা
4: হাজিহি ইহা কি,
2: আরবি হবে কি, উত্তর হবে কি হাযিহি সাআতুন,
4: হাযিহি সাআতুন,
2: এটা একটি ঘড়ি। কাইফা সাআতু, কাইফা সাআতু, ঘড়িটি কেমন,
4: ঘড়িটি কেমন,
3: সাআতু জামিলাতুন,
2: জামিলাতুন, মাশাআল্লাহ। হ্যাঁ, হাল হিয়া জামিলাতুন, সেটা কি সুন্দর,
4: নাম নাম
3: হিয়া
4: জামিলাতুন,
2: নাম হিয়া জামিলাতুন, হ্যাঁ সেটা সুন্দর। হাল হাল হিয়া রখিসাতুন, সেটা কি সস্তা, সেটা কি সস্তা নাকি দামি, গালিয়াতুন, হিয়া গালিয়াতুন। আসাআতু ত্বাবিলাতি হাযিহি আম সাআতু ইয়াদি, টেবিল ঘড়ি, এটা কি টেবিল ঘড়ি, হাজি এটা আম নাকি সাআতুল ইয়াদি, হাতের ঘড়ি, হাত ঘড়ি,
3: হিয়া সাআতুল
2: ইয়াদি, হিয়া সাআতুল ইয়াদি, অথবা সাআতুল ইয়াদি, হাতের ঘড়ি,
3: জি,
2: সাআতু মান হাযিহি, সাআতু মান
4: হাযিহি,
2: এটা কার ঘড়ি,
4: জি,
2: না বলবো হিয়া সাআতু
3: রাশিদিন,
2: রাশিদিন, এটা রাশিদের ঘড়ি,
3: জি,
2: ঘড়ি দেখলে মনে হচ্ছে পুরুষ মানুষের ঘড়ি, যদি ফাতেমার হতো এরপরে ওই আনার বা ডালিম এদিকে ইঙ্গিত করে বলতে হবে মা চিলকা উহা কি, রুম্মানাতুন, তিলকা
3: রুম্মানাতুন,
2: রুম্মানাতুন ডালিম, আতুফাহাতুন তিলকা আম রুম্মানাতুন,
3: তিলকা রুম্মানাতুন,
2: তিলকা রুম্মানাতুন, উহা একটি ডালিম, এখানে হ্যাঁ, অথবা যদি এটা হয়, যদি আপেল হয় তা বলবো যে তিলকা তুফাহাতুন, কাইফা তুফাহাতু, আপেলটি কেমন,
3: হুলওয়াতুন,
2: মিষ্টি এবং বড়,
4: বড়,
2: আর সগীরাতুন হিয়া আম কাবীরাতুন, সেটা কি ছোট না বড়,
3: হিয়া
4: কাবীরাতুন,
2: আহুলওয়াতুন হিয়া আম হামিদাতুন, আহুলওয়াতুন হিয়া, সেটা কি মিষ্টি, আম হামিদাতুন নাকি টক,
3: হিয়া হুলওয়াতুন,
2: সেটা মিষ্টি। এরপরে হারাছানা গলার হার,
3: জি,
2: মালা
4: ইকদুন,
2: হ্যাঁ এটার আরবি হলো ইকদুন, ইকদুন শব্দ দিয়ে আমরা শব্দ বানাবো, আইকদুন, আইকদুন হাযা আম সিওয়ারুন, ইকদুন মানে কি হার, আ মানে কি, আইকদুন হাযা, এটা কি হার, আম সিওয়ারুন, সিওয়ার মানে কি চুড়ি,
3: চুড়ি,
2: চুড়ি,
3: জি,
2: এটা কি হার,
4: হার নাকি চুড়ি,
2: আমরা বলবো কি হিয়া হাযা ইকদুন,
4: হাযা ইকদুন,
2: হাযা ইকদুন, ইহা একটি হার,
3: হুয়া ইকদুন,
2: হ্যাঁ হুয়া, হুয়া ইকদুন, নাম, কাইফাল ইকদু, হারটি কেমন, হালিল ইকদু জামিলুন, হারটি কি সুন্দর,
3: নাম,
4: নাম,
2: নাম, আল ইকদু
3: হুয়া জামিলুন,
2: আল ইকদু জামিলুন, হারটি সুন্দর,
3: হুয়া ইকদুন জামিলুন,
2: হাল হুয়া রখিসুন, সেটা কি কম দামি, সস্তা, সেটা কি কম দামি, সস্তা নাকি দামি, ইকদুমান হাযা, এটা কার হার, ইকদুমান হাযা, এটা কার, কার হার, ইকদু আয়েশাতা আম ইকদু যায়নাবা,
3: ইকদু যায়নাবা,
2: ইকদু আয়েশাতা হাযা, এটা কি আয়েশার হার, আম ইকদু যায়নাবা নাকি
3: জায়নাবের
2: হার, পরিচ্ছন্ন এবং
3: সুন্দর,
2: কি বলবো, ব্ল্যাকবোর্ডটি পরিচ্ছন্ন এবং
3: সুন্দর,
2: কাইফা সাব্বুরাতু, ব্ল্যাকবোর্ডটি কেমন,
3: নাজিফাতুন, নাজিফাতুন, জামিলাতুন,
2: নাম, নাজিফাতুন হিয়া আম ওয়াসিখাতুন, এটা কি পরিচ্ছন্ন নাকি ময়লা?
3: হিয়া নাজিফাতুন,
4: হিয়া নাজিফাতুন।
2: আইনা সাব্বুরাতু, ব্ল্যাকবোর্ডটি কোথায়?
3: আমামাল
4: মুআল্লিম, আমামাল মুআল্লিম।
2: নাম, আসাব্বুরাতু আমামাল মুআল্লিমি, আমামাল মুআল্লিমি হিয়া আম খালফাহু, এটা কি শিক্ষকের সামনে না পিছনে?
3: হিয়া আমামাল মুআল্লিমি,
2: হিয়া আমামাল মুআল্লিমি, সেটা
3: শিক্ষকের
2: সামনে। তারপরে হলো কয়েকটি শব্দ আছে, যেমন রাখিসুন অর্থ সস্তা, সিওয়ারুন মানে কি চুড়ি বা বালা, তবিলুন তবিলাতুন দীর্ঘ বা লম্বা, কাসিরুন কাসিরাতুন খাটো, কাসিরুন কাসিরাতুন খাটো। এরপরে আরো কিছু শব্দ, যেমন আলবাবু মাফতুহুন, দরজাটি
4: খোলা,
2: খোলা। ওয়ান নাফিযাতু আন-নাফিযাতু মুগলাকাতুন,
4: জানালাটি বন্ধ,
3: জানালাটি বন্ধ।
2: আল ওয়ালাদু তবিলুন, ছেলেটি লম্বা। ওয়াল বিনতু কাসিরাতুন,
3: মেয়েটি খাটো,
2: খাটো। হাযাল মাসজিদু কাবীরুন,
4: এই মসজিদটি বড়।
2: ওয়াযালিকাল মাসজিদু সাগীরুন,
4: এই মসজিদটি ছোট,
2: ছোট। হ্যাঁ জি, বাংলাটাও সুন্দর করে বলবো, হাযাল মাসজিদু কাবীরুন, এই মসজিদটি বড়। ওয়াযালিকাল মাসজিদু সাগীরুন, এবং মসজিদটি
3: ছোট,
2: ছোট। হাযা শায়ুন ওয়াযালিকা মাউন, হাযা শায়ুন, এটা চা,
4: এটা চা, এবং
2: ওয়াযালিকা মাউন, এবং
4: সেটা
3: পানি,
2: পানি। আশায়ু হারুন ওয়াল মাউ বারিদুন, আশায়ু
4: হারুন,
2: হারুন মানে কি? গরম,
3: গরম
2: চা, গরম। ওয়াল মাউ পানি,
4: বারিদ
3: ঠান্ডা।
2: হ্যাঁ, চা গরম এটাই ভালো, আর পানি ঠান্ডা এটাই
3: ভালো,
2: ভালো। হাযিহি সাআতুন ওয়া তিলকা নাযারাতুন, হাযিহি সাআতুন, এটি ঘড়ি,
4: ওয়া
2: তিলকা নাযারাতুন, এবং উহা একটি চশমা,
4: চশমা।
3: জি,
2: আসাআতু গালিয়াতুন আন নাযারাতু রাখিসাতুন, হ্যাঁ আসাআতু ছোট টুল মতো থাকে না, ওটাকে তেপায় বলে। পুরাতন,
3: এই তালাটি বড়,
4: বড়,
2: এই তালাটি বড়। ওয়াযালিকাল কুফলু সাগীরুন,
4: ওই তালাটি ছোট,
3: ওই তালাটি,
2: ওই তালাটি ছোট,
4: ছোট,
2: ছোট। হাযা মিফতাহুল বাবি,
3: ইহা দরজার চাবি,
2: ইহা দরজার
4: চাবি।
2: তো মিফতাহ মানে চাবি, আল বাব মানে দরজা,
4: দরজা।
2: হাযা মিফতাহুল বাবি, এটা দরজার
4: চাবি।
2: ওয়াযালিকা মিফতাহুস সাইয়ারাতি, এবং সেটা,
4: সেটা
3: গাড়ির চাবি,
2: গাড়ির চাবি, গাড়ির
3: চাবি, মাশাআল্লাহ।
2: এরপরে আমরা আরো কিছু প্রশ্ন উত্তর করি। হ্যাঁ, যদি বলি হালিল বাবু মাফতুহুন, হালিল বাবু মাফতুহুন, দরজাটি কি খোলা? মাফতুহুন মানে খোলা,
3: খোলা।
2: আর বন্ধ আরবি
3: মুগলাকুন,
2: হ্যাঁ মাশাআল্লাহ। হালিল বাবু মাফতুহুন, দরজাটি কি খোলা? নাআম, আল বাবু মাফতুহুন, দরজাটি খোলা।
4: হুয়া মাফতুহুন,
2: অথবা নাআম হুয়া মাফতুহুন, সেটা খোলা। এরপরে হলো আ বা আম দিয়ে আমরা প্রশ্ন করবো, আ মানে কি আর আম মানে নাকি? যেমন বলবো আমাফতুহুন আল বাবু আম মুগলাকুন, আমাফতুহুন আল বাব, বাব মানে দরজা,
4: দরজা।
2: আল আমাফতুহুন আল বাবু, দরজাটি কি খোলা? আম মুগলাকুন, নাকি
4: বন্ধ?
2: যদি খোলা থাকে কি বলবো?
4: মাফতুহুন,
3: মাফতুহুন।
2: যদি বন্ধ থাকে
4: মুগলাকুন,
2: মুগলাকুন, মাশাআল্লাহ। আমুগলাকুন আল বাবু আম মাফতুহুন, দরজাটি কি বন্ধ নাকি খোলা?
4: খোলা।
2: আচ্ছা, এরপরে আ আ আ মানে কি আর আলবাব মানে দরজা, এটা মিলে পড়তে গেলে আলবাবু,
4: আলবাবু,
2: আলবাবু মাফতুহুন, দরজাটি কি খোলা? আমি নাফিজাতু নাকি জানালাটি? আলবাবু, দরজাটি। আন নাফিজাতু মাফতুহাতুন আমিল বাবু, আন নাফিজাতু আমিল বাবু নাকি
3: দরজাটি?
2: দরজাটি, হ্যাঁ আলবাবু, দরজাটি খোলা,
4: খোলা।
2: আরো কিছু সাধারণ প্রশ্ন করি, যেমন হালিল ওয়ালাদু তাবিলুন, হালিল ওয়ালাদু তাবিলুন, ছেলেটি কি লম্বা?
4: নাম,
2: ওয়ালাদু তাবিলুন,
4: নাম হুয়া তাবিলুন,
2: হ্যাঁ হ্যাঁ ছেলেটি লম্বা অথবা নাম হুয়া তবিলুন সে লম্বা হালিল বিনতু তবিলাতুন মেয়েটি কি আরো যদি এরকম বিশেষ কোন প্রশ্ন করি আম বা আ দিয়ে তা বলবো যে আ তবিলুন আল ওয়ালাদু আম কাসিরুন আ তবিলুন
3: আম ওয়ালাদু
2: আল ওয়ালাদু ছেলেটি কি লম্বা আম কাসিরুন কাসিরুন নাকি খাটো
4: খাটো
2: তবিলুন
4: তবিলুন ছেলেটি লম্বা
2: আ কাসিরুন আল ওয়ালাদু আম তবিলুন ছেলেটি কি খাটো নাকি লম্বা তবিলুন
3: তবিলুন
2: ছেলেটি আল ওয়ালাদু তবিলুন আমিল বিনতু ছেলেটি কি লম্বা নাকি মেয়েটি
4: আল
2: ওয়ালাদু
3: আল ওয়ালাদু ছেলেটি
2: আল বিনতু তবিলাতুন আমিল ওয়ালাদু মেয়েটি কি লম্বা আমিল ওয়ালাদু নাকি ছেলেটি
4: ছেলেটি লম্বা
3: আল ওয়ালাদু
2: আল ওয়ালাদু এরপরে আরো কয়েকটি প্রশ্ন যে আ তবিলুন আল ওয়ালাদু আ তবিলুন
3: আল ওয়ালাদু
2: আল ওয়ালাদু মানে কি ছেলেটি কি লম্বা নাম
4: নাম
2: তবিলুন সে লম্বা আকসিরুন আল ওয়ালাদু ছেলেটি কি খাটো
4: লা বাল হুয়া কাসিরুন
2: আকসিরুন আল ওয়ালাদু ছেলেটি কি খাটো লা বাল হুয়া তবিলুন বাল হুয়া
3: তবিলুন
2: বরং সে লম্বা আল ওয়ালাদু তবিলুন ছেলেটি কি লম্বা নাম
3: নাম
4: হুয়া তবিলুন
2: সে লম্বা
4: সে লম্বা
2: আল বিনতু কাসিরাতুন মেয়েটি কি খাটো
4: লা বাল
2: বালিল
4: ওয়ালাদু
2: বালিল
4: ওয়ালাদু
2: ওয়ালাদু বরং ছেলে
4: ছেলেটি লম্বা
2: ছেলেটি হ্যাঁ এরপরে আমরা এখন আম মানে কি
4: কি
2: আম মানে নাকি আ মানে কি আর আম মানে নাকি
3: নাকি
2: আ এবং আম এই দুটো দিয়েই বিশেষ প্রশ্ন সেটা হলো যে আ হাদিহিস সাইয়ারাতু জাদিদাতুন আ
3: হাদিহিস
2: সাইয়ারাতু
3: জাদিদাতুন
2: এই ঘড়িটি সরি এই গাড়িটি কি জাদিদাতুন নতুন আম তিলকা নাকি সেটা বলবো কি তিলকা
3: তিলকা
2: সেটা অথবা এটা যদি হয় হাদিহি এটা আতিলকা সাইয়ারাতু ওই গাড়িটি জাদিদাতুন নতুন আম হাদি নাকি এটি বলবো এটি হাদি
3: হাদি
2: আহাদিহিস সাইয়ারাতু কদিমাতুন এই গাড়িটি কি পুরাতন আম তিলকা নাকি সেটি তিলকা
3: তিলকা
2: সেটি আচ্ছা এরপরে আবার কিছু সাধারণ প্রশ্ন যেমন হাল হাযাল কুফলু হাল
3: হাযাল
2: কুফলু সগীরুন এই তালাটি কি ছোট
3: লা
2: হাযাল কুফলু কাবীরুন
4: হাযাল
2: কুফলু
4: কাবীরুন
2: এই তালাটি
4: বড়
3: বড়
2: বড় অথবা হুয়া খ্যাবিরন সেটাই বলো এরপর আবার আম দিয়ে যদি আরো কিছু প্রশ্ন করি যেমন আহাদাল কুফলু খ্যাবিরন আম জালিকা আহাদাল কুফলু খ্যাবিরন এই তালাটি কি বড় আম জালিকা নাকি সেটি বলবো কি এই তালাটি হাদাল কুফলু
4: হাদাল কুফলু
2: আহাদাল কুফলু সগীরুন আম জালিকা এই তালাটি কি ছোট নাকি সেটি
4: সেটা তিলকা জালিকা
2: নাম এরপরে আম দিয়ে আবার বলি যেমন আহাদাল ফাল্লাহু ফাকিরুন আহাদাল ফাল্লাহু ফাকিরুন এই কৃষক কি দরিদ্র
4: দরিদ্র সে দরিদ্র
2: আযালিকাল ফাল্লাহু ফাকিরুন ওই ওই কৃষক কি দরিদ্র লা বাল হাযাল ফাল্লাহু লা না বরং হাযাল ফাল্লাহু এই কৃষক আ ফাকিরুন হাযাল ফাল্লাহু এই কৃষক কি দরিদ্র নাম
3: নাম
2: হুয়া ফাকিরুন
3: হুয়া ফাকিরুন
2: সে দরিদ্র
3: জি
2: আ গানিয়ুন হাযাল ফাল্লাহু এই কৃষক কি ধনী বরং দরিদ্র এরপর আরো কিছু যদি প্রশ্ন বলি কিতাবুন মাফতুহুন অর্থ কি
4: কিতাবুন মাফতুহুন
3: উপকারী কিতাব
2: একটি খোলা কিতাব মাফতুহুন মানে খোলা আর যদি বন্ধ হতো কিতাবুন মুগলাকুন আচ্ছা আর উপকারী যদি হতো তাহলে কিতাবুন মুফিদুন একটি উপকারী অথবা যদি অনুপকারী কিতাবুন গায়রু মুফিদিন গায়রু একটি সুন্দর মসজিদ
4: মসজিদুন
2: জামিলুন একটি একটি সুন্দর মসজিদ একটি প্রসিদ্ধ মাদ্রাসা
4: প্রসিদ্ধ মাদ্রাসা
2: মাদ্রাসাতুন মাশহুরাতুন একটি প্রসিদ্ধ
4: মাদ্রাসা
2: একজন দানবীর পুরুষ
4: রাজুলুন সখিয়ুন
2: সখিয়ুন মানে দানবীর লোক আর মহিলা যদি হতো সাখিয়াতুন,
4: সাখিয়াতুন
2: সৈয়াদুন মাহিরুন, সৈয়াদ মানে কি শিকারী,
4: শিকারী
2: সৈয়াদুন মাহিরুন, একজন দক্ষ
4: দক্ষ শিকারী,
2: শিকারী তিলমিদুন যাকিয়ুন, তিলমিদুন
4: যাকিয়ুন
2: হ্যাঁ
4: মেধাবী ছাত্র,
2: মেধাবী ছাত্র ইমরাআতুন তাইয়িবাতুন, একজন উত্তম মহিলা
4: জি
2: কিতারুন সারিউন, কিতার মানে
4: রেলগাড়ি, রেলগাড়ি
2: কিতারুন সারিউন একটি দ্রুতগামী
4: রেলগাড়ি,
2: রেলগাড়ি তারপরে দাব্বাবাতুন সারিআতুন একটি দ্রুতগামী ট্যাঙ্ক, লোকটি
4: দরিদ্র, মহিলাটি কৃপণ,
2: হ্যাঁ মহিলাটি কৃপণ, আলমার আচু বাখিলাতুন, আর যদি বলো একজন কৃপণ মহিলা ইমরাআতুন বাখিলাতুন,
4: জি
2: ইমরাআতুন
4: বাখিলাতুন,
2: ইমরাআতুন বাখিলাতুন, হ্যাঁ এরপরে মিনারটি উঁচু, আল মানারাতু আলিয়াতুন,
4: আলিয়াতুন
3: আল মানারাতু আলিয়াতুন,
2: হ্যাঁ মিনারটি উঁচু, আল মানারাতু আলিয়াতুন
3: মিনারটি উঁচু,
2: হ্যাঁ আল ওয়ালাদু কাসীরুন,
4: ছেলেটি ছোট,
2: ছেলেটি খাটো,
4: কাসীর খাটো,
2: হ্যাঁ আর যদি ছোট হতো আল ওয়ালাদু সগীরুন,
4: জি
2: এখানে হবে আল ওয়ালাদু কাসীরুন, ছেলেটি লম্বা যদি হতো আল ওয়ালাদু তাবীলুন, আর যদি ছেলেটি বড় যদি বলি আল ওয়ালাদু
4: কাবীরুন,
2: মাশাআল্লাহ মেয়েটি মুয়াদ্দাব মানে ভদ্র,
4: আল বিনতু মুয়াদ্দাবাতুন,
2: মুয়াদ্দাবাতুন আল বিনতু
4: মুয়াদ্দাবাতুন,
2: মেয়েটি ভদ্র, কৃষক দরিদ্র, আল আল ফাল্লাহু,
4: আল ফাল্লাহু ফকীরুন,
2: হ্যাঁ কৃষক
4: দরিদ্র,
2: লোকটি দরিদ্র, হ্যাঁ বলটি সুন্দর, আল কুরাতু,
4: আল কুরাতু জামিলাতুন,
2: জামিলাতুন বলটি সুন্দর, আল কুরাতু জামিলাতুন বলটি
3: সুন্দর,
4: সুন্দর
2: আপেলটি মিষ্টি,
4: আত-তুফাহাতু
2: হুলওয়াতুন,
4: আত-তুফাহাতু
2: হুলওয়াতুন
4: আপেলটি মিষ্টি,
2: মিষ্টি। এরপরে আরো কিছু শব্দ আমরা এখানে চর্চা করি, হ্যাঁ
4: জি ইনশাআল্লাহ,
2: হ্যাঁ যেমন একটি প্রাণী, এর আরবি কি হবে, আমরা বলি হাইওয়ান, হাইওয়ান মানে প্রাণী, হায়াওয়ানুন, হায়াওয়ানুন মানে হাইয়ুন থেকে জীবন থেকে প্রাণী, হ্যাঁ যার জীবন আছে হায়াওয়ানুন একটি প্রাণী। তারপরে একটি সুর আরবি কি মানে হাতির সুর আছে না, খুরতুমুন,
4: খুরতুমুন
2: একজন মানুষ, একটি হরিণ,
4: জবিউন,
2: জবিউন মানে হরিণ, একটি নেকড়ে,
4: জুবাবুন,
2: জিবুন,
4: জুবাবুন জিবুন,
2: জিবুন মানে একটি নেকড়ে, জুবাব মানে
4: মাছি,
2: একটি কাক, গুরা
4: গুরাবন
2: একটি কাক, একটি বানর, কিরদুন,
4: কিরদুন কিরদুন,
2: কিরদুন একটি বানর। তারপরে জিকির করি না আমরা, জিকির জিকির আল্লাহ জিকির,
4: জিকরুন জিকরুন মানে জিকির,
3: শরণ
2: জিকির, শরণ বা জিকির। আর মুখ আরবি
4: ফামুন,
3: ফামুন
4: ফামুন মানে মুখ,
2: ফামুন মানে মুখ,
3: ফামুন
2: ফামুন অর্থ মুখ। শরীর আরবি
4: জিসমুন,
3: জিসমুন
2: জিসমুন শরীর। একটি কুকুর
4: কালবুন,
2: কালবুন কালবুন একটি কুকুর। একটি বাঘ
4: নামিরুন,
2: নামিরুন মানে একটি বাঘ, চিতা বাঘ নামিরুন। আর দেবুন মানে নেকড়ে,
4: হ্যাঁ।
2: তারপরে একটি হাতি
4: ফিলুন,
2: ফিলুন কোরআনের মধ্যে একটা সূরা আছে সূরা ফিল, হ্যাঁ ফিলুন মানে একটি হাতি। চড়ুই পাখি একটি চড়ুই পাখি,
4: উসফুরুন,
2: উসফুরাতুন,
4: উসফুরাতুন,
2: উসফুরাতুন একটি চড়ুই,
4: একটি চড়ুই।
2: বুক মানুষের বুক আছে না,
4: জি ছদরুন,
2: ছদরুন। এরপরে বিশাল আরবি
4: বিশাল,
2: মানে খাবার বা খাদ্য। একটি ঘোড়া
4: ফারাসুন,
2: ফারাসুন
4: ফারাসুন, জি
2: ফারাসুন মানে একটি ঘোড়া,
3: একটি ঘোড়া
4: ফারাসুন, ফারাসুন।
2: তারপরে একটি গাধা
4: হিমারুন,
2: হিমার মানে কি গাধা,
4: গাধা
2: একটি গাধা। তাহলে এইসব শব্দ দিয়ে যদি আমরা কয়েকটি কথা বলি যে এটি সুরাফিল, বলবো হাদিহি সুরাতুল ফিল,
4: হাদিহি সুরাতুল ফিল,
2: হাদিহি
3: সূরাতুল ফিল
2: ফিল এটি হাতির সূরা মানে
3: হাতির সূরা
2: ওই মানে হুসরাত বাহিনীর সম্পর্কে যে সূরাটা আসছে আচ্ছা বলি যদি হাতির একটি লম্বা সুর আছে লিল ফিলি লিল
3: লিল ফিলি
2: ফিলি হাতির আছে হাতির জন্য আছে খুরতুমুন তাবিলুন
4: খুরতুমুন
2: তাবিলুন তাবিলুন একটি লম্বা সুর
4: লম্বা সুর আছে
2: শুন আছে ইনসান মানে মানুষ আল ইনসান ওই যে বললাম ইন্নাল ইনসানা
4: লাফি
2: খুসাই মানুষ মানে মানব জাতি লা অবশ্যই ফি খুসিন ক্ষতির মধ্যে পড়ে আছে মানুষ কি ক্ষতির মধ্যে পড়ে আছে মানুষ এত জ্ঞানী গুণী এত দাম মূল্যায়ন মানুষের কিন্তু সেই মানুষই ক্ষতির মধ্যে পড়ে
4: আছে
2: যদি চার কাজ না করে ইল্লাল্লাযিনা আমানু সেই মান আনতে হবে আমিলুস সালিহাত নেক আমল করতে হবে এবং তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর মানুষের সত্যের পথে অটল থাকার জন্য ধৈর্যের উপরে অটল থাকার জন্য মানুষকে নসিহাত করা
3: তাকে
2: মানুষকে বোঝানো
3: জি
2: আচ্ছা এরপরে তোমার বুক বিশাল
4: প্রশস্ত
2: হ্যাঁ সাদরুকা
4: সাদরুকা
2: ওয়াসিয়াত তোমার বুকটা বিশাল
3: বিশাল প্রশস্ত
2: অথবা সাদরুকা আযীম রুটি
4: জি
2: আল লাহমু গিজাউন সামিনুন আল আল খুবজু

0: গিজাউন সামিনুন, বা গালিন মানে দামি।
1: জি
0: আচ্ছা, গাধা, গাধা একটি প্রাণী।
1: জি
0: আল হেমারু হায়াওয়ানুন, হায়াওয়ানুন আল হেমারু
1: হায়াওয়ানুন।
0: তো এইভাবে মোটামুটি যা যতগুলো শব্দ আমরা আজকে শুনলাম, জানলাম, আলোচনা করলাম, এই শব্দগুলো দিয়ে আমরা বিভিন্ন বাক্য তৈরি করতে পারবো
2: ইনশাআল্লাহ।
0: আমাদের ব্যবহারে আমরা এই শব্দগুলো ব্যবহার করতে পারবো আরবির মধ্যে ইনশাআল্লাহ। সম্মানিত শ্রোতা বন্ধুরা, এসো আরবি শিখি অনুষ্ঠান আজ এ পর্যন্তই। আপনারা আপনাদের সুচিন্তিত মতামত বা পরামর্শ জানিয়ে চিঠি লিখুন আমাদের কাছে। চিঠি লেখার ঠিকানা প্রযোজক এসো আরবি শিখি, প্রযত্নে আঞ্চলিক পরিচালক, বাংলাদেশ বেতার খুলনা, খুলনা 9000। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
3: এতক্ষণ ব্যবহারিক আরবি শিক্ষার অনুষ্ঠান এসো আরবি শিখে শুনলেন। পরিচালনা করলেন মাওলানা রবিউল ইসলাম রাফি, সম্পাদনায় শেখ ইলিয়াস আহমেদ, তত্ত্বাবধানে মোহাম্মদ শাহিদুল ইসলাম, প্রযোজনে ফাহাদ হোসেন মোল্লা। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হল বাংলাদেশ বেতার খুলনা। এখন নাতি রাসুল শুনবেন।

নাতি হাসুল শুনলেন বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা বন্ধুরা, কিছুক্ষণের মধ্যেই বিকেল চারটার বাংলা সংবাদ বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

আসসালামু আলাইকুম। বিকেল চারটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি সালমা ফারুক। মালয়েশিয়া সফর শেষে পাঁচ দিন ব্যাপী সরকারি সফরের দ্বিতীয় ধাপে প্রধানমন্ত্রী তারেক রহমান এখন চীনে অবস্থান করছেন। প্রধানমন্ত্রী ও তার সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট স্থানীয় সময় গতরাতে দালিয়ান ঝুশুইজি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বলে গণমাধ্যমকে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। লিয়াওনিং প্রদেশের ভাইস গভর্নর এবং চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নাজমুল ইসলাম বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণীকে স্বাগত জানান। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচায় সম্বর্ধনা দেওয়া হয়। বিমানবন্দর থেকে

0: থেকে মোটর শোভাযাত্রা সহকারে হোটেল সাংগ্রিলাতে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি দুই দিন অবস্থান করবেন। দালিয়ানে তারিক রহমান বিশ্ব অর্থনৈতিক ফোরাম আয়োজিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম কর্তৃক আয়োজিত নিউ চ্যাম্পিয়ন্স এর 17তম বার্ষিক সভায় অংশগ্রহণ করবেন। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সভাপতি ও প্রধান নির্বাহী কর্মকর্তা প্রধানমন্ত্রী তারিক রহমানের সঙ্গে তার হোটেল কক্ষে সাক্ষাৎ করবেন। প্রধানমন্ত্রী দালিয়ানে ব্যস্ত সময় পার করার পর বিভিন্ন সরকারি অনুষ্ঠানে যোগ দিতে চীনের রাজধানী বেইজিং যাবেন। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও বাজেট অধিবেশন আজ পুনরায় শুরু হয়েছে। স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলেছেন, জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের বিচারিক প্রক্রিয়া চলমান থাকা অবস্থায় আওয়ামী লীগের যে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড মাঠ পর্যায়ে নিষিদ্ধ থাকবে। তিনি বলেন, তবে দল হিসেবে নিষিদ্ধ হবে কি না তা সম্পূর্ণ আদালত ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এখতিয়ার। আজ তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও আইন শৃঙ্খলা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এ সময় তথ্য সম্প্রচার বিষয়ক উপদেষ্টা আরও বলেন, বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ কোন কর্মসূচি নিয়ে মাঠে নামলে সেটি আইন ভঙ্গকারী কাজ হবে এবং সরকার এ বিষয়ে ব্যবস্থা নেবে। পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা পুরোপুরি বন্ধ করতে কড়া নজরদারি ও কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড আ ন ম এহসানুল হক মিলন। আজ চট্টগ্রাম কলেজ অডিটোরিয়ামে এক মতবিনিময় সভায় তিনি একথা জানান। শিক্ষামন্ত্রী বলেন, বিগত বছরগুলোতে প্রশ্ন ফাঁস দেশের শিক্ষা ব্যবস্থার জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। এই চক্রকে ভাঙতে এবং পরীক্ষার শতভাগ স্বচ্ছতা বজায় রাখতে শিক্ষা মন্ত্রণালয় ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একযোগে কাজ করছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ও দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের রাষ্ট্রীয় মালিকানাধীন কার্গো জাহাজ এমভি বাংলার জয়যাত্রা সফলভাবে হরমুজ প্রণালী অতিক্রম করেছে। বাংলাদেশ শিপিং কর্পোরেশন জানায়, বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও জাহাজটির কর্মকর্তা কর্মচারীদের সাহসিকতা, দক্ষ নৌ পরিচালনা এবং সরকারের সর্বোচ্চ পর্যায়ে সার্বক্ষণিক তদারকির ফলে এ সাফল্য অর্জিত হয়েছে। জাহাজটি বর্তমানে নিরাপদ ব্যাংকারিং ও প্রয়োজনীয় ক্লিয়ারেন্স প্রক্রিয়া সম্পন্ন করতে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দরের দিকে অগ্রসর হচ্ছে। জাহাজে কর্মরত 31 জন ক্রুয়ের সকলেই বাংলাদেশী এবং তারা সুস্থ ও নিরাপদ আছেন। সিঙ্গাপুর ভিত্তিক একটি খ্যাতনামা চার্টারের অধীনে এমভি বাংলার জয়যাত্রা গত 26 জানুয়ারি মধ্যপ্রাচ্যের জলসীমায় প্রবেশ করেছিল। প্রাথমিকভাবে জাহাজটি কাতারের মেসায়েদ বন্দর থেকে 39,000 টন স্টিল কয়েল নিয়ে সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলি বন্দরে পৌঁছায়। সেখানে অবস্থানকালে গত 28 ফেব্রুয়ারি ওই অঞ্চলে তীব্র সামরিক সংঘাত ও যুদ্ধ শুরু হয়। যুদ্ধ পরিস্থিতির কারণে হরমুজ প্রণালী অতিক্রমের বিষয়টি অনিশ্চিত হয়ে পড়ে। ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন যে হরমুজ প্রণালী পরিচালনা করবে তেহরান। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ বন্ধে আলোচনার পর তিনি একথা বলেন। এর আগে সুইজারল্যান্ডে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনায় হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল অব্যাহত রাখা এবং লেবাননের যুদ্ধ বন্ধে একটি যোগাযোগ প্রক্রিয়া শুরুর বিষয়ে দুপক্ষ সম্মত হয়। খেলার খবর বিশ্বকাপ ফুটবল। ফিফা বিশ্বকাপ ফুটবলে আজ রাতে পর্তুগাল উজবেকিস্তানের এবং ইংল্যান্ড ঘানার মোকাবেলা করবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর মুখে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলে আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 5টায় ইংরেজিতে।
1: এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান রিলে করে শোনানো হল। বাংলাদেশ বেতার খুলনা।

0: السلام علیکم.
1: وعلیکم السلام.
2: وعلیکم السلام. কেমন আছো তোমরা?
3: আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইজান, আপনি কেমন আছেন?
2: আমি তোমাদের দোয়ার বরকতে ভালোই আছি।
3: আসল কথা ভাইজান, এই যে ঠান্ডা আবার দেশ আসছে, মানে গরমের মধ্যে আবার বৃষ্টি, কাঁঠাল
2: এরপরে ভাদ্র মাসে পাকবে, আমরা শুনবো কে? হ্যাঁ শুনবো। তাল চাষের অর্থনৈতিক গুরুত্ব, তাল চাষ বৃদ্ধিতে করণীয় আলোচনা করবেন কৃষিবিদ মহাদেব চন্দ্র সানা, জেলা প্রশিক্ষণ অফিসার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি খুলনা। তা শ্রোতা বন্ধুরা, আজ আপনারা ফোন করতে পারবেন এই গাছগাছালি এই সম্পর্কে,
3: ফল ফলালি সম্পর্কে।
2: আপনার ফোন নম্বরটা বলে দিই।
3: হ্যাঁ, ফোন নম্বরটা কল
1: 0190-74-74-12-12-19-70-70।
2: আমি আবার বলছি,
3: হ্যাঁ কোন
2: 0190-74-74-12-12-19-70। তা দাদা আপনি কেমন আছেন?
1: হ্যাঁ ভালো আছি, আপনার সবাই ভালো আছেন?
2: আমরা তো আছি, আল্লাহ ভালোই আছি। তাহলে আপনার কাছ থেকে আমরা শুনি।
3: হ্যাঁ, তাল তো আসলে এমন একটা জিনিস, তালের বড়া, তালের ভিজিয়ে, তালের শাস চলতেছে এখন কাজ।
2: না, শাস শেষ হয়ে
3: গেছে। আমি তো
4: দেখে খালি এত একটা মজার
3: খাব। তালের তো কোনো কিছুই ফেলা নেই।
1: এই যে মধুমাস চলে গেল কিছুদিন আগেই, এখন বর্ষাকাল শুরু হয়েছে, তো তালের শাস কিন্তু আমরা খেয়েছি এবং খুবই সুস্বাদু
2: পুষ্টিকর। অপেক্ষায় আছি, পাকলে তাল মরা।
1: তাল একটি অসাধারণ বৃক্ষ, যার উপকারের কোন শেষ নেই।
3: শেষ নাই, হয়
1: সে তার নিজের জীবন পর্যন্ত দিয়ে আমাদের উপকার করে,
3: উপকার করে।
1: শেষ মুহূর্তে বজ্রপাতে তার উপরে
3: তাও বাজে, জীবন দিয়ে আমাকে বাঁচায়
1: বাঁচায়, অথচ তাকে আমরা যত্ন
3: মূল্যায়ন করি না, আমরা তো দাম দেই না।
1: আসলে এটা আজকে যে তাল চাষের অর্থনৈতিক গুরুত্ব নিয়ে আমরা একটু আলোচনা করব। তাল অপারেশন,
2: তবে আরেকটা জিনিস আমি আরেকটা জিনিস বলি, অন্যান্য বৃক্ষের মতো, অন্যান্য গাছের মতো
1: একটি বৃক্ষ, যেটা প্রতিকূল পরিবেশে জন্মাতে পারে এবং প্রতিকূল পরিবেশ থেকে মানুষকে রক্ষা
3: করে।
1: কারণ আপনারা জানেন, যখন বাংলাদেশে চিরর এবং আইলা হয়েছিল, এই দক্ষিণাঞ্চলের সমস্ত গাছ কিন্তু
2: অনেক যখন বয়স হয়ে যায় তাল গাছ, তখন তাল গাছ দিয়ে খুব মূল্যবান।
3: ওই যে
1: নৌকা, আগে তো জলাবদ্ধতা ছিল যেসব এলাকায়, সেখানে কিন্তু মানুষ তাল দিয়ে ছোট ছোট নৌকা বানিয়ে
2: নৌকা বলতো আর কি।
1: এছাড়া মনে করেন যে ফল কাঁচা অবস্থায় আমরা শ্বাস খাই,
2: সুমিষ্ট ফল,
1: সুমিষ্ট ফল
2: তাল চাষ।
1: হ্যাঁ, তাল চাষ
2: এখন মধ্যম পর্যায়ে আছে, কিছুদিন পরে তো
1: পাকলে সেটাও কিন্তু খুব উপকারী। আমরা এই যে এগুলো একটু জানি, আর পাতা, তালের পাতা দিয়ে আমরা বিভিন্ন ধরনের ছাউনি, তাল পাখা, হাত পাখা, মাদুর, চাটাই, বিভিন্ন ধরনের শোপিস,
2: রঙিন রঙিন বেশ খুব সুন্দর হয়।
1: আবার তালের রস অত্যন্ত জনপ্রিয় এবং অত্যন্ত সুস্বাদু এবং পুষ্টিকর তালের রস। তালের বিশেষ করে আমি এই যে তালের যে শ্বাস, এখানে যে একটা পুষ্টিমান সেটা নিয়ে একটু আমি
3: বললাম,
1: প্রতি 100 গ্রাম পাকা তালে আপনার 87 কিলো ক্যালোরি শক্তি আছে। পাকা তালে এখানে শর্করা আছে 10.9 গ্রাম থেকে 20.7 গ্রাম পর্যন্ত, আমিষ আছে, ফাইবার আছে, ফাইবার মানে আর্স জাতীয়, যেটা খাইলে কোষ্ঠকাঠিন্য দূর হয়। সেজন্য তালের যদি আপনি তাল খান, পাকা তালের শ্বাস খান, তাহলে এটা কিন্তু আপনার কোষ্ঠকাঠিন্য দূর হবে। এখানে ক্যালসিয়াম আছে 9-27 মিলিগ্রাম, ফসফরাস আছে,
3: এবং
1: এই ক্যালসিয়াম ফসফরাস থাকার কারণে এটা যদি কেউ খায় তাহলে হাড় এবং দাঁত সুগঠিত এবং এখানে
3: কি খালি ওই যে শ্বাস খালি,
1: হ্যাঁ পাকাতাল খাইলে, পাকাতাল যদি আমরা খাই জাল দিয়ে তাহলে এটা আপনার অনেক উপকার, শরীরে পানি শূন্যতা দূর হবে।
3: আমি তো গত বছরে তাল এখনো খাচ্ছি।
1: এবং আরেকটা হলো
2: যে আসার করে
3: রাখছি,
1: ওই যে বললাম যে ফাইবার আছে সেজন্য হজম শক্তি বাড়ে, এটা খাইলে ফাইবার এখন খুবই আমাদের জন্য উপকার। আরেকটা হলো এখানে অ্যান্টি অক্সিডেন্ট আছে, ভিটামিন ভিটামিন সি আছে এবং এও আছে, চোখ ভালো থাকে, এই যে আপনার গাজর, তারপর পাকা তাল, পাকা পেঁপে এগুলো খাইলে কিন্তু আপনার চোখ ভালো থাকে। তাহলে আমরা যদি পাকা তাল সামনে ভাদ্র মাসে তাল পাকবে আমরা এগুলো অভ্যাস করবো খাওয়ার। আমাদের দেশি ফল বেশি বল, যত খাবেন তত গায়ে বল হবে, হ্যাঁ। আর বিদেশি ফলের প্রতি আমাদের বেশি আকৃষ্ট,
2: আমরা একটা জিনিস পাচ্ছি বিষমুক্ত আমাদের সামনে, এতে কোনো বিষ প্রয়োগ চলে না,
1: হ্যাঁ। এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে আপনার, যত দেশি ফল খাবেন তত আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। সেই জন্য আমাদের তাল অতিশয় উপকারী। আর সবচেয়ে আমরা বেশি যে কারণে বলি, বর্তমানে আপনারা দেখছেন যে বজ্রপাতে কি পরিমাণ মানুষ মারা যাচ্ছে এবং প্রতিনিয়ত। আর একটা হলো যে আমাদের এটি সুন্দরবনের খুব কাছাকাছি আমরা বসবাস করি, খুলনা জেলা, এখানে প্রতিনিয়ত ঝড়, জলোচ্ছ্বাস, বন্যা এগুলো লেগেই থাকে এবং এই উপকূলকে রক্ষা করার জন্য একমাত্র তাল গাছই সবচেয়ে পারফেক্ট। আমরা দেখছি ঘাত সহনশীল, অভিঘাত সহনশীল, সকল প্রতিকূলতা টিকে রাখতে পারে সে। এবং আমরা কৃষকদেরকে বলি, সাধারণ মানুষকে বলি যে আপনি ব্যাংকে যদি 5 লক্ষ টাকা রাখেন সেই টাকা দিয়ে আপনার মরে যাওয়ার পরে কোনো কিছুই উপকার আসবে না, কিন্তু যদি আপনি 10টা তালের বীজ যদি আপনি লাগিয়ে রাখতে পারেন 100 বছর পরেও আপনার নাম মানুষ স্মরণ করবে যে অমুক ব্যক্তি এখানে এই 10টা তাল গাছ লাগিয়ে রেখেছে, কারণ এই তাল গাছ কিন্তু 100 বছরের অধিক সময় সে বাঁচে, তার প্রায় 200 বছর পর্যন্ত সে বাঁচতে পারে এবং 100 বছরের নিচে সে কোনোভাবেই সহজে মরে না। এবং তাহলে দেখেন 100 বছর যদি একটা গাছ বেঁচে থাকে সেই গাছ থেকে আমরা কি পাবো, ফল পাবো, আপনার তাল পাবো, শ্বাস পাবো, আমরা রস পাবো,
2: হ্যাঁ,
1: আবার আমার পরিবেশকে সে ভালো
3: রাখবে। এর চেয়ে আর একটা কথা তো কিছু ভুলে গেছেন ভাই জান, ওই যে ঝুলে ঝুলে থাকে তাল গাছে কারা,
1: পাখি পাখি
3: পাখি
1: পাখির একটা অভয়ারণ্য, ঠিক কথা বলেছেন আপনি,
3: পাখি আমি তো দেখতেছি যে এই আমাদের দেশের থেকে উড়িয়েই যাচ্ছে, চলে
1: এই পাখির একটা সুন্দর আবাসস্থল কিন্তু তাল গাছ,
3: বাবুই পাখি,
1: বাবুই পাখি তো অন্যান্য পাখি এখানে বসবাস করে, সুন্দর একটা পরিবেশ। এই সেই জন্য আমাদেরকে এই তাল খাওয়ার পরে এই বীজগুলো সংগ্রহ করার পরে এগুলো আমাদের রাস্তার পাশ দিয়ে অতিরিক্ত জায়গা কিংবা বাড়িতে যেখানে অতিরিক্ত জায়গা আছে সেখানে আমরা তাল গাছ কিন্তু রোপণ করব। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু একটা আহ্বান করেছে যে সবাইকে বৃক্ষরোপণের কথা বলেছে, কারণ কি যে সারা পৃথিবী সহ বাংলাদেশকে যদি বাঁচাতে হয় আমরা কিন্তু অক্সিজেন গ্রহণ করি, একবার ভাত না খাইলেও আপনি মরবেন না, কিন্তু আপনি 1 মিনিট অক্সিজেন ছাড়া কিন্তু বাঁচতে
2: পারবেন
1: না, কেউ বাঁচতে পারবে না। তো সে যতই ধনী ব্যক্তি হোক আর যতই প্রভাবশালী হোক আর যেই হোক, তো এই অক্সিজেন কে সরবরাহ করে, আমাদের গাছই সরবরাহ করে। তাহলে আমরা যদি প্রত্যেকে আমাদের জায়গা জমি যার যেখানে যেভাবে আছে আমরা যদি এই বর্ষাকালে এখন যদি বৃক্ষরোপণ করি, আমরা ফল জাতীয় বৃক্ষরোপণ করতে পারি, আমরা ঔষধি বৃক্ষরোপণ করতে পারি,
3: ঠিক আছে,
1: আমরা বনজ বৃক্ষরোপণ করতে পারি, অন্তত যদি এগুলো করি 2-4টা বৃক্ষ যদি আমার জীবনে আমি রোপণ করে যাই,
2: ভবিষ্যৎ প্রজন্ম,
1: ভবিষ্যৎ প্রজন্ম
2: সবাই বলবে,
1: হ্যাঁ। তো এটা এই জন্য আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সাধারণ মানুষকে আহ্বান আমরা রাখি যে অন্তত বর্ষাকালে আসছে আপনার অন্তত বৃক্ষরোপণ করেন, আপনার অনেক সম্ভাবনা, অনেক কাজ, অনেক ব্যস্ততা, কিন্তু এই ব্যস্ততার মাঝেও আপনার আসল কাজ হলো বৃক্ষরোপণ করা। এই পরিবেশকে, পৃথিবীকে যদি ভালো রাখতে হয় তাহলে আমাদের বৃক্ষরোপণ করতে হবে। তো এটা হলো আমি বলছিলাম বৃক্ষের যে উপকারিতা, বিশেষ করে তাল, তাল কেন রোপণ করতে হবে সেটা আমি ইতিমধ্যে বলেছি, তালের গুরুত্ব হলো অপরিসীম।
3: অপরিসীম,
1: এটা কোনো অপকার, এমনকি আপনি যদি ধান ক্ষেত ফসলের ক্ষেতের আইলে যদি রোপণ করেন তাও আপনার কোনো সমস্যা নেই, যার জায়গা নেই যে আইলে রোপণ করেন
2: এবং আইলটা ঠিক মতোই থেকে যাচ্ছে,
3: আর তাই গাছ দিয়ে বসতে পারবো, এটা আমার সীমানা
1: সীমানা, এবং এটা কিন্তু ফসলের কোনো ক্ষতি করে না।
3: হ্যাঁ,
1: ঠিক আছে,
2: ডালপালা
1: আপনি দেখবেন যে বহু জায়গায় এরকম আছে,
3: ওই কৃষক যখন একটু হাঁপাই যাবে ওই গাছের নিচে বসে একটু বিশ্রাম নিতে পারবে।
1: আমাদের বিশেষ করে উপকূল এলাকাগুলোতে প্রায়শ কিন্তু দেখবেন যে ওই বাঁধ ভেঙে যায়, বিভিন্ন সমস্যা হয় জলোচ্ছ্বাসে, সেখানে যদি আমরা তাল গাছের এই মানে বীজ লাগিয়ে রাখি, এখান থেকে আবার চারা তৈরি করা যায়, বীজ থেকে চারা তৈরি করেও দুই বছর লাগে, এই চারা টবে তৈরি করে সেখান থেকে চারা থেকে আমরা চারা রোপণ করতে
2: পারি।
1: আবার সবচেয়ে সহজ হলো আপনার
2: বীজ
1: থেকে সরাসরি, হ্যাঁ
2: মানে তালের আঠি যেটা
1: বলে, এটা খুব সহজ পদ্ধতি, এর আমার গ্রামের সাধারণ
3: লাগাই মোটেই না, আমার তো যে দেওয়ালের পাশে হইছে বুঝছেন, তা আমি তো খালি কাটতেছি আবার ওই যাচ্ছে,
1: এগুলো মারা না কিন্তু সহজ।
3: আমি একটা জিনিস পরীক্ষায় দেখলাম যে অন্য গাছ হলে কবে মুড়ি যেত,
1: আমি প্রথমেই বলেছি এটা ঘাত সহনশীল, অর্থাৎ অভিঘাত,
3: দেখলাম যে মানে
1: প্রাকৃতিক যত প্রতিকূলতা এই তাল গাছ সহ্য করতে পারে, একমাত্র তাল গাছই শত প্রতিকূলতা তাল গাছ পুরুষও হয় স্ত্রীও হয়, তখন স্ত্রী তাল গাছগুলোতে মানে আপনার হলো বেশি উপকারী, তাল হয় রসও হয়,
2: পুরুষটা জটু গাছ
1: রস হয় কাঠ হয়। তো যাই হোক, আমরা দেখছি যে এই তাল গাছ কিন্তু আসলে তাল গাছ নিয়ে অনেক আমাদের ইয়ে আছে, গল্প আছে, উপন্যাস আছে, কবিতা আছে। হুম, তো এগুলো আমরা বিশেষ করে এই তাল ভাদ্র মাসে তাল পাকার পরে এই বীজগুলো সংগ্রহ করতে হবে। সবাই তাল আমরা কম বেশি খাই, এখন যে তাল খাইতে ভালো মিষ্টি সুস্বাদু সেখান থেকে আমরা বীজগুলো সংগ্রহ করবো, করে আমরা এগুলো জার্মিনেশন হওয়ার পরে আমরা একটু দূরে দূরে লাগাবো, আমরা এই 15-20 হাত দূরে দূরে, 15-20 হাত দূরে দূরে লাগাতে হবে, একটু ফাঁকা করে লাগালে ভালো হয়,
2: ভালো হয়,
1: গাছের পাতা থেকে পাতা যখন থাকে তখন না লাগানোই ভালো, একটু ফাঁকা করে লাগাতে হবে। আর যদি আমরা লাগানোর সময় ভালো করে একটু গর্ত করে আর একটু জৈব সার দিই, ওই যে কেঁচো সার কিংবা গোবর সার দিয়ে একটু লাগিয়ে দিয়ে একটু
3: কাজ করলেন, আমরা এখন একটু গর্ত করে দিই, ওই গেছে সার দিতে চাই,
1: অন্যান্য ফলের যেমন পোকামাকড় রোগ বলায়ের অনেক আক্রমণ হয়, এখানে খুব বেশি তেমন পোকামাকড় রোগের আক্রমণ হয় না, কারণ এসে ঘাত সহনশীল। হ্যাঁ, সামান্য পচন রোগ হয় কিন্তু এটা কেউ তার জন্য কোন ব্যবস্থা কেউ তেমন নেয় না,
4: এবং ভেজাল মুক্ত একটা জিনিস খাবো,
1: এই তালের রস, তালের গুড়, তালের মিশ্রি খুবই জনপ্রিয়, খুবই কিন্তু জনপ্রিয় মানুষের। হ্যাঁ, এবং এর স্বাদই আলাদা। তো যাই হোক, এই জন্য আমরা মানুষকে উদ্বুদ্ধ করছি, এবং এটা তো অনেক দাম দিয়েও কিনতে হয় না, সব গ্রামগঞ্জে
2: সব তালের,
1: আর এখন কিন্তু ইদানিং এবছর গত বছর থেকে দেখলাম যে তালের শাঁসটা কিন্তু খুব জনপ্রিয় হয়ে উঠছে, আগে কিন্তু এত জনপ্রিয় ছিল
2: এবং বিক্রি হয় করে বিক্রি করতে নিয়ে আসে,
1: এবং তালের শাঁস কিন্তু অত্যন্ত পুষ্টিমান, সেটাও তো আমি বললাম এখানে, এটা অনেক পুষ্টিমান, বিশেষ করে এই যে যখন হাইড্রেশন মানে ডিহাইড্রেশন পানি শূন্যতা রোধ করে, হ্যাঁ ক্যালসিয়াম আছে, ফসফরাস আছে, ভিটামিন এ, বি আছে, সি আছে, অ্যান্টিঅক্সিডেন্ট আছে, অত্যন্ত উপকারী, এবং দামও কিন্তু খুব জাহামারি বেশি তাও না, ঠিক আছে,
3: মানুষের আগে তো মানুষ খাতো না,
1: মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে মানুষের এখন, মানুষ এখন সচেতন হয়েছে যে এইটা হলো পিওর খাবার, দেখেন তার বাইরের যে আবরণীটা কত শক্ত, তাকে এর ভিতরে কেউ কি কোনো নকল ভেজাল কেউ মিশাতে পারবে, তাহলে এর মতো ভালো যে খাবার কিন্তু আর নাই, উপকারী খাবার,
3: সেই জন্য পুষ্করি নাকি
1: অনেক ফলে অনেক কিছু করতে পারে, কিন্তু তাল ফলে কেউ কিছু করতে পারবে না। এবং দামও আপনার রিজনেবল, মানে কমের মধ্যে, ঠিক আছে। সেই জন্য এটি সবার কাছে একটি অত্যন্ত জনপ্রিয় ফল তাল। সেই জন্য আমরা দেখবেন যে রাস্তার পাশে অনেকেই স্কুল কলেজের ছাত্রছাত্রীরাও উদ্বুদ্ধ হয়ে কিন্তু অনেক টিচাররা কিন্তু এটা তাল গাছ তালের বীজ রোপণ করে।
2: হ্যাঁ, তবে তবে একটা কথা, ওই যখন ভাদ্র মাসে তাল পাকে তখন একটু সাবধানে চলাফেরা করতে হবে, কখন যে তালটা পড়ে।
1: হ্যাঁ,
2: একটা জিনিস
1: না, এই জন্য আমরা আমরা একেবারে মানুষের চলার পথে
2: এইটা
1: লাগাবো না, আমি রাস্তার একটু পাশে লাগাবো,
2: পাশে লাগাবো
1: একেবারে রাস্তা, আমি এমন জায়গায় তাল লাগাবো না যেটা আমার যাওয়ার পথে মানুষের মাথায় পড়বে,
2: এবং মাথায় পড়লে ক্ষতি হবে,
1: না ক্ষতি হতে পারে, এমন একটা পরিকল্পনা করতে হবে। এই জন্য
2: যে মানুষের চলাচলের রাস্তাটা হচ্ছে কিনা
1: মানুষের ক্ষতি না। এখন বিষয় হলো কি যে এই বিষয়টাও সচেতন হতে হবে,
2: মানে সতর্ক থাকতে হবে।
1: নারকেল গাছ তাল গাছ লাগানোর সময় আমি এমন জায়গায় লাগাবো না যেখানে সেই তাল নারকেল মানুষের মাথায় পড়ে মানুষের জীবন নষ্ট হবে, এটা আমরা তো করতে পারি না। তো সে বিষয়টিও আমাদের খেয়াল রাখতে হবে বিষয়। আর একটা হলো যে কোনো বৃক্ষ রোপণের পরে একটু যত্ন নিতে হয়, অনেক সময় গরু ছাগলেও খেয়ে যায়,
2: খেয়ে ফেলায়,
1: খেয়ে ফেলে,
2: ছোট থাকতে তাল গাছের পাতা খায়,
1: যদি আমরা বেড়া দিতে পারি একটু পরিচর্যা করতে পারি, কিংবা গাছের গোড়ায় একটু সার দিতে পারি, একবার একটু বড় হলেই কিন্তু আপনার তেমন কোনো
2: অসুবিধা
1: নেই। এই ছোট সময় একটু সমস্যা, চারার যত্নটা একটু নিতে হয়, দেখা যায় একটা পাতা বেরোলো সেই পাতাটা ছাগলে খেয়ে ফেললো, তাহলে ওর কিন্তু আরো বিলম্ব হবে,
2: মানে বাড়তি কম হয়ে যাবে,
1: বাড়তি কম হয়ে যাবে সেই সময়। সেজন্য আমরা বলছি একটু পরিচর্যা ওই সময়টাই আমাদেরকে নিতে হবে, বেড়া দিতে হবে। আমরা সরকারিভাবে কিন্তু গত বছরও তালের চারা আমরা কৃষকদেরকে দিয়েছি, এবং এবছর খুলনা জেলার 67,000 মানে আমরা নারিকেল তাল বিভিন্ন ফলের চারা বিনামূল্যে বিতরণ করব কৃষকদেরকে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে 67,000। মাননীয় প্রধানমন্ত্রীর যে একটা ভিশন, আপনারা জানেন যে সিগনেচার কর্মসূচি, এটা যে আগামী 5 বছরে 5 কোটি মানে বৃক্ষরোপণ করা হবে,
2: বৃক্ষরোপণ করতে
1: হবে, তাহলে আমরা সবুজায়ন হবে। আমরা যদি একটা বৃক্ষ কাটি তাহলে 5টা বৃক্ষ লাগাবো, তাহলে
2: আমরা অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশে তো বৃক্ষ কম, যেটুকু প্রয়োজন থাকার প্রয়োজন তার চেয়ে অনেক কম।
1: একটা দেশে আপনার আয়তনের 20% বৃক্ষ থাকা উচিত, 20%। তখন এই যে খুলনা শহর, এই যে সিটি মানে বড় শহর, এই শহরের আয়তনের মানে 20% বৃক্ষ থাকা
2: উচিত,
1: সেখানে তো এখানে 5% আমাদের এখানে 11 লক্ষ লোক বাস করে, সেই 11 লক্ষ লোকের অক্সিজেনটা কোথায়?
3: কত অক্সিজেনের ঘাটতি হয়ে যাচ্ছে।
1: হ্যাঁ, তাহলে এখন সেই জন্য আমাদেরকে সবাইকে ভাবতে হবে
2: যে
1: আমরা গাছ লাগাতে হবে, এবং বর্ষাকাল হলো গাছ লাগানোর সবচেয়ে উপযুক্ত সময়।
2: এখন এই সময় এখন তো
1: বর্ষা শুরু হয়েছে, আমরা ফলজ বনজ ঔষধি বৃক্ষ এখন সবাই রোপণ করব, যত্ন নেব, এবং গাছের প্রতি আমরা মানে সহানুভূতিশীল, মানে যখন তখন আমরা কেটে নষ্ট করব না, যখন তখন আমরা মানে এটা এই গাছ কেটে আমরা মানে যে শহর নগরায়ন যেটা হচ্ছে সেটা করা যাবে না, এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আর
2: গান শোনার কথা বললে,
3: দাদা বসে আছে, আমরা একটা
2: গান শুনি,
3: দাদা একটা ভালো একটা গান গান দিদি।
2: এই যে আমাদের দাদা তাল গাছের কথা বললেন, কত উপকারী গাছ এবং স্বল্প চেষ্টাই এটা হয়ে থাকে। দাদা আমরা গান শুনি।
1: হ্যাঁ, গান শোনার পরে আবার আমরা আলোচনা করবো।

0: তোর একটা গান শুনলাম গুলবাজার কণ্ঠে, এবার আমরা ফোনে চলে যাব। শ্রোতা বন্ধুরা, আমি ফোন নম্বরটা আবার জানিয়ে দিচ্ছি,
1: 0109-74-72-12-19-70.
0: আজ আমরা শুনছিলাম কি তাল চাষের অর্থনৈতিক গুরুত্ব, চাষ পদ্ধতি আলোচনা করলেন মহাদেব চন্দ্র সানা। তাহলে আমরা শ্রোতা বন্ধুরা এই নম্বরে আপনারা ফোন করবে, প্রশ্ন করেন। ধরো ফোন, ধরো।
2: হ্যালো
0: হ্যালো,
2: নাম কোন আর কি,
0: কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন? জি জি জি, বলেন, কি জানতে চান? ওয়ালাইকুম আসসালাম। জি শুনবেন, আমরা খুশি হলাম। জি জি জি জি জি, যাক, ধন্যবাদ ভাই। তো আপনাদের জন্য অনুষ্ঠান, আপনাদের জন্যই তো আমরা করি, তাই না?
3: দোয়া করবেন, হ্যাঁ, আমাকে দোয়া করবেন একটু। তো
0: আচ্ছা, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। হ্যাঁ দেখো, এরপরে দেখো,
2: ধন্যবাদ আপনাকে। আসল কথা কি, গুরু দ্বারা গানও যেরকম সুন্দর, সবাই পছন্দ করে, আবার আমাদের এই চাষাবাদ তো সকলেই শুনতেছে। আর একটা ফোন, হ্যালো, দাদার গান
0: খুব সুন্দর। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন? আসি আল্লাহর রহমতে, ভালোই আছি।
2: হ্যাঁ
1: আসি আলহামদুলিল্লাহ,
2: আমরা সবাই ভালো আছি ভাইজান।
0: আসাম জি জি জি জি, হ্যাঁ ভালোই আছি। আজকে না আসিব, পনের দিন থাকে, তারপরে শীতের দিক থাকে আমাদের কম লাভ। হবে, আমরা তাড়াতাড়ি চেষ্টা আছি, হবে। জি জি জি, শুনবেন, আস্তে আস্তে আমরা চেষ্টা আছি, আমাদের যান্ত্রিক গোলযোগের জন্য তো আমরা এগোতে পারছি না। জি আমরা চেষ্টা আছি, হয়ে যাবে ইনশাল্লাহ। জি বলেন, চুই গাছ, আম গাছ,
4: হ্যাঁ হ্যাঁ, আপনার আম গাছে সবচেয়ে ভালো হবে, যে কোনো গাছে আপনি উঠাতে পারবেন, তবে আম গাছে বেশি ভালো হয়। আপনি সুই ঝাল তো দুই রকম আছে, একটা হলো গেসো আর একটা হলো ঝাড় সুই, যেটা গাছে ওঠে লতায়, হ্যাঁ এটা আম গাছের জন্য ভালো হবে। আপনি আম গাছের কোনো ক্ষতি হবে না, আপনি অবশ্যই আম গাছের গোড়ায় একটু উঁচু করে, মাটি উঁচু করে মানে লাগাতে হবে।
2: হ্যালো,
0: হ্যাঁ ধন্যবাদ আপনাকে,
2: ভালো আছি, আপনি কেমন আছেন?
0: আচ্ছা আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য, আমরা আশা রাখি যে আমাদের সঙ্গে থাকবেন, অনুষ্ঠান শুনবেন।
2: আপনাদের মতো শ্রোতা আছে দেখেই তো আমাদের অনুষ্ঠানটা ভালো হয়, আসলে শ্রোতারা না থাকলে অনুষ্ঠানও ভালো লাগে না।
0: হ্যাঁ এরপরে দেখো,
2: হ্যাঁ একটা ফোন, হ্যালো,
0: ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন?
5: আমি মোহাম্মদ
1: ইমরান আলী বলেছিলাম, সাধারণ সম্পাদক পূর্ব সুদেবপুর আদর্শবাড়ি পার্বতীপুর দিনাজপুর থেকে।
0: ও আচ্ছা, উত্তরবঙ্গ থেকে, অনেক দূর থেকে ভাই।
1: আপনাদের অনুষ্ঠান শুনতে ভাই ভালো লাগছে তো?
0: জি জি জি।
1: শুভ বিকাল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আমি
0: হ্যাঁ শুনবেন, প্রত্যেক দিন শুনবেন, আমরা খুশি হব,
2: আমাদের সাথেই থাকবেন।
0: এরপরে দেখো,
2: আসলে তো ওই যে ফোনের তো নেটের ইয়েতে
0: আবহাওয়া খারাপ হলে একটু হয়, এটা সমস্যা হতে পারে।
2: তারপরে দেখেন এই যে ফোন গুলো আসে, তার মানে সবাই আমাদের
0: অনুষ্ঠান শুনছে।
2: এমনি তো আর ফোন দিতেছে না, মানে সবার আসলে একটা প্রাণের অনুষ্ঠান হলো চাষাবাদ। আর এই চাষাবাদের জন্য অনেক কৃষক কিন্তু উপকৃত আছে।
0: কে বলছেন, কোথা থেকে বলছেন?
5: আমি রূপসা থেকে ময়না বলছিলাম।
2: আমার বান্ধবী,
5: কিছু কাঁঠাল গাছ আছে, কিছু আম গাছ আছে, আর দুইটা লেবু গাছ আছে, আর হচ্ছে কিছু ফলবাড়ি গাছ আছে আর কি, কিন্তু বেশি বলে না,
0: এটা
4: কি আপনার কলমের চারা নাকি আঠের চারা?
2: ও লাইনটা কেটে গেছে
4: তো।
2: আচ্ছা,
4: কি করতে হবে?
2: আচ্ছা
4: তাহলে আমি একটু বলি, যে আপনার যে ফল গাছগুলো ফল হচ্ছে না, সেগুলো প্রথমে দেখতে হবে যে ছায়া পড়ছে কিনা গাছের উপরে, রোদ থাকতে হবে, এবং যদি ছায়া পড়ে তাহলে দু একটা গাছ কেটে আপনার একটু পাতলা করে দিতে হবে, এবং এই বর্ষাকালে এখন ডালপালা কেটে এবং ছেটে দিতে হবে, আর গাছের গোড়ায় সার দিতে হবে। এখন গাছের গোড়া থেকে বর্ষা শুরু, এখন এই শুরুতে এখন সার দিতে হয় গাছের গোড়া থেকে একটু দূরে, একেবারে গোড়ায় না, গোড়া থেকে অন্তত এক দু হাত দূরে, চারিপাশ থেকে রিং আকারে মাটি কুপায়, মাটির সাথে জৈব সার এবং রাসায়নিক সার এই আপনার অল্প পরিমাণ ইউরিয়া, টিএসপি, পটাশ এগুলো দিয়ে দিলে দেখবেন যে গাছের আপনার চেহারা সুন্দর হবে এবং পরবর্তীতে আপনি ফল পাবেন।
2: আচ্ছা, একটা ফোন, হ্যালো,
0: ধরো। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন?
6: আমার নাম শিকারুল মালিক, এই শিববাড়ি থেকে। আমি আপনাদের নতুন একজন শ্রোতা, গান শুনে কোনো ফোন করা হয় না। আসলে আমার একটু সমস্যা, আমার একটা লেবু গাছ আছে, এই লেবু গাছের আমি কলম করে নিচ্ছি এক জায়গা থেকে, কিন্তু ভাই ওই গাছের যেরকম ফল হয় সেই লোক আমার ওই ফলটা হয় না। আমার এক সিজনে 19-12 মাসই লেবু থাকে,
0: কাগজি লেবু। জি জি জি। সার দিয়েছেন গাছের, গাছের গুলো সার দিয়েছেন?
6: হ্যাঁ সার দিয়েছি, এমনি আপনার ইউরিয়া, ফসফেট, পটাশ, তারপরে এগুলো চার রকম সার একসাথে মিশে দূর থেকে দিয়েছি।
0: জি,
6: আপনার গোবর সারও দিয়েছি।
0: জি জি জি।
4: আপনার সমস্যাটা কি ফলনটা হচ্ছে না?
0: কম হচ্ছে,
6: ফলন কম খুব হয়, যে প্রথম হয়েছে 4 বছর পরে, কিন্তু আপনার 7-8 বছর লেবু হয়েছে, কিন্তু আর নতুন কোন ফুল আসছে না, কিন্তু পাশের যে গাছ থেকে আমি কলম করছি ওই গাছে কিন্তু প্রচুর পরিমাণ ফুল আসছে, এবং লেবু 200-300 লেবু ধরা আপনার গাছের কাছে
4: না। আপনি ঠিক আছে, কলম না করে সরাসরি একটা লেবুর চারা কেনেন, এখন দাম হলো মাত্র 15-20 টাকা
2: কলমের জন্য।
4: এমনি একটা কলমের চারার দাম 15-20 টাকা মাত্র। আমাদের হর্টিকালচার সেন্টার দৌলতপুরে আছে, আবার আমাদের যে নার্সারিগুলো আছে, আপনি এখানে দুই ধরনের লেবুর চারা আছে, একটা হলো কাগজি লেবু যেটা শুধুমাত্র এই বর্ষাকালে হয়, আর একটা আছে 12-মাসি লেবু। আপনার যেটা খুশি সেটাই কেনেন। 12-মাসি লেবু কিনলে সারা বছর হবে, আর কাগজি লেবু কিনলে 3-4 মাস হবে, এই বর্ষাকালের এই সিজনটা হবে।
0: ধন্যবাদ, আমাদের সাথে থাকবেন, আমাদের অনুষ্ঠান শুনবেন। জি জি, ধন্যবাদ আপনাকে। ওয়ালাইকুম আসসালাম।
2: আসলে তো দাদার গান তো তুলনায় নাই। আর একটা ফোন,
4: হ্যালো, এরকম গান হয়েছে।
0: ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন?
7: ভাই আমি যশোর চৌগাছা থেকে বলছিলাম। জি
0: জি জি। হ্যাঁ, কি জানতে চান বলেন?
7: আমি জানতে চাচ্ছি, আমি কলা চাষ করি, বুঝতে পেরেছেন?
0: কিসের চাষ?
7: কলা, কলা, পাকা
0: কলা,
2: কলা গাছ, কলা গাছ চাষ।
7: তো প্রতি বছরে দেখা যাচ্ছে আমি 200 করে চারা লাগাই।
0: জি,
7: তো 20টা গাছ, 30টা গাছ, ওই গাছ পাতা লাল হয়ে খাঁটি পড়ার মুখে ওগুলো মারা যাচ্ছে, এই লসের হাত থেকে কি করা যায়?
2: হলুদ হয়ে যাচ্ছে, হলুদ হয়ে মারা যাচ্ছে,
4: এই জন্য আপনাকে এটা একটি ছত্রাকজনিত রোগ। আপনার যে যেখান থেকে আপনি এই শাখার গুলো কালেকশন করবেন, মানে চারা গুলো কালেকশন করবেন, সেই না ওই যে ক্ষেতে এই ধরনের রোগ হবে সেই ক্ষেতের থেকে চারা নেওয়া যাবে না। যে ক্ষেতে যদি চারা নিতে হয় তাহলে আপনাকে চারার গোড়ায় শোধন করতে হবে। চারা চারাটা উঠানোর পরে আপনি ওই যে আপনার থিমিড আছে, থিমিড অথবা অটোইস্টিন অথবা নয়িন, এগুলো দিয়ে সলিউশন মানে দ্রবণ তৈরি করতে হবে মাটির সারিতে। দ্রবণ তৈরি করার পরে এগুলো ভিজায় রাখতে হবে, চারাগুলো একটু আধা ঘন্টা ভিজায় রাখতে হবে। রাখার পরে জীবাণুটা মারা যাবে, তারপর আপনি যেখানে যে মাঠে রোপণ করবেন সেখানে রোপণ করবেন।
0: ধন্যবাদ ভাই, আমাদের হাতে আর সময় নেই, আজ আমরা শুনলাম। হ্যাঁ পরে, এখন আজকে আর সময় নাই। আমরা শুনলাম তাল চাষের অর্থনৈতিক গুরুত্ব, তাল চাষ বৃদ্ধিতে করণীয় আলোচনা করলেন কৃষিবিদ মহাদেব চন্দ্র সানা, জেলা প্রশিক্ষণ অফিসার, কৃষি অধিদপ্তর, খামারবাড়ি খুলনা। আগামী অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।
2: আল্লাহ হাফেজ। চলেন যাই ভাই, জানি আমরা আসি।

চাষাবাদ কৃষি বিষয়ক অনুষ্ঠানটি এখানে শেষ হল। সঞ্চালনা করলেন মোহাম্মদ ইলিয়াস হোসেন সর্দার, প্রকৌশল দায়িত্বে ছিলেন আতাউর রহমান গাজী, তত্ত্বাবধানে রিপন কুমার ভদ্র, অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ফাহাদ হোসেন মোল্লা।

0: প্রিয় শ্রোতা, কৃষি আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষির ভূমিকা অপরিসীম। কৃষকদের চাহিদা এবং সুবিধার কথা বিবেচনা করে বাংলাদেশ সরকার কৃষকদের জন্য কৃষক কার্ড প্রদানের উদ্যোগ নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, কৃষক কার্ড বাংলাদেশের কৃষকদের জন্য সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে যেন সরকারি সুবিধা পায় এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পায়, এটি কৃষকদের আর্থিক সহায়তা পাওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে সরকারি কৃষি সহায়তা, ভর্তুকি ও ব্যাংক ঋণ পেতে পারেন। শ্রোতা বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের আজকের বিষয়। আমাদের আজকের বিষয় কৃষক কার্ড, আর এ বিষয়ে বলার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কৃষিবিদ জনাব মোহাম্মদ মশিহুর রহমান, পরিচালক কৃষি তথ্য সার্ভিস। স্বাগত আমাদের আজকের আয়োজনে আপনাকে।
1: আপনাকে ধন্যবাদ।
0: আর প্রথমেই যে বিষয়টি আপনার কাছে জানতে চাইব সেটি হচ্ছে কৃষক কার্ড আসলে কি, আর এই সুবিধা সম্পর্কেও জানতে চাই।
1: কৃষক কার্ড এমন একটি কার্ড যেটা ডিজিটাল ডাটাবেস সম্বলিত স্মার্ট কার্ড, যার মাধ্যমে আসলে আমাদের দেশের কৃষকদের শনাক্ত করা সম্ভব হবে যে কে প্রকৃত কৃষক এবং কে প্রকৃত কৃষক নয়। আর সরকারি সকল সব ধরনের সুযোগ সুবিধা, কৃষি সহায়তা সরাসরি এই কার্ডের মাধ্যমে কৃষকদের নিকট পৌঁছে যাবে। এই সুবিধাগুলি অনেক, এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কৃষকরা সরাসরি সরকারি ভর্তুকি, সার ও বীজ সহায়তা এবং ঋণ সহজে পেতে পারবেন। এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ব অনেকটা কমে যাবে এবং কৃষকরা প্রকৃতপক্ষে অনেক উপকৃত হবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, জানলাম আপনার কাছ থেকে কৃষক কার্ড সম্পর্কে। এবার একটু জানবো প্রাথমিকভাবে বাংলাদেশের কয়টি উপজেলায় এই কার্ড চালু হচ্ছে।
1: আসলে সরকার এখন প্রি পাইলটিং পর্যায়ে আছে। এই প্রি পাইলটিং পর্যায়ে প্রাথমিকভাবে বাংলাদেশের 10টি উপজেলায় এই কৃষক কার্ড কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এই উপজেলাগুলি হচ্ছে রংপুর বিভাগের পঞ্চগড় জেলার পঞ্চগড় সদর উপজেলার কমলাপুর ব্লক, রাজশাহী বিভাগের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার উথুলি ব্লক, খুলনা বিভাগের ঝিনাইদহ জেলার শৈলকূপ উপজেলার কৃপালপুর ব্লক, বরিশাল বিভাগের পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার রাজাবাড়ি ব্লক, চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার রাজারছড়া ব্লক, চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার কুমিল্লা সদর উপজেলার অরণ্যপুর ব্লক, ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গাইবান্ধা ব্লক, ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর উপজেলার সুরুজ ব্লক, সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার জুরু উপজেলার গোয়ালবাড়ি ব্লক এবং ঢাকা বিভাগের রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার তেনাপচা ব্লক। এই 10টি ব্লকে আসলে ইতিমধ্যে প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে।
0: আচ্ছা, এবারে একটু জানতে চাইবো আপনার কাছে এই কার্ডের প্রাথমিক তথ্য সংগ্রহ কি শুরু হয়েছে এবং কবে নাগাদ এই কৃষক কার্ড বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন হবে।
1: আসলে মাননীয় প্রধানমন্ত্রী যখন কৃষক কার্ড বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন, তার কিছুদিন পরেই আমাদের এই প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে। আমি যে 10টি উপজেলার নাম বললাম, সেই 10টি উপজেলার 10টি ব্লকে ইতিমধ্যে কৃষকদের তথ্য সংগ্রহের কাজ চলছে।
0: কৃষক কার্ড পেতে হলে একজন কৃষকের কি কি কাগজপত্র লাগবে এবং কোথায় বা কোন অফিসে যেতে হবে?
1: কৃষক কার্ড পেতে হলে যে সমস্ত ডকুমেন্টগুলি একজন কৃষকের থাকতে হবে, তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে তার নাগরিকত্ব শনাক্ত করার জন্য তার এনআইডি বা আমাদের জাতীয় পরিচয় পত্র লাগবে, এবং সে যে কৃষি কাজ করে তার জমি আছে নিশ্চয়ই, সেই জমির পর্চা বা খতিয়ানের কাগজ লাগবে, এবং অবশ্যই কৃষকের একটি মোবাইল নাম্বার থাকতে হবে, যে মোবাইল নাম্বারের বিপরীতে তার যে প্রণোদনা সুযোগ সুবিধা যেটা প্রদান করা হবে। আর একজন কৃষক যদি আসলে কৃষক কার্ড পেতে চায়, তাহলে তাকে তার নিকটস্থ যে উপজেলা কৃষি অফিস আছে অথবা উপসহকারী কৃষি কর্মকর্তা আছে সেখানে যোগাযোগ করলে সে বিস্তারিত এ বিষয়ে জানতে পারবে।
0: আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে কোন শ্রেণীর কৃষকরা এই কার্যক্রমের আওতায় আসবে?
1: আসলে জমির পরিমাণের উপর ভিত্তি করে আমরা কৃষকদেরকে 5টি ক্যাটাগরিতে ভাগ করে থাকি। এই 5টি ক্যাটাগরি হচ্ছে ভূমিহীন, প্রান্তিক, ছোট, মাঝারি এবং বড় কৃষক। প্রাথমিকভাবে আমাদের এই কৃষক কার্ড কর্মসূচির আওতায় ভূমিহীন, প্রান্তিক এবং ছোট কৃষকদের নিয়ে আসা হবে।
0: এই ক্ষেত্রে কি বর্গা চাষীরা এই সুবিধা পাবে?
1: হ্যাঁ অবশ্যই, বর্গা চাষীরাও যেহেতু আসলে কৃষিকাজের সাথে জড়িত, তারাও এই সুযোগের আওতায় আসবে।
0: এই কার্ডের মাধ্যমে কি সরাসরি টাকা পাওয়া যাবে এবং এই কার্ডের সারা জীবন কার্যকারিতা থাকবে কিনা সে বিষয়ে একটু জানবো।
1: হ্যাঁ, অনেক ক্ষেত্রে সরকারি নগদ প্রণোদনা সরাসরি কৃষকের কার্ড সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট অথবা মোবাইল ব্যাংকের মাধ্যমে চলে যাবে। আসলে এই নিয়ে এখনো কাজ চলছে, হয়তো কৃষক তার সেই স্মার্ট কার্ডটি নিয়ে ডিলারের সারের ডিলারের দোকানে যাবে, সেখানে পস মেশিন থাকতে পারে এবং সেই কার্ডের মাধ্যমে সে এটা জিনিস কিনতে পারে। আর কার্ডটা তার সারা জীবনে কার্যকর থাকবে, তবে তার ডাটা হালনাগাদ করার জন্য মাঝে মাঝে তাকে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করতে হবে।
0: আপনি স্মার্ট কার্ডের কথা বললেন, তাই জানতে চাইবো এখন আপনার কাছে স্মার্ট কার্ড বা কৃষক কার্ড কি একই নাকি আলাদা?
1: না, স্মার্ট কার্ড বলতে আমরা সাধারণত আমাদের যে এনআইডি বা ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড আমাদের জাতীয় পরিচয়পত্র সেটাকে আমরা বুঝি। আর কৃষক কার্ডটা একটা নতুন ব্যবস্থা যেটা আমরা প্রচলন করতে যাচ্ছি এবং এটা কৃষকের জন্যই আসলে একান্তভাবে তৈরি করা একটা বিশেষ কার্ড।
0: সারা দেশে এই কর্মসূচি বাস্তবায়ন করতে কত সময় লাগতে পারে?
1: সরকারের পরিকল্পনা আছে পর্যায়ক্রমে বাংলাদেশের সকল কৃষককে এই কর্মসূচির আওতায় নিয়ে আসবে। এখন থেকে আগামী 4 বছরের মধ্যে ধাপে ধাপে পর্যায়ক্রমে প্রত্যেকটি জেলার প্রত্যেকটি উপজেলার সকল কৃষককে এই কৃষক কার্ডের আওতায় নিয়ে আসার পরিকল্পনা সরকারের আছে।
0: মূল উদ্দেশ্য আপনার কাছে জানতে চাইব।
1: আসলে কৃষক কার্ডের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের কৃষকরা এখনো অনেক ক্ষেত্রে অবহেলিত, আমাদের সামাজিক সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত, তাদের আর্থিক সুবিধা কিছুটা নিশ্চিত করা গেলে আর কৃষক ভালো থাকলে আসলে দেশ ভালো থাকবে। কৃষককে ভালো রাখার উদ্দেশ্যে আসলে এই কৃষক কার্ডের প্রচলন।
0: কোন কল সেন্টার আছে কি যেখানে পরামর্শ পাওয়া যাবে এই বিষয়ে?
1: হ্যাঁ, কৃষি তথ্য সার্ভিসের একটি কল সেন্টার আছে যেটাকে আমরা কৃষি কল সেন্টার বলি। এই কল সেন্টারের নাম্বার হচ্ছে 16123। এই কল সেন্টারে যদি কোন কৃষক কৃষক কার্ড বিষয়ে যদি জানতে চায় তারা এই ব্যাপারে তথ্য জানতে পারবে কল করে। এখানে কল করার সময় হচ্ছে আমাদের রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে।
0: আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে, সেটি হচ্ছে এই কার্ড থাকলে ঋণের সুদ কি কম লাগবে কোনোভাবে?
1: চমৎকার একটি প্রশ্ন। আমরা সবাই জানি কৃষককে কৃষিকাজ করতে গেলে অনেক ক্ষেত্রে ঋণ গ্রহণ করতে হয় এবং স্বল্প সুদের ঋণ পেলে কৃষক অনেক উপকৃত হয়। এই কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষক শনাক্ত করা গেলে সে কৃষক স্বল্প সুদে অথবা বিনা সুদে ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।
0: এবারে আরেকটু জানতে চাইব আপনার কাছে, সেটি হচ্ছে ধরুন কোন কৃষকের কার্ড হারিয়ে গেল, সেই ক্ষেত্রে কি করবে?
1: কার্ড হারিয়ে যেতেই পারে, কারণ আমাদের জাতীয় পরিচয়পত্র অনেক সময় হারিয়ে যায় এবং এটা আমরা নতুন করে আবেদন করে পাই। ঠিক একইভাবে কৃষকের যদি কৃষক কার্ড হারিয়ে যায় তাহলে সে স্থানীয় নিকটস্থ উপজেলা কৃষি অফিস অথবা উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করবে, সেই অফিস তাকে পুনরায় একটি কার্ড তৈরি করার ব্যবস্থা করে দেবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম কৃষক কার্ড সম্পর্কে আপনার কাছ থেকে। নিশ্চয়ই আমাদের যে কৃষক ভাই বোন বা শ্রোতা বন্ধুরা আছেন এ বিষয়ে উপকৃত হবেন।
1: ধন্যবাদ আপনাকে।
2: নামাজ কায়েম করো ও যাকাত আদায় করো। যে ব্যক্তি দুনিয়াতে নিজ আমলের বদলা চাইবে তাকে দুনিয়াতেই দিয়ে দেব, আর আখেরাতে তার জন্য কোনো অংশ থাকবে না। আর যে ব্যক্তি আখেরাতে বদলা চাইবে আমি তাকে আখেরাতে সওয়াব দান করব এবং দুনিয়াতেও দিব। আমি অতি শীঘ্র শুকর গুজার বান্দাদেরকে বদলা দিব, অর্থাৎ ওইসব লোককে অতি শীঘ্র বদলা দিব যারা আখিরাতের সওয়াবের নিয়তে আমল করে। তোমরা কখনো নেকির মধ্যে পূর্ণতা হাসিল করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা নিজেদের প্রিয় জিনিস হতে কিছু খরচ না করবে। যে সমস্ত লোক নিজেদের সম্পদ আল্লাহ তাআলার রাস্তায় খরচ করে রাতে ও দিনে গোপনীয় প্রকাশ্যে, তাদের জন্য আপন রবের নিকট সওয়াব রয়েছে, আর তাদের না কোনো ভয় আছে না তারা চিন্তিত হবে। আল কোরআন, বাংলাদেশ বেতার খুলনা। খুলনা ও তার পার্শ্ববর্তী সময় অনুযায়ী এখন প্রচারিত হচ্ছে পবিত্র আসরের নামাজের আজান ও দোয়া।

0: اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: ইসলামের ভিত্তি পাঁচটি। এ কথায় সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, নামাজ কায়েম করা, যাকাত আদায় করা, হজ পালন করা ও রমজানে রোজা রাখা। পরিপূর্ণ মুমিন ওই ব্যক্তি যার চরিত্র সবচেয়ে ভালো, আর তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যে তার স্ত্রীর সাথে আচার ব্যবহারে সবচেয়ে ভালো। যে ব্যক্তি আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য বিনয় অবলম্বন করে, আল্লাহ তাআলা তাকে উঁচু করেন, ফলে সে নিজের চোখেও নিজের ধারণা ছোট হয় বটে, কিন্তু মানুষের চোখে উঁচু হয়। আর যে অহংকার করে, আল্লাহ তাআলা তাকে নিচু করে দেন, ফলে সে মানুষের চোখে ছোট হয়ে যায়, যদিও সে নিজের ধারণায় বড় হয়, এমনকি সে মানুষের দৃষ্টিতে কুকুর ও শুকুরের চেয়ে নিকৃষ্ট হয়ে যায়। আল হাদিস। বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, এখন আপনারা শুনবেন নাত রসুল, গীতিকার কাজী নজরুল ইসলাম, শিল্পী মোহাম্মদ আমিরুল ইসলাম।

কাজী নজরুল ইসলামের কথায় শিল্পী আমিরুল ইসলামের কণ্ঠে নাতি রচনা শুনলেন বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, আমাদের পরবর্তী অনুষ্ঠান ইংরেজি খবর, বাণিজ্যিক খবর এবং অন্যান্য অনুষ্ঠান ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: the World Economic Forum will call on Prime Minister Tariq Rahman at Hotel Shangri-La. Prime Minister Tariq Rahman will deliver a speech at a session titled Climate Leadership in a Shifting Global Landscape during the World Economic Forum conference at Dalian International Conference Center. He is also scheduled to participate in several other events. Prime Minister Tariq Rahman will attend a banquet to be hosted by Chinese Premier Li Qiang. Prime Minister's Information and Broadcasting Advisor Dr. Jahidur Rahman has said whether the Awami League will be banned as a party is entirely within the jurisdiction of the court and the International Crimes Tribunal. He made the remarks while replying to a question at weekly press briefing held at the conference room of the Press Information Department in the capital today. Dr. Jahidur Rahman said, however, while the judicial process for the crimes against humanity in July-August is ongoing, any kind of political activities of Awami League will remain banned at the field level. If the party takes to the field with any program until the trial is over, it will be acting as a lawbreaker and the government will take action in this regard. He said the Awami League does not have the moral courage to carry out any program in field politics. BNP Senior Joint Secretary General and Political Advisor to the Prime Minister, Ruhul Kobi Rizvi, has said that attempts to rise of fascism are no longer possible in the country. He made the remarks while responding a media query after a procession organized by BNP and its associated bodies in front of the BNP Central Office in Noyapaltun in the capital today. Ruhul Kobi Rizvi said, BNP and its associated bodies jointly organized the procession to resist any attempts of fascists to raise their head. He said that after a long time, a free and fair election was held with people's mandate. Bangladesh Shipping Corporation BSC vessel MV Bangalore Joyjatra has safely crossed the Strait of Hormuz after prolonged disruption caused by heightened geopolitical tensions in the Middle East. Ministry of Shipping says the state-owned vessel carrying 31 Bangladeshi crew members is now proceeding towards the waters of Fujairah, United Arab Emirates for safe bunkering and completion of clearance procedures. All crew members are reported safe and in good health. Iran's chief negotiator Mohammad Bagher Ghalibaf has said that the Strait of Hormuz will be administered by Tehran. He said this following the talks aiming to end the U.S.-Israeli war on Iran. Earlier in Switzerland, Iran and the United States agreed to set up communication lines to keep the vital shipping route open and end fighting in Lebanon. Football and Portugal will face Uzbekistan while England will take on Ghana in the FIFA World Cup football tonight. Finally, weather and forecast valid till 1 tonight says there are chances of rain or thunder showers with temporary east-southeasterly gusty or squally wind at a speed of 45 to 60 km per hour over the regions of Rangpur, Mymensingh, Dhaka, Faridpur, Jashor, Kushtia, Khulna, Borishal, Potuakhali, Noakhali, Kumilla, Chattogram and Sylhet. River falls in these areas are to host cautionary signal number 1. And that's the end of the news.
1: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার বাণিজ্যিক সংবাদ পড়ছি নাজমুল হুদা। দেশের রপ্তানি আয় বর্তমানে প্রায় 55 বিলিয়ন মার্কিন ডলার থেকে 150 বিলিয়ন ডলারে উন্নীত করা সম্ভব বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি আজ রাজধানীর সিরডাপ মেলোনাইতনে বাংলাদেশ সম্ভাবনাময় বেসরকারি খাতগুলোর প্রতিযোগিতা সক্ষমতা মূল্যায়ন গবেষণা শীর্ষক কর্মশালায় তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সম্ভাবনাময় কয়েকটি খাতকে সুনির্দিষ্ট পরিকল্পনা, নীতিগত সহায়তা, গবেষণা ও দক্ষ মানব সম্পদ উন্নয়নের মাধ্যমে এগিয়ে নিতে পারলে এ লক্ষ্য অর্জন সম্ভব। খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বাংলাদেশ এলডিসি থেকে উত্তরণের সকল শর্ত পূরণ করেছে। এখন মূল চ্যালেঞ্জ হচ্ছে উত্তরণের পর বৈশ্বিক প্রতিযোগিতা টিকে থাকা এবং পরবর্তী ধাপে অগ্রসর হওয়ার সক্ষমতা অর্জন করা। বাংলাদেশ বিমান এয়ারলাইন্স আগামী শনিবার থেকে ঢাকা নারিতা ঢাকা রুটে সরাসরি ফ্লাইট পুনরায় চালু করবে। এর মাধ্যমে এক বছর স্থগিত থাকার পর জাপানের সঙ্গে বাংলাদেশের একমাত্র নন স্টপ বিমান সংযোগটি পুনরুদ্ধার হবে। বাংলাদেশ ও জাপানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার করতে এবং অর্থনৈতিক, বাণিজ্যিক ও সামাজিক সংযোগ বাড়াতে সরকার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে এই রুটটি পুনরায় চালু করার নির্দেশ দিয়েছে। চলতি মাসের প্রথম ২০ দিনে দেশে ১৯৫ কোটি ৩৯ লাখ ৬০ হাজার মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। সেই হিসেবে প্রতিদিন গড়ে দেশে এসেছে প্রায় ৯ কোটি ৭৭ লাখ ডলার। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলোর মাধ্যমে এসেছে ৩৯ কোটি ৫৫ লাখ ৫০ হাজার ডলার, বিশেষায়িত ব্যাঙ্কগুলোর মাধ্যমে ৩৩ কোটি ৫৩ লাখ ডলার, বেসরকারি বাণিজ্যিক ব্যাঙ্কগুলোর মাধ্যমে ১২১ কোটি ৮৮ লাখ ডলার এবং বিদেশি ব্যাঙ্কগুলোর মাধ্যমে এসেছে প্রায় ৪৩ লাখ মার্কিন ডলার। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর চলতি অর্থ বছরের প্রথম ১১ মাসে ৩৬০৬৪২ কোটি টাকার রাজস্ব আদায় করেছে, যা গত অর্থ বছরের একই সময় তুলনায় ৩২৮৫২ কোটি ২২ লাখ টাকার বেশি, প্রবৃদ্ধির হার ১০.০২%। এনবিআর সূত্র জানায়, চলতি অর্থ বছরে রাজস্ব আদায়ের সংশোধিত লক্ষ্যমাত্রা ৫০৩০০০ কোটি টাকা নির্ধারণ করা হয়, যার বিপরীতে মে মাস পর্যন্ত আদায়ের পরিমাণ ৩৬০৬৪২ কোটি টাকা। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে সপ্তাহের তৃতীয় কার্য দিবসে আজ সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে, তবে কমেছে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ। ডিএসইতে ৩৯৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, এর মধ্যে দাম বেড়েছে ২৭৯টির, কমেছে ৫৫টির এবং অপরিবর্তিত ছিল ৬১টির। এর প্রভাবে প্রধান সূচক ডিএসইএক্স ৫১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৬০৫ পয়েন্টে। ডিএসইতে আজ ৮২৮ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। আগের কার্য দিবসে লেনদেন হয়েছিল ৮৭৬ কোটি ৬ লাখ টাকা। ঢাকার মুদ্রাবাজারে কয়েকটি বৈদেশিক মুদ্রার আজকের বিনিময় হার। মার্কিন ডলার বিক্রয় ১২৩টাকা ৩০ পয়সা, ক্রয় ১২২টাকা ৩০ পয়সা, ইউরো বিক্রয় ১৪২টাকা ৩৫ পয়সা, ক্রয় ১৩৯টাকা ৭৮ পয়সা, পাউন্ড স্টার্লিং বিক্রয় ১৬৫টাকা ২ পয়সা, ক্রয় ১৬২টাকা ১ পয়সা, সৌদি রিয়াল বিক্রয় ৩৩টাকা ৭ পয়সা, ক্রয় ৩২টাকা ৪১ পয়সা, দেরহাম বিক্রয় ৩৩টাকা ৭৪ পয়সা, ক্রয় ৩৩টাকা ১৩ পয়সা, কুয়েতি দিনার বিক্রয় ৪০২টাকা ৮৫ পয়সা, ক্রয় ৩৯৫টাকা ৪৮ পয়সা, সিঙ্গাপুর ডলার বিক্রয় ৯৫টাকা ৮২ পয়সা, ক্রয় ৯৪টাকা ৫ পয়সা, মালয়েশিয়ান রিঙ্গিত বিক্রয় ২৯টাকা ৯৫ পয়সা, ক্রয় ২৯টাকা ৩৭ পয়সা, এবং থাই বাত বিক্রয় ৩টাকা ৭৩ পয়সা, ক্রয় ৩টাকা ৬৮ পয়সা। বাণিজ্যিক সংবাদ শেষ হল, আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধে ৬টায়।
2: বাংলাদেশ বেতার ঢাকা। সুপ্রিয় শ্রোতা, শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬ উপলক্ষে বাংলাদেশ বেতার আয়োজিত বিশেষ অনুষ্ঠান বিশ্বকাপ দামামা, সঞ্চালনায় আহমেদ বিন পারভেজ।

0: লিওনেল মেসির বন্দনায় মুখরিত আজ পুরো বিশ্ব। অস্ট্রিয়া বনাম আর্জেন্টিনার এই ম্যাচটা দেখার জন্য বড় স্ক্রিনে দল বেঁধে সবাই যখন খেলাগুলো দেখছিলেন ওই ইউএসএ থেকে এত এত দূরে বাংলাদেশেও, তখনও কিন্তু মনে হচ্ছিল তারা শুধু একজন ফুটবল জাদুকরের খেলাই বোধহয় দেখতে চাইছেন, তার কাছ থেকে ভালো কিছু চাইছেন, এবং তিনি তো আর নিরাশ করবেন না। লিওনেল মেসি প্রথম ম্যাচে হ্যাট্রিক করার পর অস্ট্রিয়ার সঙ্গেও তাড়িয়ে দেয়া জোড়া গোলে আর্জেন্টিনা টানা দ্বিতীয় জয়টা তুলে নিয়েছে, এবং সেই সুখস্মৃতি মনে নিয়ে বাংলাদেশের দর্শক সমর্থকরা নিশ্চয়ই একটা ভালো ঘুম দিয়ে আজকে উঠেছেন। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ বেতারের দৈনিক ফিফা বিশ্বকাপ 2026 আয়োজন বিশ্বকাপ দামামাতে। সাথে রয়েছে আমি আহমেদ বিন পারভেজ, এবং আজকের এই বিশেষ আয়োজনে সাথে যে দুজন অতিথিকে পেয়েছি, লিওনেল মেসি যেমন পুরো বিশ্ব কাঁপাচ্ছেন তার স্ট্রাইকিং অ্যাবিলিটি দিয়ে, বাংলাদেশের হিসেবে দুই প্রজন্মের দুই তারকা স্ট্রাইকারদের আমরা সঙ্গে পেয়েছি আজকে। ইটস মাই প্লেজার। শুরুতেই আমন্ত্রণ জানাচ্ছি মোহাম্মদ আলফাজ আহমেদ, সাবেক ফুটবলার, নন্দিত ফুটবলার, বাংলাদেশের একসময় সেরা স্ট্রাইকার এবং এখন বাংলাদেশ ফুটবলে কোচিং এর সঙ্গেও সম্পৃক্ত আছেন। অসংখ্য ধন্যবাদ আলফাজ ভাই সঙ্গে থাকার জন্য। এবং সেই সাথে লিপি আক্তার রয়েছেন, এ প্রজন্মের স্ট্রাইকার, সাফ নারী ফুটবল টুর্নামেন্ট বাংলাদেশ প্রথমবারের মতো অংশগ্রহণ করে চ্যাম্পিয়ন হয়েছে এবং সেই চ্যাম্পিয়ন দলের অন্যতম স্ট্রাইকার লিপি আক্তার, ওয়েলকাম। দুজনকে সাথে পেয়ে খুব ভালো লাগছে, কারণ এবারে বিশ্বকাপটা একটা স্ট্রাইকারময় বিশ্বকাপ হচ্ছে, আমরা কিন্তু সেই ব্যাপারটাই লক্ষ্য করেছি। দর্শক শ্রোতাদের আরেকটা ব্যাপার জানিয়ে দিই, কারণ আপনাদের সঙ্গে কথা বলার সুযোগ দর্শকদের থাকবে, প্রশ্ন করার সুযোগ থাকবে, দর্শকরা ফোন করতে পারবেন, আমাদের সঙ্গে সংযুক্ত থাকতে পারবেন 0553841500 এই নম্বরে আপনারা কল দিতে পারবেন। আলফাজ ভাই, আপনার কাছে প্রথম রিয়াকশনটা জানতে চাই। আমরা জানি আপনি একজন আর্জেন্টিনা ভক্ত, আর্জেন্টিনার 2022 বিশ্বকাপ জেতার পর এবারও তারা এসেছে এবং পুরোপুরি লিওনেল মেসির উপরই মোটামুটি নির্ভর করে তারা কিন্তু এগিয়ে যাচ্ছে। গতকালের ম্যাচটায় আসলে আর্জেন্টিনাকে কেমন দেখলেন, মেসিকে কেমন দেখলেন, বা আপনি অবাক হচ্ছেন কিনা যে এই বয়সে তিনি যা করছেন এসব?
1: এটা তো আসলে সারা বিশ্বই অবাক হচ্ছে যে এই বয়সে মেসির যে পারফরমেন্স সেটা তুলনাবিহীন, এবং দর্শকরা এখন আরো এক্সপেকটেশন বেড়ে গেছে মেসির প্রতি যে মেসি আরো গোল করুক, আরো গোল করুক, আমরাও চাই মেসি আরো গোল করুক। আর্জেন্টিনা টিমে মেসি নির্ভর আসলে এটা টিমের জন্য আমার মনে হইতেছে যে একটু বেশি হয়ে যাচ্ছে, কারণ আদার্স প্লেয়াররা যদি গোল না করতে পারে তাহলে মেসির দিন তো সবসময় থাকবে না, একদিন হয়তো, বাট তারপরেও তার প্রতি বিশ্বাস আছে মেসির প্রতি যে যেকোনো সময় যেকোনো কিছু করার ক্ষমতা আছে তার। সো আর্জেন্টিনা টিমের শুভ সূচনা হয়েছে গতকাল, মানে দ্বিতীয় ম্যাচ কনফার্ম হয়ে গেছে, তারা কোয়ালিফাই অলরেডি করে গেছে সেকেন্ড রাউন্ডে। তো লাস্ট ম্যাচে হয়তো মেসি গোলের জন্য হয়তো খেলতে পারে, বাট প্লেয়ারদেরকে কোচ রেস্ট দিবে আমার মনে হয়
0: জর্ডানের বিরুদ্ধে। আমরা দর্শকের একটা কল পেয়েছি, আসসালামু আলাইকুম দর্শক, আপনার নামটা বলবেন এবং প্রশ্নটা করবেন। জি ভালো আছি, আপনি কেমন আছেন?
2: আমি আলহামদুলিল্লাহ, আমি মোহাম্মদ সানোয়ার হোসেন, প্রতিবন্ধী পুনর্বাসন ও মানবাধিকার সমিতির সভাপতি ঈশ্বরদী পাবনা থেকে। আমার ভালো লাগছে সবচেয়ে আজকে যে আমরা আমাদের বাংলাদেশের একসময় সবচেয়ে নাম করা জনপ্রিয় একজন খেলোয়াড় পেয়েছে আলতাফ ভাইকে, যখন ইন্টু ভাই, আমাদের হামিদ ভাই, তারপরে নূর আহমেদ এনারা ভাষ্যকার দিতেন, এই আলতাফ ভাইয়ের নামটা এতটাই বলতেন আমাদের খুবই, মানে কি বলবো, তখন আমরা ছোট ছিলাম, ঠিক আছে। তো যা হোক, ধন্যবাদ আলফাজ ভাইকে এবং বর্তমান আমাদের মহিলা তাকেও ধন্যবাদ। আমি দুইটা বিষয় জানতে, আলফাজ ভাই তো যেটা আর্জেন্টিনার সাপোর্টার, আলফাজ ভাইকে একটা প্রশ্ন রাখতে চাচ্ছি, আর্জেন্টিনা যে খেলাটা খেলছে মেসি নিঃসন্দেহে ভালো খেলছে আলহামদুলিল্লাহ, এটা বলার অবকাশ নেই, কিন্তু মনে হচ্ছে না যে মেসি নির্ভর হয়ে গেল না দলটা, দুইটা খেলো দুইটা দিন, দুইটা দিনে মেসি কিন্তু গোল গোলা করলো, অথচাই এত ভালো খেলোয়াড় থাকতে কেউ কিন্তু গোল করতে পারলো না, তাহলে কি আমরা কি মেসি নির্ভর মনে হচ্ছে আর্জেন্টিনা, এই একটা জানার বিষয়। আর আরেকটা জানার ইচ্ছা যে আজকে সেনেগাল এর খেলা, সেনেগাল যদিও হেরে গেছে,
0: অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আলসাদ ভাই প্রশ্নটা আপনার দিকেই করা হয়েছিল এবং আমরা এটা নিয়ে অলরেডি আলোচনা করছিলাম যে অতিরিক্ত মেসি নির্ভরতা কোন সমস্যায় পড়তে পারে কিনা আর্জেন্টিনাকে, কি মনে হয় আসলে নাকি মেসি ফর্মটা চালিয়ে রাখবেন?
1: অবশ্যই মেসি যেটা মেসি স্বাভাবিক ফুটবল সে সবসময় খেলে আসছে, এটাই আমিও সংকট মানে শঙ্কায় আছি যে মেসি নির্ভর ছাড়া আদার্স প্লেয়াররা যারা স্কোর যদি না করতে পারে তাহলে হয়তো সমস্যা হবে আমার যতটুকু ধারণা এবং বুঝতেছি। তো দুই একটা থার্ড ম্যাচে হয়তো অনেক প্লেয়ারকে সুযোগ দেবে কলোনি যে কোচ, সেখান থেকে যদি স্কোর আসে তাহলে আমার মনে হয় যে সেই ইয়াটা কেটে যাবে। এবং আফ্রিকার যেটা কথা বললেন উনি আফ্রিকান সেনেগাল বলেন ঘানা
0: মিশর,
1: এই বছর কিন্তু আপনি নাইজেরিয়া ক্যামেরুনের মতো টিম আসতে পারেনি। আফ্রিকা এশিয়া আর হল গিয়া ইউরোপ, মানে বিশেষ করে এশিয়া এন্ড আফ্রিকা কখনোই তাদের ফুটবল ওই জায়গাটা তারা পৌঁছতে পারেনি, সেমিফাইনাল বলেন ফাইনাল বলেন। তো একটা স্টেজে আছে তারা, ওই আফ্রিকায় আরো কম্পিটিশন বেড়ে গেছে, টিমও অনেকগুলো এবার ওয়ার্ল্ড কাপে খেলছে। তো আফ্রিকার আসলে দৌড় আমরা এশিয়ার মতোই, আমরা এশিয়ানরা যত দূরে যেতে পারি আফ্রিকানরাও
0: কোয়ার্টার সেমি সেই পর্যন্ত হয়তো যাবে। আমরা ঋতুর কাছে চলে যাই, মেসির কোন ব্যাপারটা আপনার সবচেয়ে বেশি ভালো লাগে? আপনাকে তো দেখেই মনে হচ্ছে যে আপনি হয়তো মেসি ভক্ত হিসেবে আর্জেন্টিনার ফ্যান হয়েছেন, এরকম একটা বিষয়টা।
3: মেসি যে নিখুঁত পাসগুলি দেয়, মানে তাদের কমিউনিকেশনটা খুবই ভালো, আদার্স প্লেয়ার যারা আছে তাদের সাথে কমিউনিকেশনটা অনেক ভালো, যে ওই পাস দিলে মনে হয় একটা গোলের সম্ভাবনা থাকে, তো তারা ওয়াল ওয়াল পাস দেয়া একটা গোল নিখুঁত ভাবে গোল বের করে নিয়ে আসে, তো ওই জিনিসটা আমার খুবই ভালো লাগে।
0: আর তার ফিনিশিংটা আপনার কেমন লাগে? কারণ
3: মানে উনি ফিনিশিংটা এক কথায় মানে চমৎকার, এটা যারা দেখেছে তারা অবশ্যই বলতে পারবে যে মেসি এ বয়সে আয়সা যে কি সুন্দর ফিনিশিং করতেছে,
0: অসাধারণ। আমরা আর একটা কল নিচ্ছি। আসসালামু আলাইকুম।
4: জি আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাজ্জাদ বড়খোলা পাংশা থেকে বলছি ভাইয়া।
0: জি জি, আপনার প্রশ্নটা করুন।
4: হ্যাঁ, আমার প্রশ্ন যে আমার আর্জেন্টিনার রাত্রি দুইটা গন্ধ করেছি, খুব আল্লাহ চাচ্ছি ভাই, আমি আর্জেন্টিনার ভক্ত।
0: জি,
4: যে ওইটাকে আমরা আগামী তিথি এবার আমরা ফাইনালে যাচ্ছি পারবো না, আমি গোল দিতে পারবি কিনা এটা নিয়ে একটু আলোচনা করবেন।
0: এশিয়ার দলগুলোর ব্যাপারে আলাদা একটা আগ্রহ আছে আমাদের দর্শকদের, তারা মরক্কোকে নিয়ে জানতে চাচ্ছেন, মুসলিম দেশ ইরান তাদের পারফরমেন্স নিয়ে জানতে চাচ্ছেন। আমরা আরো একটা কল নিয়ে নিই। হ্যালো, আসসালাম আলাইকুম।
5: ওয়ালাইকুম সালাম। মোহাম্মদ শাহজাদা হোসেন বলছি খালিপুর কল্যাণপুর নিউ কলকাতা থেকে। আমার আজকে ভাইয়ের কাছে প্রশ্ন আছে, আজকে আর্জেন্টিনাও গেছে, ক্রান্ত গেছে, নরিও গেছে, তা এদের পয়েন্টটা প্রায় ছয় ছয়, তা এদের দ্বিতীয় রাউন্ডে উঠে গেছে, দ্বিতীয় রাউন্ডে কাদের সাথে খারাপ হতে পারে? ফ্রান্স, তারপর আছে আর্জেন্টিনা, এদের কারণ আমি একজন আর্জেন্টিনার ভক্ত।
0: ধন্যবাদ, আমরা সেই বিষয়ে আসবো, সমীকরণগুলো নিয়ে আলোচনা করবো ডেফিনেটলি। ধন্যবাদ। অবশ্যই ফ্রান্স এবং নরওয়ে তারাও জিতছে, আমরা সেই প্রসঙ্গেও একটু আসলে আসতেই চাই, কারণ গতকাল তো শুধু আর্জেন্টিনার ম্যাচ হয়নি, ফ্রান্স ইরাকের ম্যাচ হয়েছে এবং সেখানে ফ্রান্স সহজেই 3-0 গোলে জিতেছে, প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচে আবারও এমবাপে গোল দিয়েছেন। তো আলফাজ ভাই, অনেকেই কিন্তু এমবাপেকে বলছেন যে তিনি আসলে নতুন মিস্টার ওয়ার্ল্ড কাপ, বিশ্বকাপ আসলেই তিনি পারফর্ম করেন, আগের দুটো ওয়ার্ল্ড কাপেও তিনি দুই ওয়ার্ল্ড কাপ মিলিয়ে 12 গোল করে ফেলেছিলেন, এই ওয়ার্ল্ড কাপে প্রথম দুই ম্যাচ থেকে 4টা, 16 গোল হয়ে গেছে মেসির থেকে মাত্র 2 গোল পেছনে। তো এমবাপেকে কি আপনার মনে হয় যে মেসি পরবর্তী যুগে তিনি হয়তো রাজত্ব করতে চলেছেন?
1: আসলে ফুটবল তো গোলের খেলা, আর মেসি আর এমবাপের ভিতরে ডিফারেন্সটা হল মেসি হল ম্যাজিক, আর এমবাপের শারীরিক খেলা স্পিড, এবং এই দুইজনের মাঝে পার্থক্য হল গিয়া মেসির যে গোলগুলো করে, ফ্রিকিক বলেন প্লেসিং বলেন, এগুলো চোখে চোখে মানে সৌন্দর্য যে একটা আছে ফুটবলের যে সৌন্দর্য সেটা ফুটে উঠে। আর এমবাপেরটাও ভালো, বাট এমবাপের এখনো বয়স আছে, আরো দুইটা ওয়ার্ল্ড কাপ খেলতে পারবে, যেহেতু সেই স্কোরার আমার মনে হয় যে মেসি যদি আর গোলও না করে কিংবা আরো যদি গোলও করে তারপরও এমবাপের জন্য সুযোগ থাকবে ওয়ার্ল্ড কাপে হাইস্ট স্কোরার করার।
0: দারুন। এমবাপে হালান্ড তারা যে আছেন, লিপির কতটুকু আসলে দেখা হয়েছে তাদের খেলা, এবং হালান্ড বাপায় গোল দিয়ে চলেছেন, তিনি নরওয়ের মতো একটা দল যারা 28 বছর পরে ওয়ার্ল্ড কাপে এসছে সেই দলটাকে নিয়ে এসে প্রথম দুটো ম্যাচ জিতেও দিয়েছেন, সেনেগালের মতো টাফ একটা অপোনেন্টকে নরওয়ে হারিয়েছে। তো হালান্ডের যে পাওয়ারের বিষয়টা, ইভেন এমবাপের যে পাওয়ারের বিষয়, তারা কি আসলে মেসি বা রোনালদোর লেগেসিটা কন্টিনিউ করে নিয়ে যেতে পারবেন আপনার মনে হয়?
3: তা তো বলতে পারি না, নিতে পারি কিনা, তারপর মানে চেষ্টা করলে পারা যাবে। চেষ্টা এমন একটা জিনিস যে তার আত্মবিশ্বাসকে ভাড়ায় দেয়, তো অবশ্যই বলা যায় যে পরবর্তীতে ভালো কিছু করতে পারবে ওরা।
0: তো আপনি যেহেতু নারী ফুটবলার হিসেবে মানে মোটামুটি সবচেয়ে আপার লেভেলেই আছেন, বাফুফের সঙ্গে চুক্তিবদ্ধ আছেন এবং সামনে বেশ কিছু টুর্নামেন্ট খেলবেন, তো আপনাদের যখন ইন্সপিরেশন খুঁজতে বলা হয় যে কোনখান থেকে আপনি ইন্সপিরেশন পাচ্ছেন, সেটা আপনি কোথা থেকে আসলে নেন ওভারঅল যদি চিন্তা করি?
3: সিনিয়র আপু আছে সাবিন আপু, উনি অবশ্যই আমাদেরকে এক কথা বলতে গেলে উনিকে দেখে আমরা একটু ইন্সপায়ার হই, তো উনি থেকে আমরা কিছু ধারণা নিয়ে তারপরে খেলে ভালো, মানে উনি ধারণাটা বা উনি আমাদেরকে যদি আইডিয়াটা দেয় এভাবে খেলে বলো, তো উনি আইডিয়াটা আমরা সামনে মানে এভাবে খেলে আমরা আরো এগিয়ে যাই।
0: তার মানে খুব ইম্পর্টেন্ট কথা বলেছেন লিপি, যে সিনিয়রদের কিন্তু একটা ইম্প্যাক্ট থাকে টিমে, তারাই কিন্তু দলটাকে ধরে রাখে। তো এরকম একজন সিনিয়র প্লেয়ারের কথা আমরা বলবো, কারণ সামনে পর্তুগালের ম্যাচ আছে, সেই বিষয়টা আলোচনা করতে হবে। দর্শকের একটা ফোন নিয়ে এর মধ্যে। আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন এবং আপনার প্রশ্নটা করবেন প্লিজ? ওয়ালাইকুম
6: আসসালাম, কথা বলছিলাম হাজি মোহাম্মদ মিন্টু।
0: জি আপনার প্রশ্নটা করুন।
6: ফ্রান্স এবং আর্জেন্টিনা ফাইনালে খেললো, পরে জিতলো আর্জেন্টিনা, এই ক্ষেত্রে এখন তো দেখা যাচ্ছে দোনোটা দলে সামনে দিকে এগিয়ে যাইতেছে, সেই দোনোটা দলে কি ফাইনালে যাওয়ার কোন পরিকল্পনা আছে কিনা যদি আলোচনা?
0: ধন্যবাদ, এই প্রশ্নের জবাবটা খুব জলদি দিয়ে ফেলি। আর্জেন্টিনা এবং ফ্রান্স তারা নিজ নিজ গ্রুপ থেকে যদি চ্যাম্পিয়ন হয় এবং তারপর প্রত্যেকটা রাউন্ডে তারা যদি ম্যাচগুলো জেতে, তাহলে দুজন দুই দিক থেকে আবারও ফাইনালে আসার একটা সম্ভাবনা তাদের থাকবে। তো সেই সময়করণটা কিন্তু এখনো রয়েছে, এই বিশ্বকাপেও রয়েছে। তো দেখা যাক সেটা আসলে হয় কিনা, কারণ তাদের পথে অনেক দল বাধা হিসেবে আসতে পারে, সেই বিষয়টাও নিশ্চয়ই আসবে। তো আমরা সামনে যে ম্যাচটা আছে আজকে রাতেও খুব ইম্পর্টেন্ট একটা ম্যাচ, আমি জানি যে আর্জেন্টিনার মতো অত বড় সমর্থক গোষ্ঠী হয়তো নেই, তবে তারপরও ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য দেখা যায় পর্তুগালকেও অনেকে সমর্থন দিচ্ছেন বা তাদের ভালো কিছু চাইছেন। প্রথম ম্যাচ কঙ্গোর সাথে ড্র হয়েছে। আলফাজ ভাই, রোনালদোকে আপনি একজন ফরওয়ার্ড হিসেবে কিভাবে বিশেষায়িত করবেন, সেটা হচ্ছে প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে তিনি আসলে বিশ্বকাপে আসলে সামহাও তার সেরাটা কিন্তু দিতে পারেন না, এটা কেন হতে পারে?
1: এটা আসলে আমাদের দেশের কালচার আর ওদের দেশের কালচার আসলে অনেক ডিফারেন্স। রোনাল্ডো তো রোনাল্ডোই, মেসির মতো সে এই প্রজন্মকে অনেক কিছু দিয়েছে, তার ফুটবলের অনেক দর্শক আছে রোনাল্ডো ক্রিস্টিয়ানো রোনাল্ডো, এটা হল গিয়ে আসলে বিগ ম্যাচ প্লেয়ার। এখন আপনি গত ম্যাচে খারাপ খেলছে, এই ম্যাচে রোনাল্ডো হয়তো বা ফুটে উঠতে পারে, তা তারা সেই ধরনের মেনটেন করে এত বছর খেলে আসছে, আমার মনে হয় যে রোনাল্ডো হয়তো বা এই ম্যাচ থেকে এই ম্যাচে তার নাম আবার ফিরিয়ে আনবে এবং আমার আত্মবিশ্বাস আছে তার প্রতি।
0: দারুণ, রোনাল্ডো আজকে উজবেকিস্তানের সঙ্গে নামবে পর্তুগাল রাত 11টায় বাংলাদেশ সময়, তারা কিন্তু তাদের দ্বিতীয় ম্যাচটা খেলতে নামবে। তবে প্রথম ম্যাচে হ্যাঁ দু একটা সুযোগ পেয়ে রোনাল্ডো কিন্তু মিস করেছেন। লিপি আক্তার, আপনার আশপাশে আপনার অনেক সতীর্থদের সঙ্গে আমার কিছু সময় কথা হয়েছে ধারাভাষ্য দেওয়ার খাতিরে, অনেকেই দেখছিলাম ব্রাজিল সমর্থক, অনেকেই বলছেন CR7 কে তাদের ভালো লাগে মানে অ্যাজ এ ফরওয়ার্ড, আপনি আসলে তাকে কোথায় প্লেস করছেন আপনার ফেভারিটদের তালিকায়?
3: কৃষ্ণানন্দ যদি আমার মনে হয় যে যদি তাদের টিম থেকে যদি উনি সাপোর্ট পান, তো সাপোর্ট পেলে দেখা গেছে উনি ভালো খেলতে পারবে বা তার গোলও আসবে। কারণ আমি দেখতেছি যে এর আগে ম্যাচটা দেখছি তো এত একটা সাপোর্ট পায়নি, মানে টিম থেকে সাপোর্ট পায়নি, যে টিম থেকে একটা সাপোর্ট পেলে যে ভালো খেলবে বা একটা গোলের আশা করে, ওই সাপোর্টটা বাড়ছে না।
0: ধরেন আপনি একজন স্ট্রাইকার, আপনি আছেন আপনার জায়গায় আছেন, কিন্তু আপনাকে পাস দেয়া হচ্ছে না বা আপনাকে খেলে ইনভলভ করা হচ্ছে না, এটাই কি রোনাল্ডোর সমস্যা হচ্ছে এবার?
3: ওই রকম একটাই সমস্যা যে ওর পাস দিতেছে না, তো উনি ফিনিশিং করতে পারছে না, ওর গোলও আসতেছে না, ওই রকম একটা সমস্যা।
0: তো ফুটবল যে আসলে একটা দলগত খেলা সেটাই কিন্তু আমরা বুঝতে পারছি। আলটিমেটলি ব্যাপারটা এমন হয়ে দাঁড়াচ্ছে যে আপনি একা যদি একজন কিংবদন্তি তুল্য খেলোয়াড়ও হন, আপনার আশপাশ থেকে যদি সেই সাপোর্টটা না আসে, গোল তৈরি করার কাজটা যদি একসঙ্গে না হয়, তাহলে কিন্তু আসলে একটা ফুটবল ম্যাচে দলগত ভাবে যেটা অনেক কঠিন। অনেকে ফেসবুকে জয়েন করেছেন, তাদের একটু স্মরণ করতে চাই। মোহাম্মদ নাজমুল হুদা মিন্টু আছেন, শাহাবুদ্দিন ইলিয়াস আছেন, সবুজ মাহমুদ আছেন, ইয়াসিনুল্লাহ শিশির আছেন, সবাই খুব খুশি যে আজকে আলফাজ ভাই আছেন এবং লিপি আছেন আমাদের সঙ্গে এবং থাকবেন। আপনারা আপনাদের প্রশ্ন করবেন, ফেসবুকে কমেন্ট করবেন, ফোন কলের অপশন তো রয়েছেই। আমার সঙ্গে রয়েছেন আলফাজ আহমেদ এবং লিপি আক্তার, দুজনই বাংলাদেশের দুই প্রজন্মের সেরা স্ট্রাইকারদের মধ্যে একজন। এবং এই প্রসঙ্গে আমরা আলোচনা করছিলাম, যত স্ট্রাইকাররা আছেন সবাই গোল পাচ্ছেন, সেই বিষয়টা নিয়ে আলোচনা করছেন। এবং পর্তুগাল উজবেকিস্তান ম্যাচ নিয়েও কিছুটা আলোচনা আমরা করেছি, তবে আজকে আরো কিছু ম্যাচ রয়েছে। ইংল্যান্ড এবং ঘানার ম্যাচ রয়েছে। ইংল্যান্ড তাদের প্রথম ম্যাচটায় ক্রোয়েশিয়াকে খুব ভালোভাবে হারাতে সক্ষম হয়েছিল এবং সেখানেও হ্যারি কেইন তিনি কিন্তু পারফরমেন্সটা দিয়েছেন। তো আপনি আসলে ইংল্যান্ডের প্রথম ম্যাচটা, আলফাজ ভাইয়ের কাছে যাই, প্রথম ম্যাচটা যেটা দেখলেন, ক্রোয়েশিয়া ইংল্যান্ড কিন্তু কাছাকাছি মানের দলই মনে হয়। ক্রোয়েশিয়া 2018 ফাইনালে গিয়েছিল, 22 তারা তৃতীয় স্থান অর্জন করেছে, তো কোনোভাবেই কিন্তু সাধারণ মানের কোন দল না। তাদেরকেও ইংল্যান্ড আসলে যেভাবে ডমিনেট করলো প্রথম ম্যাচটায়, বেশ ভালো ব্যবধানে জিতলো, হ্যারি কেইন দুটো গোল দিয়েছে। তো ইংল্যান্ডের কি 66 পর অনেকে বলছে যে এবার একটা সুযোগ থাকলেও থাকতে পারে?
1: অবশ্যই ইংল্যান্ডের যদি আপনার প্রথম একাদশে দেখেন, তারা আপনার এবং ক্রোয়েশিয়া দুই টিমেরই কিন্তু এইজ প্রায় 32-34। তো যখন ইংল্যান্ডের কিন্তু সেকেন্ড হাফে যাওয়ার পরে তাদের ইয়াং প্লেয়ার কিছু
0: নামিয়েছে,
1: তো এই জায়গাটা ইংল্যান্ডের প্লাস পয়েন্ট যে তাদের টিমটায় আছে ভ্যারাইটিস প্লেয়ার আছে এবং ইয়াং এন্ড ওল্ড মিলায় একটা টিম। হ্যারি কেইন কিন্তু অনেক অনেক দিন ধরে খেলছে, তো এই জায়গাটা আসলে কোচ টিমটাকে সফল করতেছে কখন কাকে দরকার, এবং এই কোচের আন্ডারে তারা খুবই ভালো করছে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইং। তো আমার মনে হয় যে ক্রোয়েশিয়া ওই জায়গাটা পিছিয়ে তাদের চেয়ে, কারণ তাদের ইয়াং কালেকশন নাই। আর ইংল্যান্ড ইংলিশ প্রিমিয়ার লিগে আপনার অনেক প্লেয়ার খেলছে, সাকার মতো প্লেয়ার সে বসে আছে, তো আরো সুযোগ পাচ্ছে না, তো এরা অটোমেটিক্যালি চলে আসবে, কারণ লম্বা রেস খেলতে হবে ওয়ার্ল্ড কাপে এবং প্রতিটা বিগ ম্যাচ। আমার মনে হয় ইংল্যান্ডেরও তারা যদি ইয়াং কম্বিনেশনটা যদি ভালো করতে পারে, সাথে হ্যারি কেইন আছে, তো আমার মনে হয় যে তাদেরও অনেক দূর যাওয়া সম্ভব,
0: ইংল্যান্ডের অনেক দূর যাওয়া সম্ভব, এটা অনেকেই আসলে বলছেন এবং আলফাজ ভাইও সেটা কনফার্ম করলেন। আমরা দর্শকের ফোনটা নিচ্ছি। আসসালামু আলাইকুম।
7: ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছো?
0: জি ভালো আছি। আপনি নিয়মিত ফোন দেন, আপনাকে ধন্যবাদ। আপনার প্রশ্নটা করবেন।
7: হ্যাঁ, প্রশ্ন হইল ভাইয়া, প্রশ্ন হইল এবং দু তিন টাইম চলে গেলে পরে পালদা কাবালি কারণ দিয়ে আবার পালদা তুলনা করে, তাহলে এটা কিরকম একটা নিয়ম, নিয়মটা কিরা একটু দেরি হয়ে গেল না, মানে পালদা
0: বুঝতে পেরেছি আপনার প্রশ্নটা। আমরা আলফাজ ভাইয়ের কাছে এই প্রসঙ্গে আসি। প্রশ্নটা হচ্ছে এমন যে কোন এক জায়গায় ফাউল হয়েছে কিন্তু রেফারি হচ্ছে খেলাটাকে কন্টিনিউ করাচ্ছেন, তিনি জানেন সেটা ফাউল, বাট দেখছেন যে পক্ষ যে দলের পক্ষে ফাউল তারা বলটা পেয়েছে, সে কারণে তারা অ্যাডভান্টেজটা দিয়ে দেন। তো উনি এটা বলছেন যে আসলে সঙ্গে সঙ্গে না থামিয়ে অ্যাডভান্টেজ দিয়ে পরবর্তীতে এসে আবার কার্ড দেখানো বা ওই প্লেয়ারকে ধরা, এই ব্যাপারটা আপনি আসলে কিভাবে দেখেন যে ফাউল হওয়ার সঙ্গে সঙ্গে কি খেলা থামিয়ে দেওয়া উচিত?
1: আসলে রেফারি দেখে যে এটা আসলে কতটুক পর্যায়ে আছে আর কি, যদি দেখে যে ফেয়ার তখন ব্যথা পাইল তখন খেলাটা ক্যারি করে, আর যখন ধরে যে বেশি ব্যথা পেয়ে গেছে আসলে এটা ভুল করছে, কুইক মানে 6 সেকেন্ডের ভিতরে সে চিন্তা করে যে এটা আসলে ঠিক আছে কিনা, তখন সে আসলে ওইটা আবার রিটার্ন করে যে আমার মিস্টেক হয়ে গেছে। আসলে মানুষ মাত্রই ভুল, পৃথিবীর সব রেফারিরাই যারা আছে কোনো না কোনো ভুল করে, এটা আসলে এটা মেনে নিতে হয় ফুটবলারদের,
0: ফুটবলারদের মেনে নিতে হবে, কারণ মানুষ মাত্রই ভুল, রেফারিরা অনেক সময় সিদ্ধান্ত নেন। তবে ওই তো মাঝে মধ্যে দেখা যায় যে পক্ষ দল সাপোজ আর্জেন্টিনা, মেসিকে ফাউল করা হলো কিন্তু পরবর্তীতে ইমিডিয়েটলি বল পেয়েছেন লাউতারো মার্টিনেজ, তিনি বল নিয়ে এগিয়ে যাচ্ছেন, যদি রেফারি দেখেন যে অ্যাডভান্টেজ থাকে ওই দলেরই, তিনি কিন্তু তখনই বাঁশিটা হয়তো বাজাবেন না, খেলাটাকে অ্যালাউ করবেন, নেক্সট স্টপের সময় গিয়ে তিনি হয়তো ব্যাপারটা দেখবেন যে মেসিকে যে ফাউল করেছেন তাকে হয়তো একটা হলুদ কার্ড বা যেই কাজটা করতে হবে সেটা করবেন। তো আশা করি আপনার জবাব পেয়ে গেছেন দর্শক। আমরা আরো কিছু বিষয় নিয়ে আলোচনা করব যেখানে বাংলাদেশ নারী দলকে ইনক্লুড করতে চাই। আমরা রিসেন্ট সময় কিন্তু আসলে দেখছি যে যদি কাপ সাফল্যের কথা বলি, বাংলাদেশ নারী দলই কিন্তু এগিয়ে আছে এই জায়গাটায়, বিশেষ করে সাফের বেশ কিছু টুর্নামেন্টে, এইজ লেভেল টুর্নামেন্টে সবকিছুতেই আসলে বাংলাদেশ ডমিনেট করেছে, জিতেছে। এবারে সাফেও তারা সিনিয়র টিমটা ফাইনাল পর্যন্ত গিয়েছিল। তো লিপি আক্তার, আপনার অ্যাম্বিশনটা কি, আপনাদের অ্যাম্বিশনটা আসলে কোন জায়গায় আছে? বিশ্বকাপে বাংলাদেশ নারী দলকে অনেকে দেখতে চাইছে ভেরি সুন, সেটা কি সম্ভব বা কিভাবে সম্ভব?
3: সম্ভব ভালো প্র্যাকটিস হলে, যেহেতু আমরা সাফে দুইবার চ্যাম্পিয়ন বাংলাদেশ মেয়েরা, তো ওইখান থেকে ধীরে ধীরে মানে একটা ধাপ আমরা যে একটা ধাপ ধাপ ধাপ ধাপ এগিয়ে যেতেছি, তো ওই ক্ষেত্রে আরো একটু ভালো যদি প্র্যাকটিস হয় বা ভালো প্লেয়ার আরো যদি প্র্যাকটিস করে আরো ইম্প্রুভ হয়, তাহলে আশা করি যে খেলতে পারবে।
0: না মানে কেক গার্ডের মতো দল আমরা দেখছি যে বিশ্বকাপে তারা চলে আসছে, 15 বছর আগে তাদের ফেডারেশনই তৈরি হয়েছিল, এই 15 বছরের ভেতরে তারা সামহাও দলটাকে তৈরি করে কিন্তু চলে
1: আসছে। বাংলাদেশের মেয়েদের সম্ভাবনা আছে, বাংলাদেশের কারণ হচ্ছে যে যেভাবে তাদের প্লেয়ার তৈরি হচ্ছে স্কুল ফুটবল থেকে, তো এখান থেকে আসলে এই ক্যাম্পটা ধরে রাখছে প্রতি বছর, যার কারণে মেয়েরা ইম্প্রুভ করছে ভবিষ্যতে। আর এই ক্যাম্পটা যদি এভাবে চালু থাকে, প্লেয়ার যদি প্রতি সারা বছরই কিন্তু মেয়েরা ট্রেনিং করে, এবং এই বাংলাদেশ এই মেয়েদের এশিয়ান সাউথ এশিয়ান জোনে কম্পিটিশন কম, ইন্ডিয়া আর বাংলাদেশ এই দুজন টিমই একটু একটুখানি স্ট্রং টিম হইলেই ওয়ার্ল্ড কাপে যাওয়া সম্ভব। বাংলাদেশ অলরেডি এশিয়া কোয়ালিফাই করছে এই বছর,
0: এবং দুটো ধাপে আন্ডার 20 এবং সিনিয়র দুই টিমে
1: এই এই এই ধাপটা পার হলে ওয়ার্ল্ড কাপে যেতে পারবে, ওতে অনেক সম্ভাবনা আছে মেয়েদের।
0: সেটাই খুব ভালো লাগছিল দেখে যে বাংলাদেশ মেয়েদের দল যখন এশিয়ান কাপে গিয়েছে তারা এশিয়ার সেরা 12 দলের মধ্যে একটা হয়ে গিয়েছিল, সেটা একটা দারুণ ব্যাপার। বেঞ্চ থেকে নামার একটা বিষয় নিয়ে কথা হচ্ছিল যে আসলে ইংল্যান্ড বেঞ্চ থেকে তরুণ খেলোয়াড়দের নামাচ্ছিলেন, আলফাজ ভাই সেটা বলছিলেন। তো লিপি, যখন আপনি সাপোজ 11-এ নাই বা আপনাকে বেঞ্চে রাখা হচ্ছে, আপনি কিভাবে নিজেকে আসলে মোটিভেট করেন? যে আপনি কি মুশড়ে যান যে 11-এ জায়গা পাননি বা শুরুতে জায়গা পাননি, নাকি একটা মোটিভেশন থাকে যে না যখনই নামবো কিছু করতে হবে?
3: না, এটা মায়নে নিতে হবে, কারণ আমাদের দেখা গেছে আমার থেকে আমার বেস্ট আরো প্লেয়ার আছে, তাদেরকে খেলতে দেবে, অবশ্যই তারা খেলুক, সমস্যা না। আমি চাই যে আমরা চাবো যে আমাদের টিমটা জয় হোক, তো ওই ক্ষেত্রে আটকে বা আসার সমস্যা নেই। আবার
0: যখনই নামবেন তখনই আপনার
3: সেরা, আর আমি যখন নামবো তখনই চেষ্টা করবো যে আমার বেস্টটা দেওয়ার।
0: আপনার তো এই সিচুয়েশন আসলে বোধহয় ফেস করতে হয়নি খেলোয়াড়ি জীবনে, আপনি সবসময় টিমের মেইন স্ট্রাইকার মেইন প্লেয়ার ছিলেন, তো অ্যাজ এ সিনিয়র স্ট্রাইকার আপনি আসলে আপনার আশপাশকে কিভাবে মোটিভেট করবেন? প্রসঙ্গটা এই কারণেই বলছে যে রোনালদো কি আসলে পারছেন কিনা তার সতীর্থদেরকে ইন্সপায়ার করছে,
1: ওই পরিবেশটা তো আর আমার হয় নাই, কিংবা রোনালদোর জায়গা আর আমার জায়গা অনেক আকাশতল।
0: একটা সত্যি কথা বলবো, আপনি আমাদের সময়কার রোনালদোই, এখনো আপনার এমন কিছু ভিডিও ক্লিপস আমরা দেখি যেখানে আপনি এমন অদ্ভুত গোল দিয়েছেন এমন সব জায়গা থেকে, এটা আসলে যারা দেখেনি তারা আসলে জানে না আপনি আসলে কি করেছেন, বাট বলেন প্লিজ।
1: না, এটা সবসময় আসলে দেশের জন্য খেলার সবসময়ই থাকবে, দেশের টিম সবসময় জিতবে এটা সবসময় থাকে। যখন সাইড লাইনে থাকবো তখনও আমার ইচ্ছা থাকবে যে প্লেয়ারদের মোটিভেট করা কিভাবে ভালো খেলে রেজাল্ট নিয়ে আসবে দেশের জন্য, এটাই আসলে সবসময় টিমমেটের জন্য চাওয়া।
0: দারুণ, আমরা আরো একটা ফোন কল নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।
8: হ্যালো দাদা।
0: ওয়ালাইকুম সালাম।
8: দাদা,
0: আপনার আদাব ভাই, আপনার নামটা বলবেন এবং আপনার প্রশ্নটা করবেন।
8: আমি কথা বলছিলাম দীপক চক্রবর্তী, ডাইরেক্টর লেটার সত্য ক্লাবের সভাপতি, আগ্রাডাঙ্গা সন্ধ্যে দিকে ব্যবীগঞ্জ পঞ্চগড় থেকে। জি, আমি প্রথমেই এবং যে আপনাকে এবং যে ফারুকাকে আমি বিশেষ ধন্যবাদ জানাই খুব সুন্দর বিষয় নিয়ে আলোচনা করার জন্য বিশ্বকাপ ফুটবল নিয়ে।
0: আপনি
8: জানেন যে গতকাল যে খেলাটা হলো যে অস্ট্রেলিয়া এবং আর্জেন্টিনা, সেখানে কিন্তু আমরা ধরে নিয়েছিলাম যে 3টা গোল আমরা দিব, 3টা গোল দেখ, 1টা গোল আমাদের মিস হয়ে গেছে কোনো মতো যে মেসির শটে ক্রান্তিতে, যাই হোক এটা মিস হওয়াতে মনে হয় আমাদের আরো আর কি আমরা একটা হ্যাট্রিক মানে করতে পারতাম।
0: জি, আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি, লিওনেল মেসির হ্যাট্রিকটা কেন হয়নি আমরা সেটা নিয়ে অবশ্যই আপনার জবাব দিব। ধন্যবাদ দর্শক, একটু আমাদের সময় হয়ে গেছে আসলে ফ্রিকোয়েন্সি থেকে মুভ করার জন্য।

এতক্ষণ শুনলেন ফিফা বিশ্বকাপ ফুটবল উপলক্ষে বাংলাদেশ বেতার আয়োজিত বিশেষ অনুষ্ঠান বিশ্বকাপ দামামা। সঞ্চালনায় ছিলেন আহমেদ বিন পারভেজ, সার্বিক নির্দেশনায় শ্যামল চৌধুরী, নির্দেশনা ও তত্ত্বাবধানে ডক্টর মোহাম্মদ নাজমুল হুদা এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোহাম্মদ তারিক হোসেন শিমুল। অনুষ্ঠানটি পুনঃপ্রচার করা হল। বাংলাদেশ বেতার ঢাকা।

0: রাতের বাজে 12টা, আবাসিক এলাকার ভেতর একটিও নাচার। এরা কারা? এদের কি বাসা বাড়ি আপনজন বলতে কেউ নেই? রোজ রোজ কত আর সহ্য করা যায়?
1: অসহ্য, আমাদেরই সহ্য হচ্ছে না। এদিকে ঘরে অসুস্থ মা, বয়স্ক মানুষ, তার যে কি অবস্থা!
0: আমার এমনিতেই ঘুম আসে না, ঘুমের ওষুধ খেতে হয়, তারপরে এই নির্যাতন।
1: ওই যে মা ডাকছে, নীলুফা দেখো তো একটু।
2: আসি আম্মা।
3: সবই বুঝলাম নজরুল ভাই, কিন্তু বেড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? ওদের গানের শব্দে আমরাও রাতে ঘুমোতে পারি না, কিন্তু ওদের বাধা দিতে গেলে, মানা করতে গেলে যদি বেজ্জতি হতে হয়।
1: এই যদির ভয়ে আর কত নির্যাতিত হব খায়ের ভাই, এরা তো আমাদেরই কারো না কারো সন্তান। চল আমরা ওদের বাবা মায়ের কাছে যাই, সবার আগে বাবা মাকেই তো তাদের সন্তানদের শাসন করতে হয়। চলেন।
4: চোখ তুলে দেখো না কে এসেছে।
2: এই যে ছেলেরা, আমি তোমাদের মায়ের মত তোমাদের কাছে হাত জোড় করে বলছি, এই উচ্চ শব্দে গান বাজনা বন্ধ করো, বন্ধ করো।
0: শোনো, তোমাদের ঘরে মা বাবা আছেন, ভাই বোন আছেন, কারো কারো ঘরে বয়স্ক আত্মীয় স্বজন আছেন, এদের মধ্যে রোগী আছে, পরীক্ষার্থী আছে, সকালে উঠে কারো কারো অফিসে ছুটতে হয়, কাজে ছুটতে হয়। তোমাদের এই গানের শব্দে রাতে এরা না পারে ঘুমাতে, না পারে পড়াশোনা করতে, সারাটা দিন এদের কিভাবে কাটে একবার ভেবে দেখেছ? তোমাদের মা বাবারা তোমাদের শাসন করতে ভয় পায়। কেন বাবারা? তারা তোমাদের জন্ম দিয়েছেন, পৃথিবীর আলোর মুখ দেখিয়েছেন, লালন পালন করে বড় করেছেন। তাদের সম্মানের কথা, তাদের আদরের কথা একবারও তোমাদের মনে হয় না? কেন তোমরা মানুষের অপ্রিয় হয়ে যাচ্ছ? কেন তোমরা আমাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছ? এই আবাসিক এলাকায় যারা বসবাস করেন, তাদের সুবিধা অসুবিধা, তাদের শান্তি অশান্তি দেখা তো তোমাদেরই কাজ। তোমরা তরুণ, তোমরা দেশের ভবিষ্যৎ, তোমরা আমাদের সন্তান। যা বাবারা, যার যার ঘরে ফিরে যা, এত রাতে বাইরে থাকিস না, মা বাবা ভাই বোনদের সাথে ঘরের ছেলে ঘরেই সময় দে। আমি তোমাদের মা, যাও বাবারা ঘরে যাও, যাও।
5: বাংলাদেশ বেতার, ঢাকা। শ্রোতা বন্ধু, এখন শুনবেন দেশের গান। কণ্ঠ দিয়েছেন লিনু বিল্লা, গীতিকার মোহাম্মদ রফিকুজ্জামান, সুরকার উজ্জ্বল সিনহা।

0: লিনু বিল্লার কণ্ঠে দেশের গানটি শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা।
1: আপনি কি আপনার পরিবারকে ভালোবাসেন? আপনি কি আপনার সন্তানকে একটি সুন্দর পৃথিবী উপহার দিতে চান? প্রাকৃতিক দুর্যোগ হতে নিরাপদে থাকতে চান? প্রাণ ভরে অক্সিজেন নিতে চান? সকল প্রশ্নের উত্তর একটাই, বৃক্ষরোপণ। সবুজ হোক দেশ, নির্মল হোক পরিবেশ। সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। আমরা এই মহৎ উদ্যোগকে স্বাগত জানাই।

0: স্যার, আসলে এভাবে বসে থাকার সময় নেই। দেশ গঠনে সবাইকে হতে হবে ঐক্যবদ্ধ।
1: কামাল, তুই ঠিক বলছিস। অনেক চড়াই উচড়াই পেরিয়ে আমাদের দেশ একটা স্থিতিশীল অবস্থায় আসছে। এখন আমাদের সবাইকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। দেশ যত উন্নত হবে আমরা তত ভালো থাকব।
0: অবশ্যই। আরে, নিজেদের ভালো থাকার জন্য আমাদের কাজ করতে হবে। কাজের তো কোনো বিকল্প নেই বন্ধু।
1: তোকে একটা দারুণ খবর দিই, বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে খাল খননের। জানিস, তাতে অনেক সুবিধা আছে।
0: আচ্ছা,
2: কি ব্যাপার? দুই বন্ধু এখানে বসে কি পরিকল্পনা করা হচ্ছে?
0: চেয়ারম্যান আপা, আসসালামু আলাইকুম।
1: আসসালামু আলাইকুম।
2: ওয়ালাইকুম আসসালাম।
0: আমরা আসলে দেশের উন্নয়নের জন্য কি কি করা দরকার তাই নিয়ে দুই বন্ধু আলাপ করছিলাম।
2: আসলে তোমাদের উৎসাহ দেখে আমার খুব ভালো লাগছে। আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করি, তবে আমাদের দেশ উন্নত হতে খুব বেশি দিন সময় লাগবে না। তোমরা খাল খননের কথা শুনেছ তো?
1: জি আপা, শুনেছি। আমরা তো সে বিষয়ে কথা বলছিলাম।
0: আচ্ছা আপা, এই খাল খননের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাবে এটা ভালো করে জানা দরকার।
2: খাল খননের সুবিধার কথা বলে শেষ করা যাবে না। যেমন ধরো, কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে, জলবদ্ধতা নিরসন হবে, নৌযান নির্বিঘ্নে চলাচল করতে পারবে, পণ্য আনা নেওয়ার সময় বাঁচবে এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার বাড়বে।
1: আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে। প্রচুর লোক এই খাল খনন কর্মসূচিতে অংশ নিয়ে জীবিকা নির্বাহ করতে পারবে।
2: হাসান একদম ঠিক বলেছে। বর্তমান সরকারের বেশ কিছু যুগান্তকারী উদ্যোগের একটি হল এই খাল খনন। দীর্ঘদিন এই খাল খনন বন্ধ থাকার ফলে আমাদের অনেক ক্ষতি হয়েছে।
0: জি আপা, সেটা আমরা বুঝতে পারছি। খালগুলো শুকিয়ে যাওয়ার ফলে পয় নিষ্কাশন ঠিকমতো হচ্ছে না। এই যত্রতত্র ময়লা আবর্জনার ফলে রোগ ব্যাধি বেড়ে গেছে।
2: একদম ঠিক বলেছ। তারপর ধরো, আমাদের দেশ হল কৃষি প্রধান দেশ। এই খাল খননের প্রধান ভূমিকা হল শুষ্ক মৌসুমে সেচ ব্যবস্থা নিশ্চিত করা ও কৃষি উৎপাদন বৃদ্ধি করা।
1: তারপর যেমন বর্ষা মৌসুমে বন্যার পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করা, গ্রামীণ পর্যায়ে নৌ যোগাযোগ স্থাপন করা।
2: খাল খনন পরিবেশগতভাবে ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
0: জি আপা, আমরা বুঝতে পারছি। বন্যা ও খরা প্রতিরোধে খাল ও নদীর খনন ও পুনঃখনন এখন সময়ের দাবি।
2: এই কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা সম্ভব হবে, কৃষি কাজে পানি সরবরাহ বৃদ্ধি পাবে
1: এবং সুপেয় খাবার পানির সহজলভ্যতা নিশ্চিত হবে।
2: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে এই কর্মসূচি চালু করেছিলেন, যা কৃষকদের স্বেচ্ছা শ্রমের মাধ্যমে খাল খনন করে বর্ষার পানি সংরক্ষণ, সেচ ব্যবস্থার উন্নয়ন, অতিরিক্ত ফসল উৎপাদন এবং খাদ্য স্বনির্ভরতা অর্জনে সহায়তা করেছিল।
0: খাল খনন কর্মসূচির মাধ্যমে আবার আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, গ্রামীণ স্বনির্ভরতা বাড়বে,
2: যেখানে বিভিন্ন মানুষের অংশগ্রহণে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে।
1: বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন, খাদ্য নিরাপত্তা ও কৃষি বিপ্লবের এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে স্বীকৃতি লাভ করবে এই খাল খনন।
2: ঠিক বলেছ। খাল খনন কর্মসূচি স্থানীয় জনগণ দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি অংশ নিয়ে সহানুভূতি, আন্তরিকতা এবং সহযোগিতার মনোভাব গড়ে তুলবে।
0: তবে আর কেন বসে থাকা? খনন করি ভাই খাল খনন, বাঁচবে মানুষ, সুস্থ পরিবেশ, জীবনে আসবে আনন্দের।
3: চল্লিশ থেকে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস হিট ওয়েভের সময় স্বাভাবিক পানি পান করুন, ধীরে ধীরে পান করুন। ঠান্ডা পানি পান পরিহার করুন, বরফ অথবা বরফ পানি পুরোপুরি পরিহার করুন। যখন বাইরের তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করে তখন ঘরে চলে আসুন বা ছায়ায় অবস্থান করুন। ঠান্ডা পানি পান করবেন না, স্বাভাবিক তাপের পানি পান করুন বা ঈষৎ গরম পানি এবং ধীরে ধীরে পান করুন। এই গরমে অল্প অল্প করে বারে বারে স্বাভাবিক পানি পান করুন, জুস বা এ জাতীয় পানি পরিহার করুন। স্বাভাবিক শরবত, ডাব বা লবণ পানির শরবত পান করতে পারেন। প্রচণ্ড গরমে বা যদি আপনি খুবই ক্লান্ত থাকেন তবে ভুলেও বরফ মিশ্রিত পানি বা ফ্রিজের পানি পান করবেন না। যদিও ওই সময় ঠান্ডা পানি খুব ভালো লাগে, এটা শরীরের প্রশান্তি ভাব এনে দেয়, কিন্তু এতে হঠাৎ দুর্ঘটনা ঘটতে পারে। প্রচণ্ড এই গরমে দিনের বেলায় যথাসম্ভব বাইরে বের হওয়ার থেকে বিরত থাকুন, রোদ এড়িয়ে চলুন, বাইরে বের হলে ছাতা, টুপি, ক্যাপ বা কাপড় দিয়ে মাথা যথাসম্ভব ঢেকে রাখুন। হালকা রঙের ঢিলে ঢালা এবং সম্ভব হলে সুতির জামা পরুন। প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন এবং সহজে হজম হয় এমন খাবার খাওয়ার চেষ্টা করুন ও বাসি খোলা খাবার খাওয়া থেকে বিরত থাকুন। দিনের বেলায় একটানা শারীরিক পরিশ্রম করা থেকে বিরত থাকুন। সম্ভব হলে একাধিকবার পানির ঝাপটা দিন বা গোসল করুন। প্রস্রাবের রঙের দিকে নজর দিন, তা হলুদ বা গাঢ় হলে অবশ্যই পানি পান পরিমাণ বাড়ান। ঘরের পরিবেশ যেন অতিরিক্ত গরম বা ঝাপসা না হয় সেদিকে খেয়াল রাখুন এবং এই গরমে বেশি অসুস্থ বোধ করলে দ্রুত নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নিন।

এই অনুষ্ঠান আপনারা শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, আইজুনলালিতে এবারে আপনাদের জন্য রয়েছে রবীন্দ্রসঙ্গীত, শিল্পী জিন্নাতুন জোহরা ইতি।

ভিন্নাতুন জোহরা ইতির কণ্ঠে আপনারা শুনছেন রবীন্দ্রসঙ্গীত। শিল্পীর কণ্ঠে এবারে শুনবেন মনিকে দ্বিধা রেখে গেলে চলে।

0: জিন্নাতুন জোহরাইদের কণ্ঠে পরপর দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

আসসালামু আলাইকুম। সন্ধ্যা ৬টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি সালমা ফারুকি। মালয়েশিয়া সফর শেষে পাঁচ দিনব্যাপী সরকারি সফরের দ্বিতীয় ধাপে প্রধানমন্ত্রী তারেক রহমান এখন চীনে অবস্থান করছেন। প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট স্থানীয় সময় গতরাতে দালিয়ান জুসুইজি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বলে গণমাধ্যমকে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। লিয়াংনিং প্রদেশের ভাইস গভর্নর এবং চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নাজমুল ইসলাম বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণীকে স্বাগত জানান। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীকে মোটর শোভাযাত্রা সহকারে হোটেল শাংরিলাতে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি দুই দিন অবস্থান করবেন। দালিয়ানে তারেক রহমান বিশ্ব অর্থনৈতিক ফোরাম আয়োজিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম কর্তৃক আয়োজিত নিউ চ্যাম্পিয়ন্সের ১৭তম বার্ষিক সভায় অংশ নিচ্ছেন। এদিকে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সভাপতি ও প্রধান নির্বাহী কর্মকর্তা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তার হোটেলের কক্ষে সাক্ষাৎ করেছেন। প্রধানমন্ত্রী দালিয়ানে ব্যস্ত সময় পার করার পর বিভিন্ন সরকারি অনুষ্ঠানে যোগ দিতে চীনের রাজধানী বেইজিংয়ে যাবেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছে, টেকসই কর্মসংস্থান সৃষ্টি ও দক্ষ মানব সম্পদ গঠনের লক্ষ্যে নানা উদ্যোগ গ্রহণ করেছে সরকার। তিনি আজ জাতীয় সংসদে এক লিখিত প্রশ্নের জবাবে একথা জানান। স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন বিকেলে পুনরায় শুরু হয়। বৈঠকের শুরুতে প্রশ্ন জিজ্ঞাসা এবং উত্তর টেবিলে উপস্থাপিত হয়। এক প্রশ্নের জবাবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু সংসদকে জানান, বিগত সরকারের শাসনামলে গ্রামীণ অবকাঠামো সংস্কারের কর্মসূচির নামে টিআর কাবিটা ও কাবি

0: শিক্ষা বরাদ্দ নিয়ে অনিয়ম ও দুর্নীতির তদন্ত করা হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত সংসদে আগামী 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনা চলছিল। প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলেছেন, জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের বিচারিক প্রক্রিয়া চলমান থাকা অবস্থায় আওয়ামী লীগের যে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড মাঠ পর্যায়ে নিষিদ্ধ থাকবে। তিনি বলেন, তবে দল হিসেবে নিষিদ্ধ হবে কিনা তা সম্পূর্ণ আদালত ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ইখতিয়ার। আজ তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও আইন শৃঙ্খলা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এ সময় তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা আরও বলেন, বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ কোন কর্মসূচি নিয়ে মাঠে নামলে সেটি আইন ভঙ্গকারী কাজ হবে এবং সরকার এ বিষয়ে ব্যবস্থা নেবে। পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা পুরোপুরি বন্ধ করতে কড়া নজরদারি ও কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড আনম এহসানুল হক মিলন। আজ চট্টগ্রাম কলেজ অডিটোরিয়ামে এক মত বিনিময় সভায় তিনি একথা জানান। শিক্ষামন্ত্রী বলেন, বিগত বছরগুলোতে প্রশ্ন ফাঁস দেশের শিক্ষা ব্যবস্থার জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। এই চক্রকে ভাঙতে এবং পরীক্ষার শতভাগ স্বচ্ছতা বজায় রাখতে শিক্ষা মন্ত্রণালয় ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একযোগে কাজ করছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ও দীর্ঘ অচল অবস্থা কাটিয়ে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের রাষ্ট্রীয় মালিকানাধীন কার্গো জাহাজ এমভি বাংলার জয়যাত্রা সফলভাবে হরমুজ প্রণালী অতিক্রম করেছে। বাংলাদেশ শিপিং কর্পোরেশন জানায়, বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও জাহাজটির কর্মকর্তা কর্মচারীদের সাহসিকতা, দক্ষ নৌ পরিচালনা এবং সরকারের সর্বোচ্চ পর্যায়ের সার্বক্ষণিক তদারকির ফলে এ সাফল্য অর্জিত হয়েছে। জাহাজটি বর্তমানে নিরাপদ বাংকারিং ও প্রয়োজনীয় ক্লিয়ারেন্স প্রক্রিয়া সম্পন্ন করতে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দরের দিকে অগ্রসর হচ্ছে। ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন যে হরমুজ প্রণালী পরিচালনা করবে তেহরান। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ বন্ধে আলোচনার পর তিনি একথা বলেন। এর আগে সুইজারল্যান্ড, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনায় হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল অব্যাহত রাখা এবং লেবাননে যুদ্ধ বন্ধে একটি যোগাযোগ প্রক্রিয়া শুরুর বিষয়ে দুপক্ষ সম্মত হয়। খেলার খবর বিশ্বকাপ ফুটবল। ফিফা বিশ্বকাপ ফুটবল আজ রাত 11টায় পর্তুগাল উজবেকিস্তানের, রাত 2টায় ইংল্যান্ড ঘানার, আগামীকাল ভোর 5টায় পানামা ক্রোয়েশিয়ার এবং সকাল 8টায় কলম্বিয়া গণপ্রজাতন্ত্রী কঙ্গোর মোকাবিলা করবে। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলে পূর্ব দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, এরপর আমাদের স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যা 7টায়।
1: এতক্ষণ বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান রিলে করে শোনানো হল। বাংলাদেশ বেতার খুলনা অনুষ্ঠান শুনতে পাচ্ছেন মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলো হার্সে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগা হার্স এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। প্রিয় শ্রোতা, অনুষ্ঠান ঘোষণায় এ পালায় রয়েছি আমরা দুজন, তানিয়া সুলতানা এবং আমি শেখ ইমরান সাইদ। অধিবেশন তত্ত্বাবধানে প্রসূন কুমার রায়, প্রকৌশল তত্ত্বাবধানে শেখ আমির হোসেন, প্রকৌশল সহযোগিতায় রয়েছেন এলিজা আক্তার এবং আতাউর রহমান গাজী। এখন স্থানীয় ইংরেজি খবর শুনবেন।
2: আসসালামু আলাইকুম, দিস ইজ বাংলাদেশ বেতার খুলনা, দ্য নিউজ রেড বাই খন্দকার অলিউল্লাহ হেলবাকি। অ্যান্ড আ ভোকেসি মিটিং ফর দ্য জার্নালিস্ট ওয়াজ হেল্ড এট দ্য সিভিল সার্জনস অফিসার্স কনফারেন্স রুম ইন কুষ্টিয়া টুডে অন দ্য ওকেশন অব দ্য ন্যাশনাল ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অ্যাক্রস দ্য কান্ট্রি টু বি হেল্ড অন 28th June টু প্রিভেন্ট untimely blindness and reduce child mortality from Bangladesh. The meeting informed a total of 2,33,275 children aged 6 to 59 months will be administered vitamin A capsule in the district this year. Of them, 28,055 children aged 6 to 11 months will be administered blue color vitamin A capsule, while 2,05,220 children aged 12 to 59 months will be administered red color vitamin A capsule. capsules will be administered at 1,725 centers in the district to make the program successful, and 3,450 volunteers will be deployed for the purpose. The meeting also informed that it cannot be fed on an empty stomach. There is nothing to fear if children vomit after eating. The concern are asked to include every student of all educational institutions. Presided over by the civil surgeon, the journalists of different print and electronic media, including the concerned officials, were present at that time. The district civil surgeon office arrested. Meanwhile, such an advocacy meeting was also held at the Gangneung Pujala Health Complex in Mirpur today. On the occasion, the meeting informed 27,325 children aged 6 to 11 months will be administered blue-color vitamin A capsule, while 7,775 children aged 12 to 59 months will be administered red-color vitamin A capsule in the Upujila this year. The Upujila Nirbhaya officer attended it as the chief guest, presided over by the Upujila family planning officer, and representatives of the NGO were present at that time. Different types of saplings and organic fertilizer were distributed at free of cost among 90 educational institutions and 1,220 farmers of different villages at Jhinaidah Sadar Upujila today. The Upujila Nirbhaya officer distributed these at a function arranged at the Sadar Upujila Parishad premises at the chief guest. Presided over by the Upujila Agriculture officer, the function was attended by the teachers of the different educational institutions and officials of the concerned departments. The Upujila Agriculture Extension Office arrested. A consultative workshop on employment creation in Korea and duties of Bangladeshi students was held at the Al-Haj Sarwar Khan Degree College Auditorium under Dikulio Pujila in Khulna today. The workshop discussed the employment permit system, technical skills development, Korean language learning, and the application process. Presided over by the Pujila Nirbhaya officer, the workshop was attended by the representatives of Ministry of Expatriates, Minwa Welfare and Overseas Employment, representatives of non-government organization and concerned officials. A coordination meeting of the Upujila Health Department was held at the Shalika Upujila Health Complex Conference Room in the Magura today to make healthcare more effective and people-friendly at the Upujila level. The meeting discussed healthcare activities, ongoing development plans, and different public health activities. Presided over by the Upujila Health and Family Planning Officer, the meeting was attended by the concerned officials and public representatives. A prize distribution ceremony of the Science Olympiad competition was arranged at the Government MM College Teachers Auditorium in Joshua today. Principal of the college, Professor S.M. Shafiqul Islam, distributed prizes among the winners as the chief guest. Presided over by the convener of the Science Club, Professor Dr. Sheikh Khoshuzzaman. The function was attended by the members of the college governing body, teachers, and students. The Science Club of Joshua Government MM College organized it. Football and Kanuti 11 defeated Warrampur 11 by 4-2 in the 8 teams football tournament at the Shatkali Secondary School ground at Shalika Upujila in Magura today. Finally, weather forecast valley till on tonight says there are chances of rain or thunder showers with temporary west-southeasterly gusts. It is calling wind at a speed of 45 to 60 kilometers an hour over the regions of Khulna, Joshua, Kustia, Rajshahi, Rongpur, Babna, Bogura, Borishal, Potuakhali, Tangail, Mamenshing, Noakhali, Kumilla, Chattogram, Cox's Bazar, and Sylhet. River pools in these areas are to west cautionary signal number one. And that is the end of the news. Dear listeners, you're welcome to our next bulletin at 7 this evening in Bangla. Till then, Allah Hafiz.
1: এতক্ষণ স্থানীয় ইংরেজি খবর শুনলেন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। প্রিয় শ্রোতা, সন্ধ্যার এই ক্ষণে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অচিন পাখি লালন গীতির অনুষ্ঠানে। অনুষ্ঠানের প্রথম শিল্পী কিরণ চন্দ্র রায়। গানের কথা, সব লোকে কয় লালন কি জাত সংসারে।

সব লোকে কয় লালন কি জাত সংসারে। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, চমৎকার এই কথাগুলো কিরণচন্দ্র রায়ের কণ্ঠে শুনছিলেন। এবারে শ্রাবন্তী মল্লিকের কণ্ঠে শুনবেন।

সুপ্রিয় শ্রোতা, আপনারা অচিন পাখি অনুষ্ঠানে লালন গীতি শুনছেন, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। এবারে শুনবেন ফারজানা মেহেদি মিলির কণ্ঠে।

প্রিয় শ্রোতা, অচিন পাখি অনুষ্ঠানে লালন গীতি শুনছিলেন বাংলাদেশ বেতার খুলনা। এখন মহান আল্লাহ পাকের শানে হামদ এবং নাতি রাসুল। প্রথমেই হামদ শুনবেন মাহমুদ নবীর কণ্ঠে, গীতিকার শিল্পী নিজেই।

0: এবারে শেখ শহীদুল ইসলামের কণ্ঠে একটি নাতি রাসুল, গীতিকার সিরাজুল ইসলাম।
1: পরশমণি নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের ধ্বনি। নবী মোর পরশমণি,

নবী মোর পরশমণি, নবী মোর নূরে খোদা, তার তরে সকল পয়দা, আদমের কলবেতে তারি নূরে রোশনি। নবী মোর নূরে খোদা, তার তরে সকল পয়দা,

নবী পার করিবে সেই তরণী, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের ধ্বনি, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের ধ্বনি, নবী মোর।

0: উপর দিয়ে অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে এবং এসব এলাকায় নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আমি আবারও বলছি, এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধ্যে ৬টা পর্যন্ত সারাদেশে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা, ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশের দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩৬.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে ২২.২ ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল ৯টায় ৭৮%, সন্ধ্যে ৬টায় ৭৩%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৫:১২ এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে ৬:৫০। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
1: দিস ইজ বাংলাদেশ বেতার। নাও ইন ওয়েদার ফোরকাস্ট রেড বাই শানাস তাইফিন। ঢাকা মেট অফিস ফোরকাস্ট ফর ইনল্যান্ড ডিভেলপার্স ওয়ার্নিং ভ্যালিড টিল ১ AM। There are chances of temporary gusty or squally wind with rain or thunder shower at a velocity per hour 45 to 60 km in east or southeast direction over the regions of Rongpur, Mamunshing, Dhaka, Faridpur, Joshua, Kushtia, Khulna, Borishal, Potuakhali, Noakhali, Kumilla, Chattogram and Salat. River posts in these areas have been west local cautionary signal number 1. Repeat, local cautionary signal number 1. Now forecast for the entire country remain effective 6 PM. There are chances of temporary gusty wind with lightning adjoining with rain or thunder shower in many places of Rongpur, Mamunshing, Chattogram and Silat and a few places of Rajshahi, Khulna, Borishal and Dhaka divisions. It also may expected medium to heavy to very heavy rainfall as elsewhere over the country. Day and night temperature may nearly unchanged all over the country. Today, the maximum temperature was recorded in Joshua 36.6 degrees Celsius and minimum was in Silat 22.2 degrees Celsius all over the country. Today, the maximum temperature was recorded in Dhaka 34.2 degrees Celsius, minimum was 26.7 degrees Celsius. Humidity recorded in air at 9 AM 78%, at 6 PM 73%. Tomorrow the sun rises over Dhaka at 5:12 AM and sets at 6:50 PM. That's all for weather in time.
2: বাংলাদেশ বেতার। এখন শুনবেন একটি বিজ্ঞপ্তি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গাজীপুরের শ্রীপুরে, শিরিশগুড়ি, দক্ষিণ বারতোপা, মাওনা ও শ্রীপুর স্থানে সিএডি ডেমোলিশন গ্রাউন্ডে অকেজ গোলাবারুদ ধ্বংস কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রম চলবে আগামী ২৫ জুন ২০২৬ পর্যন্ত। বিজ্ঞপ্তিতে এই কার্যক্রম চলাকালীন সকাল ৭টা থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত ডেমোলিশন গ্রাউন্ডের চতুর্পার্শ্বে ৪ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে জনসাধারণ বা অন্য কোন গৃহপালিত প্রাণীর প্রবেশ অত্যন্ত বিপজ্জনক ও ঝুঁকিপূর্ণ এবং এ কারণে ফায়ারিং চলাকালীন জনসাধারণকে ফায়ারিং এলাকা এড়িয়ে চলা এবং গবাদি পশুর বিচরণ না করার জন্য অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তিটি শুনলেন। অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচার করা হল। বাংলাদেশ বেতার, ঢাকা।
3: হামদ নাতের পর ঢাকা কেন্দ্র থেকে আবহাওয়া বার্তা রিলে করে শোনানো হল। মানুষের সঙ্গে অবজ্ঞাসূচক ব্যবহার করিও না এবং জমিনের উপর দম্ভ ভরে চলিও না। নিশ্চয় আল্লাহ তাআলা দাম্ভিক ও অহংকারীকে পছন্দ করেন না। আর তুমি নিজ চলনে মধ্যপন্থ অবলম্বন করো এবং কথা বলার সময় নিম্নস্বরে কথা বল। আল কোরআন সূরা লোকমান আয়াত 18-19। বাংলাদেশ বেতার খুলনা। খুলনা ও এর পার্শ্ববর্তী অঞ্চলের সময় অনুযায়ী এখন প্রচারিত হচ্ছে মাগরিবের নামাজের আজান ও দোয়া।

0: آت محمدا الوسيلة والفضيلة وبعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: হে ইমানদারগণ, তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা করো, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। আল কুরআন সূরা বাকারা আয়াত 153। তোমাদের যে বিপদাপদ ঘটে তা তো তোমাদের কৃতকর্মের ফল, তোমাদের অনেক অপরাধ তো আল্লাহ ক্ষমা করে দেন। আল কুরআন সূরা শুরা আয়াত 30। যে ব্যক্তি দুনিয়াতে কোনো বিপদগ্রস্ত মানুষের বিপদ দূর করে দেয়, আল্লাহ তাআলা তার আখিরাতের বিপদ দূর করে দিবেন। বাংলাদেশ বেতার খুলনা, এখন প্রচারিত হচ্ছে স্থানীয় খবর বাংলায়।
3: আসসালামু আলাইকুম। সন্ধে 7টা, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি উম্মে কুলসুম পলি। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, নগরীর যানজট জলাবদ্ধতা, কেডিএ কর্তৃক নির্মাণাধীন 3টি সড়ক, গল্লামারী ব্রিজ ও সোনারাঙ্গা বাইপাসের কাজ শেষ করা এখন বড় চ্যালেঞ্জ। তবে গল্লামারী ব্রিজের নির্মাণ কাজ শীঘ্রই শেষ হবে। তিনি আজ কেসিসি নগর ভবনে শহীদ আলতাফ মিলনায়তনে নগর উন্নয়ন সংক্রান্ত মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। প্রশাসক বলেন, নগরীর প্রবেশপথগুলো ঠিক হলে জলাবদ্ধতারও অনেকটা সমাধান হবে, তবে ড্রেনেজ ব্যবস্থাপনা সম্পন্ন হতে আরও কিছুটা সময়ের প্রয়োজন হবে। নতুন পাম্প হাউস নির্মাণ না হওয়া পর্যন্ত কার্যক্রম চলমান রাখতে একটি পাম্প ভাড়া করা হচ্ছে। তিনি আরও বলেন, ইতোমধ্যে মশক নিধনে কিছুটা সফলতা এসেছে, তবে এর ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। বর্জ্য ব্যবস্থাপনাও ঢেলে সাজানো হচ্ছে। রিসাইক্লিং সেন্টারটি চালু হলে এক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আসবে। কমিউনিটি ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি শেখ কামরুজ্জামানের সভাপতিত্বে কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব আহমেদ, সচিব মোহাম্মদ রেজা রশিদ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ আনিসুর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার শরীফ শামিউল ইসলাম সহ কমিউনিটি ফোরামের সদস্য ও কেসিসির ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাগণ এই সময় উপস্থিত ছিলেন। আগামী 28 জুন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন 2026 উদযাপন উপলক্ষে এক অ্যাডভোকেসি ও কর্মপরিকল্পনা সভা আজ কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় জানানো হয়, জেলার 6 মাস থেকে 59 মাস বয়সী মোট 2,33,275 জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে 6 থেকে 11 মাস বয়সী 28,055 জন শিশুকে একটি করে নীল রঙের এবং 12 থেকে 59 মাস বয়সী 2,05,220 জন শিশুকে একটি করে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। সিভিল সার্জনের সভাপতিত্বে 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক, সিনিয়র তথ্য অফিসার ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সহ জেলার বিভিন্ন উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাগণ এবং স্থানীয় উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন। সিভিল সার্জন অফিস এর আয়োজন করে। এদিকে এই উপলক্ষে অনুরূপ এক অ্যাডভোকেসি ও কর্মপরিকল্পনা সভা আজ চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, জেলা 6 মাস থেকে 59 মাস বয়সী মোট 1,45,930 শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে 6 থেকে 11 মাস বয়সী 17,363 জন শিশুকে একটি করে নীল রঙের এবং 12 থেকে 59 মাস বয়সী 1,28,567 জন শিশুকে একটি করে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। জেলা প্রশাসক লুৎফুন নাহার এতে প্রধান অতিথি ছিলেন। সিভিল সার্জনের সভাপতিত্বে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি সহ গণমাধ্যম কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

রাইটিং অ্যান্ড পাবলিশিং হাই ইম্প্যাক্ট রিসার্চ পেপার শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা আজ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে অনুষ্ঠিত হয়। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর ইমরান খান এতে প্রধান অতিথি ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর কাজী মতিন উদ্দিন আহমেদ এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। আইকিউএস এর পরিচালকের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান এবং গবেষকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। এ প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন বিভাগের শিক্ষকগণ অংশগ্রহণ করেন। বাল্য বিয়ে, শিশুশ্রম প্রতিরোধ এবং প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তকরণে দুই দিনব্যাপী ধর্মীয় নেতৃবৃন্দের ডিজিটাল প্ল্যাটফর্ম গঠন ও কর্মশালা আজ সাতক্ষীরার দেবহাটা উপজেলা মডেল মসজিদের সভাকক্ষে শুরু হয়েছে। কর্মশালা ইসলামে বিয়ে বা পরিবার গঠনের উদ্দেশ্য, বাল্য বিয়ের অনুমোদন ও ইসলামের দৃষ্টিতে বাল্য বিয়ের প্রথা কতটুকু যুক্তিসঙ্গত সে বিষয়ে আলোচনা করা হয়। উপজেলা সমাজসেবা অফিসার এতে প্রধান অতিথি ছিলেন। উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সহ বিভিন্ন এনজিও প্রতিনিধি এ সময় উপস্থিত ছিলেন। এ কর্মশালায় উপজেলার 130 জন ধর্মীয় নেতা অংশগ্রহণ করেন। সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সম্প্রতি সড়ক দুর্ঘটনায় নিহত 9 জন ও আহত 2 জনের পরিবারের মধ্যে 47 লাখ টাকার চেক বিতরণ করা হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট প্রধান অতিথি হিসেবে এসব চেক বিতরণ করেন। বিআরটিএ জেলা সার্কেলের সহকারী পরিচালকের সভাপতিতে জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি ও খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। খেলার খবর, ফুটবল। মাগুরার শালিখা উপজেলার সৎখালী মাধ্যমিক বিদ্যালয় মাঠে 8 দলীয় ফুটবল টুর্নামেন্টের আজকের খেলায় কানুটি 1-2 4-2 গোলে বহরমপুর 1-2 পরাজিত করেছে। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, যশোর, কুষ্টিয়া, রংপুর, ঢাকা, ফরিদপুর, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10 বাংলায়।

0: বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, আকাশে ঘন কালো মেঘ জমতে দেখলে অবশ্যই নিরাপদ আশ্রয়ে চলে যাবেন, কারণ বজ্রপাতে প্রাণহানির আশঙ্কা থাকে। বাংলাদেশ বেতার খুলনা আপনাদের আমরা নিয়ে যাচ্ছি বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের আয়োজনে।
1: এমনি তো আমাদের গাছ লাগানোর একটা মহোৎসব চলছে এখন এই সময়টায়, এবং আমরা সবাই করেছি। বিশেষ করে আমি কিন্তু আমার পরিবারে, তোমরা জানোই যে আমরা তিনজন লোক আমার পরিবারে, আমি আমার ছেলে ছেলের বউ সবার নামে, কিন্তু আমার তো জায়গা কম জানোই, তবু আমি কিন্তু আমার তিনটে গাছ লাগিয়েছি। আগে তো ছিলই কিছু, তো এই বৃক্ষ রোপণে কিন্তু আমাদের অংশগ্রহণ করতে হবে, এখনই কিন্তু সঠিক সময়। আচ্ছা, আজকে যে বিষয় নিয়ে ফোন ইন অনুষ্ঠান হবে সেটা নিয়ে তোমাদের একটু বলে দিই। আজকে কিন্তু বর্ষাকালে সবজি উৎপাদন ও রোগ দমন ব্যবস্থাপনা নিয়ে আজকে এই বিষয় নিয়েই আমাদের আজকের এ হবে, আমাদের ফোন অনুষ্ঠান হবে। তাই এই ফোন অনুষ্ঠানে আজকের মেহমান হিসেবে ইতিমধ্যে উপস্থিত হয়ে গেছেন ডক্টর সৈয়দ মোহাম্মদ মহসিন, সহযোগী অধ্যাপক, উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগ, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। তো তিনি আজকে আমাদের বলবেন বর্ষাকালে সবজি উৎপাদন ও রোগ দমন ব্যবস্থাপনা। আমরা প্রিয় শ্রোতা, প্রথম দিকে একটু এই বিষয়টা নিয়ে কিছু আলোচনা করব, তারপরে আপনাদের টেলিফোন নেব। আমি বলে দিই আপনাদের যে টেলিফোন নম্বরে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন, 02-44-81-3268, 02-44-81-3269, 02-44-81-3270। আমি আবারও বলছি টেলিফোন নম্বর 02-44-81-3268, 02-44-81-3269, 02-44-81-3270। আচ্ছা, রাজা মিয়া দিকে হাত তুলছে।
2: হ্যাঁ মাস্টার ভাই, আমার
1: প্রথমে
2: বুটবুট করতেছে কত
3: কর্ণটা,
2: আমি কই আগে না। আচ্ছা মেহমান ভাই, আমি তো এই যে শাকসবজি লাগাই, কিন্তু যে বর্ষাকালে কোন কোন শাকসবজি চাষ করলে আমার একটু উপকার হইব?
4: অনেক সুন্দর প্রশ্ন করছেন আপনি। তো আমি আসলে বর্ষাকালটা, আমি যে আমাদের কৃষক ভাইদের সাথে বা যাদের আমাদের কথা শুনছে তাদের সাথে কথা বলার আগে আমি একটু বলে নিই যে আমরা আসলে বর্ষাকাল বলতে বাংলাদেশে আষাঢ় শ্রাবণ ইয়াতে শ্রাবণ বুঝি, যেটা ইংরেজি আসলে জুনের মাঝামাঝি থেকে আগস্টের মাঝামাঝি। কিন্তু বাংলাদেশে এখন কিন্তু বর্ষা কিন্তু আগে শুরু হয়ে যায়, দেখা যায় অনেক সময় অনেক দেরিও হয়ে যায়, অনেক সময় হয়ে যায়। তো এই জন্য যদি বর্ষাটা বেশি দিন থাকে, পানি বেশি দিন থাকে, তখন অনেক সময় আমাদের সবজি চাষ নিয়ে একটু সমস্যা আমাদের গোড়াটোড়া পৌঁছে যায়, এরকম বিভিন্ন সমস্যা আছে। যদিও শীতকালে আমাদের সবজিটা বেশি হয়, তারপর বর্ষাকালে আমরা কিন্তু অনেক সবজি কিন্তু বাংলাদেশে এখন হচ্ছে, যেমন আপনার মনে করেন লাউ, মিষ্টি কুমড়া, চিচিঙ্গা, বিশেষ করে আপনাদের যে কুমড়া জাতীয় ফসল যেগুলো আছে, হ্যাঁ, যত ধরনের করল এই সবগুলি মোটামুটি হয়। আর শাক যে আইটেম যেগুলো আছে, শাক, পুঁই শাক, লাল শাক, কলমি শাক, গাঁটা শাক, এগুলো মোটামুটি সবকিছু আমাদের।
3: ভাই আমার একটা বিষয় জানার ছিল, এই বর্ষাকালে সবজি চাষের জন্য জমি কেমন হওয়া উচিত সে সম্পর্কে।
4: আমরা বর্ষাকালে যখন জমিটা আমরা সিলেকশন করব, এই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন জমিটা যেন নিচু না হয়, তার নিচু জমিতে পানি জমে থাকে বেশি, সেক্ষেত্রে আপনার রোগ বালাই বেশি হওয়ার সম্ভাবনা আছে, গাছের গোড়া পচে যেতে পারে, বিভিন্ন সমস্যাগুলো তৈরি হয়। এই জন্য জমি যদি নিচু হয় সেক্ষেত্রে আমরা চেষ্টা করবো একটু মাটিকে একটু উঁচু জমি তৈরি করতে, অথবা একটু উঁচু জমিতে আমরা চাষ করার চেষ্টা করবো।
5: আচ্ছা আচ্ছা, তো বর্ষাকালে জমি তৈরির সময় কি কি বিষয় খেয়াল রাখা উচিত আমার, এটা একটু কম দিকে?
1: এই সময়টা এটা বোঝার দরকার, আমাদের সবার বোঝার দরকার এটা।
4: যখন আমরা এই জমিগুলো তৈরি করবো, তৈরি করার সময় অবশ্যই আমরা জানি যেহেতু সবজি চাষ করি, সবজি চাষের ক্ষেত্রে আসলে মাটিগুলো একটু ঝুরঝুরা মাটি হইলে সবজিটা ভালো হয়। এই জন্য একটু যদি আমরা চার পাঁচটা আগে একটু চাষ দিয়ে নিই, ভালো করে ঝুরঝুরা করে নিই মাটিগুলো, তাহলে ওখানে সবজি ইয়াটা করাটা ভালো,
5: ঝুরঝুরা
4: ঝুরঝুর করে নেওয়া। আর সেক্ষেত্রে আপনাকে অবশ্যই মাথা রাখতে হবে যেহেতু এই যে বর্ষার সময় অনেক জৈব যেটা আসলে অর্গানিক ম্যাটার বলি বা যেটা আসলে খাবার, যেটা গাছের খাবার যেটা, এগুলো অনেক কিছু চলে যায়। এই জন্য আপনার সার প্রয়োগটা একটু ভালোভাবে চিন্তা করতে হবে, জমিতে তৈরি করার আগে
1: বর্ষার পানিতে ধুয়ে যায়,
4: ধুয়ে চলে
3: যায়,
4: জৈব সার দিতে হবে আগে। তারপর যদি আপনি যদি রাসায়নিক সারও দেন, রাসায়নিক সারটাও কয়েক ধাপে দেওয়াটা যেন অবশ্যই যেন ওই গাছ যেন পর্যাপ্ত পরিমাণ খাবার পায়। এই জন্য এই মাটি জমি তৈরি করার সময় এই জিনিসগুলো মাথায় অবশ্যই খেয়াল।
2: আচ্ছা মাস্টার, এই মেহমান ভাই, আমার আর একটা জিনিস জানতে ইচ্ছে করতেছে, এই বর্ষাকালে জমি তৈরির সময় আমার কি কি বিষয় খেয়াল রাখতে হবে, এই বিষয়টা একটু কম।
4: হ্যাঁ, জমি তৈরি করার সময় আপনার মাথায় রাখতে হবে যেন অবশ্যই যেন এই যে জমিটাতে নির্বাচন করবেন, জমিটা যেন নিচু না হয়, এটা প্রথমে আমরা যেটা বললাম যে উঁচু জমি নির্বাচন করা, এবং যদি নিচু হয় তাহলে সেক্ষেত্রে মাটি কেটে উঁচু করে দেওয়া, এবং জাত যদি আমরা জমি যদি যে জাত নির্বাচন করবো, মানে যে গাছ নির্বাচন করবো, সেই গাছগুলো যেন ওই ইয়া রোগ সহনশীল যদি হয়, রোগ সহনশীল মানে যেহেতু বৃষ্টিপাত বেশি হলে তখন পানি জমে থাকলে রোগ বাড়ায় বেশি সম্ভাবনা থাকে, এই জন্য আপনাকে অবশ্যই রোগ সহনশীল কিছু জাত নির্বাচন করতে হবে যেন ওই জমিতে রোগগুলা কম আসে আর কি।
3: আচ্ছা মেহমান ভাই, এই যে বর্ষাকালে চারা রোপণের জন্য উপযুক্ত পদ্ধতিটা কি?
4: আমরা এই যে বর্ষা আমরা এখন যে গাছ লাগাই সবাই গাছ লাগানো যে আমাদেরকে আমরা কিন্তু অন্য শুধু শুধু সবজি না যে কোনো গাছই আমরা বলি, গাছ লাগানোর সবচেয়ে ভালো সময় হলো বিকালবেলা, বিকালবেলা সবচেয়ে ভালো, কারণ যদি আপনি সকালবেলা গাছ লাগান গাছটা ওই মাটিতে অ্যাডজাস্ট করতে একটু সময় লাগে, শিকড় স্থির যেতে পারে, তখন দুপুরবেলা যদি বেশি ইয়া থাকে রোদ থাকে তখন দেখে গাছটা আবার একটু মরে যাওয়ার সময় থাকে, এই জন্য বিকালবেলা লাগালে রাতের বেলা যেহেতু রোদ কম থাকে তার অ্যাডজাস্ট করতে সুবিধা হয়।
5: তারা মরে যাওয়ার প্রধান কারণ তাহলে কি?
1: এইটাই উনি বলতেছে যে
4: যদি মরে যাওয়ার মেন যে কারণ
5: মূল কারণটা
4: এই যে একটা বললাম যদি আপনি যদি যদি বিকেলবেলা যদি না লাগান তো আমরা বেশি সূর্যালোকে এটা একটা, তারপরে মনে করেন যদি আপনি ওই যে মাটিতে লাগান সেই মাটি যদি বেশি পরিমাণ পানি জমে থাকে তাহলে পানি জমে থাকলে দেখা
5: গেছে
4: অক্সিজেন পাবে না, অক্সিজেনটা মেইন জিনিস, অনেকদিন পানি জমে থাকলে সে যেহেতু শিকড় দিয়ে তার অক্সিজেন নেয় তারপরে সে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন নিবে তাহলে তার গাছ মরে যাওয়ার সময় থাকে। আর একটা হলো যখন আপনার যখন ইয়াতে পানি জমে থাকে বেশি তখন ওই জায়গা যে জীবাণুগুলো এগুলো কিছু কিছু ক্ষতিকর যে জীবাণুগুলো এগুলো অ্যাক্টিভ হয়ে যায়, তখন দেখা যায় গোড়া পচা রোগ হয়, বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়, তখন গাছগুলো রোগাক্রান্ত হয়ে মারা যায়।
2: আচ্ছা মেহমান ভাই, আমরা তো বর্ষাকালে সবজিতে জৈব সার ব্যবহার করি, এই জৈব সারটা ব্যবহার যদি আমরা করি এটার গুরুত্বটা কি?
1: হ্যাঁ
4: হ্যাঁ, আমি টিকটকে বলছিলাম যে আমাদের জমির মাটিটা হলো গুরুত্বপূর্ণ, যদি মাটি যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আসলে যতই ফসল করি ভালো হবে না, এই যে জৈব সার যদি দেই তাহলে যে মাটির যে গঠনটা মাটির যে গুণগত মানটা এটা কিন্তু বেড়ে যায়, তার মানে যদি জৈব সার দেই তাহলে তার এই মাটিটা তার পানি ধারণ ক্ষমতা বেড়ে যায়, তার যে পরিমাণ পানি তার দরকার ওটা তার ক্ষমতা বেড়ে যায়, তখন দেখা গেছে আলটিমেটলি সে তার একটা সুস্থ ভালো একটা গাছ তৈরি করতে সাহায্য করে।
3: আচ্ছা মেহমান ভাই, এই যে বর্ষাকালে যদি আমরা জমিতে সার দিই কি সতর্কতা অবলম্বন করতে হইব?
4: জি জি জি, আমি একটাই বলছিলাম যে আপনাদের সার দিতে হবে, সার না দিলে কিন্তু গাছ ভালো হবে না। এখন আমি যদি মনে করেন যে আমার একটা গাছের জন্য টোটাল সব মিলে যদি 10 কেজি সার দেওয়া লাগে, আমি একবার 10 কেজি সার দিয়ে দিলাম কিন্তু গাছ তো একসাথে 10 কেজি খাইতে পারবে না, নিতে পারবে না, তখন আলটিমেটলি কি হবে বাকি সারগুলো কিন্তু পানির সাথে কিন্তু চলে যাবে, তাহলে এই সারটা যদি আপনি ভাগ ভাগ করে দেন, একবার মনে করেন যে ছোট চারা অবস্থা একবার দিলেন, আবার গাছ বড় হইলে আরেকবার দিলেন, এইভাবে যদি ভাগ ভাগ করে দেন তাহলে গাছ তার পর্যাপ্ত খাবার সহজে পাবে।
1: বন্ধুরা আপনারা শুনছেন বর্ষাকালে সবজি উৎপাদন ও রোগ দমন ব্যবস্থাপনা নিয়ে আমাদের ফোন ইন অনুষ্ঠান, আমাদের সঙ্গে ডক্টর মেহমান ডক্টর সৈয়দ মোহাম্মদ মহসিন সহযোগী অধ্যাপক শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। তো হারুন ভাই তুমি জানিয়ে দিই
5: টেলিফোনের
1: একটু পরেই নিচ্ছি 02-44-81-3268, 02-44-81-3269, 02-44-81-3270। টেলিফোন অনেক আসছে দেখা যাচ্ছে, আমরা নিব এক্ষুনি, আগে আমরা গুরুত্বপূর্ণ কথাগুলো শুনি।
5: একটা বিষয় হয় কি যে বর্ষাকালে যে সবজি চাষ করি এটা কোন কোন রোগগুলো দেখা যায় আর এটা আমরা কিভাবেই বা এই রোগ আমরা দমন করব?
4: জি ভালো কথা বলছেন,
5: দাগ রোগ সম্পর্কে একটু বলবেন।
4: যেমন বর্ষাকালে আসলে যখন মোটামুটি অনেক রোগই দেখা যায় গাছের মধ্যে, দাগ রোগ বলেন, পুড়ে যাওয়া, তারপরে আরো ঢলে পড়া, বিভিন্ন রকম রোগ হয়, তার মধ্যে সবচেয়ে বেশি যে গাছ বর্ষাকালে যে রোগগুলো হয় তার মধ্যে একটা রোগ হয় যে যেগুলো কুমড়া জাতীয় ফলে ডাউনি মিলডিউ একটা রোগ আছে,
5: এই রোগ
4: ডাউনি মিলডিউ, পাতার নিচে জীবাণুটা পাতার নিচে থাকে উপরে দাগ পড়ে, এটা আমাদের কৃষকরা খুব ভালো চিনে, কুমড়া জাতীয় পাতার গাছের পাতার মধ্যে জিনিসটা ঘটে, তারপরে পাউডারি মিলডিউ কিছু হয়। আর সবচেয়ে বেশি যে আপনি আগে বলছেন গোড়া পচা রোগটা, গোড়া পচা রোগটা খুব কমন, এটা প্রচুর পরিমাণে হয়। আরেকটা আছে যে টমেটো, মরিচ, তারপর বেগুন, এই সব জাতীয় সবজিগুলোর মধ্যে এগুলো হলো কি ঢলে পড়ে যায়, এরকম নেতিয়ে পড়ে
3: যায়,
4: এরকম কাঁথে পড়ে যায়, দেখা গেছে ওই যে ব্যাকটেরিয়া কিছু সফটলাইক আছে এগুলো আক্রমণের কারণে পুরো গাছটা এরকম নেতিয়ে পড়ে যায়, এটা সবচেয়ে বেশি হয়, এটা সবচেয়ে বেশি সমস্যা হয়। এই রোগগুলো মোটামুটি বাংলাদেশে
5: আমরা জানি দেখি কিন্তু বুঝে উঠতে পারি না।
2: মেহমান ভাই আপনি যে গোড়া পচা রোগের কথা কইলেন কিন্তু আমার এখন জানতে ইচ্ছে করতেছে যে ভাইরাস জনিত মোজাইক রোগ দমনে আমরা কি উপায় ব্যবস্থা নিতে পারি?
4: যে আগে আমরা একটু দুটো সময় করতো মোজাইক রোগটা অনেকে চিনে না, মোজাইক রোগটা কেমন আসলে,
5: মোজাইক
4: রোগটা অনেক, মোজাইকটা সাধারণত পাতায় হয়, পাতার মধ্যে দেখবেন যে মাঝখানে মাঝে মাঝে সবুজ আর হলুদের একটা সুপসপ দাগ পরে। এখন ভাইরাস যখন আক্রমণ করে তখন ওই যে সাদা সার হলুদের সুপসপ দাগ পরে যেখানে হলুদ হয়ে যায় ওখানে ক্লোরোফিলটা নষ্ট হয়ে যায়, তখন তখন আর খাবার গাছ খাবার তৈরি করতে পারে না। তো যত এরকম দাগ পড়বে তত খাবার প্রোডাকশন বন্ধ হয়ে যাবে। তো এটা ভাইরাসের আক্রমণে হয়, এটা মোজাইক রোগ বলে। এটা হলো এই ভাইরাসটা আবার হলো কিছু পোকা দ্বারা সেটা সরে যায়, এক গাছ থেকে আর গাছে পোকা সরে। তার মানে এই রোগ দমন করার জন্য আমরা জানি যে ভাইরাস যদি আক্রমণ করে সহজে দমন করা যায় না। এটা দমন করার একমাত্র মেন উপায় হলো আপনার যেই পোকাটা এই ভাইরাসটা এক গাছ থেকে আর গাছে নিয়ে যায় ওই পোকাগুলোকে দমন করা।
1: আমরা টেলিফোন নিয়ে নিই, তারপরে আবার শুনবো। হ্যালো, কে আছেন আমাদের সাথে? হ্যালো,
6: আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম, জি বলেন, কে বলছেন?
6: আমি তরই লাগাবো, কিন্তু এই তরই কয় জাত আছে আমি এটাই জানতে চাচ্ছি।
1: আচ্ছা, কি তরই?
6: তরই তরই সবজি
3: কয়টা বলে? চিচিঙ্গা, ওইটা
1: চিচিঙ্গা কথা বলছেন? চিচিঙ্গা। আচ্ছা, আমার সঙ্গে থাকেন আর কে রয়েছেন আমাদের সাথে? হ্যালো,
6: হাজি মোহাম্মদ মিন্টু আলোনিয়া, ইসলামগঞ্জ বাজার, রেডিও ক্লাব, পরিশ্রম জেলা চাঁদপুর।
1: বলেন ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি, বলেন, আপনার প্রশ্ন থাকলে বলেন।
6: আমি আসি আপনাদের সঙ্গে, আসি ইনশাল্লাহ আপনাদের কাছ থেকে ধন্যবাদ জানাই, সঙ্গে শুনতেছি আমরা অনেকে মিলে খেলাবে বসে, খুব ভালো লাগছে।
1: খুব গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, খুব গুরুত্বপূর্ণ কথা বলছি আমরা সবজি নিয়ে। আচ্ছা, আর কে রয়েছেন আমাদের সাথে? হ্যালো,
7: আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম।
7: আরুন ভাই, সাফিয়া আপু, মাস্টার ভাই, আপনার সবাই ভালো আছে?
5: হ্যাঁ, ভালো আছে আলহামদুলিল্লাহ।
7: হ্যাঁ, আমি মোহাম্মদ লুৎফা জর্দার, বড়খোলা পাংশা থেকে বলছি। ভাইয়া, আমরা হাজি মোহাম্মদ মিন্টু, আমরা শুনতেছি খোকন চন্দ্র, আমি জানতে চাচ্ছি বুঝছেন, মানে আমার এলাকার এই গাছ লাগানোর সময় চলে আসলো, দেখা যাচ্ছে যে আমার এলাকায় আমি এই যে বড়ি গাছ, কিছু আমের গাছ, কিছু ফলের গাছ, লিচু গাছ, এইটা লাগাবো বুঝছেন ভাইয়া। এইটা হইলে কি আপনার এই যে আমার বিক্রি করে এইটা জাগে দিয়ে লাগাতে হয় সাত দিন পরে, এক সপ্তাহ পরে, এইটা জাগে দিয়ে লাগাবো, আর ওই গাড়ি কচুর করবো, আর কি সার দেবো? এই সার দিলে সার এইটা বললেই খুশি হতাম, নাম ধরে দিন প্রশ্নের
1: সার বলবেন, আপনি আমাদের সঙ্গে থাকুন। আর কে রয়েছেন আমাদের সাথে? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, আপনি কে বলছেন ভাইয়া? সংযোগ বিঘ্ন ঘটেছে বোধ হয়। হ্যালো, আসসালাম আলাইকুম, আর কে বলছেন আমাদের সাথে? হ্যালো,
8: মোহাম্মদ রাফিদ হাসান, ঢাকা থেকে।
1: হ্যাঁ রাফিদ, বলেন।
8: আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমি পড়াশোনা করছি আইইউবিএটি ইউনিভার্সিটিতে। স্যারকে অত্যন্ত ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি এই এই অনুষ্ঠানে আসার জন্য এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়ার জন্য। তো আমার যে প্রশ্ন সেটি হচ্ছে যে বর্ষাকালে তো আমরা জানি স্যার যে বৃষ্টির জন্য অনেক সময় কীটনাশক বা সার যায়, তা আমরা যদি ন্যাচারাল পেস্টিসাইড যেটা যেমন নিমের যে নির্যাসটা সেটা যদি ব্যবহার করতে চাই তাহলে এটা মনে হয় বেশি ইফেক্টিভ হবে, আর যদি ব্যবহার করি সেটা তো মানে বৃষ্টিপাতের সাথে মিশে যেতে পারে, তো সেক্ষেত্রে কিভাবে প্রয়োগ করলে সেটা মানে বেশি কার্যকরী হবে?
1: রাফিদ থাকেন, স্যারই উত্তর দেবেন। আচ্ছা, তো আমার মনে হয় এখন আমরা ভাবি আপনার প্রশ্নে চলে যাই। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন ফোন ইন অনুষ্ঠান এবং বর্ষাকালে সবজি উৎপাদন ও রোগ দমন ব্যবস্থাপনা নিয়ে বলছেন ডক্টর সৈয়দ মোহাম্মদ মহসিন, সহযোগী অধ্যাপক, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। ভাবি একটা প্রশ্ন
3: মাস্টার ভাই, আমি একটা প্রশ্ন করতে চাই মেহমান ভাই, বর্ষাকালে কোন পোকাগুলো আক্রমণ বেশি করে, কোন পোকাগুলো?
4: পোকার মধ্যে আসলে আমরা সব বেশি জানি যেগুলো আসলে যে সবজির ক্ষেত্রে যে পোকাটা বেশি, ফল ছিদ্রকারী পোকা, যে ফল ছিদ্র করে ফেলে, এটা আপনার দেখবেন মাঝে মাঝে সবজি কিনে নিয়ে আসানোর সময় দেখা যায় যে ছিদ্র হয়ে আছে, ভিতরে পোকা ঢুকে গেছে। এই ফল ছিদ্রকারী পোকাটা সবচেয়ে বেশি হয়। আর কিছু কিছু পোকা আছে যেগুলো আপনার যে জাপ পোকা দেখবেন পাতার নিচে নিচে থাকে, কালো কালো পোকা থাকে বা সাদা সাদা পোকা থাকে, সাদা মাছি পোকা বলি, এই কিছু পোকা থাকে, এগুলো যেগুলো যে ভাইরাস জাতীয় রোগগুলো এগুলো কিন্তু এগুলো ছড়ায় দেয়, এগুলো পাতা থেকে রস চুষে খেয়ে ফেলে, এই ধরনের কিছু পোকা আছে। আবার কিছু পোকা দেখবে যে পাতার মধ্যে এরকম ভিতরে ঢুকে এরকম এরকম লাইনের মতো করে ফেলে, যেটাকে লিপ মাইনার বলা হয়। হ্যাঁ, পাতার মধ্যে দাগ দাগ
1: পড়তেছে
4: মতো করে দেবে, লিপ মাইনার বলে। এই ধরনের কিছু পোকা আছে, এই পোকাগুলো খুব বেশি আক্রমণ করে বিশেষ করে সবজির মধ্যে। তবে সবচেয়ে বেশি যেটা হয় সেটা হলো ফল ছিদ্রকারী পোকা, যেটা ফল ছিদ্রকারী পোকা, এটা সবচেয়ে বেশি দেখা যায়।
5: আচ্ছা, ভালো কথা কইছেন। তো এখন এই যে এই পোকাগুলো দমন করব কেমনে সেটা একটু বলবেন। আর আমার একটা আরেকটা বিষয় আছে, সেটা হলো যে বললেন না পাতার মধ্যে হলুদ আর সবুজ হয়, তো পাতা আবার ঝরেও যাচ্ছে, আবার ফুল হচ্ছে, যে মরিচ গাছে আমার ফুল হচ্ছে কিন্তু অনেক ফুল সব ঝরে যাচ্ছে, একটা মরিচ ধরছে না, কি করি কম দেখিনি।
1: ভালো প্রশ্ন
4: করছেন, জি অনেক ভালো কথা বলছেন। আমরা যেগুলো বলছেন যে পোকাগুলো আসলে যেগুলো পোকা যদি দমন করতে চাই, পোকার তো আসলে ওষুধ আছে, কীটনাশক যেগুলো দিতে দিলে হয়, কিন্তু ওষুধ ছাড়া আপনার যদি ভালো মানে ওষুধ দিলে তো সবাই আমরা পছন্দ করি না, আমরা সবাই চাই যে আসলে ওষুধ ছাড়া খেতে চাই। তো এই জন্য যদি আপনার যদি অল্প কিছু গাছ হয় সেক্ষেত্রে পোকা তার ধরে ধরে আপনি মেরে ফেললেন, কিন্তু যদি অনেক হেত হয় তাহলে তো মারা সম্ভব না। তো সেক্ষেত্রে কিছু টেকনিক আছে যে আপনার যে ফেরোমন ইউজ করা, হ্যাঁ জৈব যেগুলো বাড়াইনাশক কিছু আছে এগুলো ইউজ করা, এগুলোর মাধ্যমে তখন হয়তো কিছুটা দমন করা সম্ভব। আর যদি একবার সবসময় না হয় তাহলে সেক্ষেত্রে আপনার কীটনাশকে যেতেই হবে। আর যেটা বলেন গাছের ওই যে ফল ফুল ঝরে যায়, নিচের পাতা অনেক সময় নিচের পাতা ঝরে যায়, ওটা ভিন্ন অনেক সময় গাছ নিজস্ব এমনি পাতা ফেলে দেয় কিছু, আবার কিছু নতুন নতুন গাছ পাতা আসে, আবার কিছু কিছু সময় যদি আপনার যদি নাইট্রোজেনের সার অভাব হয় তখন নিচের পাতা এরকম হলুদ হইতে পারে। সরি, আর যেটা বললেন যে ফুল ঝরে যায় ফল ঝরে যায়, এটা হলো অংশ বোরন সার, বোরন যদি বোরনের যদি অভাব হয় তাহলে এটা হয় যে বোরিক অ্যাসিড আমরা বোরিক অ্যাসিড যদি আপনি স্প্রে করে দেন বা মাটি দিয়ে দেন তাহলে এই ফুল
5: ওই যে ক্যারামবোর্ড খেলে দিত,
4: ক্যারামবোর্ড
5: খেলে ভালো কথা
4: বোরিক অ্যাসিড যেটা, এটা অবশ্য এখন ওই যে ইয়াতে ইয়া পাওয়া যায় কি আলাদাভাবে এটা কমার্শিয়াল কিনতে পাওয়া যায়, সলোবন নামে একটা আছে এরকম কিছু আছে, এগুলো আপনারা এগুলো ব্যবহার করতে পারেন।
1: আচ্ছা স্যার, ওই যে শ্রোতা বন্ধুরা যে কয়েকজন প্রশ্ন করেছিলেন এগুলোকে শুনিনি, তারপরে আমরা আবার
4: নাটোর থেকে বলছিলেন, জিজ্ঞেস করছিলেন যে ওই যে তোর আমাদের ধারণা তোর আসলেন তো লোকাল না বুঝলাম, চিচিঙ্গা হতে পারে, হ্যাঁ চিচিঙ্গা আসলে এগুলো তো আসলে এখন তো বিভিন্ন জাতের আছে, তো এখন আমাদের বাংলাদেশে কিন্তু এখন অনেকগুলো এই কোম্পানি আছে যারা হলো ভালো ভালো ভালো হাইব্রিড বলেন বা ভালো লোকের খুব ভালো ভালো জাতের তারা হলো এরকম বীজ ইউজ করে, বিশেষ করে লালতির বলেন বা আপনার ওইসব কোম্পানি থেকে কিন্তু তারা হলো ভালো চাইলে নিতে পারে, কারণ লোকাল সময় কিনলে দেখা যাচ্ছে রোগাক্রান্ত থাকে, সমস্যা থাকে, তখন ওগুলো ভালো ফল পাওয়া যায়, সমস্যা থাকে। হ্যাঁ, এগুলো তো আর মিন্টু ভাই চাঁদপুর থেকে উনি আমাদের সাথে আছে, যাক অনেক ধন্যবাদ মিন্টু ভাইকে। লুৎফর জোদ্দার উনি পাংশা থেকে বলছেন যে গাছ লাগানোর সময় গর্ত বা সার দেওয়াটা, আসলে যদি আমরা চারা যদি যদি যদি আমরা সবজি নিয়ে কথা বলতেছি সবজির ক্ষেত্রে কিন্তু ছোট ছোট গর্ত করলে হয়, কিন্তু উনি অবশ্য ফল নিয়ে কথা বলছিলেন যে ফলের ক্ষেত্রে কিন্তু গর্ত কিন্তু বড় করতে কিছু কিছু ক্ষেত্রে এক মিটার বা এক মিটার গর্ত করতে হয়, কিছু ক্ষেত্রে একটু কম করতে হয়, তো এরকম সব বড় গর্ত করে ওখানে গোবর সার দেওয়া, তার সাথে হলো গোবর সার অবশ্যই কিন্তু দিতে হবে, শুকনো গোবর ভিজা গোবর না, কিন্তু গোবর দিতে হবে, ভিজা গোবর দিলে আর গাছ মরে যাবে। আর সাথে যদি আপনি একটু ইউরিয়া টিএসপি এমপি কিছু সার এগুলো একসাথে দিয়ে গর্তটা তারপরে ওখানে দুই কয়েকদিন রেখে দিয়ে তারপর গাছটা রোপণ করলে এটা ভালোভাবে মানে গাছটার জন্য ভালো হবে। মোহাম্মদ রাফিদ হাসান ভাই উনি আইবিটি থেকে উনি জিজ্ঞেস করতেছিলেন যে আমরা যদি কীটনাশক দিই বর্ষাকালে তাহলে কীটনাশক তো পানির সাথে দেখা গেছে এটা ধুয়ে চলে যায়, নিমের নির্দেশ ব্যবহার করা যায় কিনা এটা এটা আসলে জিজ্ঞেস করতেছিলেন। তো আসলে বাস্তবতা হলো নিমেষ নির্যাস যেটা আসলে বা এখনো কিন্তু বাংলাদেশের কমার্শিয়ালি কিন্তু এরকম কিন্তু আসলে ওরকম আসে নাই বা এরকম অ্যাভেলেবল পাওয়া যায় না, তো কীটনাশক যেন ধুয়ে না যায় এটারও এখন কিছু নতুন নতুন আরো টেকনিক আসছে, এখন কিন্তু অ্যাডজুভেন্ট কিছু কিনতে পাওয়া যায়, কিছু কেমিক্যাল কিনতে পাওয়া যায় সাথে কীটনাশকের সাথে দিলে আপনি গাছের উপর স্প্রে করবেন পাতার সাথে লেগে থাকবে এরকম কিছু, আর নিমের নির্যাস সেটা আপনি ইউজ করতে যদি আপনি পান পর্যাপ্ত পান তাহলে আপনি ব্যবহার করতে পারেন। তবে নিজের নির্যাস থেকে এখন আরো ভালো কিছু অর্গানিক আছে, যেমন আপনি নিমের নিজের সাথে পাতার মধ্যে স্প্রে করেন, কিন্তু আপনার ওই যে আমরা যেখানে ট্রাইকোডারমা নামে একটা যদি রোগের ক্ষেত্রে আমরা বলি ট্রাইকোডারমা, তারপরে বেসিলাস কিছু ব্যাকটেরিয়া ছত্রাক এগুলো আছে, এগুলো কিন্তু আমরা মাটিতে যদি আগে থেকে প্রয়োগ করি তাহলে দেখা যাচ্ছে আমাদের অন্যান্য যে ওই যে ছত্রাকনাশক বা কীটনাশক এগুলোর ব্যবহার অনেকটাই কমে যায়, কারণ ওগুলাই ক্ষতিকর যে জীবাণুগুলো ওগুলা গাছে মেরে ফেলতে পারে।
2: ওই যে অনেক সারের কথা তো আসলো, তা আমার একটু জানার ইচ্ছে হলো রাসায়নিক বালাই নাশক ব্যবহার আগে আমাদের কি কি বিষয় বিবেচনায় রাখবো, সতর্কতা অবলম্বন করতে
4: যে রাসায়নিক বালানাশক যদি আমরা ব্যবহার করি এটা ক্ষেত্রে অবশ্যই মাথা রাখতে হবে, যেহেতু এটা অ্যাকচুয়ালি আসলে ক্ষতিকর রাসায়নিক, যদি আমরা যেটা বলি যে জৈব রাসায়নিক ব্যবহার করে ক্ষতিকর, যদি রাসায়নিক বালানাশক আমরা ব্যবহার করি আমাদের কৃষক ভাইরা অনেক সময় এটাকে এমন ভাবে ব্যবহার করেন দেখা গেছে এটা তারা ওই বিশেষ করে পোকার বেগুনের পোকার ক্ষেত্রে তারা প্রতিদিনই স্প্রে করেন, যার ক্ষেত্রে প্রতিদিন স্প্রে এখন এমনকি যখন তারা স্প্রে করেন পরের দিনই দেখা গেছে অথবা সকালে স্প্রে করছেন বিকেলে হার্ভেস্ট করে ফলটা নিয়ে আসছেন, যেটা বাজার নিয়ে আসতে খুবই ক্ষতিকর। এখন এই যে রাসায়নিকটা যদি এটা যদি ব্যবহার করে তাহলে মিনিমাম কমপক্ষে সাত দিন কিন্তু পরে এটার
5: সবজিটা খুব সিরিয়াস কথা কিন্তু।
3: আমার একটা বিষয় জানার আছে, এই যে সমন্বিত বালাই ব্যবস্থাপনা এটা কি সম্পর্কে বোঝায়?
4: সমন্বিত বালাই ব্যবস্থাপনা হলো আসলে আপনার যে রোগ বলেন বা পোকা বলেন এগুলো দমন করার জন্য অনেকগুলো টেকনিক, যেমন আমরা যেমন সবসময় খালি যে রাসায়নিক ব্যবহার করি, রাসায়নিকটা ব্যবহার না করে আগে থেকে কিছু আছে, মনে করেন যে আপনার যদি আমরা ভালো জাত নির্বাচন করি রোগ এমনি কম হতে পারে, যদি আমরা দেখেছি কিছু কিছু যে আগাছানাশক এগুলো দমন করি এমনি রোগ কম হওয়ার সম্ভাবনা আছে, পোকা দাঁত কম আছে, জৈব বালাইগুলো আছে এগুলো যদি আগে থেকে ব্যবহার করি তাহলে দেখা গেছে আমাদের রোগ বালাই বা পোকামাকড় কম হওয়ার বা ফলনটা ভালো সম্ভাবনা আছে। যদি এগুলো না শেষ পর্যন্ত কাজ না হয় তখন আমরা কি রাসায়নিকের দিকে তাহলে আমাদের মোটামুটি এই এই ইয়াগুলো আমাদের যে ক্ষতিকর যে দিকগুলো এই দিকগুলো আমরা অনুসরণ অ্যাভয়েড করতে পারবো। এই টেকনিকটি আসলে সমন্বিত বালাই
5: এটা একটা বিষয় গেল খুবই গুরুত্বপূর্ণ। আর একটা হচ্ছে যে জমিতে যে আগাছা হয় তো এটা দমন করতে হবে কেমনে, আর যে মাসাইজের সবজি চাষ করি আমরা এটা সুবিধা কি একটু কৃষক ভাইদের বোঝা কর।
4: জি, বর্ষাকালে এখন সবচেয়ে মানে সুবিধা আর কি, এখন অনেক কিছু তারা মাথায় সবজি কারণ মাথায় সবজি চাষ না করলে কি যদি মাটিতে যদি পানি বর্ষার সময় পানিতে ভরা থাকে পানির কাছাকাছি আপনার যদি গাছ আসে বা সবজি আসে সব পচে যাবে নষ্ট হয়ে যাবে, সেই জন্য আপনার যদি গোড়াটা যদি যদি একটু মাটি একটু উঁচু করে ওই জায়গায় সবজি লাগে তারপরে মাথা দিয়ে দেন তাহলে এগুলো পানির সংস্পর্শে আসবে না, তারপরে নষ্ট হবে না।
5: আর ছোট বিয়ার এই কাজই হয়েছে মাথা দিতে গলাম ওকে না জমিতেই হবিনি গেছে সবজিগুলো নষ্ট হয়।
2: বুঝতেই
1: ভাই, আগাছা দমনটা আর ফসল সংগ্রহের সময় কি খেয়াল রাখতে হবে, আর আপনার যদি কোন প্রধান পরামর্শ থাকে এইটা দিয়ে আমরা শেষ করবো।
4: আগাছা আগাছা নাশকের ক্ষেত্রে আমাদের মাথা রাখতে হবে, যেহেতু যে আগাছাগুলো আমাদের ইয়ে হয় এগুলো কিন্তু আগাছা গাছের যে অন্যান্য যে খাবারটা এটা সে নিয়ে যায়, এই জন্য গাছের অনেক সময় বাড়তে পারে না, সেই জন্য আগাছাটাকে ঠিকমতো দমন করে রাখতে হবে যেন আগাছা বাড়তে না পারে, তাহলে গাছটা আমাদের ভালোভাবে পরিপক্কভাবে ভালোভাবে এটা উঠতে পারবে। আর ফসল সংগ্রহের ক্ষেত্রে আমাদের একটু মাথা রাখতে হবে, অনেক সময় যে আমরা বললাম যে রাসায়নিক সার ক্ষেত্রে এটা জন্য অবশ্যই অ্যাভয়েড করতে হবে, এটা পাঁচ থেকে সাত দিন পরে সংগ্রহ করি, আর ফলটা যেন পরিপক্ক হয়, পরিপক্ক না হলে কিন্তু আসলে আপনার অরিজিনাল যে স্বাদটা এটা আপনি পাবেন না, আর রোগাক্রান্ত ক্ষতিগ্রস্ত যেগুলো আছে এগুলোকে আপনি আলাদা করে রাখবেন, না হলে মার্কেটের যে দাম এটা কিন্তু পাবেন না, দেখা মিক্স করে গেলে রোগাক্রান্ত থাকলে বাকিগুলো কিনতে যাবে
1: না। আপনি যদি কোন এই যে বর্ষাকালে সবজি উৎপাদনে কৃষক ভাইদের জন্য আপনার প্রধান পরামর্শটা কি এটা একটু বলবেন?
4: কৃষক ভাইদের জন্য আমার প্রধান পরামর্শ থাকবে যে আপনার যখন যদি নিচু জমি হয় অবশ্যই আপনার চেষ্টা করবেন যেন ওই জমিটাকে একটু আইলের মতো করে একটু উঁচু করে নেওয়া, উঁচু করে নেওয়া অথবা উঁচু জমি ব্যবহার করা। আর যদি ভালো জাতের যেগুলো রোগ সহনশীল, যেহেতু বর্ষাকালে রোগ বালাইটা বেশি হয় এই জন্য রোগ সহনশীল যে জাতগুলো আছে এই জাতগুলো আপনারা নির্বাচন
5: কৃষি অফিসে
4: যোগাযোগ করতে পারে, কৃষি অফিসে যোগাযোগ করে তারা ভালো সহনশীল জাত এগুলো নির্বাচন করে
1: করতে পারে।
4: আর অবশ্যই যদি নিচু জমি হয় তাহলে অবশ্যই যেন পানি নিষ্কাশনের ব্যবস্থা যেন থাকে, তারা ড্রেন করে দিতে পারে যেন পানিটা যেন জমে না, নালা কেটে দিতে হবে।
1: জাত ব্যবহারের রোগ সহনশীলতা একটু আগে আপনি বলছিলেন,
4: জি যদি সহনশীল যা অবশ্যই রোগ সহনশীল জাত এরকম ব্যবহার করতে হবে যেগুলো পোকামাকড় বা রোগ বালাই যেন সহজে অ্যাটাক করতে না পারে। আর আপনার যেহেতু যে সার ব্যবস্থা যেটা বলছিলাম যে সার যেহেতু একবার দিলে বৃষ্টির পানি কারণে
5: দুই তিনবার
4: দাবে দাবে দিতে হবে, দাবে দাবে দিতে হবে না হলে কিন্তু।
1: তবে ভাই শেষ কথা হচ্ছে নিয়মিত মাঠ পর্যবেক্ষণ করতেই হবে, না হলে এত কষ্টের ফসল সব যাবে।
5: হ্যাঁ গিয়াস ভাই শুনতেছ তো, ফরিদ ভাই হাসান ভাই কি
1: শ্রোতা বন্ধুরা যারা আপনারা আমাদের এই ফোন ইন অনুষ্ঠানে আজকে আমাদের সঙ্গে কথা বললেন, প্রিয় শ্রোতা বর্ষাকালে সবজি উৎপাদন ও রোগ দমন ব্যবস্থাপনা নিয়ে এতক্ষণ বললেন ডক্টর সৈয়দ মোহাম্মদ মহসিন, তিনি অনেক পরামর্শ দিলেন, তিনি সহযোগী অধ্যাপক উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগ শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। আর শ্রোতা বন্ধুরা আপনাদের সকলের যে ফসলের মাঠ ভরে উঠুক সোনার ফসলে এইটুকু কামনা নিয়ে আমাদের আজকের আসল ফোন ইন অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। প্রিয় শ্রোতা এতক্ষণ শুনছিলেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার, তত্ত্বাবধানে ছিলেন খালেদা পারভীন, প্রযোজনায় ছিলেন হরবিলাস রায়, সকলকে ধন্যবাদ।

0: বাংলাদেশ বেতার শ্রোতা বন্ধুরা, চতুর্থ পালার অনুষ্ঠান ঘোষণায় রয়েছি আমরা দুজন। আমি নিশাত শাহরিয়ার
1: ও আমি কানিজ ফাতেমা লুনা।
0: আমাদের সাথে প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ মেজবা চৌধুরী, মোহাম্মদ সোলেমান হোসেন খান, মোহাম্মদ আব্দুল কাইম, মোহাম্মদ রাশেদুল ইসলাম, মোহাম্মদ শাকিল আহমেদ, এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন উম্মে হাবিবা হিমি।
2: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান।

0: আসসালামু আলাইকুম। সেনা, নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের দুরবার। দুরবারে আজ অলংকার অনুষ্ঠানে শোনাব আধুনিক গান, আর দুরবার অনুষ্ঠান উপস্থাপনায় আছি আপনাদের সাথে আমি কানিজ ফাতেমা লুনা,
1: সঙ্গে রয়েছি আমি নিশাত শাহরিয়ার। প্রিয় সৈনিক ভাইরা, দুরবারে আধুনিক গান শুনবেন অলংকার অনুষ্ঠানে। শুরুতে শোনাব নাহিদ নজরুলের লেখা গান, সুর করেছেন বদরুল আলম বকুল, শিল্পী আপেল মাহমুদ।

অলঙ্কার অনুষ্ঠানে আধুনিক গান শুনছেন। এবারের শিল্পী রুনা লায়লা, গানের কথা লিখেছেন মোহাম্মদ মোজাক্কের, সুর করেছেন অজিত রায়। শিল্পী কণ্ঠে শুনবেন সুখ তুমি কি বড় জানতে ইচ্ছে করে এই গানটি।

রুনা লায়লার পর অলংকার অনুষ্ঠানের এবারের শিল্পী মোহাম্মদ খুরশিদ আলম। শিল্পীকণ্ঠে শুনবেন তোমার দুহাত ছুঁয়ে শপথ নিলাম এই গানটি। গানের গীতিকার সিরাজুল ইসলাম, সুর করেছেন আজাদ রহমান।

সেনা, নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, আপনারা দুর্বারে শুনছেন আধুনিক গানের অনুষ্ঠান অলংকার। এবারের গানের শিল্পী ডলি সায়ন্তনী। গানের কথা লিখেছেন আহমেদ রিজভী, সুর করেছেন প্রণব ঘোষ।

প্রিয় সৈনিক ভাইরা, আপনারা আধুনিক গান শুনছেন অলংকার অনুষ্ঠানে। এবারের গানটি শিল্পী কে এম আবদুল্লাহ আল মুর্তজা মহিন, গানের কথা সাজিয়েছেন কৃষিবিদ মোহাম্মদ হাবিবুর রহমান, সুর করেছেন অশোক কুমার সরকার।

সেনা নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা দূরবারে শুনছেন আধুনিক গান অলংকার অনুষ্ঠানে। এবারের শিল্পী চম্পা বণিক, গানের কথা লিখেছেন হীরেন্দ্রনাথ মৃধা, সুর করেছেন মোহাম্মদ রুবাইয়াত শামীম চৌধুরী।

প্রিয় সৈনিক ভাইরা, আপনারা দুর্বারে আধুনিক গান শুনছেন অলংকার অনুষ্ঠানে। এবারে গানটির কথা সাজিয়েছেন কাশিদুজ্জামান সেলিম, সুর করেছেন সুমন রেজা খান, শিল্পী মোহাম্মদ খালেদ মাহমুদ মুন।

0: প্রিয় সৈনিক ভাইরা, এই গানটির সাথে শেষ হল আজকের দুর্বার। দুর্বারে আজ আধুনিক গান শুনলেন অলংকার অনুষ্ঠানে। যে যেখানে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন এই কামনায় এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি কানিজ ফাতেমা লুনা,
1: সঙ্গে ছিলাম আমি নিশাত শাহরিয়ার। প্রিয় সৈনিক ভাইরা, আজকের দুর্বার অনুষ্ঠানটি তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
2: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।

0: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলার খবর পড়ছি মীর আশফাক হোসাইন। ফিফা বিশ্বকাপ ফুটবলে বেশ কয়েকটি খেলা আজ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র টেক্সাসে। বাংলাদেশ সময় রাত ১১টায় পর্তুগাল উজবেকিস্তানের মোকাবেলা করবে। রাত ২টায় বোস্টনে ইংল্যান্ড ঘানার বিপক্ষে মাঠে নামবে। এছাড়া আগামীকাল ভোর ৫টায় কানাডা টরন্টোতে পানামা ক্রোয়েশিয়ার এবং সকাল ৮টায় মেক্সিকোতে কলম্বিয়া ডিআর কঙ্গোর মুখোমুখি হবে। এদিকে আজ অনুষ্ঠিত খেলায় ফ্রান্স ৩-০ গোলে ইরানকে, নরওয়ে ৩-২ গোলে সেনেগালকে এবং আলজেরিয়া ২-১ গোলে জর্ডানকে পরাজিত করে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
1: ফিলাডেলফিয়ার গ্যালারি জুড়ে তখন ফরাসি সমর্থকদের নীল জোয়ার, মাঠের সেই উত্তাপ আরও বাড়িয়ে দিলেন কিলিয়ান এমবাপ্পে। গ্রুপ আই এর ম্যাচে ইরাকের রক্ষণভাগকে নাচিয়ে চোখ ধাঁধানো এক শটে ডেডলক ভাঙ্গেন এই ফরাসি ফরোয়ার্ড। পুরো ম্যাচেই একচ্ছত্র আধিপত্য ধরে রেখেছিল গ্যালোবারের প্রথম রানার আপরা। শেষ পর্যন্ত ইরাককে ৩-০ গোলের বড় ব্যবধানে উড়িয়ে দিয়ে পূর্ণ ৩ পয়েন্ট নিশ্চিত করে মাঠ ছাড়ে তারা, আর এর ফলে নকআউট পর্ব নিশ্চিত করেছে ফ্রান্স। একই গ্রুপের অন্য ম্যাচে নিউ জার্সিতে মেটলাইফ স্টেডিয়াম রূপ নিয়েছিল গোল উৎসবে। আফ্রিকান পরাশক্তি সেনেগালের বিপক্ষে কাঁপন ধরানো আক্রমণ চালায় নরওয়ে। আক্রমণ পাল্টা আক্রমণে ঠাসা রোমাঞ্চকর এই ম্যাচে শেষ মুহূর্তের নাটকীয়তায় সেনেগালকে ৩-২ ব্যবধানে হারিয়ে মাঠ ছাড়ে নরওয়েজিয়ানরা। এদিকে দিনের অন্য ম্যাচে জর্ডানকে ২-১ গোলে হারিয়েছে আলজেরিয়া। আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
0: চলমান বিশ্বকাপে অস্ট্রিয়ার বিরুদ্ধে জোড়া গোল করে লিওনেল মেসি বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় স্থান দখল করেছেন। ১৮ গোলের মালিক মেসি। তিনি পিছনে ফেলেছেন জার্মান তারকা মিরাস্লোভা ক্লোসাকে। জার্মানির মিরাস্লোভা ক্লোসা ১৬টি গোল করে দ্বিতীয় এবং ব্রাজিলের রোনালদো ১৫টি গোল করে তৃতীয় স্থানে রয়েছেন। গাজীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে আজকের খেলায় আব্দুল গফুর ফুটবল একাডেমি সহজ জয় পেয়েছে। শহীদ বরকত স্টেডিয়ামে অনুষ্ঠিত তৃতীয় ম্যাচে আব্দুল গফুর ফুটবল একাডেমি ৪-১ গোলে শানবান্ধা স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। ম্যাচের শুরু থেকেই বিজয়ী দলের প্রতিপক্ষের জালে একের পর এক গোল করতে থাকে। অপরদিকে শানবান্ধা স্পোর্টিং ক্লাব একটি গোল শোধ করলেও বাকি সময় ম্যাচে আর ঘুরে দাঁড়াতে পারেনি। অনূর্ধ্ব ১৭ ফুটবল টুর্নামেন্টে মাগুরা জেলা দল চ্যাম্পিয়ন হয়েছে। রাজধানীর কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মুস্তাফা কামাল স্টেডিয়ামে গতকাল অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে মাগুরা জেলা দল ৪-২ গোলে জামালপুর জেলা দলকে পরাজিত করে এই শিরোপা লাভ করে। খেলা শেষে রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। ইংল্যান্ডের ব্রিস্টলে আইসিসি নারী টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের দিনের দ্বিতীয় খেলায় শ্রীলঙ্কার বিপক্ষে আয়ারল্যান্ড এখন ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা ৬ ওভারে ৩ উইকেটে ৩০ রান করেছে। এর আগে একই ভেন্যুতে আজ দিনের প্রথম খেলায় নিউজিল্যান্ড ৬ উইকেটে স্কটল্যান্ডকে পরাজিত করে। স্কটল্যান্ড প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৩১ রান করে। জবাবে নিউজিল্যান্ড নারী দল ১৮ ওভার ২ বলে ৪ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। এদিকে রাত ১১:৩০টায় লিডসে পাকিস্তান অস্ট্রেলিয়ার মোকাবেলা করবে। আগামীকাল দিনের একমাত্র খেলায় স্বাগতিক ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ নারী দলের বিপক্ষে খেলতে নামবে। এ পর্যন্ত টুর্নামেন্টে অস্ট্রেলিয়া ৩ খেলায় অপরাজিত থেকে ৬ পয়েন্ট লাভ করে শীর্ষ রয়েছে। এছাড়া ভারত সমান সংখ্যক খেলায় ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় এবং দক্ষিণ আফ্রিকা ৩ খেলা থেকে ৪ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের একাংশ জিম্বাবুয়ে অবস্থান করছে। দলের বাকি সদস্যরা আগামীকাল ঢাকা ত্যাগ করবেন। এই সফরকালে বাংলাদেশ স্বাগতিকদের বিরুদ্ধে একমাত্র টেস্ট ম্যাচের পাশাপাশি ৩টি ওয়ানডে এবং সমান সংখ্যক টি টোয়েন্টি ম্যাচে অংশ নেবে। আগামী ২৮ জুন হারারেতে বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যে একমাত্র টেস্টটি বাংলাদেশ সময় বেলা ২টায় শুরু হবে। এদিকে এই টেস্টের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি নাজমুল হোসেন সন্তুর নেতৃত্বে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। দুদলের মধ্যে ৩ ম্যাচের একদিনের আন্তর্জাতিক সিরিজের প্রথমটি আগামী ৬ জুলাই বেলা ১টায় অনুষ্ঠিত হবে। একদিনের সিরিজের পর বাংলাদেশ স্বাগতিকদের বিপক্ষে ৩ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে। আগামী বৃহস্পতিবার স্বাগতিক ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের মধ্যে তৃতীয় শেষ টেস্ট শুরু হবে। নটিংহ্যামে বাংলাদেশ সময় বিকেল ৪টায় খেলা শুরু হবে। ৩ ম্যাচ টেস্ট সিরিজ এখন ১-১ সমতা বিরাজ করছে। বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলের প্রধান কোচ হিসেবে সাবেক ওপেনার হান্নান সরকারকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। সম্প্রতি বাংলাদেশ অনূর্ধ্ব ১৭ দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন হান্নান সরকার। নতুন হওয়া অনূর্ধ্ব ১৯ কোচ স্টাফদের ৬ সদস্যের মধ্যে ৫জনই স্থানীয় কোচ। দেশের সাবেক পেসার ডলার মাহমুদকে পেস বোলিং কোচ হিসেবে বহাল রাখা হয়েছে। খেলাধুলা খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30।

0: বাংলাদেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: নীল নবঘনে আষাঢ় গগনে তিল ঠাঁই আর নাহিরে, ওগো আজ তোরা যাস নে ঘরের বাহিরে। বাদলের ধারা ঝরে ঝরঝর, আউশের ক্ষেত জলে ভরভর, কালিমাখা মেঘে ওপারে আঁধার ঘনিয়েছে দেখ চাহিরে। ওগো আজ তোরা যাস নে ঘরের বাহিরে। সুপ্রিয় শ্রোতা, বাংলাদেশ ষড়ঋতুর দেশ, ঋতু পরিক্রমায় প্রকৃতিতে চলছে এখন বর্ষাকাল। এখন প্রকৃতিতে ফুটেছে কদম কেয়া কেতকি ফুল। আষাঢ় মানেই বৃষ্টি, আষাঢ় মানেই আকাশে ঘন কালো মেঘ। যে কোনো সময় বৃষ্টির ঝুমঝুম শব্দ, আবার কখনো ইলশে গুড়ি। তাই বাড়ির বাহিরে গেলে একটু সচেতন থাকতে হবে। সবাইকে আষাঢ়ের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার।

0: প্রিয় শ্রোতা, আজকের অনুষ্ঠান সূচিতে রয়েছে সাক্ষাৎকারমূলক আলোচনা, জনসংখ্যার গান, বেতার কার্টুন, সেই সাথে সচেতনতামূলক তথ্য ও শুনব মাঝে মাঝে। শুরুতেই সাক্ষাৎকারমূলক আলোচনা। আজ এই পর্বে জন্ম নিয়ন্ত্রণের খুবই গুরুত্বপূর্ণ একটি পদ্ধতি নিয়ে আলোকপাত করা হয়েছে। আসুন শুনি জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি হিসেবে ইমপ্ল্যান্ট কেমন কার্যকরী সেই বিষয়ে বিস্তারিত।
1: প্রিয় শ্রোতা বন্ধু, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। পরিবার পরিকল্পনার বিভিন্ন পদ্ধতি নিয়ে আমাদের প্রশ্নের শেষ নেই এবং জিজ্ঞাসারও শেষ নেই, এবং বিশেষভাবে কাদের জন্য কোন পদ্ধতি বা কোন নিয়ন্ত্রণ ব্যবস্থাটা প্রযোজ্য, এ নিয়েও অনেক ধরনের জল্পনার কল্পনার অবকাশ রয়েছে। তো আজ বিশেষ একটি জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ইমপ্ল্যান্ট, এটা নিয়ে আমরা আলোচনা করব। স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডক্টর ইশরাত জাহান, এবং আমাদের আজকের বিষয় জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি হিসেবে ইমপ্ল্যান্ট। প্রথমে ডক্টর ইশরাত জাহান, আপনার কাছ থেকে আমি জানতে চাইব ইমপ্ল্যান্ট বিষয়টি কি।
2: ধন্যবাদ নাজমি। যেটা হলো যে ইমপ্ল্যান্ট মহিলাদের জন্য একটি অস্থায়ী দীর্ঘমেয়াদী ক্লিনিক্যাল পদ্ধতি। এটা প্রযোজ্য একটা দুইটা চিকন নরম ক্যাপসুলের মতো থাকে, যেটা চিকনটা হচ্ছে দেয়াশলাইয়ের কাঠির থেকেও চিকন, যা মহিলাদের হাতের কনুইয়ের উপরে ভিতরের দিকে চামড়ার নিচে ঢুকিয়ে দেওয়া হয়। এটা ক্যাপসুলের মধ্যে থাকে প্রজেস্টেরন হরমোন, সেই প্রজেস্টেরন হরমোন ডেইলি সিক্রেশন হয় এবং সেটা বডিতে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির জন্য হেল্প করে।
1: আপনি বলেছেন যে দুটি চিকন ক্যাপসুল চামড়ার নিচে ঢুকিয়ে দেওয়া হয়, তো এটি নিশ্চয়ই খুব অস্বস্তিদায়ক একটি পদ্ধতি অনেকের মনে হতে পারে, এ ব্যাপারে আপনার পরামর্শ?
2: না, এটা তেমন অস্বস্তি না, কারণ চামড়ার নিচে একটু ফুটা করে ঢুকিয়ে দেওয়া হয় এবং অনেকের মনেই থাকে না যে ভিতরে কিছু আছে এরকম আর কি।
1: এই পদ্ধতিটি বিশেষভাবে কাদের জন্য প্রযোজ্য, অর্থাৎ কোন কোন দম্পতির জন্য আপনারা উপদেশ দেন যে এই পদ্ধতি তাদের জন্য জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি হিসেবে একেবারে উপযুক্ত?
2: যে কোনো সক্ষম দম্পতি এই পদ্ধতি ব্যবহার করতে পারেন। তবুও এমন হয় যে যাদের হয়তো যারা ইস্ট্রোজেন কন্টেইনিং পদ্ধতি নিতে পারেন না, যেমন কম্বাইন পিল খেতে পারেন না, যারা ইস্ট্রোজেন নিতে পারেন না তারা শুধুমাত্র প্রজেস্টেরন নেবেন, তাদের জন্য এটা খুব ভালো হয়। আর যেই মায়েরা বাচ্চাকে বুকের দুধ খাওয়াচ্ছেন তাদের জন্য এটা খুব ভালো হয়।
1: এক্ষেত্রে কি বিশেষ কোন ব্যাপার রয়েছে যে দুটি সন্তান থাকতে হবে, কিংবা কোন সন্তান কয়জন থাকতে হবে, বা কোন সময়টায়, অর্থাৎ কত বছর বৈবাহিক অবস্থা, কিংবা কতটা বাচ্চা থাকলে?
2: এরকম কোনো কিছু নাই যে কোনো সময় নিতে পারবে, যেহেতু অস্থায়ী পদ্ধতি এবং ওটা ওই ক্যাপসুল খুলে ফেললেই সেটা তার কার্যকর ক্ষমতা হারিয়ে ফেলে এবং তার ফার্টিলিটিটা আবার ফিরে আসে। সুতরাং এমন কোন অবস্থা নয় যে কোন সক্ষম দম্পতি এটা নিতে পারেন।
1: এক্ষেত্রে মহিলাদের বয়সের কোন ব্যাপার রয়েছে কিনা?
2: বয়সের কোন ব্যাপার নয়, আসলে প্রজেস্টেরন হরমোন সবসময় নিতে পারে। আমরা যেটা বলি যে মাসিকের প্রথম 5 থেকে 7 দিনের মধ্যে ইমপ্ল্যান্ট নিতে হবে, এবং ইমপ্ল্যান্টটা নিতে হবে প্রশিক্ষণপ্রাপ্ত ডাক্তারের কাছে।
1: এটি খুবই একটি গুরুত্বপূর্ণ একটি ব্যাপার যে মাসিকের প্রথম 5 থেকে 7 দিনের মধ্যে, প্রথম যখন একজন দেবেন সেই হিসাবে,
2: হ্যাঁ 5 থেকে 7 দিনের মধ্যে নিবেন, যে তখন যাতে তার ওভুলেশন না হয়ে যায়, ওভুলেশন হওয়ার আগেই তা নিতে হবে আর কি।
1: এবং এটা একবার ঢুকালে সেটা কতদিন পর্যন্ত কার্যকর থাকতে পারে?
2: এটা হচ্ছে, এটা দুই রকমের আমাদের দেশে পাওয়া যায়। একটা হচ্ছে ইমপ্লানন, ইমপ্লাননটা একটি কাঠি, সেটা 3 বছরের জন্য। আর একটা পাওয়া যায় জ্যাডল, জ্যাডলটা হচ্ছে দুইটি কাঠি এবং সেটা 5 বছরের জন্য।
1: এবং এর পরবর্তীতে তাকেই মনে রেখে সেই তারিখ অনুযায়ী কি স্বাস্থ্যকেন্দ্রে আবার?
2: হ্যাঁ, ওই যে স্বাস্থ্যকেন্দ্রে একটা কার্ড দিয়ে দেওয়া হয় এবং সেই কার্ডে মানে ইমপ্ল্যান্ট পড়ানোর তারিখ লিখে দেওয়া হয়, তারপর সেখানে বলে দেওয়া হয় যে কোনো অসুবিধা হলে আসবে, কোথায় আসবে, আর না হলে সে 3 বছর পর বা 5 বছর পর ওই তারিখে এসে খুলবে আর কি। আর যদি এর মধ্যে যদি কোনো তার অসুবিধা হয় তাহলে আসবে। আর যদি এমনিতে অনেক সময় হয় যে খুলে ফেলবে, বাচ্চা নিতে ইচ্ছা চিন্তা করছে, তখনও খুলে ফেলতে পারে।
1: ডক্টর ইশরাত, আপনি বলেছেন যে বিশেষজ্ঞ চিকিৎসক বা একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই ব্যবস্থাটা গ্রহণ করতে হবে, তো এই বিশেষ সেবাটা কোথায় কোথায় পাওয়া যেতে পারে?
2: এই সেবা ওই সব জায়গাতেই পাওয়া যায়, যেমন হচ্ছে যে কোনো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যে ফ্যামিলি প্ল্যানিং এর উইং আছে সেখানে পাওয়া যাবে, মা ও শিশু কল্যাণ কেন্দ্র, তারপরে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, এবং কিছু এনজিও আছে আমাদের দেশে, কিছু এনজিও ভীষণ ভালো কাজ করছেন এই ব্যাপারে, জন্ম নিয়ন্ত্রণের ব্যাপারে, তাদের ওখানে পাওয়া যাবে।
1: এই ধরনের পদ্ধতির জন্য কি হাসপাতালে ভর্তির কোনো প্রয়োজন আছে?
2: না, কোনো ভর্তির কোনো প্রয়োজন নাই এবং কোনো অ্যানেস্থেশিয়া দেওয়ারও দরকার নাই।
1: অর্থাৎ খুব বেশি ভয়ের কোনো কারণ?
2: না না, কোনো ভয় নাই।
1: সার্জারি বা অপারেশন নিয়ে যেটা অনেকের ভয় থাকে?
2: না না, কিছু না, ইনশাআল্লাহ
1: এরকম কিছু নেই। তো জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি হিসেবে এটা কতটা গুরুত্বপূর্ণ, অর্থাৎ আমি জানতে চাইছি কি কি বিশেষ সুবিধা রয়েছে এই ইমপ্ল্যান্ট ব্যবস্থার?
2: বিশেষ সুবিধা অসুবিধা সবগুলাই, যেটা হচ্ছে এই পদ্ধতিটি যেটা তিন বছর সাথে তিন বছর, দুই কাঠি পাঁচ বছর জন্য কার্যকর, পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে, খুবই কম। আর যারা বাচ্চাকে বুকের দুধ খাওয়াচ্ছে, বুকের দুধের মানে কোয়ালিটির কোন অসুবিধা হয় না, সেজন্য বুকের দুধ খাওয়ালেও নেওয়া যায়, বুকের দুধ কমায় না যেটা বলি আমরা। আর বলছিলাম একটু আগে যে ইস্ট্রোজেন কন্টেনিং যারা নিতে পারে না তাদের জন্য ভালো হয় পোস্টন কন্টেনিং নিতে। আর প্রসব পরবর্তী পোস্টপার্টাম যেটাকে আমরা বলি, যে প্রসব পরবর্তী পদ্ধতি হিসেবে এটা খুব ভালো, এবং খুলে ফেললে সাথে সাথে তার সক্ষমতা ফিরে আসে এবং সন্তান ধারণ করতে পারে।
1: তো বিশেষ করে যারা প্রতিদিন খাবারটাকে অনেক কষ্টকর মনে করেন, যে প্রতিদিন পিল খাওয়াটা,
2: প্রতিদিন পিল খাওয়াটা অসুবিধা মনে থাকে না, ভুলে যায়, হ্যাঁ ভুলে গেল, বা কোন খুব ব্যস্ত থাকে অনেক সময় ভুলে যায়, তাও তখনও তাদের জন্য এটা খুব সুবিধা,
1: খুবই সুবিধাজনক একটি পদ্ধতি। সুন্দর বলেছেন ডক্টর ইরশাদ। এবার আপনার কাছে জানতে চাইব এই ব্যবস্থার বিশেষ কোন অসুবিধা রয়েছে কিনা, শারীরিক কিংবা পারিবারিক?
2: আচ্ছা, শারীরিক যেটা বলছি যে অসুবিধা ঠিক না, অনেক সময় অনেকের মাসিক অনিয়মিত হয়, অনেকের হয়তো স্পটিং হয় ফোটা ফোটা রক্ত যায়, অথবা দুই মাসিকের মাঝখানে ফোটা ফোটা রক্ত যায়, অনেকের কম ব্লিডিং হয়, অনেকের মাসিক বন্ধ হয়ে যায়। তো বন্ধ হলে তখন বুঝতে পারে না যে কি এটা আবার কি গর্ভসঞ্চার করে হয়েছে নাকি এমনি বন্ধ আছে। আর এইগুলা হলে তো মানে তেমন অসুবিধা হয় না, পেশেন্টরা বা ক্লায়েন্টরা মেনে না এটা। অনেক সময় মাসিকের সময় বেশি রক্ত যায়, রক্তচাপ বেশি হয়। আর প্রজেস্টেরনের জন্য, প্রজেস্টেরন হরমোনের জন্য যেটা হয়, যদিও খুব অল্প পরিমাণের প্রত্যেক দিন সিক্রেট হয়, তো মাথা ব্যথা বা অনেকের ওজন বাড়ে বলে বলা হয় আর কি, অল্প, খুবই অল্প এটা হয় আর কি, অনেকের একটু ব্রণ হতে পারে।
1: অর্থাৎ হরমোন জনিত কিছু অসুবিধা দেখা যেতে পারে, তবে অন্যান্য হরমোন জনিত কিছু পিল যেগুলো মুখে খেতে হয় সেগুলো থেকে কি পার্শ্ব প্রতিক্রিয়া অনেকটাই কম?
2: হ্যাঁ।
1: আর অনেকে আছেন যে মনে করেন যে মাসিকের মাঝখানের সময়টায়, যে সময়টায় মাসিক হচ্ছে বা হওয়ার কথা ছিল, ওই সময়টায় মাসিক না হলেও একটু তলপেটে ব্যথা, এই ধরনের ব্যথা বা অতিরিক্ত রক্তস্রাব বা হচ্ছে সাদা স্রাব, দুর্গন্ধযুক্ত স্রাব, এই ধরনের ব্যবহারের সাথে কি বা এই ধরনের জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির ব্যবস্থার সাথে কি এগুলো কোনো
2: সম্পর্ক? না, সাদা স্রাবের সাথে নয়, সাদা স্রাব তো আসলে ভ্যাজাইনাল ইনফেকশন হয়। তো যেটা হয় যে কন্ডম ব্যবহার করলে ভ্যাজাইনাল ইনফেকশনটা কম হয়। হ্যাঁ, যদি এইসব মানে প্রজেস্টন বা নিজেই মহিলা ইয়ে নিয়ে থাকেন, হরমোন নিয়ে থাকেন, তো তার তো কন্ডম ব্যবহার করা হয় না, তখন কিছু ভ্যাজাইনাল ইনফেকশন হতে পারে, সেই জন্য সাদা স্রাব হয়। এটার সাথে আসলে সম্পর্ক নেই,
1: অর্থাৎ এটা এই ইমপ্ল্যান্টের পার্শ্বপ্রতিক্রিয়া?
2: ইমপ্ল্যান্টের পার্শ্ব না, অবশ্যই না।
1: আমরা সবশেষে জানতে চাইব ডক্টর ইরশাদ আপনার কাছ থেকে, এই যে ইমপ্ল্যান্ট যেদিন তার চামড়ার নিচে বসানো হলো, ঠিক তার কতদিন পর থেকে এর কার্যকারিতা শুরু হবে? অর্থাৎ আমরা অনেক ক্ষেত্রে কিন্তু বলে থাকি যে একটি নতুন যখন জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করা হয়, কিছুদিন অন্যান্য কোন অস্থায়ী ব্যবস্থা এই ক্ষেত্রে কি নিতে হবে কিনা?
2: এক্ষেত্রে আসলে ওই দিন থেকেই সে ইয়ে হয়ে গেল, কারণ পরের দিন থেকে তার হরমোন সিক্রেট হবে এবং 24 আওয়ার্স এর পর থেকে সেটা কার্যকর হবে। সুতরাং এক্ষেত্রে কোনো অসুবিধা নেই, অন্য কোনো ব্যবস্থা নিবে,
1: অর্থাৎ প্রথম থেকেই তিনি
2: নিশ্চিত থাকবেন। পোস্টন হরমোন সিক্রেট হতে ওভুলেশন হয় না, সুতরাং ওভুলেশন না হলে তার বাচ্চা হওয়ার সম্ভাবনাও থাকে না।
1: তবে শুধু একটি ব্যাপারে গুরুত্বপূর্ণ, যে সময়টা তাকে মনে রাখতে হবে, কার্ডটাকে সংরক্ষণ করতে হবে, এবং যেটা আপনি বলেছেন দুই ধরনের ব্যবস্থা রয়েছে, একটি তিন বছরের জন্য, একটি পাঁচ বছরের জন্য। অর্থাৎ যে সময়টা শেষ হবে তার কিছুদিন আগেই সম্ভবত তাকে স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে জানাতে হবে যে তার সময় হয়েছে,
2: ওই দিন মানে শেষ দিনে গেলেও হবে, হ্যাঁ শেষের দিকে, অথবা উনি যদি ইচ্ছা পোষণ করেন যে বাচ্চা নিবেন তাহলেও খুলে ফেলতে যেতে পারেন,
1: একই জায়গায় আবার
2: একই জায়গায় যাবেন, হ্যাঁ যে বলবেন যে খুলে নিব।
1: ডক্টর ইরশাদ জাহান আপনাকে ধন্যবাদ খুব সুন্দর কিছু তথ্য দেওয়ার জন্য, বিশেষ করে ইমপ্ল্যান্ট যেটি আমাদের সবার জন্য একটি খুব ভালো একটি জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি, বিশেষ করে আমরা জানলাম বেশ কিছু সুবিধা রয়েছে এবং নিশ্চিন্ত মনে অনেক দম্পতি এই জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিটি গ্রহণ করতে পারেন। আর আজকে যারা শুনলেন আমাদের অনুষ্ঠানটি, সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।
0: এতক্ষণ শুনলেন জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি হিসেবে ইমপ্ল্যান্ট সম্পর্কে নানা তথ্য। যারা পরিকল্পনা করে পরিবার সাজান তারা নিশ্চয়ই সুখী পরিবারেই বসবাস করেন, মূলত ছোট পরিবারই সুখী পরিবার। তাই সবাইকে পরিবার ছোট রাখার পরামর্শ দিন এবং নিজেও ছোট পরিবার গঠনে পরিকল্পনা করুন। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিল্পের যতগুলো মাধ্যম রয়েছে তার মধ্যে গান একটি শক্তিশালী মাধ্যম, যেটা মানুষের হৃদয়ে সহজেই পৌঁছে যায় বাণী, সুর ও শিল্পী গায়কিতে। চলুন শুনে আসি একটি জনসংখ্যার গান। গানের কথাগুলো সাজিয়েছেন মোহাম্মদ ইনামুল ইসলাম, সুর করেছেন উজ্জ্বল সিনহা। শুনব শিল্পী নির্ঝর চৌধুরী ও খন্দকার মাসরিন নাহার বনির কণ্ঠে।

0: শ্রোতা শুনলেন জনসংখ্যার গান। শুধু ঋতুভিত্তিক রোগবালাই নয়, ডেঙ্গু জ্বর প্রতিরোধে প্রতি মুহূর্তে সচেতন থাকতে হবে। এডিস মশার বংশ বিস্তার রোধ করতে বাসাবাড়ির ভেতরে, বাইরে, ছাদে, বারান্দা, ব্যালকনির যে কোনো জায়গায় জমে থাকা পানি প্রতিদিন পরিষ্কার করুন। ঘুমানোর সময় মশারি ব্যবহার করুন। বারবার হাত ধুতে হবে অন্তত 20 সেকেন্ড ধরে। বাড়ির বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন এবং পানি ও পানীয় জাতীয় খাবার বেশি খাবেন। নিজে সচেতন থাকুন, অন্যকেও সচেতন রাখুন। আজকের সুখী সংসার অনুষ্ঠানটির গ্রন্থনা উপস্থাপনায় ছিলাম আমি আফরোজা পারভীন কনা, সম্পাদনা করেছেন মোহাম্মদ কামরুল হাসান এবং সুখী সংসার অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তোফাজ্জল হোসেন।
1: অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেন।
2: বিশ্বে যা কিছু আছে সবই ধ্বংসপ্রাপ্ত হবে, আর তোমার একমাত্র প্রতিপালক অবশিষ্ট থাকবেন যিনি মহিয়ান ও গরিয়ান। আল কোরআন। এখন প্রচার হচ্ছে পবিত্র ঈশান নামাজের আজান।
3: আল্লাহু আকবার, আল্লাহ

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تفسدوا في الأرض بعد إصلاحها
3: আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।
4: বাংলাদেশ বেতার, একটু পরেই শুনবেন বাংলা সংবাদ এবং তারপরে সংবাদ পর্যালোচনা।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30। বাংলাদেশ বেতার, খবর পড়ছি শানাস পারভিন। শুরুতেই শিরোনাম। চীনে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভা শুরু। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের। ডেঙ্গু প্রতিরোধে সিটি কর্পোরেশন সহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রীর। টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত। বিচারাধীন অবস্থায় আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা। সুনির্দিষ্ট পরিকল্পনা ও নীতিগত সহায়তার মাধ্যমে দেশের রপ্তানি আয় $150 বিলিয়ন উন্নীত করা সম্ভব, বাণিজ্যমন্ত্রীর মন্তব্য। পরীক্ষা কেন্দ্রে সিসি ক্যামেরার মাধ্যমে নিশ্চিত করা হবে ডিজিটাল ভিজিল্যান্স, বললেন শিক্ষামন্ত্রী। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ও দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে সফলভাবে হরমুজ প্রণালী অতিক্রম করল বাংলাদেশি জাহাজ এমভি বাংলার জয়যাত্রা। হরমুজ প্রণালী থেকে মার্কিন অবরোধ তুলে নেওয়ার ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের। জব্দকৃত ইরানের $12 বিলিয়ন ছাড়ের সিদ্ধান্ত। এবং ফিফা বিশ্বকাপ ফুটবলে আজ রাত 11:00 পর্তুগাল উজবেকিস্তানের এবং রাত 2:00 ইংল্যান্ড ঘানার মোকাবেলা করবে। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত খবর। প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু পরিবর্তনের কারণে ঝুঁকিতে থাকা লাখ লাখ মানুষের জন্য বিশ্ব নেতৃবৃন্দকে তাদের প্রতিশ্রুতি পূরণের আহ্বান জানিয়েছেন। আজ চীনের দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সামার ডাভোস নামে পরিচিত নিউ চ্যাম্পিয়ন্সের 17তম বার্ষিক সভায় পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে জলবায়ু নেতৃত্ব শীর্ষক এক অধিবেশনের উদ্বোধনী বক্তব্যে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতিকে কাজে এবং অঙ্গীকারকে ফলাফলে পরিণত করার সময় এসেছে, যাতে বিশ্ব ভবিষ্যতের পথে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে পারে। তিনি আশা প্রকাশ করেন, আগামী নভেম্বরে তুরস্কে অনুষ্ঠেয় জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলনের 31তম অধিবেশন COP31 এই চ্যালেঞ্জ মোকাবেলায় সফল হবে এবং এই লক্ষ্যে বাংলাদেশ তার দায়িত্ব পালনে প্রস্তুত। তারেক রহমান জোর দিয়ে বলেন, COP31-এ জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত কর্মকাঠামো সনদ এবং প্যারিস চুক্তির লক্ষ্য চেতনাকে পুনরুজ্জীবিত করতে হবে। জলবায়ু সহিষ্ণুতা গড়ে তোলা কোন দেশের একার পক্ষে সম্ভব নয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এর জন্য প্রয়োজন অংশীদারিত্ব, প্রযুক্তি, অর্থায়ন ও সম্মিলিত অঙ্গীকার। তিনি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় তিনটি অগ্রাধিকারের উপর জোর দেন। সেগুলো হল ক্ষয়ক্ষতি তহবিল কার্যকর, জলবায়ু তহবিল আরও সহজলভ্য করা এবং প্রশমনের পাশাপাশি অভিযোজনের উপর গুরুত্ব দেয়া। প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা বাংলাদেশের মতো বদ্বীপ রাষ্ট্র এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকিতে থাকা দেশগুলোর সহযোগিতায় ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামকে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন। তিনি আজ চীনের দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও আলোয়িস জাভিঙ্গির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এই আহ্বান জানান। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনের ফাঁকে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ আগামী 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণের পাশাপাশি প্রায় 20,000 কিলোমিটার নদী ও খাল পুনর্খননের মাধ্যমে পানি প্রবাহ পুনরুদ্ধার, বন্যার ঝুঁকি হ্রাস এবং পরিবেশ সুরক্ষায় উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, 2030 সালের মধ্যে মোট বিদ্যুৎ চাহিদার 20% নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের পরিকল্পনা গ্রহণ করেছে বাংলাদেশ। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ায় 2 দিনের সরকারি সফর শেষে গতরাতে চীনের দালিয়ানে পৌঁছান। এ সময় প্রধানমন্ত্রীকে লাল গালিচা সম্বর্ধনা দেওয়া হয়। দালিয়ানে ব্যস্ত সময় পার করার পর বিভিন্ন সরকারি অনুষ্ঠানে যোগ দিতে চীনের রাজধানী বেইজিং যাচ্ছেন প্রধানমন্ত্রী। তিনি আগামী বৃহস্পতিবার চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এবং শুক্রবার চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এর সঙ্গে বৈঠক করবেন। প্রধানমন্ত্রী তারেক রহমান শুক্রবার রাতে দেশে এসে পৌঁছবেন বলে আশা করা যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক মালয়েশিয়া সফর দুই দেশের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কে এক নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। প্রধানমন্ত্রীর এই সফরে বাংলাদেশ পেয়েছে গুরুত্বপূর্ণ কিছু দ্বিপাক্ষিক চুক্তি এবং অর্থনৈতিক অংশীদারিত্বের প্রতিশ্রুতি। তবে চুক্তির দ্রুত বাস্তবায়নের মাঝেই এর চূড়ান্ত সফলতা নির্ভর করছে বলে মত বিশেষজ্ঞদের। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: মালয়েশিয়ার পুত্রজায়ে অনুষ্ঠিত বাংলাদেশ ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীদের দ্বিপাক্ষিক বৈঠক শেষে দুই দেশের মধ্যে তিনটি গুরুত্বপূর্ণ চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে। এর মধ্যে সাংস্কৃতিক বিনিময় ও সম্পর্ক জোরদারের একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এছাড়া দ্বিপাক্ষিক বিনিয়োগ বৃদ্ধি ও সন্ত্রাসবাদ মোকাবেলায় সক্ষমতা বাড়াতে বিনিময় হয়েছে দুটি দ্বিপক্ষীয় দলিল। প্রধানমন্ত্রীর এই সফর দুই দেশের সম্পর্ককে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক তানভীর হাবিব বলেন, বাণিজ্যিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে দুই দেশ 2027 সালের মধ্যে দ্বিপাক্ষিক মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ সম্পাদনের চূড়ান্ত সময়সীমা নির্ধারণ করেছে। এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া পেট্রোনাস, আজিয়েটা এবং এয়ার এশিয়ার মতো মালয়েশিয়ার শীর্ষ পাঁচ বৃহৎ শিল্পগোষ্ঠীর বাংলাদেশে জ্বালানি, টেলিযোগাযোগ ও অবকাঠামো খাতে বিনিয়োগের জোরালো প্রতিশ্রুতিও নতুন সম্ভাবনা তৈরি করেছে।
3: প্রথমে যদি বাংলাদেশ মালয়েশিয়া দ্বিপাক্ষিক সম্পর্কের দিকে আমরা ফোকাস করি, তাহলে দেখতে পারব যে শুধুমাত্র বাংলাদেশ থেকে লেবার মাইগ্রেশনের অ্যাঙ্গেল থেকে বাংলাদেশ সম্পর্কটাকে না দেখে মালয়েশিয়া নিজেই চাচ্ছে বাংলাদেশের সাথে সম্পর্কটাকে আরো নিবিড়ভাবে পরিচর্যা করতে। সেক্ষেত্রে আমরা দেখছি দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে যে জয়েন্ট বিজনেস কাউন্সিল গঠন করার একটা পরিকল্পনা হয়েছে, প্রতিরক্ষা খাতে জয়েন্ট কমিটি অন ডিফেন্স কোঅপারেশনের পরিকল্পনা আমরা সাইন করেছি। একই সাথে খুব গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে বাংলাদেশ এবং মালয়েশিয়ার সাথে একটা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বা মুক্ত বাজার বাণিজ্য চুক্তি করা।
2: রোহিঙ্গা ইস্যুতে মালয়েশিয়াকে পাশে পাচ্ছে বাংলাদেশ। তাছাড়া বিশ্বের বৃহত্তম বাণিজ্য জোট আরসিইপিতে বাংলাদেশের অন্তর্ভুক্তি এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার আবেদনে পূর্ণ সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। বিষয়টিকে কূটনৈতিক ক্ষেত্রে বাংলাদেশের বড় ধরনের কৌশলগত সাফল্য বলে মনে করছেন এই বিশেষজ্ঞ।
3: দ্বিপাক্ষিক সম্পর্কের বাইরে যদি আঞ্চলিক সম্পর্কে দেখি, বাংলাদেশ অনেকদিন ধরে প্রচেষ্টা চালাচ্ছে যে আসিয়ান এবং রিজনাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক প্রোগ্রাম যেটাকে বলে বা প্ল্যান যেটাকে বলে আরসিইপি, এই দুইটা আঞ্চলিক ফোরামের মধ্যে যুক্ত হতে, যাতে বাংলাদেশের কূটনৈতিকভাবে গুরুত্ব আরো বেড়ে যায় এবং একই সাথে এই দুইটা ফাউন্ডেশনাল যে আঞ্চলিক যে সংস্থা আছে তাদের সহায়তা লাভ করতে পারলে বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি হবে, কারণ আমরা তাদের যে ইন্টারনাল যে মার্কেটগুলোতে আছে সেখানে আমরা অ্যাক্সেস পাব।
2: তবে চুক্তির দ্রুত বাস্তবায়নের উপরই এই সফরের চূড়ান্ত সাফল্য নির্ভর করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
0: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, টেকসই কর্মসংস্থান সৃষ্টি ও দক্ষ মানব সম্পদ গঠনের লক্ষ্যে নানা উদ্যোগ গ্রহণ করেছে সরকার। তিনি আজ জাতীয় সংসদে এক লিখিত প্রশ্নের জবাবে একথা জানান। স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন বিকেলে পুনরায় শুরু হয়। বৈঠকের শুরুতে প্রশ্ন, জিজ্ঞাসা এবং উত্তর টেবিলে উপস্থাপিত হয়। খাদ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আব্দুল বারী সংসদকে জানান, সরকারিভাবে সরাসরি কৃষকদের কাছ থেকে ডিজিটাল পদ্ধতিতে ধান ক্রয়ের জন্য কৃষক অ্যাপ চালু করা হয়েছে। এর মাধ্যমে সাধারণ ও প্রান্তিক কৃষক ঘরে বসে ধান বিক্রির আবেদন করতে পারছেন বলে জানান তিনি। এদিকে সংসদে আজ আগামী 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের উপর আলোচনা অনুষ্ঠিত হয়। সংসদের বৈঠক আগামীকাল বিকেল তিনটায় আবার বসবে। ডেঙ্গু প্রতিরোধে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আজ সচিবালয়ে ডেঙ্গু সহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ বিষয়ক জাতীয় কমিটির প্রথম সভায় এই নির্দেশনা দেন। মন্ত্রী বলেন, ডেঙ্গু মোকাবেলায় শুধু সরকারি উদ্যোগ নয়, জনগণের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় তিনি সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা পরিষদ সহ সংশ্লিষ্ট সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকরভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। সভায় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের তত্ত্বাবধানে টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান বলেছেন, জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের বিচারিক প্রক্রিয়া চলমান থাকা অবস্থায় আওয়ামী লীগের যে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড মাস পর্যায়ে নিষিদ্ধ থাকবে। তিনি বলেন, তবে দল হিসেবে নিষিদ্ধ হবে কি না তা সম্পূর্ণ আদালত ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এখতিয়ার। আজ তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও আইন শৃঙ্খলা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
4: আওয়ামী লীগ দলটা নিষিদ্ধ হবে কি হবে না সেটা নির্ধারিত হবে আদালতে, আইসিটিতে। তারা মানবতা বিরোধী অপরাধে যুক্ত ছিল কি ছিল না সেই বিচারের পর নির্ধারিত হবে। এই দলটা এখন যে কোনো কর্মসূচি নিয়ে যদি মাঠে নামতে চায় সে তারা একটা আইন ভঙ্গকারী কাজ করছে, তো সরকার সেখানে ব্যবস্থা নেবে।
0: স্থানীয় নির্বাচন প্রসঙ্গে ডঃ জাহেদুর রহমান বলেন, চলতি বছরের 26 সেপ্টেম্বর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে। তিনি বলেন, আগামী এক বছরের মধ্যে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ ও সিটি কর্পোরেশনের নির্বাচন সম্পন্ন করা হবে। সম্ভাবনাময় কয়েকটি খাতকে সুনির্দিষ্ট পরিকল্পনা ও নীতিগত সহায়তার মাধ্যমে দেশের রপ্তানি আয় $150 বিলিয়ন উন্নীত করা সম্ভব বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি আজ রাজধানীর সিড্ডাপ মিলনায়তনে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথি বক্তব্যে এই মন্তব্য করেন। বাংলাদেশ এলডিসি থেকে উত্তরণের সব শর্ত পূরণ করেছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, মূল চ্যালেঞ্জ হচ্ছে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকা এবং পরবর্তী ধাপে অগ্রসর হওয়ার সক্ষমতা অর্জন করা। তিনি শিল্প খাতে দক্ষতা বৃদ্ধি, গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তির উপর জোর দিয়ে বলেন, বেসরকারি খাতের উদ্যোক্তাদের সমস্যা সমাধানে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে সরকার। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন বলেছেন, পরীক্ষা কেন্দ্রে সিসি ক্যামেরার মাধ্যমে ডিজিটাল ভিজিলেন্স নিশ্চিত করা হবে। তিনি আজ চট্টগ্রাম কলেজ অডিটোরিয়ামে এক মত বিনিময় সভায় একথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, বিগত বছরগুলোতে প্রশ্ন ফাঁস দেশের শিক্ষা ব্যবস্থার জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। এই চক্রকে ভাঙতে এবং পরীক্ষার শতভাগ স্বচ্ছতা বজায় রাখতে শিক্ষা মন্ত্রণালয় ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একযোগে কাজ করছে বলে জানান তিনি। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
5: খবরের বাকি অংশ পড়ছি মোহাম্মদ মোহসেন মিয়া। বাংলাদেশে বিনিয়োগ প্রক্রিয়াকে আরো সহজ, দ্রুত এবং ডিজিটাল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ বিডার ওয়ান স্টপ সার্ভিস বা ওএসএস প্ল্যাটফর্ম। একসময় বিভিন্ন অনুমোদন পেতে বিনিয়োগকারীদের যেখানে 1.5 থেকে 2 মাস অপেক্ষা করতে হতো, এখন অনেক সেবা মিলছে মাত্র 7 থেকে 10 কার্যদিবসে। বিশেষজ্ঞরা বলছেন, এই উদ্যোগ পুরোপুরি কার্যকর করা গেলে দেশে বিদেশি বিনিয়োগ আরও বাড়বে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
6: বাংলাদেশে বিনিয়োগের পরিবেশকে আরও বিনিয়োগ বান্ধব করতে কাজ করছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা। এরই অংশ হিসেবে বিনিয়োগকারীদের জন্য একক ডিজিটাল সেবা কেন্দ্র হিসেবে পরিচালিত হচ্ছে ওয়ান স্টপ সার্ভিস বা ওএসএস প্ল্যাটফর্ম। আবেদন জমা দেওয়া, ফি পরিশোধ, আবেদন ট্র্যাকিং এবং অনুমোদন গ্রহণ সবকিছুই এখন ঘরে বসে অনলাইনে করা সম্ভব হচ্ছে। বাংলাদেশ বেতারকে যেমনটি বলছিলেন বিডার জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবু হানিফ,
7: বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের ওয়ান স্টপ সার্ভিস বা ওএসএস প্ল্যাটফর্ম বিনিয়োগকারীদের জন্য একক ডিজিটাল সেবা কেন্দ্র হিসেবে কাজ করছে। বর্তমানে ওএসএস এর মাধ্যমে 47টি সরকারি সংস্থার 142টিরও বেশি সেবা অনলাইনে পাওয়া যাচ্ছে, যার মধ্যে বিডার নিজস্ব 40টি সেবা রয়েছে।
6: বিডার তথ্য অনুযায়ী নতুন ব্যবস্থার ফলে সেবা প্রদানের সময় কমেছে এবং সেবার গতি বেড়েছে প্রায় 6 গুণ। ওএসএস প্ল্যাটফর্মকে আরো বিনিয়োগ বান্ধব করে তোলার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
7: সম্প্রতি রয়্যালটি, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ফি এবং আউটওয়ার্ড রেমিটেন্স অনুমোদন সেবা সম্পূর্ণ অনলাইনে আনা হয়েছে। ফলে আগে যেখানে একটি আবেদন নিষ্পত্তি করতে 1.5 থেকে 2 মাস সময় লাগত, এখন তা মাত্র 7 থেকে 10 কার্যদিবসে সম্পন্ন হচ্ছে।
6: এই উদ্যোগের প্রশংসা করেছেন অর্থনীতিবিদরা। বাংলাদেশ বেতারকে অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান বলেন,
8: ওএসএস যেটা ওয়ান স্টপ সার্ভিস, একটা ভালো উদ্যোগ। এই ওয়ান স্টপ সার্ভিস এর মাধ্যমে আপনার এই সময়টাকে অনেক কমায় আনা। এছাড়া আপনার অনেক ক্ষেত্রে ব্যাংক বা অনেক প্রতিষ্ঠানের সার্ভিস এইভাবে ওয়ান স্টপ সার্ভিস অ্যাকাউন্ট করে ফেলছে। এইটার ক্ষেত্রে যদি ওয়ান স্টপ সার্ভিস এটা করা যায়, সেটা যদি করে তাহলে বিনিয়োগ অনেক বাড়বে।
6: ওয়ান স্টপ সার্ভিস এর মাধ্যমে বিনিয়োগ প্রক্রিয়া যত সহজ ও দ্রুত হবে, ততই বাড়বে বিনিয়োগকারীদের আস্থা, আর সেই আস্থা নতুন কর্মসংস্থান, শিল্পায়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধির পথকে আরো সুগম করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
5: বর্তমান বিশ্বের অন্যতম চ্যালেঞ্জ পানি সংকট সমাধানের লক্ষ্যে এশিয়ার সব দেশকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি আজ জাতীয় সংসদ ভবনে এশিয়া ন্যাশনাল অ্যাসেম্বলি ওয়াটার কনসালটেটিভ বোর্ডের জেনারেল সেক্রেটারি হা সাং জে নেতৃত্বে দক্ষিণ কোরিয়ার একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এই আহ্বান জানান। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিও দীর্ঘ অচল অবস্থা কাটিয়ে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের রাষ্ট্রীয় মালিকানাধীন কার্গো জাহাজ এমভি বাংলার জয়যাত্রা সফলভাবে হরমুজ প্রণালী অতিক্রম করেছে। বাংলাদেশ শিপিং কর্পোরেশন জানায়, বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও জাহাজটির কর্মকর্তা কর্মচারীদের সাহসিকতা, দক্ষ নৌপরিচালনা এবং সরকারের সর্বোচ্চ পর্যায়ের সার্বক্ষণিক তদারকির ফলে এ সাফল্য অর্জিত হয়েছে। জাহাজটি বর্তমানে নিরাপদ বাংকারিং ও প্রয়োজনীয় ক্লিয়ারেন্স প্রক্রিয়া সম্পন্ন করতে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দরের দিকে অগ্রসর হচ্ছে। জাহাজে কর্মরত 31 জন ক্রুয়ের সকলেই বাংলাদেশী এবং তারা সুস্থ ও নিরাপদ আছেন।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
9: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
5: এবার আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালীতে আর মার্কিন নৌ অবরোধ আরোপ করা হবে না। তিনি আরও বলেন, ইরান সর্বোচ্চ পর্যায়ে পারমাণবিক স্থাপনা পরিদর্শনে সম্পূর্ণ ও পুরোপুরিভাবে সম্মত হয়েছে। ডোনাল্ড ট্রাম্প বলেন, তেহরান আন্তর্জাতিক পারমাণবিক পরিদর্শনে সম্মত হয়েছে এবং অবমুক্ত করা যে কোনো ইরানি সম্পদ শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের কৃষিপণ্য কেনার জন্য ব্যবহার করা হবে। এদিকে ইরানের শীর্ষ আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, জব্দকৃত $12 বিলিয়ন ছাড় করার বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি হয়েছে। ইরান তার পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা শুরুর অথবা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার পরিদর্শকদের দেশে ফেরাতে সম্মত হওয়ার কথা অস্বীকার করেছে। ফিফা বিশ্বকাপ ফুটবলের খবর।

0: ফিফা বিশ্বকাপ ফুটবলে বেশ কয়েকটি খেলা আজ অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে বাংলাদেশ সময় রাত 11টায় পর্তুগাল উজবেকিস্তানের মোকাবেলা করবে। রাত 2টায় বোস্টনে ইংল্যান্ড ঘানার বিপক্ষে মাঠে নামবে। এছাড়া আগামীকাল ভোর 5টায় কানাডার টরন্টোতে পানামা ক্রোয়েশিয়ার এবং সকাল 8টায় মেক্সিকোতে কলম্বিয়া গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের মুখোমুখি হবে। এদিকে গতকাল অনুষ্ঠিত খেলায় ফ্রান্স 3-0 গোলে ইরাককে, নরওয়ে 3-2 গোলে সেনেগালকে এবং আলজেরিয়া 2-1 গোলে জর্ডানকে পরাজিত করে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
1: ফিলাডেলফিয়ার গ্যালারি জুড়ে তখন ফরাসি সমর্থকদের নীল জোয়ার। মাঠের সেই উত্তাপ আরো বাড়িয়ে দিলেন কিলিয়ান এমবাপ্পে। গ্রুপ আই এর ম্যাচে ইরাকের রক্ষণভাগকে নাচিয়ে চোখ ধাঁধানো এক শটে ডেডলক ভাঙ্গেন এই ফরাসি ফরোয়ার্ড। পুরো ম্যাচেই একচ্ছত্র আধিপত্য ধরে রেখেছিল গেলবারের প্রথম রানার আপরা। শেষ পর্যন্ত ইরাককে 3-0 গোলের বড় ব্যবধানে উড়িয়ে দিয়ে পূর্ণ 3 পয়েন্ট নিশ্চিত করে মাঠ ছাড়ে তারা। আর এর ফলে নকআউট পর্ব নিশ্চিত করেছে ফ্রান্স। একই গ্রুপের অন্য ম্যাচে নিউ জার্সিতে মেটলাইফ স্টেডিয়াম রূপ নিয়েছিল গোল উৎসবে। আফ্রিকান পরাশক্তি সেনেগালের বিপক্ষে কাঁপন ধরানো আক্রমণ চালায় নরওয়ে। আক্রমণ পাল্টা আক্রমণে ঠাসা রোমাঞ্চকর এই ম্যাচে শেষ মুহূর্তের নাটকীয়তায় সেনেগালকে 3-2 ব্যবধানে হারিয়ে মাঠ ছাড়ে নরওয়েজিয়ানরা। এদিকে দিনের অন্য ম্যাচে জর্ডানকে 2-1 গোলে হারিয়েছে আলজেরিয়া। আল ইমরান সীমান্ত, বাংলাদেশ।
0: সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলে পূর্ব দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। চীনে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভা শুরু। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের। ডেঙ্গু প্রতিরোধে সিটি কর্পোরেশন সহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রীর। টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত। বিচারাধীন অবস্থায় আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে, জানালেন প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা। সুনির্দিষ্ট পরিকল্পনা ও নীতিগত সহায়তার মাধ্যমে দেশের রপ্তানি আয় $150 বিলিয়ন উন্নীত করা সম্ভব, বাণিজ্যমন্ত্রীর মন্তব্য। পরীক্ষা কেন্দ্রে সিসি ক্যামেরার মাধ্যমে নিশ্চিত করা হবে ডিজিটাল ভিজিল্যান্স, বললেন শিক্ষামন্ত্রী। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ও দীর্ঘ অচলাবস্থায় কাটিয়ে সফলভাবে হরমুজ প্রণালী অতিক্রম করল বাংলাদেশি জাহাজ এমভি বাংলা জয়যাত্রা। হরমুজ প্রণালী থেকে মার্কিন অবরোধ তুলে নেওয়ার ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের। জব্দকৃত ইরানের $12 বিলিয়ন ছাড়ের সিদ্ধান্ত। এবং ফিফা বিশ্বকাপ ফুটবলে আজ রাত 11টায় পর্তুগাল উজবেকিস্তানের এবং রাত 2টায় ইংল্যান্ড ঘানার মোকাবেলা করবে। খবর শেষ হলো।
2: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন মাইনুর রহিম, পড়ছি শাহরিয়া জাহান। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত প্রাথমিক চুক্তি বাস্তবায়নের আলোচনাকে ঘিরে সুইজারল্যান্ডে একাধিক বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। তবে ইসরায়েলের নতুন হামলা এবং লেবাননে সংঘর্ষের পুনরুত্থান পুরো প্রক্রিয়াকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও সেনাপ্রধান আসিম মনির গত রবিবার সুইজারল্যান্ডে এসে পৌঁছেন। তারা ইসলামাবাদ সমঝোতা স্মারক বাস্তবায়ন বিষয়ক উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নিচ্ছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইরান চুক্তির অংশ হিসেবেই এই আলোচনায় তাদের অংশগ্রহণ। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও সুইজারল্যান্ডে উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নিচ্ছেন। আলোচনার মূল লক্ষ্য হল মধ্যপ্রাচ্যের যুদ্ধ বন্ধে একটি স্থায়ী শান্তি চুক্তি তৈরি করা এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সমাধানে পৌঁছানো। একই সঙ্গে লেবাননে যুদ্ধবিরতি কার্যকর করা এবং হরমুজ প্রণালীতে নিরাপদ নৌযান চলাচল নিশ্চিত করাও আলোচনার অংশ। তবে আজ সংবাদ পর্যালোচনায় আলোচ্য বিষয় হচ্ছে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরানের সাম্প্রতিক উচ্চ পর্যায়ের আলোচনার অগ্রগতি। দীর্ঘদিন ধরে চলমান সংঘাত, আঞ্চলিক অস্থিরতা এবং মানবিক বিপর্যয়ের প্রেক্ষাপটে সুইজারল্যান্ডের উচ্চ পর্যায়ের আলোচনায় প্রথম দিনে দুই পক্ষ অবশেষে একটি রূপরেখায় সম্মত হয়েছে, যার লক্ষ্য আগামী 60 দিনের মধ্যে একটি চূড়ান্ত শান্তি চুক্তিতে পৌঁছানো। প্রথমেই উল্লেখযোগ্য যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘদিনের বৈরিতা, পারমাণবিক কর্মসূচি নিয়ে উত্তেজনা এবং ইসরায়েলের নিরাপত্তা উদ্বেগ সবকিছু মিলে এই আলোচনার পথ সহজ ছিল না। তবুও সাম্প্রতিক সময়ে সুইজারল্যান্ডে অনুষ্ঠিত বৈঠকে উভয় পক্ষই যুদ্ধবিরতি কার্যকর করার জন্য একটি প্রাথমিক কাঠামোতে সম্মত হয়েছে। এই কাঠামোতে বলা হয়েছে আগামী দুই মাসের মধ্যে ধাপে ধাপে যুদ্ধবিরতি কার্যকর হবে এবং একই সঙ্গে মানবিক সহায়তা পৌঁছানো নিশ্চিত করা হবে। এর মাধ্যমে যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে সাধারণ মানুষের দুর্ভোগ কিছুটা লাঘব হবে বলে আশা করা হচ্ছে। রূপরেখার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল আঞ্চলিক শক্তিগুলোর সম্পৃক্ততা। কাতার, পাকিস্তান সহ কয়েকটি দেশ এই আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে, বিশেষ করে ইসলামাবাদে স্বাক্ষরিত স্মারকলিপি এই প্রক্রিয়ার ভিত্তি হিসেবে কাজ করছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের উপস্থিতি আলোচনাকে আরও গুরুত্ব দিয়েছে। এতে বোঝা যায় এই শান্তি উদ্যোগ কেবল দ্বিপাক্ষিক নয়, বরং বহুপাক্ষিক সহযোগিতার মাধ্যমে এগিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের অবস্থানও এখানে লক্ষণীয়। তারা মধ্যপ্রাচ্যে দীর্ঘদিন ধরে সামরিক উপস্থিতি বজায় রেখেছে, কিন্তু সাম্প্রতিক সময়ে অভ্যন্তরীণ চাপ ও আন্তর্জাতিক সমালোচনার কারণে যুদ্ধবন্ধে আগ্রহী হয়েছে। ইরানও একইভাবে অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও অভ্যন্তরীণ সংকট মোকাবেলা করতে গিয়ে শান্তি আলোচনায় অংশ নিতে বাধ্য হয়েছে। ফলে উভয় পক্ষের স্বার্থ এখন এক বিন্দুতে এসে মিলেছে, যুদ্ধ বন্ধ করে একটি স্থায়ী সমাধানের দিকে এগোনো। তবে এই রূপরেখা বাস্তবায়ন সহজ হবে না। ইসরায়েলের নিরাপত্তা উদ্বেগ, হিজবুল্লাহ ও অন্যান্য আঞ্চলিক গোষ্ঠীর ভূমিকা এবং অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ সবকিছুই এই প্রক্রিয়াকে জটিল করে তুলতে পারে। এদিকে সবশেষে বলা যায়, যুক্তরাষ্ট্র ও ইরানের এই রূপরেখা মধ্যপ্রাচ্যের ইতিহাসে একটি সম্ভাবনাময় অধ্যায় সূচনা করেছে। যদিও চূড়ান্ত চুক্তি এখনও হয়নি, তবুও এই অগ্রগতি আশার আলো জ্বালিয়েছে। সংবাদ পর্যালোচনা শেষ হল, এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
0: বাংলাদেশ বেতার ঢাকা, শ্রোতা বন্ধুরা, আয়োজনমালায় শুনবেন দেশের গান। শুরুর গানটিতে
3: এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান রিলে করে শোনানো হল বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, এখন শুনবেন একটি দেশাত্মবোধক গান, শিল্পী নাসরিন আক্তার নিনা, কথা সাজিয়েছেন সাইদুর রহমান সাইদ।

0: দেশাত্মবোধক গানটি শুনলেন। শ্রোতাবন্ধুরা, এরই মধ্য দিয়ে বিদায় নিচ্ছি আমাদের আজকের মিডিয়াম ওয়েভের আয়োজন থেকে। আগামীকাল যথাসময়ে অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে মিডিয়াম ওয়েভের দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি ঘোষণা করছি। তবে এখন থেকে আপনারা আমাদেরকে শুনতে পাবেন FM 88.8 মেগাহার্জের আয়োজনমালায়। শুনতে থাকুন, সাথে থাকুন। FM সম্প্রচার কার্যক্রম 88.8 মেগাহার্জ বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন NHK জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান।
1: এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান UTC 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.1

0: এফএম 88.8 মেগাহার্জের আয়োজন মালায় শুনতে থাকুন, সাথে থাকুন। এফএম সম্প্রচার কার্যক্রম 88.8 মেগাহার্জ বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন এনএইচকে জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান।
1: এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে এফএম তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2।

0: আয়োজন মালায়। শুনতে থাকুন, সাথে থাকুন। এফএম সম্প্রচার কার্যক্রম 88.8 মেগাহার্জ বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন এনএইচকে জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান।
1: এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে এফএম তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2।

0: দেশাত্মবোধক গানটি শুনলেন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে FM 88.8 MHz-এ বাংলাদেশ বেতার খুলনা। সুধী শ্রোতা, জানিয়ে দিচ্ছি আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। বিজ্ঞাপন তরঙ্গ বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান শুনতে পাবেন বেলা 1:05। চলো ইংরেজি শিখি ব্যবহারিক ইংরেজি শিক্ষার অনুষ্ঠান প্রচারিত হবে সন্ধ্যে 6:10। দেশাত্মবোধক গান প্রচারিত হবে সকাল 8:15, দুপুর 12:15, রাত 8:55 এবং রাত 9:20। বর্ণালী আধুনিক গানের অনুষ্ঠান শুনবেন সকাল 8:30। এছাড়া আধুনিক গান শুনবেন সন্ধ্যাপালের কণ্ঠে দুপুর 12:30। রূপালী ছায়াছবির গানের অনুষ্ঠান প্রচারিত হবে সকাল 9:05। রবীন্দ্রসঙ্গীত শুনবেন আতাউর রহমানের কণ্ঠে দুপুর 12:20। পল্লীগীতির অনুষ্ঠান মাটি ও মানুষ প্রচারিত হবে বেলা 2:30। এছাড়াও পল্লীগীতি শুনবেন দুপুর 12:40, শিল্পী গাজী গোলাম মুস্তফা। পাঁচমিশালি গান প্রচারিত হবে বিকেল 3:30। এছাড়া FM 88.8 MHz-এ NHK জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত 9:00। শুনলেন আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। FM ব্যান্ড 88.8 MHz, বাংলাদেশ বেতার খুলনা। তেলাওয়াতে কালামে পাক ও বাংলা তর্জমা।
1: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن

0: صدق الله العظيم.
1: ওই ব্যক্তির কথার চেয়ে ভালো কথা আর কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং সৎকর্ম করে আর বলে যে নিশ্চয়ই আমি আনুগত্য স্বীকারকারীদের একজন। আর ভালো ও মন্দ সমান হতে পারে না, আপনি সদ্ব্যবহার দিয়ে মন্দকে প্রতিরোধ করুন, ফলে আপনার সাথে যার শত্রুতা আছে সে এমন হয়ে যাবে যেন অন্তরঙ্গ বন্ধু। সূরা হামিম সাজদা আয়াত 33-34।
2: সুপ্রিয় শ্রোতা, আজ এ পর্যন্তই। আগামীকালের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের অধিবেশনের সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।